0: بسم اللہ الرحمن الرحیم السلام علیکم بنگلہ دیش بیتار ڈھاکہ سکال چھٹا آج رویوار بارہ آشین چودشو تیترش بنگابد پندر ربیع الثانی چودشو آٹچلش ہجری ستاش سپٹمبر دو ہزار چھبیش خریٹابد اپورو سوندر شرتر سکالے شروت رہل ہمارے پران ڈھالا ভালোবাসা অনেক অনেক প্রীতি আর শারদীয় শুভেচ্ছা শুরু হলো আমাদের আজকের অধিবেশন
1: এই অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ এফএম 90 এফএম 106 এবং এফএম 102 মেগাহার্টজে বাংলাদেশ বেতার চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুর বরিশাল ঠাকুরগাঁও সিলেট কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে মোহাম্মদ আব্দুল্লাহিল মাহমুদ সেতু এবং আমি তানিয়া সুলতানা। প্রকৌশল দায়িত্বে উত্তম চন্দ্র গোপ, সৈয়দ মোহাম্মদ সোহাইল আনোয়ার, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, শামীম আহমেদ ও শাকিল আহমেদ। এছাড়াও আমাদের সঙ্গে অধিবেশন তত্ত্বাবধায়কের দায়িত্বে রয়েছেন গোলাম সরওয়ার মির্জা।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত। আজ সূরা বনি ইসরাইল এর 31 আয়াত থেকে 34 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ দেলোয়ার হোসাইন।

0: এখন তর্জমা পাঠ করছেন মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমান।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। তিলাওয়াতকৃত সূরা বনী ইসরাঈলের 31 থেকে 34 আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন, আর তোমরা নিজেদের সন্তানদেরকে অভাবের ভয়ে হত্যা করো না, আমি রিজিক দেই তাদেরকেও এবং তোমাদেরকেও, নিশ্চয়ই তাদেরকে হত্যা করা গুরুতর পাপ। তোমরা ব্যভিচারের কাছেও যেও না, অবশ্যই এটা অশ্লীল কাজ ও নিকৃষ্ট পন্থা। আল্লাহ যাকে হত্যা করা হারাম করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করো না, আর যে ব্যক্তি অন্যায়ভাবে নিহত হয় আমি তার উত্তরাধিকারীকে অবশ্যই এর প্রতিকারের অধিকার দিয়েছি, কিন্তু সে যেন হত্যার ব্যাপারে বাড়াবাড়ি না করে, সে তো সাহায্যপ্রাপ্ত। এতিমের মালের কাছেও যেও না যে পর্যন্ত না যে বয়সপ্রাপ্ত হয়, কিন্তু এমন পন্থায় যা উত্তম। তোমরা অঙ্গীকার পূর্ণ করো, নিশ্চয় অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞেস করা হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় দুশ্চিন্তা ও সংকটে ইসলামের নির্দেশনা, এ সম্পর্কে বলছেন মুফতি মিজানুর রহমান।
2: নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমের সাদ করেছেন, আল্লা বি জিক্রিল্লাহি ততমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। দুশ্চিন্তাগ্রস্ত অন্তরের সবচেয়ে বড় চিকিৎসা হল জিকির ও আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক। আমাদের বুঝতে হবে কষ্টের সঙ্গে অবশ্যই স্বস্তি রয়েছে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে সুরাল ইনশিরায় ইরশাদ করেছেন, ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে। বিপদে ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্য চাইতে হবে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াসসালা, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। হে ইমানদারগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। বিপদে পড়লে বেশি বেশি ইন্না লিল্লাহি পড়া, এটা সুন্নাহ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যারা বিপদে পতিত হলে বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তার কাছেই ফিরে যাব, তাদের উপর তাদের রবের পক্ষ থেকে রহমাত ও অনুগ্রহ রয়েছে এবং তারাই হেদায়তপ্রাপ্ত। আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুলের সাথে আমাদের পথ চললে সব সহজ হয়ে যায়। আল্লাহ বলছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাওয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান। বিপদের সময় দোয়ায়ে ইউনুস বেশি বেশি পড়া। আল্লাহ জানিয়ে দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন, হে আল্লাহ আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। এরপর আল্লাহ বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, অতঃপর আমি তার দোয়া কবুল করলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে উদ্ধার করলাম, আর এভাবেই আমি মুমিনদের উদ্ধার করে থাকি। এখানে খুব বিশেষভাবে আমাদের লক্ষণীয় যে বিষয়টি হল, আল্লাহ এখানে জানিয়েছেন, ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি, আমি তাকে দুশ্চিন্তা থেকে উদ্ধার করলাম। সুতরাং দুশ্চিন্তার সময় পরিপূর্ণভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল, তার স্মরণ আমাদেরকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে পারে, আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া। তিনি বলছেন, বলুন হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সঙ্গেই আছেন, এ সম্পর্কে তিনি জানিয়েছেন। মুসা বললেন, কখনোই নয়, নিশ্চয়ই আমার সঙ্গে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। এটি সংকটকালে আল্লাহর উপর পূর্ণ আস্থার অসাধারণ উদাহরণ। কষ্ট আনন্দ উভয় অবস্থায় আল্লাহর উপর পরিপূর্ণভাবে নির্ভর করতে হবে। তিনি পবিত্র কোরআনুল কারিমের সুরা আল বাকারার 216 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, হতে পারে তোমরা কোনো বিষয় অপছন্দ করো অথচ তাতে তোমাদের কল্যাণ রয়েছে, আর হতে পারে তোমরা কোনো বিষয় পছন্দ করো অথচ তাতে তোমাদের অকল্যাণ রয়েছে। আল্লাহ জানেন তোমরা জানো না। বুখারী শরীফে ইরশাদ হয়েছে, মহান একটি দোয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানে ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালে ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলে ওয়া আউযু বিকা মিনাল গালাবাতি দাইনে ওয়া কহরির রিজাল। হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা দুঃখ থেকে আশ্রয় চাই, অক্ষমতা ও অলসতা থেকেও আশ্রয় চাই, কাপুরুষতা কৃপণতা থেকে আশ্রয় চাই, ঋণের বোঝা এবং মানুষের আধিপত্য জুলুম থেকে আপনার কাছে আশ্রয় চাই। এটি দুশ্চিন্তার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ মাসনুন দোয়া। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকল দুশ্চিন্তা দুঃখ বিপদ ঋণ ভয় ও সংকট দূর করে প্রশান্তি সবর তাওয়াক্কুল দান করুন। আমিন। ওয়াখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল দুশ্চিন্তা ও সংকটে ইসলামের নির্দেশনা। এ সম্পর্কে বললেন মুফতি মিজানুর রহমান। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হলো।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র বাইবেল থেকে পাঠ করছেন পাস্টার প্রিন্স সমুয়েল সরেন।
2: আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের গৌরব স্বীকার করে আজকের এই পবিত্র দিনের আশীর্বাদ পূর্ণ সকালে সকলকে খ্রিস্টীয় মঙ্গলবাদ ও শুভেচ্ছা জানিয়ে পবিত্র বাইবেল থেকে একটি অংশ পাঠ করছি। তখন যিশায়ও ভাববাদীর পুস্তক তাহার অর্থাৎ প্রভু যীশুর হস্তে সমর্পিত হইল, আর তিনি পুস্তকখানি খুলিয়া সেই স্থান পাইলেন যেখানে লেখা আছে, প্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন, কারণ তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করিবার জন্য, তিনি আমাকে প্রেরণ করিয়াছেন বন্দীগণের কাছে মুক্তি প্রচার করিবার জন্য, অন্ধদের কাছে চক্ষুদান প্রচার করিবার জন্য, উপদ্রুতদিগকে নিস্তার করিয়া বিদায় করিবার জন্য, প্রভুর প্রসন্নতার বৎসর ঘোষণা করিবার জন্য। পবিত্র এই বাণীগুলো লোকলিখিত সুসমাচার চার অধ্যায়ের ১৭ থেকে ১৯ পদের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। পঠিত শাস্ত্রাংশে প্রভু যীশু খ্রিস্টের এই জগতে মানবরূপে আগমনের মূল উদ্দেশ্য ও লক্ষ্য সুস্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। প্রেমময় স্বর্গস্থ পিতা স্বর্গদূতের মাধ্যমে যীশু নামের অর্থ ত্রাণকর্তা প্রকাশ করেছিলেন, কারণ ঘোষণা করা হয়েছিল একমাত্র তিনিই আপন প্রজাদের পাপ থেকে পরিত্রাণ করবেন। পবিত্র বাইবেল বলে পাপের বেতন মৃত্যু, আর সেই জন্য পাপে পতিত সমস্ত মানব জাতিকে উদ্ধার করতে তিনি স্বর্গের সিংহাসন থেকে নেমে এসে বললেন, আমি এসেছি যেন তারা জীবন পায় ও উপচয় পায়। পাপে পতিত মানব জাতিকে পাপ থেকে পরিত্রাণ দেওয়ার জন্য কালভেরি ক্রুশে তিনি পাপের প্রায়শ্চিত্ত করণার্থে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে উৎসর্গ করেছেন। পাপের শাস্তি নিজের দেহে বহন করে সমগ্র মানব জাতির প্রতি তার স্বর্গীয় প্রেম প্রকাশ করলেন, যেন কেউ বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। প্রভু যীশু বলেছেন, আমি পথ সত্য ও জীবন, আমা দিয়া না আসিলে কেউ পিতার নিকটে যাইতে পারে না, আমার নিকটে আইসো আমি তোমাদিগকে বিশ্রাম দিব। শান্তিরাজ প্রভু যীশু বলেছেন, আমি যে স্বর্গীয় শান্তি দিই তা জগৎ দিতে পারে না, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীত না হোক, ঈশ্বরে এবং আমাতে বিশ্বাস করো, যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে। সুসমাচারের প্রকৃত লক্ষ্য হচ্ছে যারা শয়তানের হাতে বন্দী হয়ে পাপের দাসত্ব করছে তাদেরকে মুক্ত করা, যারা আত্মিকভাবে অন্ধ তাদের হৃদয় চোখ যেন আলোকময় হয়, যেন তারা পরিত্রাণের স্বাধীন জীবনের প্রকৃত স্বাদ গ্রহণ করে অনন্তকালীন দায়াধিকারের ফল ভোগ করতে পারে, যারা প্রভুর রাজ্য ধার্মিকতার জন্য নিন্দিত তাড়িত ও উপদ্রুত তারা প্রভুর প্রসন্নতার বৎসরের প্রত্যাশায় যেন আশ্বাসিত হতে পারে। প্রিয় শ্রোতা ভাই বোন, জীবন চলার পথে আপনি কি আজ সত্যিই পরিশ্রান্ত ও ভারাক্রান্ত? পবিত্র বাইবেলের সুসমাচারে প্রকাশিত প্রভুর আহ্বান, আমার নিকটে আইসো আমি তোমাকে বিশ্রাম দিব। প্রভুর এই জীবনদায়ী বাণী আমাদের প্রত্যেকটি জীবনকে স্বর্গীয় শান্তিতে পরিতৃপ্ত করুক, এই শুভকামনা ও প্রার্থনা করে পবিত্র বাইবেল পাঠ শেষ করছি। ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর।
1: এতক্ষণ পবিত্র বাইবেল থেকে পাঠ করলেন পাস্টার প্রিন্স সমুয়েল সরেন।
3: বাংলাদেশ বেতার আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫:৪৯, অস্ত যাবে ৫:৫০। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল। বাংলাদেশ বেতার, ঢাকা।

প্রিয় শ্রোতা বন্ধুরা, এ পর্যায়ে জানিয়ে দেব আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান, নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির অন্যতম অবশ্যই সকাল 7:45, ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহার 2026 আলোকে আলোচনা অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ সকাল 9:05। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিশীল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে লোকসঙ্গীত শিল্পীর গানের অনুষ্ঠান মনমলুয়া শুনবেন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিশীল প্রযোজিত অনুষ্ঠান এসগুড়ি ছোট পরিবার বিকেল 4:05। শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল 5:10। ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকাই একসাথে বিকেল 5:40। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরপার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিশীল প্রতিযোগিত অনুষ্ঠান সুখী সংসার, রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10:00।

এবারে এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান এফএম 90, এফএম 102 ও এফএম 106 মেগাহার্জে সকাল 6টা থেকে বেলা 12টা বেজে 10 মিনিট এবং বেলা 2টো বেজে 15 মিনিট থেকে রাত 11টা বেজে 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। জানিয়ে দেওয়া হলো আজকের অনুষ্ঠান পরিচিতি।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। নতুন একটি সূর্য, নতুন একটি সকাল। আজকের এই সকালটি আপনাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সাফল্যের বার্তা। নিরাপদ হোক আপনার পথ চলা, দিনটি শুরু হোক ইতিবাচকতার সাথে সাফল্যের পথে, এমনই শুভ প্রত্যাশায় শোনাব ভোরের গান। শিল্পী সুস্মিতা দেবনাথ সূচি, গানটির রচয়িতা মোহাম্মদ জহিরুল ইসলাম, সুর করেছেন হিমাদ্রি বিশ্বাস।

0: ভোরের গান শুনলেন শিল্পী সুস্মিতা দেবনাথ সুচি, গানটির রচয়িতা মোহাম্মদ জহিরুল ইসলাম, সুর করেছেন হিমাদ্রি বিশ্বাস। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
1: কাবেরী নদীর জলে কে গো বালিকা, শিল্পী মোহাম্মদ ইউসুফ আহমেদ খান।

নজরুল সঙ্গীতের অনুষ্ঠানে এবারে আমরা শুনব আবার ভালোবাসার স্বাদ জাগে, মোহাম্মদ ইউসুফ আহমেদ খানের কণ্ঠে।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলাম, শিল্পী ছিলেন মোহাম্মদ ইউসুফ আহমেদ খান। নেশার অপর নাম মরণ, মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন, জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে। গ্রন্থনা উপস্থাপনায় ডাক্তার মিন্টু চৌধুরী।
2: প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকাই একসাথে। ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ। এই ভাইরাস ছড়ায় এডিস নামের একটি মশার মাধ্যমে। প্রিয় শ্রোতা, ডেঙ্গু নিয়ে আমাদের সমাজে নানা ধরনের প্রচলিত কথা রয়েছে। এর কিছু সত্য, কিছু আংশিক সত্য, আবার কিছু সম্পূর্ণ ভুল। আজ চলুন ডেঙ্গু নিয়ে প্রচলিত কয়েকটি গুজবের কথা বলি এবং জেনে নিই সঠিক তথ্য। প্রথমেই আমরা বিভিন্ন জায়গায় শুনি প্লেটলেট কমলেই রোগী মারাত্মক ঝুঁকিতে। ধরুন ডেঙ্গু রোগীর রক্ত পরীক্ষা করে দেখা গেল প্লেটলেট কমে গেছে। পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে প্লেটলেট কমছে, এখনই রক্ত দিতে হবে, ছুটোছুটি করছেন। প্রিয় শ্রোতা, শুধু প্লেটলেট কমছে বলেই রোগী সংকটাপন্ন এমন ধারণা ঠিক নয়। প্লেটলেট হল রক্তের এমন এক উপাদান যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ডেঙ্গুতে অনেক রোগীর প্লেটলেট কমে যেতে পারে, এটি এই রোগটির একটি সাধারণ বৈশিষ্ট্য। কিন্তু রোগীর অবস্থা বোঝার জন্য শুধু প্লেটলেটের সংখ্যা দেখলেই হবে না। চিকিৎসক রোগীর রক্তচাপ, নাড়ির গতি, শ্বাস প্রশ্বাস, প্রস্রাবের পরিমাণ, রক্তপাতের লক্ষণ এবং অন্যান্য পরীক্ষার ফল বিবেচনা করে তখনই বিপদ সংকেত নির্ধারণ করেন। কিছু বিপদ সংকেতের কথা এখন আপনাদের সামনে তুলে ধরি। যেমন ধরুন, ডেঙ্গু রোগী হঠাৎ তীব্র পেটে ব্যথা অনুভব করছেন, বারবার বমি করছেন, নাক বা মাড়ি দিয়ে রক্ত ঝরছে, রক্ত বমি বা কালো পায়খানাও হতে পারে, অতিরিক্ত দুর্বল হয়ে পড়েছেন, হঠাৎ অস্থিরতায় ভুগছেন, শ্বাসকষ্ট, এসব লক্ষণ দেখা দিলে তাকে অবশ্যই দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। শুধু প্লেটলেট কমছে বলে নিজের সিদ্ধান্তে কখনোই রক্ত বা প্লেটলেট দেওয়া যাবে না। প্রয়োজন হলে চিকিৎসকই সিদ্ধান্ত নেবেন। মনে রাখবেন, প্লেটলেটের সংখ্যা গুরুত্বপূর্ণ, কিন্তু রোগীর সামগ্রিক শারীরিক অবস্থা আরও বেশি গুরুত্বপূর্ণ। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে আসুন শুনে নিই ডেঙ্গু বিষয়ক একটি গান।

0: প্রিয় শ্রোতা, আজ আমরা কথা বলছিলাম ডেঙ্গুর গুজব সম্পর্কে। আরও একটি গুজব আমাদের সমাজে প্রচলিত রয়েছে, পেঁপে পাতার রস, ছাগলের দুধ বা কাঁকড়ার স্যুপ, এইসব খেয়ে ডেঙ্গু সারে। আমরা অনেক সময়ই শুনি পেঁপে পাতার রস খেলে প্ল্যাটিলেট বাড়ে, ছাগলের দুধ খেলেই বোধহয় ডেঙ্গু সেরে যায় বা কাঁকড়ার স্যুপ ডেঙ্গুর ওষুধ হিসেবে কাজ করে। ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ। বর্তমানে এর জন্য নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল ওষুধ নেই, তবে কোনো বিশেষ খাবার বা ঘরোয়া উপাদানও ডেঙ্গু নিশ্চিতভাবে সারিয়ে দেয় এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণও নেই। ডেঙ্গুতে সাধারণত পর্যাপ্ত তরল, যেমন পানি হতে পারে, খাবার স্যালাইন বা অন্যান্য তরল এবং পুষ্টিকর খাবার খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া রোগীর পর্যাপ্ত বিশ্রাম, পর্যাপ্ত তরল গ্রহণ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জ্বর ও ব্যথা নিয়ন্ত্রণ এবং রোগীর অবস্থা পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ। জ্বরের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল ব্যবহার করা যেতে পারে, তবে কোনোভাবেই অ্যাসপিরিন, আইবুপ্রোফেন বা এই ধরনের ব্যথানাশক ওষুধ ডেঙ্গুতে রক্তপাতের ঝুঁকি বাড়িয়ে দেয়, তাই কোনোভাবেই এই ধরনের ওষুধ সেবন করা যাবে না। পেঁপে পাতার রস বা অন্যান্য কোনো ঘরোয়া উপাদান খাওয়ার কারণে যেন চিকিৎসা নিতে দেরি না হয় সেদিকে খেয়াল রাখুন। আরও কিছু গুজব আমরা শুনতে পাই, একবার ডেঙ্গু হলে আর কখনো হয় না। কেউ কেউ মনে করেন একবার ডেঙ্গু হলে জীবনে আর দ্বিতীয়বার এই রোগ হয় না। এটি সঠিক নয়। ডেঙ্গু ভাইরাসের চারটি প্রধান সেরোটাইপ রয়েছে, ডেন 1, 2, 3 এবং 4। বর্তমানে 2 আর 3 আমাদের দেশে বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে, এই বছরে 3-এর মাত্রা বেশি। এবার একটি ধরনের ডেঙ্গু হলে পরবর্তী বছরে অন্য কোনো সেরোটাইপ দিয়ে কিন্তু আক্রান্ত হওয়া সম্ভব। তাই একবার ডেঙ্গু হয়েছে বলে ভবিষ্যতে আর ডেঙ্গু হবে না এমন নিশ্চয়তা নেই। কিছু ক্ষেত্রে পরবর্তী সংক্রমণ বরঞ্চ আপনাকে গুরুতর ডেঙ্গুর দিকে নিয়ে যেতে পারে, তাই আগে ডেঙ্গু হয়ে থাকলে আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে এবং এবার ডেঙ্গু মনে হলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডেঙ্গু কিন্তু কোনো ছোঁয়াচে রোগ নয়। ডেঙ্গু রোগীর পাশে বসলে আপনার ডেঙ্গু হবে বা একসঙ্গে খাওয়া দাওয়া করলে ডেঙ্গু হবে এমনটি নয়। ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির পাশে বসা, কথা বলা, হাত মেলানো বা একসঙ্গে খাওয়ার খাওয়ার মাধ্যমে ডেঙ্গু ছড়ায় না। ডেঙ্গু সাধারণত ভাইরাসবাহী স্ত্রী এডিস মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। তাই ডেঙ্গু রোগীকে মশারের নিচে রাখতে হবে যাতে তাকে কোনোভাবে অন্য একটি মশা কামড় দিতে না পারে, কারণ ওই মশা যখন আপনাকে কামড়াবে তখনই ডেঙ্গু ছড়িয়ে পড়তে পারে। এরপরে আমরা অনেকে ভাবি জ্বর কমে গেলেই বিপদ কেটে যায়, কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ডেঙ্গু রোগীর জ্বর কমে গেছে মানেই তিনি সুস্থ হয়ে উঠেছেন এমনটি নয়, বরঞ্চ জ্বর কমে যাওয়ার অর্থাৎ আক্রান্তের তৃতীয় এবং সপ্তম দিনের মধ্যেই আরও বেশি গুরুতর হওয়ার ঝুঁকি দেখা দেয়। তাই রোগীকে জ্বর কমার পরেও 24 থেকে 48 ঘন্টা বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন। জ্বর কমে গেছে মানেই বিপদ কেটে গেছে এমনটা ভাববেন না। প্রিয় শ্রোতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো স্বাস্থ্য তথ্য দেখলেই তা সত্যি ধরে নেবেন না, বরং তথ্যের উৎস যাচাই করুন। প্রয়োজনে চিকিৎসক, সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বা নির্ভরযোগ্য স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠানের পরামর্শ নিন। ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসা নয়, মশার প্রজননস্থল ধ্বংস করাও জরুরি। বাড়ি, কর্মস্থল ও আশেপাশে পানি জমে আছে কিনা নিয়মিত খেয়াল করুন। পানি জমে থাকলে তা ফেলে দিন এবং পানি জমার সম্ভাব্য সুযোগ থাকলে তাও ধ্বংস করুন। ডেঙ্গু প্রতিরোধে পরিবার, সমাজ, স্থানীয় প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সরকারি কার্যক্রম সবকিছুর পাশাপাশি মানুষের সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবশেষে বলি, গুজব নয়, সঠিক তথ্য, আতঙ্ক নয়, সচেতনতা, অবহেলা নয়, সময় মতো চিকিৎসা। আসুন আমরা নিজে সচেতন হই, অন্যকেও সচেতন করি এবং ডেঙ্গু প্রতিরোধে একসঙ্গে কাজ করি। ডেঙ্গু ঠেকাই একসাথে। সুস্থ থাকুন, সচেতন থাকুন, এই শুভকামনায় এখানেই বিদায় নিচ্ছি।
1: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন ডাক্তার মিন্টু চৌধুরী, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনায় মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার, প্রচারে বাংলাদেশ বেতার, ঢাকা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: খুব করে স্বীকার করি, কৃষি আর কৃষকের দেশ আমাদেরই বাংলাদেশ। কৃষক বন্ধুরা চাষাবাদ করেন বলেই তো আজও আমরা অনেক রকম খাবার খাওয়ার সুযোগ পাই। তাই আজকের এই কৃষি সমাচার অনুষ্ঠান থেকে সব কৃষক বন্ধুকে কৃতজ্ঞতা জানাই। আর এই সঙ্গে বলে যাই, কৃষি সমাচার অনুষ্ঠান তো কেবল আপনাদের জন্যই প্রচার হয়ে থাকে, কারণ এখানে কৃষি বিষয়ক তথ্য এবং নানা রকম পরামর্শের কথা আমরা জানিয়ে দিই, যা আমাদের চাষাবাদের ক্ষেত্রে অবশ্যই সহায়ক ভূমিকা পালন করবে। তাই আজও আবার অনুরোধ করি, মন লাগিয়ে চলুন শুনি আজকের এই কৃষি সমাচার। সুন্দর অনেক কিছু নিয়েই আমাদের সুন্দরবন। এই সুন্দরবন আমাদেরকে উপহার দেয় সুন্দর মন। সুন্দরবনের উপকার নিয়ে পরিবেশ বিজ্ঞানীরাও ইতিবাচক কথাই বলে থাকেন। এবার আমরা আমার কৃষি পর্বে তারই উত্তর জানব সাক্ষাৎকারমূলক আলোচনা পর্বে।
1: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে রয়েছে আমি জান্নাতুল ফেরদৌস তমা। আজ আমাদের সাথে রয়েছেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জাওয়াত আফনান। আজকে আমরা তার সাথে কথা বলবো সুন্দরবন সম্পর্কে। তো সুন্দরবনের সুরক্ষার ভীষণ প্রয়োজন, কেন?
2: কোনো কিছু যদি আমরা লালন পালন না করি, কোনো কিছুকে যদি আমরা সুরক্ষা না দিই, তখন সেটা নষ্ট হয়ে যায়। মা যেমন তার শিশুকে আদর করে বড় করে তুলেন, সেজন্যই সে বড় হয়, তেমনি আমাদের সুন্দরবনটাকে যদি আমরা রক্ষা না করি, সুরক্ষা না দিই, তাহলে কিভাবে সেটা আমাদের মাঝে টিকে থাকবে? সুন্দরবন আমাদেরকে পুরো বিশ্বের মাঝে পরিচিত করেছে। সুন্দরবনকে 1997 সালে বিশ্ব ঐতিহ্য সংস্থা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে। এটা পুরো জাতি হিসেবে আমাদের জন্য ভীষণ গর্বের। সুন্দরবনকে সুরক্ষা কেন প্রয়োজন আপনি আমাকে বলেছেন। সুন্দরবন এই যে আমাদের উপরে যে এত ঝড় বন্যা জলোচ্ছ্বাস আসে, সেটা থেকে আমাদেরকে কে রক্ষা করে? এই সুন্দরবন মা যেমন সন্তানকে বুক দিয়ে আগলে রাখে, এই সুন্দরবন আমাদেরকে সেই সমস্ত প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে মায়ের মতো করে আগলে রাখছে। এই সুন্দরবন যদি না থাকতো, তাহলে আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ সুরক্ষা পেতে আমাদের যে আর্থিক ব্যয় হতো, সেটা আসলে অনেক বেশি। সেটা ব্যয় করার মতো সক্ষম দেশ আমরা এখনো হয়ে উঠতে পারিনি।
1: যে সুন্দরবনের প্রাণীকুলের বিষয় যদি বলতেন,
2: সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার তো আমরা সবাই জানি, কিন্তু আমি যেটা বলতে চাই, সুন্দরবনে কিন্তু শুধু রয়্যাল বেঙ্গল টাইগার না, সুন্দরবনের মধ্যে দিয়ে অনেক ছোট ছোট খাল বিল চলে গেছে, সেগুলো কিন্তু মৎস্য সম্পদে পরিপূর্ণ। সেগুলোর মধ্যে রয়েছে, আপনারা সবাই শুনে থাকবেন, ডলফিন, মিঠা পানির ডলফিন। এই সুন্দরবনে কিন্তু তিনটি মিঠা পানির ডলফিন অভয়ারণ্য রয়েছে। সুন্দরবনে শুধু যে মৎস্যের অভয়ারণ্য তা না, পাখির জন্য অভয়ারণ্য রয়েছে। আপনারা জানেন শীতকালে অতিথি পাখিরা আমাদের এখানে আসে, সুন্দরবন কিন্তু তাদের জন্য এক বড় আশ্রয়স্থল। আমাদের কাঁকড়া চাষিদের জন্য সুন্দরবন এক আকর্ষণীয় জায়গা। কাঁকড়া চাষিরা যে রেণুটা সংগ্রহ করেন কাঁকড়ার পোনার জন্য, সেটা কিন্তু সুন্দরবনের মতো এত ভালো গুণগত মানসম্পন্ন পোনা আর কোথাও পাওয়া যায় না। সুন্দরবন থেকে আমাদের মধু আহরণকারীরা মধু আহরণ করেন। সুন্দরবনের উপরে আমাদের অনেক মানুষের জীবিকা ভীষণভাবে নির্ভরশীল।
1: সুন্দরবনের ক্ষেত্রে কিছু কার্যক্রম একেবারেই নিষিদ্ধ আমরা জানি, এই যে নিষিদ্ধ কার্যক্রম, এ সম্পর্কে একটু বলবেন।
2: আপনারা জানেন যে সরকার সুন্দরবনকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করেছে। যেহেতু এটা প্রতিবেশগত, যেটা সংকটাপন্ন, যে এটা নষ্ট হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে, সেই ভীতি থেকে সরকার কিছু কার্যক্রম সুন্দরবনকে পুরোপুরি নিষিদ্ধ করেছেন। এটা হচ্ছে প্রাকৃতিক বন বা গাছপালা কর্তন করা যাবে না, কোনো প্রাণী শিকার কিংবা বন্যপ্রাণী হত্যা করা যাবে না। শুধু যে বন্যপ্রাণী হত্যা করছি তা না, কোনো ধরনের বন্যপ্রাণী ধরাও যাবে না, তাদেরকে ধরে এনে আমি সংগ্রহও রাখতে পারবো না, আমি বন্যপ্রাণী বা উদ্ভিদের আবাসস্থল ধ্বংস করে এরকম কোনো ধরনের কার্যকলাপ করতে পারবো না। সুন্দরবনের যে খাল বিলের পানি আছে তা নষ্ট করে সেরকম কোনো কার্যকলাপও করতে পারবো না। সুন্দরবনে শব্দও দূষণ করা যাবে না, যদি আমি শব্দ দূষণ করি তাতে আমার প্রাকৃতিক যে বন্যপ্রাণী আছে তারা ক্ষতিগ্রস্ত হবে, আমার পাখির মিষ্টি গান শুনতে পারবো, পারবো না, সেই জন্য আমি শব্দও করতে পারবো না। মাছ এবং অন্যান্য জলজ প্রাণীর জন্য ক্ষতিকর সকল ধরনের কার্যক্রম সুন্দরবনে নিষিদ্ধ।
1: এছাড়াও আরেকটি বিষয় যে আমরা সাধারণ যারা জনগণ রয়েছি, আমাদের সাথে সুন্দরবনের যে সম্পর্ক, আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি,
2: আমরা যারা সুন্দরবনের বাসিন্দা নই তারা কিভাবে সুন্দরবন সুরক্ষায় অবদান রাখবো। আমরা যখন সুন্দরবনে ঘুরতে যাই তখন যদি আমরা দায়িত্বশীল পর্যটকের মতো আচরণ করি, আমরা যদি সুন্দরবনে প্লাস্টিকটা যত্রতত্র না ফেলি, তাহলেই কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখা হয়।
1: অনেক ধন্যবাদ আপনাকে, আশা করছি আমরা অনেকেই সচেতন হব আজকের আলোচনা থেকে।
0: সুন্দরবনের কথা শোনা হলো, সুন্দরবন ভালো রাখে পরিবেশের মন। আর এবার শুনব পরিবেশ বিষয়ক একটি গান। গানটির রচয়িতা খন্দকার আব্দুল মোতালেব, সুরকার এস এম আব্দুল আওয়াল, আর শিল্পী হলেন মরিয়ম বেগম মারিয়া।

0: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনা শফিকুল ইসলাম বাহার, সম্পাদনা মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: বাসগৃহের ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পারে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশে পরিষ্কার রাখুন। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগদান শেষে দেশের পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। জাতিসংঘ সফরে 11টি দ্বিপক্ষীয় বৈঠক সহ 30টি কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী। নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে বললেন মাহদি আমিন, দায়িত্ব পালনে অবহেলা এবং ফ্যাসিবাদীদের সহায়তা করলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশব্যাপী চলছে হাম রুবেলার দ্বিতীয় দফার বিশেষ টিকাদান কর্মসূচি। বাদ পড়া 34 লাখ শিশুকে টিকার আওতায় আনা হচ্ছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। দেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না, বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। 7 দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান ডোনাল্ড ট্রাম্পের। শান্তি পরিকল্পনায় ইরান কূটনৈতিক সমাধানের উপর জোর দিচ্ছে। এবং জাপানে এশিয়ান গেমসের পুরুষ হকিতে বাংলাদেশ ইন্দোনেশিয়াকে পরাজিত করেছে। আজ নারী হকি ইভেন্টে চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগদান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউ ইয়র্ক থেকে দেশের পথে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং সফর সঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট নিউ ইয়র্ক সময় শুক্রবার রাত 11:30 জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বিমানটি দুবাইতে যাত্রা বিরতি শেষে দুবাইয়ের স্থানীয় সময় রাত 2:15 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে। ফ্লাইটটির আজ সকাল 8:40 ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু বাংলাদেশ সংবাদ সংস্থাকে এসব তথ্য জানান। 5 দিনের এই সফরে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন। এতে তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবিক সংকট, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরেন। প্রধানমন্ত্রী রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে জনগণের ক্ষমতায়ন এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। এই লক্ষ্যে তাঁর সরকারের রিকভারি, রিস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন বা 3R কৌশলের কথাও তুলে ধরেন। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই দীর্ঘস্থায়ী এই সংকটের একমাত্র সমাধান। স্বেচ্ছায় প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টিতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো সহযোগিতা কামনা করেন। সফরকালে তিনি জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুয়েলি বিশপ এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার বারহাম সালির সঙ্গে পৃথক বৈঠক করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের বিষয়ে আলোচনা করেন। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে সমন্বয় প্রয়োজনীয়তার উপরও গুরুত্ব আরোপ করা হয়। ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং তোবগে এবং মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ লতিফের সঙ্গে পৃথক বৈঠকে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার এবং দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি, বাংলাদেশে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদার এবং অংশীদারিত্বের নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী গত মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত বিশ্ব নেতা ও তাঁদের জীবনসঙ্গীদের সম্মানে দেওয়া স্বাগত প্রাতরাশে সস্ত্রী

0: অংশ নেন। পরে তারা জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণকারী নেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত সংবর্ধনায় যোগ দেন। ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দি জাস্ট ট্রানজিশন শীর্ষক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিয়ে প্রধানমন্ত্রী আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে সম্মিলিত বৈশ্বিক পদক্ষেপ, গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হ্রাস এবং বাংলাদেশ সহ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়নের আহ্বান জানান। সফরে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে বোয়িং এর সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 11টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত হয়। বৃহস্পতিবার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের হুমকি নিয়ে আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে উদ্বোধনী বক্তৃতা করেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চান ভিরাকুলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তারেক রহমান। নিউ ইয়র্ক সফরের শেষ দিন গত শুক্রবার প্রধানমন্ত্রী ম্যানহাটনে ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নেন। পরে কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবা খালেদ আল হামাদ আল সাবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন জানিয়েছেন, পাঁচ দিনের নিউ ইয়র্ক সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ঐতিহাসিক ভাষণের পাশাপাশি 11টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, 6টি গুরুত্বপূর্ণ বক্তৃতা ও 30টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। তিনি নিউ ইয়র্কের স্থানীয় সময় গতরাতে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। মাহদি আমিন বলেন, এসব বৈঠক ও কর্মসূচিতে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু ও আন্তর্জাতিক শান্তি সহ বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
1: মাননীয় প্রধানমন্ত্রী চার দিনের প্রোগ্রামটাকে যদি আমরা দেখি, জাতিসংঘ রিলেটেড 8টা প্রোগ্রাম ছিল, জাতিসংঘের সাইড লাইনে 4টা ইভেন্ট ছিল যেখানে মাননীয় প্রধানমন্ত্রী অ্যাডিশনাল বক্তব্য রেখেছিলেন, 11টা বাইল্যাটারাল মিটিং ছিল, বিভিন্ন ডিগনেটরিজ এর সাথে 5টা মিটিং ছিল এবং এর বাইরে ইনস্টিটিউশনের সাথে আরো 6টা মিটিং, সব মিলিয়ে 4 দিনে 30টা মিটিং সম্পন্ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন পর বিশ্ব মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন, একটা গণতান্ত্রিক জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রধান হিসেবে। আমরা দেখেছি জাতিসংঘে যখন তিনি বক্তব্য দিয়েছিলেন, সেখানে কিন্তু তিনি বাংলাদেশকে নিয়ে ওনার যে পরিকল্পনা সেটাকে ছাড়িয়ে বিশ্ব মানচিত্রে কিভাবে শান্তি রক্ষা করা যায়, শান্তি স্থাপন করা যায়, কিভাবে সারা বিশ্বের জন্য মানবতা স্থাপন করা যায় সেটি নিয়ে কাজ করেছেন, সেটি নিয়ে ওনার একটা রূপরেখা দিয়েছেন যেটি বাংলাদেশের সীমানা ছাড়িয়ে সারা বিশ্বে আজকে সমাদৃত হয়েছে। আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক সরকারের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
0: এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণকে ইতিবাচক হিসেবে দেখছেন সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষেরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: নিউ ইয়র্কে জাতিসংঘের 81তম সাধারণ পরিষদ অধিবেশনে মাতৃভাষা বাংলায় বক্তব্য রেখে বিশ্বমঞ্চে বাংলাদেশের জোরালো অবস্থান তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও জলবায়ু সমস্যা সমাধানের পাশাপাশি তার ভাষণে সবচেয়ে বড় গুরুত্ব পেয়েছে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীর নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন ইস্যু। ফ্যাসিবাদের থাবায় ক্ষতবিক্ষত দেশ পুনর্গঠনে তার সরকারের 3R কর্মকৌশলের কথাও তিনি তুলে ধরেন। বিশ্বমঞ্চে বক্তব্যের এই তাৎপর্য ও ঐতিহাসিক গুরুত্ব নিয়ে সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি বলেন,
3: মাননীয় প্রধানমন্ত্রী ওনার জীবনে প্রথম জাতিসংঘে ভাষণ দিলেন, তার আগে এটা অত্যন্ত সৌভাগ্যবান যে উনি এবং আমরা সবাই যে উনি ওনার বাবা মা উনি থার্ড নাম্বার যিনি ভাষণ দিলেন। এবং এইখানের সাথে আরো বলতে চাই যে এমন একটা সময় উনি গেলেন যখন জাতিসংঘে সাধারণ পরিষদের যে সভাপতি নিযুক্ত হয়েছেন ভোটে, উনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের বংশোদ্ভূত বাংলাদেশের নাগরিক, সেই হিসেবে এটা আসলে আমাদের জন্য একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট।
2: সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি বলেন, জাতিসংঘের এই অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান প্রেক্ষাপটে তার সরকারের 6 মাসের কূটনৈতিক ও প্রশাসনিক অর্জনগুলো বিশ্ব নেতাদের সামনে উপস্থাপন করেন, একই সাথে টেকসই উন্নয়ন এবং আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোড ম্যাপ তুলে ধরেছেন।
3: মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যটা আমি শুনেছি, আমার কাছে বক্তব্যটা খুবই তাৎপর্যপূর্ণ এবং গ্রহণযোগ্য বক্তব্য মনে হয়েছে। সেখানে আমি যদি ধরি, প্রথমে যেটা এক হচ্ছে যে উনি 71 থেকে শুরু করেছেন, 71-এর সম্মান থেকে শুরু করে 24 পর্যন্ত উনি সবাইকে যার যেখানে যতটুকু পাওনা উনি দেওয়ার চেষ্টা করেছেন। এটার পাশাপাশি রোহিঙ্গা নিয়ে যে সমস্যাটা আমরা ফেস করছি, বহু বছর যাবৎ সেই ফেস করা রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা তুলেছেন বিশ্ব দরবারে, বাংলাদেশের ভাবমূর্তি অবস্থাটা কোথায়, সামাজিক মর্যাদা এবং কি অবস্থা এখন আছে, উনি কি কি করেছেন এই 6-7 মাসে, সবকিছুই সামারি আকারে প্রকাশ করেছেন। সেই হিসেবে আমি মনে করি যে বক্তব্যটা খুবই তাৎপর্যপূর্ণ।
2: বিশ্ব রাজনীতির পরিবর্তনশীল ধারায় জাতিসংঘের 81তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সময় উপযোগী ভাষণ এবং রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ববাসীর জোরালো সহযোগিতা কামনা দেশের কূটনৈতিক সাফল্যে এক নতুন মাত্রা যোগ করেছে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, দায়িত্ব পালনে অবহেলা এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি গতকাল রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ 2026-এর পদক প্রদান অনুষ্ঠানে একথা বলেন। অনুষ্ঠানে সাহসিকতা, বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের জন্য 92 জনকে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্র ও জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে সরকার কঠোর হতে বাধ্য হবে। জনগণের শান্তি বিনষ্ট হয় এমন কোন কাজ সহ্য করা হবে না।
4: লোয়ার লেভেলে মাঠ পর্যায়ে কর্তব্য পালন না করার, অবহেলা করার এবং ক্ষেত্রমতে ফেসিবাদী শক্তিকে কেউ কেউ গোপনে সংবাদ দিয়ে অথবা অন্যভাবে সহযোগিতা করার সংবাদ ইনফরমেশন তথ্য আমাদের কাছে আছে। কোন পুলিশ অফিসার যে পদবীরই হোক যদি জনপ্রত্যাশা অনুধাবন করতে ব্যর্থ হন তাহলে তার পরিণতি ভালো হবে না। ভুল ত্রুটি থাকবে, কর্তব্য পালন করতে গিয়ে ছোটোখাটো ভুলভ্রান্তি হয়, সেটা অবশ্যই সেভাবে দেখা হবে। কিন্তু ডিসিপ্লিনারি অ্যাকশন এবং ক্রিমিনাল অফেন্স একসাথে কার্যকর করা হবে।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
5: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি মীর মোহাম্মদ শহীদুল্লাহ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেছেন, গত এপ্রিলের হাম প্রতিরোধ ক্যাম্পেইন থেকে বাদ পড়া আরও 34 লাখ শিশুকে বিশেষ হাম রুবেলার টিকার আওতায় আনা হবে। তিনি গতকাল রাজধানীর মহাখালী কড়াইলে টিএনটি খেলার মাঠে দেশব্যাপী বিশেষ হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: শিশুদের সংক্রামক ব্যাধি থেকে সুরক্ষা দিতে সারা দেশে শুরু হয়েছে বিশেষ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন 2026। রাজধানীর মহাখালীর কড়াইলে টিএনটি খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আগামী 31 অক্টোবর পর্যন্ত 6 মাস থেকে 59 মাস বয়সী মোট 34 লাখ বাদ পড়া শিশুকে টিকার আওতায় আনা হবে। টিকাদানের লক্ষ্যমাত্রা ও পরিসংখ্যান তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন,
7: 10 দিনে ইউনিসেফ আমাদেরকে 40 লক্ষ ডোজ টিকা দিয়েছে। আমাদের কাছে আগে কিছু স্টক ছিল, আমরা নতুন ভাবে আজকে আমরা 34 লক্ষ বাচ্চাকে আমরা টার্গেট করেছি। এর মধ্যে 10 লক্ষ নতুন জন্ম নেওয়া শিশু, বাকি 24 লক্ষ আমাদের যে আগে বাদ পড়েছে ওইটা 34 লক্ষ বাচ্চাকে আমরা এই ক্যাম্পেইনে ক্যাচআপ প্রোগ্রামে আমরা আওতাভুক্ত করেছি। সারা দেশব্যাপী আমরা আগের চেয়েও জোরদার করে আজকে থেকে টিকাদান কর্মসূচি আমরা শুরু করেছি। অনেক মায়েরা কর্মজীবিতাকে বাইরে চলে যান, বাচ্চা নিয়ে আসতে পারে না, যে কারণে বন্ধের দিনে আমরা ব্যবস্থা করেছি, সন্ধ্যার পরেও দেওয়া হবে।
2: মন্ত্রী বলেন, পূর্ববর্তী সময়ে টিকাদানে কিছুটা দীর্ঘসূত্রতা ও গাফিলতির কারণে এই সংকট তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে এখন প্রান্তিক পর্যায়েও জোরদার পদক্ষেপ নেওয়া হচ্ছে।
7: আমরা এই টিকাদানের পরেও আমাদের কাছে আরো প্রায় 10 লক্ষ ডোজ আমাদের স্টক থাকবে। এর মধ্যে আমরা 43 লক্ষ ডোজ আমরা সকল উপজেলায় বিতরণ করেছি। এরপর আমাদের হাতে আমরা একটা স্টক রেখেছি, এরপরে মপা পারো চালিয়ে যাওয়ার জন্য। যে ভালোবাসা নিয়ে দেশ থেকে মুক্ত করেছিলাম শক্তিশালী পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে, আই ফিল ফর দিস নেশন। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে শতবার সততার সাথে আমার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল কর্মচারীদের নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে স্বাস্থ্য সেবার মান উন্নত করতে আমি আপনার আমরা চেষ্টা করে যাচ্ছি।
2: চলমান এই বিশেষ ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী কোন শিশু যেন বাদ না পড়ে সে বিষয়ে অভিভাবক সহ সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
6: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, দেশকে অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে। তিনি গতকাল ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল চৌরাস্তা চত্বরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নান্দাইল উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিক্ষোভপূর্ব সমাবেশে একথা বলেন। দেশকে অস্থিতিশীল করার জন্য শেখ হাসিনা ডিসেম্বরে দেশে আসার পায়তারা করছেন উল্লেখ করে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এদিকে জামালপুরে এক সমাবেশে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারে থাকাকালে ঢাকায় বিভিন্ন সেতু ও ওভারপাস নির্মাণসহ বিভিন্ন প্রকল্পের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। গতকাল নির্বাচন কমিশনের পরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মমিন সরকার গণমাধ্যমকে এই তথ্য জানান। ঘোষিত তফসিল অনুযায়ী ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনে আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নানা আয়োজনে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ বিশ্ব পর্যটন দিবস পালিত হবে। এবছর দিবসটির প্রতিপাদ্য ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যটনকে নতুনভাবে সাজানো। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এ উপলক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আজ থেকে ৩রা অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আজ সকালে আগারগাঁওয়ের পর্যটন ভবনের থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হবে।
8: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
8: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবন্ধে ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন। প্রস্তাবটিতে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া এবং পরমাণু আলোচনা পুনরায় শুরু করার শর্ত উল্লেখ করা হয়। ট্রাম্প বলেন, ইরান একটি চুক্তিতে পৌঁছাতে চাইছে কারণ দেশটির অর্থনীতি চাপের মুখে রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি বলেন, কেবল কূটনীতির মাধ্যমেই সংঘাতের সমাধান সম্ভব। তিনি আরও বলেন, ইরানের প্রস্তাবিত শর্ত পূরণ করার ওপর হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি নির্ভর করছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেন, ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা দেশের জনগণকে দুর্বল করতে ব্যর্থ হয়েছে। তিনি আরও জানান, কাতার ও পাকিস্তান তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান প্রদানে মধ্যস্থতা করছে। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সৌদি আরব ও ইয়েমেনের বিরুদ্ধে হুতি বিদ্রোহীদের হামলার নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন। অব্যাহত বর্ষণের কারণে সৃষ্ট ব্যাপক বন্যায় প্লাবিত থাইল্যান্ডের রাজধানীর ৫০টি এলাকাকে দুর্যোগ কবলিত ঘোষণা করেছে ব্যাংকক কর্তৃপক্ষ। এসব এলাকার বাসিন্দাদের বাড়িতে থাকার অনুরোধ করা হয়েছে এবং খালের নিকটবর্তী এলাকায় বসবাসকারীদের মালপত্র উপরের তলায় সরিয়ে নিতে বলা হয়েছে। আজ আরও বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা থাকায় খাল কবলিত হয়ে বন্যা আরও প্রবল হওয়ার আশঙ্কা রয়েছে। এশিয়ান গেমসের খবর। জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসের পুরুষ হকিতে গতকাল বাংলাদেশ ৩-১ গোলে ইন্দোনেশিয়াকে পরাজিত করেছে। এদিকে এশিয়ান গেমসের নারী হকি ইভেন্টে আজ বাংলাদেশ গ্রুপ পর্বের পঞ্চম ও শেষ ম্যাচে চাইনিজ তাইপের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় সকাল ১০টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ উদ্বন্ধ সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫টা ৪৯ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৫টা ৫০ মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে দেশের পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। জাতিসংঘ সফরে ১১টি দ্বিপক্ষীয় বৈঠক সহ ৩০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী। নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে বললেন মাহদি আমিন, দায়িত্ব পালনে অবহেলা এবং ফ্যাসিবাদীদের সহায়তা করলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশব্যাপী চলছে হাম রুবেলার দ্বিতীয় দফার বিশেষ টিকাদান কর্মসূচি, বাদ পড়া 34 লাখ শিশুকে টিকার আওতায় আনা হচ্ছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এবং দেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না, বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: শ্রোতা বন্ধুরা, সবার প্রতি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি সুখের ঠিকানা অনুষ্ঠানের পক্ষ থেকে। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার সাবিকুন নাহার, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ, সার্জন, ঢাকা মেডিকেল কলেজ। তার কাছ থেকে আজ আমরা অনিয়ন্ত্রিত মাসিকের কারণ এবং চিকিৎসা, এই সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে জানব। তো প্রথমে আপা কেমন আছেন?
2: জি ভালো আছি, আপনি কেমন আছেন?
1: ভালো আছি। এই যে আমরা সবসময় বিভিন্ন ধরনের মেয়েদের সমস্যার কথাগুলো বলে থাকি, তার মধ্যে অনিয়ন্ত্রিত মাসিক একটি বড় সমস্যা। তো আজ এই বিষয়টি নিয়ে আপনার সাথে কথা বলছি। তো প্রথমে যেটা জানতে চাইব, আসলে আমরা অনিয়ন্ত্রিত মাসিক এটা বলতে কি বুঝি?
2: অনিয়ন্ত্রিত মাসিক বলার আগে আসলে নিয়ন্ত্রিত মাসিক কি সেটা বললে বোধ হয় শ্রোতা বন্ধুদের বুঝতে সুবিধা হবে। নিয়মিত অথবা নিয়ন্ত্রিত মাসিক বলতে আমরা বুঝি একটা মেয়ে তার প্রজননকালীন সময়ে অর্থাৎ 13 বছর থেকে 45 বছর বয়সে সে মাসের একটা নির্দিষ্ট সময়ে মাসিক হবে। সে মাসিকটা দেখা যায় 28 দিন অন্তর অন্তর হয় এবং 5 থেকে 7 দিন থাকে। এটা হচ্ছে নিয়ন্ত্রিত মাসিক। এই যে সাইকেলটা আমি বললাম 28 দিন অন্তর অন্তর এবং 5 থেকে 7 দিন থাকে, এটা যদি অনিয়ন্ত্রিত হয়ে যায়, যদি দেখা যায় সময় ঠিক মতো হচ্ছে না, আগে পরে হচ্ছে অথবা বেশি বেশি হচ্ছে অথবা কম কম হচ্ছে, এই যে নিয়ন্ত্রণহীন একটা মাসিক, ওইটাকে আমরা বলি অনিয়ন্ত্রিত মাসিক।
1: আচ্ছা, এই যে এটা কি একটা সমস্যা হতে পারে?
2: জি, অবশ্যই সমস্যা হতে পারে। মাসিকের যদি আমরা প্যাটার্ন যেটা বলি, যদি দেখি যে কেমন ধরনের মাসিক হয় স্বাভাবিকতা যদি দেখি, তাহলে আমি বলছিলাম যে সাধারণত 28 দিন অন্তর অন্তর হবে, প্রতি মাসে হবে। অনেক সময় আমরা এটা বলে থাকি যে 5 দিন অথবা 7 দিন আগে অথবা পরে হতে পারে, এবং থাকবে হচ্ছে 5 থেকে 7 দিন, এবং পরিমাণ যে ব্লাডটা যাবে, রক্তটা যাবে, সেটা হচ্ছে 20 ml থেকে 80 ml এর মতো, এবং অত বেশি ব্যথা হবে না, ব্যথা বেদনা হবে না। এগুলো হচ্ছে স্বাভাবিক একটা মাসিকের ধরন। যখন আমরা দেখি যে এই যে প্যারামিটারটা বললাম, মাসে একবার হবে, দেখা যায় যে 45 দিন, 30 দিন, 40 দিন, 50 দিন পরপর হচ্ছে, 5 থেকে 7 দিন থাকার কথা অনেকে, আমি এরকম পেশেন্ট পেয়েছি 15 দিন, 20 দিন অথবা সারা মাস ধরে চলতেছে। অল্প অল্প যে রক্ত যাওয়ার কথা, স্বাভাবিক যাওয়ার কথা, সে দেখা যাচ্ছে একদিনে সে হয়তো বা বড় বড় চাকা চাকা পাস করতেছে। এগুলো সবই নিয়ন্ত্রণহীন মাসিক। এবং যখন এগুলো হয় কোনো নারীর, আমরা অনেক শারীরিক এবং মানসিক প্রবলেম পেয়ে থাকি। সাধারণত যদি প্রবলেমগুলো বলতে যে দেখা যায় সে রক্ত শূন্য হয়ে যায়, এবং তার যে একটা মেয়ের যে মাসিক স্বাভাবিক গতিতে চলবে, সে যে ব্যালেন্সড থাকবে, সেই ব্যালেন্সটাও তো নষ্ট হয়ে যায়, তার কাজের গতিও তো কমে যায়, অনেক ইম্প্যাক্ট আছে।
1: তো এই যে এটাকে আমরা যখন অনিয়ন্ত্রিত বলছি, তখন এটা সমস্যা হিসেবে আমরা দেখছি, তো এটার কি বয়সের কোনো হেরফের আছে?
2: জি, বয়সের হেরফের আছে। আমরা দেখেছি যে যখন মাসিক শুরু হয়, যেটাকে আমরা মেনার্কি বলি, লাইফের প্রথম মাসিকটা, সাধারণত 13 বছর বয়সে হয়, এখন একটু আগেও হতে পারে, এই সময়টা শুরু হওয়ার 2-3 বছরের মধ্যে এটা অনিয়ন্ত্রিত থাকতে পারে। আবার যখন মাসিক বন্ধ হয়ে যাবে, আমরা মেনোপজ যেটাকে বলি, 50-52 বছর বয়সে, তার আগের 3-4 বছর এরকম হতে পারে, অনিয়ন্ত্রিত হতে পারে, মানে শুরু এবং শেষের সময়টা সাধারণত অনিয়ন্ত্রিতই হয়। এছাড়া মাঝখানে যে সময়গুলো অনেকগুলো রোগের কারণে অনিয়ন্ত্রিত হয়।
1: তো এই যে অনিয়ন্ত্রিত এই মাসিকের সমস্যা, সেক্ষেত্রে একজন নারীর কি কি ধরনের সমস্যা হতে পারে যদি এটা অনিয়ন্ত্রিত হয়, এবং ছোট করে যদি চিকিৎসা সম্পর্কে বলেন?
2: অনিয়ন্ত্রিত মাসিকের তো অনেকগুলো ধরন আছে। আমরা যখন একজন বিশেষজ্ঞ হিসেবে আমরা দেখেছি যে আমরা আমাদের কাছে যখন কোনো রোগী আসেন তার অনিয়ন্ত্রিত মাসিকের সমস্যা নিয়ে, তখন আমরা আসলে আইডেন্টিফিকেশন করি, অথবা ডায়াগনোসিস করি তার কোন ধরনের অনিয়ন্ত্রিত মাসিক, এটা কি বেশি বেশি যাচ্ছে নাকি কম কম যাচ্ছে, এটা কি নিয়মিত না অনিয়মিত, নাকি তার ব্যথা বেদনা হচ্ছে, কিংবা কোনো ইভেন্টের সাথে বাচ্চা নষ্ট হয়েছে এটার সাথে সম্পর্কিত, অথবা নষ্ট করেছে এরকম কি, অথবা টিউমার, ক্যান্সার, এই সম্পর্কিত কিনা, আমরা প্রথমে আইডেন্টিফাই, তাকে ভাগ করে ফেলি সে কোন ধরনের। যদি দেখা যায় যে তার সবকিছুই ভালো আছে, শুধুমাত্র মাসিকটাই বেশি বেশি যাচ্ছে, তখন দেখা যায় রক্তশূন্যতা পাওয়া যায়, সেটা আমরা কারেকশন করলে অথবা কিছু ওষুধপত্র দিয়ে এবং কারণটা খুঁজে বের করে সে চিকিৎসা করলে হয়ে যায়। যদি দেখা যায় যে না, তার বাচ্চা নষ্ট করেছিল সে অথবা হয়ে গেছে সেটার জন্য, তখন ওইটার চিকিৎসা ওইভাবে আমরা করি, কারণটা খুঁজে। যদি দেখে যে ক্যান্সারের জন্য তার অনিয়ন্ত্রিত মাসিক হচ্ছে, সাধারণত আমরা জানি যে জরায়ুর মুখের ক্যান্সার হলে অনিয়ন্ত্রিত মাসিক হয়, অথবা জননাঙ্গের যে কোনো ক্যান্সার হলে, তখন আমরা যদি দেখি ডায়াগনোসিস করি যে হ্যাঁ ক্যান্সার, তখন তো আসলে তাকে ওই রিলেটেড চিকিৎসা করে সে কারণটা খুঁজে বের করতে। তবে এটা ঠিক যে আগে দেখা যেত মাসিক প্রবলেম নিয়ে মেয়েরা আসতেন না, ডাক্তারের কাছে আসতেন না, ফ্যামিলিতেও বলতেন না, এটা টেবু মনে করতেন। এখন কিন্তু আসতেছে, সচেতনতা আসতেছে।
1: এমনিতে যারা টিনেজার আছে তাদের তো এই ধরনের সমস্যাগুলো বা জটিলতাগুলোর মধ্যে তারা পড়ছে, তো সেক্ষেত্রে তাদের জন্য কিছু
2: আচ্ছা, যদি অল্প বয়সী মেয়েদের যেটা হয় সে তাদের ক্ষেত্রে আমার আমি দেখেছি যে তাদের প্রথম হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স জাস্ট শুরু হলো মাসিকটা, এটা একটা কারণ। অনেকে অনেক বাচ্চারা ওবেসিটিতে ভুগে, অর্থাৎ মোটা হয়ে যাচ্ছে লাইফ স্টাইলের জন্য, এটা একটা অনিয়ন্ত্রিত মাসিকের কারণ হয়ে যায়। তো আমার ক্ষেত্রে তাদের জন্য মেসেজ হচ্ছে এবং অভিভাবকদের বাবা মার জন্য মেসেজ হচ্ছে যে আপনার সন্তানকে সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠার জন্য ওজন নিয়ন্ত্রণ অথবা খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ একটা ব্যাপার, যেটা আমাদের বাচ্চাগুলো যারা শহরে বড় হয়ে অ্যাক্টিভ থাকে না, জাঙ্ক ফুড খায়, এগুলো একটু লাইফ স্টাইলে চেঞ্জ আনতে হবে। এবং পাশাপাশি যদি দেখা যায় যে অল্প বিস্তর হয়তো অত সমস্যা না হলে অত আমরা কেয়ার করি, কিন্তু একজন ডাক্তার দেখি আসলে তার বড় কোনো রোগ আছে কিনা, সেটা চিকিৎসা লাগবে কিনা, সে অ্যাডভাইসটা নিয়ে নিলে, এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে নিলে ভালো হবে।
1: অনেকের মাঝে এই সময়গুলোতে বেশ কিছু কুসংস্কার কাজ করে, তো সেই কুসংস্কার থেকে মুক্ত হতে কি করতে হবে, বিশেষ করে পরিবারে বাবা?
2: খুবই ভালো একটা প্রশ্ন। আমরা দেখেছি যে নারীদেরকে আসলে মাসিক ব্যবস্থাপনার ভিতর দিয়ে যেতে হবে। আমাদের নানি দাদিদের হয়ে এসছে, আমরা মনে করেছি আমাদেরও হবে, আমাদের বাচ্চাদের হবে, ব্যাপারটা এরকম নয়। তো যাদের ঘরে কন্যা সন্তান আছে অথবা যারাই নারীরা আছেন, মেয়েরা মায়েরা আছেন, তারা হচ্ছে মাসিক আসলে কেবল কোনো কথা না, এটা হচ্ছে ফিজিওলজি, মানে আমাদের শরীরবৃত্তীয় একটা ব্যাপার। মাসিক খুবই স্বাভাবিক একটা ব্যাপার, যেমন আমরা খাই, ঘুমাই, ওয়াশরুমে যাই, গোসল করি, এরকম একটা ব্যাপার। এটাকে সহজভাবে নিতে হবে এবং মাসিকের স্বাভাবিক মাসিক কি, অস্বাভাবিক মাসিক কি, এটা জানতে হবে। তখন আমরা নিয়ন্ত্রিত এবং অনিয়ন্ত্রিত ব্যাপারটা জেনে যাব। যদি আমার কাছে মনে হয় যে হ্যাঁ এটা তো স্বাভাবিক না, অস্বাভাবিক, তাহলে ডাক্তাররা আছেন, তাদের ওপিনিয়ন নিব এবং তাদের পরামর্শ মতো চলব। তাহলে একটা নারী যদি তার সুস্থ সুন্দর মাসিক ব্যবস্থাপনা করতে পারে, তার লাইফটা পুরোটাই সুন্দর একটা সুন্দর ভাবে যাবে।
1: আচ্ছা, আপনার কাছে সব শেষে যে প্রশ্নটি রাখতে চাইবো সেটি হচ্ছে এই যে সবার সম্মিলিত ইচ্ছে শক্তি বা ভালো খাদ্যাভ্যাস আপনি বলছিলেন, সবকিছু মিলিয়ে একটি মেয়ে এই ধরনের ঝামেলা থেকে মুক্ত থাকবে, তো সর্বোপরি আপনি কি বলবেন আমাদের মেয়েদের জন্য যারা হয়তো বা এই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে বা সামনে হয়তো সেই সময়গুলো আসছে?
2: আমাদের যারা শুনছেন শ্রোতা বন্ধুরা, যে নারীরা শুনছেন কিংবা যেই ফ্যামিলি মেম্বারই শুনছেন যাদের ঘরে নারী আছে, আমি আমার আজকের অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, মাসিক একটা স্বাভাবিক এবং শরীরবৃত্তীয় ব্যাপার, এটা কোনো টেবু না, কিছুই না, মাসিক নিয়ে কথা বলতে হবে।
1: খাবার ব্যাপারটা
2: যদি বলতে চাই, আমি বলতে চাই এখনকার যে ব্যবস্থা দেখা যাচ্ছে, আমরা জাঙ্ক ফুড অ্যাভয়েড করবো, ফ্যাটি ফুড অ্যাভয়েড করবো, আমরা চাইবো যে মানে সবুজ শাক সবজি ফলমূল খাওয়া এবং এটা খাবারের তালিকায় রাখা এবং অ্যাক্টিভ থাকা, দৌড়ঝাঁপ করা, অ্যাক্টিভ থাকা, সুস্থ সবল সুন্দর থাকা, একদম মানে ঘরের কাজ মাকে হেল্প করা, নিজের কাজটা নিজে করে থাকা, এরকম।
1: ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার সাবিকু নাহার, অনেক সুন্দরভাবে আপনার কাছ থেকে আমরা শুনছিলাম অনিয়ন্ত্রিত মাসিকের কারণ এবং চিকিৎসা সম্পর্কে। নিশ্চয়ই আমাদের মা বোনেরা যারা শুনলেন উপকৃত হবেন এবং পাশাপাশি বলা পরিবারে যে পুরুষ সদস্যরা থাকেন তারাও কিন্তু সহায়ক এবং সহায়তার দৃষ্টিতেই আমাদেরকে দেখবেন। সবার সম্মিলিত প্রয়াসে আগামী সময়গুলো নিশ্চিত হোক, সবাই ভালো থাকবেন। সুখের ঠিকানা অনুষ্ঠানটির গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম শাহনাজ পারভীন, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন এবং সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হলো, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সরসুর। গ্রন্থনা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।

0: গাঢ় নীল আকাশের ক্যানভাসে যখন সাদা মেঘের দলগুলো ভেসে বেড়ায়, তখন মনে হয় জীবনটা আজ অনেক বেশি প্রাণবন্ত।
1: ভোরের শিশির ভেজা ঘাস আর শিউলি ফুলে সেই চিরচেনা সুবাস যেন শৈশবের হারানো স্মৃতিগুলোকে নতুন করে ফিরে পাওয়ার ডাক দেয়।
0: মাটির সোঁদা গন্ধে আর নীল সাদা মেঘের লুকোচুরি খেলায় চারপাশের এই মায়াবী প্রকৃতি আজ সত্যি বড় বেশি মোহনীয়।
1: শিউরি ঝরা সকালে যখন রোদের আলো ঘাসের ডগায় ঠিকরে পড়ে, তখন মনে হয় প্রতিটি দিনই এক নতুন সম্ভাবনা।
0: শরৎকাল যেন আমাদের শিখিয়ে দিয়ে যায় যে প্রকৃতি কত সজীব আর সুন্দর হতে পারে যখন সে নিজের শান্ত রূপটি প্রকাশ করে। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকার বিশেষ আয়োজন ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান স্বরসুর। এবার আয়োজন যথারীতি শরৎ ঋতুকে ঘিরে। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আব্দুল্লাহ এল মাহমুদ সেতু
1: এবং আমি তানিয়া সুলতানা। শরৎকে কবিগুরু বরাবরই দেখেছেন শান্তি, মঙ্গল ও সমৃদ্ধির ঋতু হিসেবে। এর সঙ্গে রয়েছে দুর্গাপূজার সম্পর্ক। কবি লিখেছেন, আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালি মালা, নবীন ধানের মঞ্জুরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা। এসো গো শরৎ লক্ষ্মী, তোমার শুভ্র মেঘের রথে এসো নির্মল নীল পথে।
0: শিউলি ফুলের স্নিগ্ধ গন্ধ আর ভোরের মিঠে রোদ মিলেমিশে এক অপূর্ব প্রশান্তির বার্তা নিয়ে আসে। প্রকৃতির এই শান্ত রূপ দেখে মনে হয় পৃথিবীর সমস্ত কলুষতা মুছে গিয়ে আজ নতুন করে সব শুরু হয়েছে।
1: শরৎ ঋতুর সবচেয়ে উজ্জ্বল রূপটি ধরা পড়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যে। শরৎ নিয়ে প্রচুর কবিতা ও গান রচনার মধ্য দিয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ।

0: শরতে প্রকৃতির শান্ত রূপ দেখে মনে হয় যেন পৃথিবীর সমস্ত কলুষতা মুছে গিয়ে আজ নতুন করে সব শুরু হয়েছে। আকাশের অসীম নীলিমা আর সাদা মেঘের ওড়াউড়ি মনের কোণে জমে থাকা কিছু না বলা স্বপ্ন।
1: শরৎ বন্দনায় পিছিয়ে নেই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামও। তিনি তাঁর অসংখ্য গান ও কবিতায় শরতে বাংলার প্রকৃতির নিখুঁত আলপনা এঁকেছেন। বিশেষ করে শরতের শিউলি ফুল তার হৃদয়কে অন্যরকম ছুঁয়ে গেছে। এই ফুলেশ্বরী যে চোখের আড়ালে রূপ বিলিয়ে দৃষ্টিগোচর হওয়ার আগে অনেকটা ঝরে যায়, আর সাদাটা সারাটা দিন বয়ে যায়, রয়ে যায় তার রেশ। এটি তিনি উপলব্ধি করেছেন। শিউলি ফুলের মালা দোলে শারদ রাতের বুকে ওই, এমনও রাতে একলা জাগি, সাথে জাগার সাথী কই।
0: বন্ধুরা, এখন যে নজরুল সঙ্গীতটি শোনাব তা বেতারে কাবেরী তীরে নামক একটি গীতিনাট্যে প্রথম ব্যবহার করা হয়। নজরুলের এই গান সঙ্গীত প্রেমীদের হৃদয়ে ছুঁয়ে গেছে।

0: শিউলির মিষ্টি গন্ধ রাতের বাতাসে ছড়িয়ে পড়ে, কাশফুল নদীর চর আর মাঠে মাঠে সাদা মেঘের মতো দোল খায়, আর পুকুর বিলের শান্ত জলে শাপলা ফুটে প্রকৃতির অনন্য মাত্রায়।
1: শরৎকালের বিকেলে রোদেশি মিষ্টি আভা যখন কাশবনের উপর পড়ে, তখন চারপাশটা এক অপার্থিব সৌন্দর্যে আলোকিত হয়ে ওঠে।
0: শরতের প্রতিটি সকাল যেন এক একটি নতুন কবিতা, যেখানে ভোরের শিশির ভেজা ঘাসগুলো মুক্তোর মতো দ্যুতি ছড়ায়। শরৎ মানে নীল আকাশ, সাদা মেঘ আর এক ধরনের শান্ত অনুভূতি যা মনকে স্থির করে তোলে। এই ঋতু আমাদের ভাবনা, আবেগ আর উপলব্ধিকে নতুনভাবে প্রকাশ করার সুযোগ এনে দেয়।

0: সুপ্রিয় শ্রোতা, ঋতু ভিত্তিক গানের গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান সরাসরি এখানে শেষ করতে হচ্ছে। গানগুলো আপনাদের কেমন লাগলো জানতে চিঠি লিখুন। চিঠি পাঠাবার ঠিকানা সরসুর প্রযত্ন পরিচালক, বাংলাদেশ বেতার, শের বাংলা নগর, ঢাকা 1207। উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ আব্দুল্লাহ এল মাহমুদ সেতু
1: এবং আমি তানিয়া সুলতানা।
0: প্রকৌশল নির্দেশনা মোহাম্মদ আতিকুর রহমান পলাশ।
1: প্রিয় বন্ধুরা, সরসুরের আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।

0: এতক্ষণ শুনলেন ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সরসুর। গ্রন্থনা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সম্পাদনায় মহিমা আক্তার, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা এবং সরসুর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির। অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনায় ফয়সাল আহমেদ অনন্ত।

সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। প্রেমের এই নিবিড় স্বীকারোক্তির কবি কাজী নজরুল ইসলাম। তাঁর কাব্যে প্রেম কখনো নীরব পূর্ণিমা, কখনো বিরহের বিষণ্ন বাঁশি, কখনো আবার জীবনের গভীরতম সৌন্দর্যের অন্বেষণ। সেই প্রেমেই তাঁর সৃষ্টিতে একসময় রূপ নেয় সাম্য, নীরবতা ও মুক্তির মহাগানী। তাঁর কাব্যে দ্রোহদীপ্ত, প্রেম স্নিগ্ধ আর সাম্যের বাণী চিরকালীন। তিনি বাঙালির জাগ্রত বিবেক ও মুক্ত মানবতার অনির্বাণ প্রতীক। শ্রোতা বন্ধুরা, কাজী নজরুল ইসলামের সে অমর সৃষ্টি সম্ভারকে নতুন প্রজন্মের হৃদয়ে আরো নিবিড় করে পৌঁছে দিতে 25 মে 2026 থেকে 25 মে 2027 পালিত হচ্ছে নজরুল বর্ষ। তারই শিল্পিত অনুরণনে বাংলাদেশ বেতার ঢাকার বিশেষ আয়োজন চির উন্নত মমশিরের গাহি সাম্যের গান পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজ আবৃত্তির মন্ত্রমুগ্ধ উচ্চারণে ছুঁয়ে দেখব নজরুলের সে আবেগময় কাব্যভুবন, যেখানে মানুষেই শেষ সত্য, মানবতাই চিরমহিয়ান, যেখানে হৃদয়ের কথা হয়ে ওঠে সকলের অনুভব। ভয়কে জয় করে অন্তরে শৌর্য ও ধৈর্যের দীপ জ্বালিয়ে মানুষকে মাথা উঁচু করে বাঁচার শক্তি দেওয়ার প্রার্থনা স্রষ্টার নিকটে। এমনই এক সৃষ্টি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের হে সর্বশক্তিমান কবিতাটি। 1934 সালে গানের মালায় প্রকাশিত রাগ হেমকল্যাণ ও তাল দাদরায় বাঁধা ভজনধর্মী এই সৃষ্টিতে কবি প্রার্থনা করেছেন স্বাস্থ্য, আয়ু, মুক্ত বায়ু, শুদ্ধ জ্ঞান ও স্বাধীন চিত্ত, ভীত হৃদয়ে অপরিমেয় শক্তি, মৃত প্রাণ প্রাণে অমৃতের স্পন্দন। প্রিয় শ্রোতা, আয়োজনের প্রথম পরিবেশনায় শোনাব মানুষের অন্তরে সাহস, শক্তি ও মুক্তির চিরন্তন আরাধনা, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের হে সর্বশক্তিমান। আবৃত্তি করছেন সিরাজুর রহমান।

দাও ধৈর্য হে উদারনাথ, দাও দাও প্রাণ, দাও অমৃত মৃত জনে, দাও ভীত চিত জনে শক্তি অপরিমান, হে সর্বশক্তিমান, দাও স্বাস্থ্য দাও আয়ু, স্বচ্ছ আলো মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান, হে সর্বশক্তিমান, দাও গেহে দিব্য কান্তি, দাও গেহে নিত্য শান্তি, দাও পুণ্য প্রেম ভক্তি মঙ্গল কল্যাণ, হে সর্বশক্তিমান, ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির, রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান, হে সর্বশক্তিমান, দাও শৌর্য দাও ধৈর্য হে উদারনাথ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন বন্দনা কবিতাটি তাঁর সন্ধ্যা কাব্যগ্রন্থে সংকলিত প্রকাশিত হয় 1929 সালে। সাম্য ও মানবতার কবি নজরুল এখানে গিয়েছেন কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের জয়গান। বন্য প্রকৃতি, জরা, মৃত্যুর ভয় ও প্রতিকূলতাকে জয় করে যাদের শ্রমে পৃথিবী হয়েছে শস্য শ্যামল, সুন্দর ও বাসযোগ্য, এই কবিতা তাদেরই প্রতি নিবেদিত এক মানবিক বন্দনা। ছয় মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে জোরালো, সাবলীল ও গতিশীল শব্দে রচিত এ কবিতার অন্তঃসুর মানুষের শ্রম, জীবনের প্রতি ভালোবাসা এবং মানবতার দীপ্ত জয়ধ্বনি। শ্রোতা বন্ধুরা, এবারে শোনাব সাম্যের কবি, মানবতার কবি কাজী নজরুল ইসলামের মানবতাবোধের এক অনন্য সৃষ্টি জীবন বন্দনা কবিতাটি। আবৃত্তি করছেন নাঈম ইসলাম নিবিড়।

0: গাহি তাহাদের গান, ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমা, শ্রম কিনাঙ্ক কঠিন যাদের নির্দয় মুঠি তলে, ত্রস্তা ধরণী নজরানা দেয় ডালি ভরে ফুলে ফলে, বন্য সাপদ সংকুল যারা মৃত্যু ভীষণা ধরা, যাদের শাসনে হল সুন্দর কুসুমিতা মনোহরা, যারা বর্বর হেতাবাদে ঘর পরম অকুত ভয়ে, বনের বাঘ্র ময়ূর সিংহ বিবরের ফণিলয়ে, এলো দুর্জয় গতিবেগ সম যারা যাযাবর শিশু, তারাই গাহিল নবপ্রেম গান ধরণী মেরির যিশু, যাহাদের চলা লেগে উল্কার মতো ঘুরিছে ধরণী শূন্যে অমিত বেগে, খেয়াল খুশিতে কাটি অরণ্য রচিয়া অমরাবতী, যাহারা করিল ধ্বংস সাধন পুনশ্চ চঞ্চল মতি, জীবন আবেগ রুধিতে না পারি যারা উদ্ধত শির, লঙ্ঘিতে গেল হিমালয় গেল শুষিতে সিন্ধুনীর, নবীন জগৎ সন্ধানে যারা ছুটে মেরু অভিযানে, পক্ষ বাঁধিয়া উড়িয়া চলেছে যাহারা ঊর্ধ্বপানে, তবুও থামে না যৌবন আবেগ জীবনের উল্লাসে, চলেছে চন্দ্র মঙ্গল গ্রহে স্বর্গে অসীম আকাশে, যারা জীবনের পশরা বহিয়া মৃত্যুর দ্বারে দ্বারে, করিতেছে ফিরি ভীম রণভূমে প্রাণ বাজি রেখে হারে, আমি মরু কবি গাহি সেই বেদে বেদুইনদের গান, যুগে যুগে যারা অকারণে করে বিপ্লব অভিযান, জীবনের অতিশয্যে যাহারা দারুণ উগ্র সুখে সাজ করে নিল গরল পিয়ালা বর্ষা হানিল বুকে, আষাঢ়ের গিরি নিস্রাব্র সম কোনো বাধা মানিল না, বর্বর বলি যাহাদের গালি পারিল ক্ষুদ্র মনা, কূপ মন্ডুক অসংযমীর আখ্যা দিয়াছে যারে, তারি তরে ভাই গান রচে যাই বন্দনা করি তারে।
1: ভোর তখনও পূর্ণ হয়ে ওঠেনি, আকাশের কোণে কেবল আলোর আভাস, নিদ্রামগ্ন পৃথিবীর বুক চিরে এক শিশু মনের স্বপ্ন জেগে ওঠে, সে হবে সকালবেলার পাখি, সে হবে দিনের সহচর। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী শিশুতোষ কবিতা খোকার স্বাদ। শিশুর সরল কল্পনা, ভোরের নির্মল সৌন্দর্য আর কর্মচঞ্চল জীবনের আহ্বানে কবিতাটি হয়ে উঠেছে এক অনন্য জাগরণের গান। আয়োজনের সব শেষ পরিবেশনায় শোনাব বিদ্রোহী কবি, প্রেমের কবি, সাম্যের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রকৃতির সৌন্দর্য, কর্মচাঞ্চল্য ও জেগে ওঠার অনুপ্রেরণায় ভরা সেই চিরসবুজ সৃষ্টি, খোকার স্বাদ কবিতার অংশবিশেষ। আবৃত্তি করছেন শারমিন সুলতানা ইসলাম।
2: আমি হব দিনের সহচর, বলবো ওরে রোদ উঠেছে লাঙল কাঁধে ধর, তোদের ছেলে উঠলে জেগে ওই বাজে তার বাঁশি, জাগল দুলাল বনের রাখাল ওঠ রে মাঠের চাষি, শ্যাওলা হাসা দুই না বলদ দুই ধারেতে জুড়ে, লাঙলের ওই কলম দিয়ে মাটির কাগজ ফুঁড়ে, লিখব সবুজ কাব্য আমি, আমি মাঠের কবি, ওপর হতে করবে আশিস দীপ্ত রাঙা রবি, ধরাই ডেকে বলবো ওগো শ্যামল বসুন্ধরা, শস্য দিও আমাদেরই এবার আচল ভরা, জঙ্গলি মেয়ে ছিলে তুমি ছিল না কো ছিড়ি, মরুর বুকে থাকতে শুয়ে ফিরতে কানন গিরি, আমরা তোমায় ধরে এনে দিয়েছি ঘর বাড়ি, গা ভরা তোর গয়না মাগো ময়নামতির শাড়ি, জংলা কেটে ক্ষেত করেছি ফসল শেথা ফলে, পাহাড়ে তোর বাংলো তুলে দ্বীপ রচেছি জলে, বন্ধা সম যে সুধা তোর একলা নিয়েছিলি, আমরা নিয়ে সেই সুধা তোর

গাহিসাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। এই উচ্চারণে যেন ধ্বনিত হয় নজরুলের সমগ্র জীবন দর্শন, মানুষের মর্যাদা, সাম্য আর ভালোবাসার যে অমর বাণী তিনি রেখে গেছেন, সেখানে ধর্ম বর্ণের বিভাজন নয়, মানুষেই হয়ে উঠেছে সবচেয়ে বড় পরিচয়। নজরুল তাই শুধু বিদ্রোহের কবি নন, তিনি মানব মুক্তির কবি। তিনি শোষিতের কণ্ঠ, নিপীড়িতের সাহস আর সাম্যের স্বপ্নে জেগে থাকা এক দীপ্ত চেতনা। নজরুল বর্ষ তাই কেবল একজন কবির স্মরণ করার আয়োজন নয়, এটি তাঁর মানবতা, সাম্য, সাহস ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের হৃদয়ে পৌঁছে দেওয়ার এক মহৎ প্রত্যয়। এমনই প্রত্যয়ে নজরুল বর্ষ উপলক্ষে বাংলাদেশ বেতার ঢাকার বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশিরের গাহিসাম্যের গান পর্ব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। অনুষ্ঠান গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি ফয়সাল আহমেদ অনন্ত, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ নিজামউদ্দিন, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাদিয়া ফেরদৌস। নজরুলের সাম্য, সাহস ও মানবতার বাণী জাগ্রত থাকুক অনন্তকাল।

0: action, the government will have to take a tough stance to maintain peace and order in the state and among the people, he added. Special measles rubella vaccination campaign has begun across the country with a target of bringing about 34 lakh unvaccinated children aged from 6 months to below 59 months under the coverage. The campaign will continue until October the 31st. Health and Family Welfare Minister Shardar Mohammad Shakhat Hussain inaugurated the campaign at the TNT Playground at Karail in the capital yesterday. Addressing the inaugural ceremony, the minister said many children had died due to negligence and delays in measles vaccination programs over the last 4 years. During the tenure of the ousted Awami government and the subsequent interim government, State Minister for Information and Broadcasting Yasir Khan Chaudhary has warned that no one will be spared if attempts are made to destabilize the country. He said this at a pre-rally gathering organized by Nandail Upazila and Paurushabha units of BNP at Nandail Chaurasta on the Mymensingh Kushalganj Highway yesterday, mentioning that anarchist Sheikh Hasina is again trying to create anarchy through plotting to return in December. The state minister asked all to be aware of it. This is Bangladesh Bitter giving the news. U.S. President Donald Trump has rejected Iran's proposed seven-day roadmap to end the war, reopen the Strait of Hormuz, and resume nuclear talks. Trump said, Iran is seeking a deal because its economy is under pressure. Iran's Foreign Minister Abbas Araghchi said, diplomacy is the only way to resolve the conflict. He also said, Iran will reopen the Strait of Hormuz only if its conditions are met. Iranian President Masoud Pezeshkian said sanctions against Iran have failed to weaken its people. He said Qatar and Pakistan are carrying messages between Tehran and Washington. Meanwhile, at the UN General Assembly, Saudi Foreign Minister Faisal bin Farhan Al Saud urged the international community to condemn Houthi actions against Saudi Arabia and Yemen. 12 people have been killed and at least 30 others injured in a blast in Dera Ismail Khan of northwestern Pakistan. Emergency Service Rescue 112 said rescue teams responded to the scene and took the injured to hospital. A powerful storm called Nor'easter is battering the northeastern United States, bringing coastal flooding, heavy rain and strong winds. New York and New Jersey have declared states of emergency, while more than 100,000 households have lost power. More than 2,400 flights have been delayed and nearly 1,200 cancelled. Authorities are warning that Saturday's full moon could worsen coastal flooding. Asian Games, and Bangladesh defeated Indonesia by 3-1 in the men's hockey event at Gifu in Japan yesterday. Meanwhile, Bangladesh women's hockey team will face Chinese Taipei in their last match today. The match is scheduled to start at 10 a.m. Bangladesh time. Finally, weather and forecast valid till 1 this afternoon says there is no inland riverboat warning and no signal is to be wasted. And now to end the news, the headlines once again. Prime Minister Tariq Rahman is on his way back home after attending UN General Assembly. Prime Minister holds 30 engagements, including 11 bilateral meetings during UN visit, informs PMO spokesperson Mahdi Amin. Home Minister warns of strict action if police personnel neglect duties or help fascist foes. Nationwide special measles rubella vaccination campaign begins. Any attempt to destabilize country will not be spared, says State Minister for Information and Broadcasting. Donald Trump rejects Iran deal to reopen Strait of Hormuz in 7 days. Iran insists on diplomatic solutions in peace plan, and in men's hockey of Asian Games, Bangladesh beat Indonesia. Bangladesh will face Chinese Taipei in women's hockey event today. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: বৌমা।
3: জি আব্বা।
2: বাবুর জ্বরটা কি কমছে?
3: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
2: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেহো, তারপর না হয়।
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
2: কি কারণে?
3: হুনতাছি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
2: যত হুনতাস তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
2: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
3: ডাক্তারে কি বলছে আব্বা?
2: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
4: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
2: ডাক্তারের কাছে।
4: কেওর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
3: আমার বাচ্চার যত্ন আমিই নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়া গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
3: আব্বা আব্বা, এসব কথা কই না, থাক।
4: যে যাই কো, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
2: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরে যাইতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
3: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগের কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
3: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম।
2: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
3: জি আব্বা।
2: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
3: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিত বাবা।
2: হ্যাঁ।
5: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমরা শুনব আধুনিক গান। প্রথম শিল্পী মিজান মাহমুদ রাজীব ও নসীন তাবাসসুম স্মরণ, গীতিকার সেলিম মাহমুদ, আর এতে সুর দিয়েছেন মোহাম্মদ জুয়েল আল দিন।

আধুনিক গান শুনছেন। এবারের শিল্পী চম্পা বনি, গীতিকার খন্দকার আব্দুল মোতালে, সুরকার দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

আধুনিক গান শুনছেন, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন রাশেদ জামান ও অনিন্দিতা শাহ অথির কণ্ঠে। গানটির কথা লিখেছেন সাইফুল ইসলাম সাজু, সুর করেছেন সুমন রাহাত।

এতক্ষণ আধুনিক গান শুনলেন। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের কিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশার ডিম পারে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে মহানগর ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান।

0: আকাশতলে উঠল ফুটে আলোর শতদল, পাপড়িগুলি থরে থরে ছড়ালো দিক দিগন্তরে, ঢেকে গেল অন্ধকারের নিবিড় কালো জল। মাঝখানেতে সোনার কোষে আনন্দে ভাই আছি বসে, আমায় ঘিরে ছড়ায় ধীরে আলোর শতদল।
1: অশ্বিনী সৌন্দর্যের আলোক ছটা সব কালেই মুগ্ধ করেছে বাংলার কবিদের। এর প্রধান কারণ শরতের দিক জয়ী, রূপের দেখা মিলে অশ্বিনী। ভাদ্রের কাঠফাটা রোদ আর উষ্ণতম প্রকৃতিতে যখন জীবন প্রাণ উষ্ঠাগত, ঠিক তখনই যেন অশ্বিনী আসে এক টুকরো স্বস্তির নিঃশ্বাস। অশ্বিনীর মধ্য দিয়ে যেন প্রকৃতি জানান দেয় শীতের আগমনেরও।
0: কিন্তু এবারের অশ্বিনীর রোদ এখনো মানুষকে নাকাল করে তুলেছে, তাই না বন্ধুরা? এবারে আশ্বিন মাসের এই খরতাপ ও গুমোট আবহাওয়া যেন চৈত্র বৈশাখেও হার মানাচ্ছে, যার কারণে সাধারণ মানুষের জনজীবন কখনো কখনো ওষ্ঠাগত হয়ে উঠেছে।
1: হ্যাঁ, তবুও এসবের মধ্যেই দিগন্ত বিস্তৃত প্রান্তরে শুভ্র কাশফুলের সঙ্গে নীলাকাশে পেঁজা তুলোর মতো ভাসমান সাদা মেঘের ফেলার মিতালি চোখে পড়ছে। ঝিলের জলে ভাসছে সাফলা ফুলের দল, ভোরের ঝিরিঝিরি হাওয়ায় দুলে উঠছে মনপ্রাণ, সেই মৃদু হাওয়ায় দুলে উঠছে বিলের শাপলার দল। আর এসব নিয়েই তো আমাদের শরৎকাল।

0: বন্ধুরা, আজ শরৎ সকালের তেমনি আবহে চলুন আমরা চলে যাই প্রভাতী ম্যাগাজিন মহানগরের আলোকিত প্রাঙ্গণে।
1: হ্যাঁ বন্ধুরা, জানিয়ে দিয়ে আজকের মহানগর উপস্থাপনায় আছি যথারীতি আমি শাকিল আহমেদ
0: এবং আমি শিবলি রানী বালা। ভোরের আলোর মাঙ্গলিক শুভেচ্ছা সকলকে।
1: আজ রবিবার, 12/14/1433 বঙ্গাব্দ, 27 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 15ই রবিউসানি 1448 ইস্রি শরৎকাল।
0: বন্ধুরা, আজ যাদের জন্মদিন মহানগরের পক্ষ থেকে তাদের জানাচ্ছি জন্মদিনের বিশেষ শুভেচ্ছা অভিনন্দন, শুভ জন্মদিন।
1: মহানগরী প্রিয় বন্ধুরা, ভ্রমণ মানেই তো শান্তি। সপ্তাহ শেষে ছুটির দিনে মন ভালো হয়ে যায়, তাই না? কাজ নেই ভাবতেই আনন্দ লাগে। গবেষকরা বলছেন, বেড়াতে যাওয়া শরীরের উপর ইতিবাচক প্রভাব ফেলে এবং মস্তিষ্ককে উন্নত করে। ভ্রমণে মনের ক্ষুধা মেটায়। আমরা যতই প্রকৃতির কাছে যাই ততই মন প্রশান্তি হয়।
0: হ্যাঁ বন্ধুরা, আজ 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস বা ওয়ার্ল্ড ট্যুরিজম ডে। একটি দেশের ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি আর বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য উপস্থাপনের ক্ষেত্রে পর্যটন অপরিহার্য মাধ্যম। এই পর্যটনকে কেন্দ্র করে অর্থনীতির বিকাশ ঘটিয়ে ইতিমধ্যেই বিশ্বের অনেক দেশ প্রমাণ করেছে পর্যটন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তি।
1: অপরূপ নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ। এদেশে রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল, পুরাকৃতি ও প্রত্ন সম্পদ, প্রবাল দ্বীপ, ঝর্ণা, বন, পাহাড়, চা বাগান, হাওড় বিল, নিঝুম দ্বীপ সহ অসংখ্য পর্যটক আকর্ষণীয় স্থান। প্রতিটি ছুটিতে প্রতিটি পর্যটক কেন্দ্র মুখরিত হয়ে ওঠে দেশে ভ্রমণ পিপাসুদের পদচারণায়।
0: এবারে 2026 সালের বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য ধরা হয়েছে ডিজিটাল এজেন্ডা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টু রিডিজাইন ট্যুরিজম, অর্থাৎ ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যটনকে নতুন করে সাজানো। এই প্রতিপাদ্য আমাদের মনে করিয়ে দেয় আগামী দিনের পর্যটন হবে আরও স্মার্ট, সহজ, নিরাপদ ও ব্যক্তিকেন্দ্রিক। ফলে একজন পর্যটকের পছন্দ, সময়, বাজেট ও আগ্রহ বিশ্লেষণ করে প্রযুক্তি তৈরি করতে পারে তার জন্য ব্যক্তিগত ভ্রমণ পরিকল্পনা।
1: সত্যিই তাই। এছাড়াও কিন্তু বাংলাদেশে পর্যটনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা একটি সম্ভাবনাময় দৃষ্টিকোণ থেকে দেখা যেতে পারে। দেশের ভৌগোলিক বৈচিত্র্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং জনগণের আতিথেয়তার কারণে পর্যটন খাতের বিকাশ হলে তা আনন্দ, সুখ, শান্তি প্রতিষ্ঠার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
0: হ্যাঁ বন্ধুরা, বিশ্ব পর্যটন দিবস তাই শুধু ভ্রমণের উৎসব নয়, এটি ভবিষ্যতের পর্যটন নিয়ে নতুন করে ভাবার দিন। প্রযুক্তির হাত ধরে যদি আমরা আমাদের প্রকৃতি, ঐতিহ্য, সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরতে পারি, তাহলে বাংলাদেশের পর্যটনও পেতে পারে নতুন পরিচয়। ডিজিটাল প্রযুক্তি সেই যাত্রাকে সহজ করুক, কৃত্রিম বুদ্ধিমত্তা তাকে আরও সমৃদ্ধ করুক, আর মানুষের হৃদয় হয়ে থাকুক সেই ভ্রমণের চিরন্তন পথ প্রদর্শক। এই কামনা করে আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের মহানগরের অন্যান্য আয়োজনের দিকে, দেখি কি আছে সেখানে।
1: হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদের জন্য রয়েছে ঢাকার বিভিন্ন স্থানের অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের তথ্য নিয়ে আজকের ঢাকা। থাকছে বিভিন্ন শ্রেণী পেশার শ্রমজীবী মানুষের সাক্ষাৎকার নিয়ে জীবন জীবিকা, রয়েছে ঢাকার ঐতিহ্যবাহী সংস্কৃতি স্থান নিয়ে প্রতিবেদন নগর পাঁচালী,
0: রয়েছে ঢাকা মহানগরের প্রকৃতির ভারসাম্য রক্ষা নিয়ে প্রতিবেদন নগর প্রকৃতি, এছাড়াও থাকছে ঢাকা থেকে অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস, ট্রেন ও অন্যান্য চলাচলকারী যানবাহনের সময়সূচি নিয়ে পর্ব শুভযাত্রা। এবং বন্ধুরা, সময় পেলে শোনাব গান, তো চলুন শোনা যাক এক এক করে। মহানগরের প্রিয় শ্রোতা, প্রথমে শুনব আজকের ঢাকা। আজকের দিনে এই মহানগরের বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য কিছু অনুষ্ঠান সম্পর্কে খোঁজ নিয়ে আসি। এ সম্পর্কে তথ্য সাজিয়েছেন সাইফুল ইসলাম, আর তা পড়ে শোনাচ্ছেন তানিয়া সুলতানা।
2: আজ সন্ধ্যা সাতটায় সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে পরিবেশিত হবে নাটক জৈবতী কন্যার মন। নাট্যাচার্য সেলিম আল দীনের লেখা এ নাটকে নির্দেশনা দিয়েছেন আফরিন হুদাতোরা। নাটকটি পরিবেশন করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। অন্যদিকে ফরাসি শিল্পী ফ্লাভিয়েন মার্তিনেলের একক শিল্প প্রদর্শনীর আয়োজন করেছে আলিওয়াস প্রসেস দ্য ঢাকা। ধানমন্ডির 26 মিরপুর রোডে প্রতিষ্ঠানটির গ্যালারি জুমে আয়োজিত কৌতূহলের জগৎ শীর্ষক এই প্রদর্শনীতে শিল্পীর 30টি নির্বাচিত শিল্পকর্ম স্থান পেয়েছে, যেগুলো পর্যবেক্ষণ, আবেগ, স্মৃতি এবং দৈনন্দিন জীবনের নানা অভিজ্ঞতা থেকে নির্মিত। প্রদর্শনী চলবে 9 অক্টোবর 2026 পর্যন্ত। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত দর্শকের জন্য খোলা থাকবে এ প্রদর্শনী। এছাড়া আলিওয়াস ফ্রসেস দ্য ঢাকার লা গ্যালারিতে চলছে শিল্পী সুবর্ণ চক্রবর্তী তন্ময়ের প্রথম একক চিত্র প্রদর্শনী সবুজের বৈভব। প্রদর্শনীতে পাতা, ফুল ও ঘাস থেকে অনুপ্রাণিত বিভিন্ন চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রকৃতির এসব উপাদানের বৈচিত্র্যময় আকৃতি, গঠন, রং, শুকনো ছন্দকে শিল্পকর্মগুলোর মাধ্যমে তুলে ধরা হয়েছে। বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী, চলবে 29 সেপ্টেম্বর পর্যন্ত। আর আজ সন্ধ্যা 6টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার হলে একটি বিশেষ নাট্য আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করেছে। আসুন সকলে মিলিত হই, সংকট নিরসনে সমাধান আনিব মোরা সম্মিলিত প্রাণোচ্ছ্বাসে, শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। ওদিকে লালমাটিয়ার ডি ব্লকে 9-এর 3 নম্বর বাড়িতে কলা কেন্দ্রে আয়োজিত শিল্পী তৌফিকুর রহমানের একক ভাস্কর্য ও ড্রয়িং প্রদর্শনীর পর্দা নামবে আজ। এদিনও বিকেল 4টা থেকে রাত 8টার মধ্যে এই প্রদর্শনীর আগিনায় ঘুরে আসতে পারবেন দর্শকরা। এছাড়া লালমাটিয়ার সি ব্লকের 2-এর 6 নম্বর বাড়িতে গ্যালারি দ্য ইলিউশনসে গতকাল শুক্রবার শুরু হয়েছে ফ্লেম আর্টস ফাউন্ডেশন আয়োজিত শহরে শরৎ শীর্ষক দলীয় চিত্র প্রদর্শনী। নবীন প্রবীণ 22 জন শিল্পীর চিত্রকর্মে সাজানো এই প্রদর্শনী চলবে আগামী 1 অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 10টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই আয়োজন। প্রিয় বন্ধু, সংস্কৃতির সংস্পর্শে কাটুক আপনার সময়, এই প্রত্যাশা শেষ করছি আজকের ঢাকা।
1: শুনলাম আজকের ঢাকা। মহানগরের প্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
0: বন্ধুরা, আমরা জানি প্রতিদিন সারা দেশ থেকে প্রচুর মানুষ এই মহানগর ঢাকায় আসেন জীবিকার সন্ধানে, আসেন নানা পেশার শ্রমজীবী মানুষ। আর এই ঢাকা মহানগর হিসেবে গড়ে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখে চলেছেন সেই সব শ্রমজীবী মানুষগুলো। শোনা যাক ঢাকা শহরে থাকা সেই সব কর্মঠ মানুষগুলোর দিন যাপনের গল্প।
1: হ্যাঁ বন্ধুরা, এবারে ঢাকা শহরের উত্তমী কর্মঠ শ্রমজীবী মানুষকে নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক পর্ব জীবন ও জীবিকা। আজ শুনব ঢাকা শহরের একজন সবজি বিক্রেতার সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে শামসুন নাহার রিনি।
3: জীবন ও জীবিকার পর্বে আমরা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলি। আজকের পর্বে কথা বলবো একজন সবজি বিক্রেতার সাথে। চলুন তার সাথে কথা বলে জানার চেষ্টা করব তার জীবন যাপনের আদ্য প্রান্ত। আপনার নাম পরিচয় একটু বলবেন।
4: আমার নাম মোহাম্মদ আয়ুব, আমি সবজি ব্যবসা করি।
3: আপনার গ্রামের বাড়ি কোথায়?
4: আমাদের গ্রাম বাড়ি হচ্ছে ভোলা।
3: এই যে আপনি ঢাকায় থাকেন, ঢাকায় কিভাবে এসেছেন?
4: আসলে ঢাকায় তো আমার নিজের ঢাকায় জন্ম। আর
3: তাহলে আপনি ঢাকায় বড় হয়েছেন?
4: জি, আমি ঢাকায় বড় হয়েছি।
3: পড়াশোনা করেছেন?
4: জি, পড়াশোনা করেছি, ইন্টারমিডিয়েট পাস করেছি।
3: যে আপনি ইন্টার পাস করে তারপরে আর পড়াশোনা করেন নি, আপনি পড়াশোনা কেন ছেড়ে দিলেন?
4: আসলে পারিবারিক আর্থিক, যদি 3 ভাই বোনে পড়াশোনা করার জন্য বাপ মার এত টাকা ছিল না, আর আর্থিক অভাবও ছিল, এই জন্য পড়াশোনা ছেড়ে দিয়েছি।
3: তারপরে আপনি যতটুকু পড়াশোনা করছেন, আপনি তো একটা জব করতে পারতেন বা চাকরি করতে পারতেন, আপনি চাকরি না করে কেন ব্যবসা শুরু করলেন?
4: আসলে চাকরির পিছনে না দৌড়ে নিজে স্বাধীনভাবে ব্যবসা করাটা আমি মনে করি এটা দিয়ে স্বচ্ছভাবে চলা হয়ে যায়।
3: আপনার এখানে কী কী সবজি পাওয়া যায়?
4: আমার এখানে আলহামদুলিল্লাহ প্রায় 15-20 পদের টাটকা সবজি পাওয়া যায়।
3: টাটকা সবজিগুলো, এই সবজিগুলো আপনি কোথায় থেকে সংগ্রহ করেন?
4: আসলে আমি সবজিগুলো গ্রাম থেকে নিয়ে আসি, মানিকগঞ্জ সিংয়ের জয়মণ্ডপ থেকে। এখানে এনে আমি এলাকায় সবজি টাটকা সবজি বিক্রি করি, আর সবাই পছন্দ করে খুব টাটকা সবজিগুলো, এই জন্য টাটকা সবজি নিয়ে আসি।
3: আপনি তো সবজি বিক্রি করেন, ভবিষ্যতে অন্য কোনো ব্যবসা করার ইচ্ছা আছে না? এই ব্যবসাটাকে আরও বড় করতে চান?
4: আসলে এই ব্যবসাটাই বড় করতে চাই, আরও বিভিন্ন ধরনের শুকনা জিনিস যেমন আলু পেঁয়াজ রসুন এগুলো বিক্রি করতে চাচ্ছি আরো একটু বড় করে।
3: যখন আপনি প্রথম ব্যবসা শুরু করেছিলেন তখন কত টাকা বিনিয়োগ করেছিলেন?
4: আসলে প্রথম বিনিয়োগ ছিল 5,000-6,000 টাকা, এখন আলহামদুলিল্লাহ আমার প্রত্যেক সবজি আনতে 20,000-22,000 টাকা সবজি আনি।
3: সবজি বিক্রি করে আপনি যে আয় করেন, পরিবারের সবকিছু খরচ শেষে মাস শেষে কেমন থাকে?
4: আলহামদুলিল্লাহ মাস শেষে কিছু টাকা সঞ্চয় করা যায়।
3: আপনার পরিবার সম্পর্কে জানবো?
4: আমার একটা মেয়ে ক্লাস ওয়ানে পড়ে আর ওয়াইফ হাউস ওয়াইফ।
3: আপনার তো ছোটবেলায় স্বপ্ন ছিল, একটু বলবেন কি আপনার কি হওয়ার স্বপ্ন ছিল?
4: ভালো পড়াশোনা করে ভালো একটা চাকরি করার খুব ইচ্ছা ছিল, পারিবারিক অর্থনৈতিক কারণে আর পড়াশোনা চালা যেতে পারিনি, এই জন্য ব্যবসার সাথে জড়িত হয়ে গেছে।
3: যেহেতু আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেননি, আপনি কি আপনার সন্তানদের দিয়ে সেই স্বপ্ন পূরণ করতে চান?
4: আমরা যে ভুল করছি আমরা আমাদের সন্তানকে ইনশাল্লাহ উচ্চশিক্ষিত করে ওদের ভালো একটা কর্মসংস্থান করে দিতে পারলে সবচেয়ে বেশি খুশি।
3: আপনার পরিবার কোথায় থাকে?
4: আমরা সবাই ঢাকায় থাকি।
3: এই মুহূর্তে বাংলাদেশ বেতারের অগণিত শ্রোতা আপনাকে শুনছেন, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি?
4: আমি মনে করি যে ভাই পড়াশোনা করে যে কেউ যদি কোনো চাকরি পিছনে না ধরে সবাই নিজের কর্মসংস্থা যা আছে তাই নিয়ে আমি মনে করি যে কোনো ব্যবসা করতে পারেন, ব্যবসা হালাল আর ব্যবসা করলে আলহামদুলিল্লাহ স্বচ্ছভাবে চলা যায়। যার কাছে যে ধরনের পুঁজি আছে, এই অল্প পুঁজি হোক আর বেশি পুঁজি হোক, আপনি চাই আপনারা ভালো একটা ব্যবসা করেন, ব্যবসা বাণিজ্য করে থাকেন। বিভিন্ন ধরনের সমাজে যে চুরি ডাকাতি চিন্তায় বিভিন্ন ধরনের অকর্মের সাথে না জড়িয়ে আমার ভাবে সুস্থভাবে ব্যবসা করাটা আমি মনে করি কর্মসংস্থা ভালো।
3: এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
4: আপনাকেও ধন্যবাদ।
3: বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আবারই কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কারো সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবার জন্য রইল শুভকামনা।
0: শুনলাম জীবন ও জীবিকা পর্বটি। ঢাকা বাংলাদেশের রাজধানী, তার আধুনিক রূপের পাশাপাশি একটি সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী আমাদের পুরান ঢাকা। পুরান ঢাকা আমাদের শেকড়ের সঙ্গে এক গভীর সম্পর্ক তৈরি করে এদেশের রাজধানীর ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে আজও সযত্নে ধারণ করে রেখেছে।
1: তারই আলোকে বন্ধুরা এবারে চলুন নগর পাঁচালী পর্বে। আজ সেখানে আমরা শুনব এবং জানব পুর শব্দযুক্ত এলাকার পরিচিতি নিয়ে। এটি প্রতিবেদন এবং প্রতিবেদনটি প্রস্তুত করেছেন অদ্বৈত মারুত, আর তা পড়ে শোনাচ্ছেন নওশিন ফারহান।
2: আজকে নগর পাঁচালীতে আমরা শুনব পুরযুক্ত এলাকার নামের পরিচিতি। প্রিয় শ্রোতা বন্ধুরা, পুরযুক্ত এলাকাগুলোর মধ্যে কমলাপুর বহুল পরিচিত একটি নাম। মতিঝিলের শাপলা চত্বর থেকে যে রাস্তাটি পীর জঙ্গি মাজার পর্যন্ত চলে গেছে সেটি কিন্তু কমলাপুর নামে পরিচিত। এখানে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ও মূল রেলওয়ে স্টেশন। তবে কমলাপুর নামের উৎপত্তি সম্পর্কে কিন্তু তেমন বিশেষ কিছু জানা যায় না। কারো কারো মতে একসময় হয়তো এই এলাকায় প্রচুর কমলা উৎপাদিত হতো, আর তা থেকে কমলাপুর নামকরণ করা হয়েছে। শাহজাহানপুর এলাকাটি কিন্তু বেশ পুরনো, শুনতে অবাক লাগলেও একসময় এই এলাকাটি ছিল ঢাকা শহরতলির অন্যতম গ্রাম। নামকরণের সঠিক ইতিহাস তেমন পাওয়া যায় না, তবে ঐতিহাসিক কিংবদন্তি রয়েছে মোগল সম্রাট আকবরের পৌত্র সম্রাট জাহাঙ্গীরের মহিষী ছিলেন জগৎজ্যোতি নূরজাহান, তার জামাতা ছিলেন শাহজাদা পারভেজ। অন্যদিকে সম্রাট জাহাঙ্গীরের শক্তিমান পুত্র ছিলেন শাহজাদা খুররম, যিনি পরবর্তীকালে সম্রাট শাহজাহান নামে পরিচিতি লাভ করেন। পারভেজ ও খুররমের মধ্যে ভবিষ্যৎ উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব দেখা দিলে খুররম পিতার বিরুদ্ধে বিদ্রোহ করেন। পিতা সম্রাট জাহাঙ্গীর ক্ষমার অযোগ্য এই বিদ্রোহ দমনে নিজের ঔরসজাত পুত্র খুররমের বিরুদ্ধে মোগল বাহিনী প্রেরণ করেন। 1624 সাল নাগাদ শাহজাদা খুররম তার অনুগত বাহিনী নিয়ে দক্ষিণাত্য থেকে সুবা বাংলার রাজধানী ঢাকায় এসেছিলেন। শোনা যায় তিনি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থান করছিলেন। যুদ্ধে শাহজাহান পারভেজের পরাজয় হয় এবং শাহজাদা খুররম ঢাকা অধিকার করে এখানে বেশ কিছুকাল অবস্থান করেন। তখন বাংলার প্রকৃতি তার খুব ভালো লেগে যায়, বিশেষ করে ছন দিয়ে তৈরি ঘরগুলো। একসময় দিল্লির পরাক্রমশালী সম্রাট হয়ে বিশ্বজুড়ে সম্রাট শাহজাহান নামে বিশেষ পরিচিতি লাভ করেন। সম্রাট শাহজাহান যে স্থানে ছনের ঘর তৈরি করে বসবাস করেছিলেন পরবর্তীকালে সেই স্থানের নামকরণ করা হয় শাহজাহানপুর। শ্রোতা বন্ধুরা, আজিমপুর বর্তমানে একটি অভিজাত আবাসিক এলাকা। এটির আয়তন প্রায় আড়াই বর্গ কিলোমিটার। তবে 1850 সালের সার্ভেয়ার জেনারেলের ম্যাপে আজিমপুর এলাকাটির বসতিহীন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। তবে ধারণা করা হয় ঢাকা নগরী ব্রিটিশ শাসনের পর পূর্ব বাংলা পাকিস্তানের অংশ হয়ে পূর্ব পাকিস্তান সরকারের রাজধানী হওয়ায় সরকারি কর্মচারীদের বসবাসের জন্য সরকারিভাবে যেমন কলোনি নির্মাণ করা হয়, ঠিক তেমনিভাবে 400 বছর আগে মুঘল শাসনামলে শায়েস্তা খাঁ যখন লালবাগ দুর্গ নির্মাণ করেন তখন রাজ কর্মচারীদের বাসস্থানের জন্য বর্তমান আজিমপুরকে নির্বাচিত করা হয়। সম্রাট আওরঙ্গজেবের পুত্র সুবাদার শাহজাদা মোহাম্মদ আজমের শাসনামলে এটি প্রতিষ্ঠা পেয়েছিল বলে এলাকাটির নামকরণ করা হয় আজিমপুর। আরেকটি মতানুসারে আওরঙ্গজেবের নাতি শাহজাদা আজিমুসানের নামানুসারে এই মহল্লা আজিমপুর নামে অভিহিত হয়। একসময় ঢাকা নৌকা ও কারুশিল্পের জন্য বিখ্যাত ছিল। কাঁচ শিল্প এই শিল্পটির সঙ্গে যুক্ত ব্যক্তিরা পরিচিত ছিলেন সূত্রধর নামে। ঢাকা শহরের ক্রমবিকাশকালে ঘরবাড়ি তৈরির জন্য অসংখ্য সূত্রধরের আগমন ঘটে, আর এই সূত্রধররা ঢাকার যে এলাকায় বসবাস করতেন সেই এলাকাটি সূত্রাপুর নামে পরিচিতি পায়। তবে দেশ বিভাগের আগে এলাকাটি রূপলাল দাস লেন নামেই নামকরণ করা হয়, কিন্তু সূত্রাপুর নামে এখনও সাধারণ মানুষের কাছে এলাকাটি পরিচিত। ঢাকার প্রাচীন মহল্লাগুলোর মধ্যে সূত্রাপুর অন্যতম। প্রিয় শ্রোতা, পুরান ঢাকার সূত্রাপুর থেকে যে রাস্তাটি বাম দিক দিয়ে নর্থ ব্রুক হলের দিকে চলে গেছে তার শুরুতে ফরাশগঞ্জ। ঢাকার তৎকালীন নিমতলী কুঠির নায়েবে নাজিম বা উপনবাব নবাব নওয়াজিশ মোহাম্মদ খানের অনুমতি নিয়ে 1780 সালে ফরাসিরা একটি গঞ্জ বা বাজার প্রতিষ্ঠা করেন। নামকরণ হয় ফ্রেঞ্চগঞ্জ, যা লোকমুখে ফরাসিগঞ্জ এবং পরে ফরাশগঞ্জ নামে পরিচিত হয়ে ওঠে। 1784 সাল নাগাদ ঢাকার ফরাসি কুঠি উঠে গেলেও স্মৃতিবিজড়িত ফরাশগঞ্জ নামটি আজও রয়ে গিয়েছে। তবে 1859 সালের একটি সার্ভে ম্যাপে এলাকাটি আজবপুর নামে উল্লেখ করা হয়েছে, কিন্তু কেন বা কি কারণে এই নামকরণ তা জানা যায়নি। তবে এই নামটি এখন আর কারও কাছে পরিচিত নয়। ঢাকার প্রথম মোগল সুবাদার ও মোগল বাহিনীর প্রধান ছিলেন ইসলাম খান চিশতি। তিনি মূলত মোগল ঢাকার গোড়াপত্তন করেন। সম্রাট জাহাঙ্গীর তাকে ইসলাম খান উপাধি দেন এবং 1608 সালে বাংলা জয়ের দায়িত্ব অর্পণ করেন। 1612 সালে 12ই এপ্রিল ইসলাম খান রাজমহল থেকে প্রশাসনিক দপ্তর সরিয়ে মোগল সামরিক বাহিনীর প্রধান ঘাঁটি স্থাপন করেন ঢাকায়। আনুষ্ঠানিকভাবে তিনি ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর। 1613 সালে ধাওয়ালে শিকার করতে গিয়ে রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। ঢাকা হাইকোর্টে তার সমাধি হলেও পরে তাকে ফতেপুর সিক্রিতে পিতামহের সমাধির পাশে সমাহিত করা হয়। ঢাকার সত্যিকারের প্রতিষ্ঠা ইসলাম খান চিশতির নামে ঢাকার কোনো স্মরণীয় স্থানে নামকরণ করা হয়নি। তবে পুরান ঢাকার একটি এলাকা ইসলামপুর নামে আজও তার শাসনামলকে মনে করিয়ে দেয়।
0: বন্ধুরা, শুনলাম নগর পাঁচালী। মহানগরের প্রিয় শ্রোতা, ইট পাথরের যান্ত্রিক কোলাহলে ঘেরা ঢাকা শহরে প্রকৃতি যেন অনেকটাই সংকুচিত। নগরায়ণ মানেই প্রকৃতি থেকে সরে আসা, মানুষের তৈরি প্রতিবেশে বসবাস। সেটা শুধু পাকা বাড়ি বা কলের পানি নয়, প্রয়োজন প্রকৃতির ছোঁয়া। হ্যাঁ বন্ধুরা, এখন সময় এসেছে মহানগরীকে নতুন করে ঢেলে সাজাবার। সেই সুযোগকে কাজে লাগাতে হবে যেন নগরবাসীর প্রাণে প্রকৃতির স্পর্শ পায়।
1: সত্যিই তাই। তো চলুন বন্ধুরা, এবারে নগর প্রকৃতি পর্বে চলে যাই আমরা। আজ শুনব সেখানে শরৎ আসে উৎসব নিয়ে প্রতিবেদন। গ্রন্থনায় এম এম রাশেদ রাব্বি আর তা পড়ে শোনাচ্ছেন শামসুদ্দিন খালেদ।
5: শরৎ এলেই বাংলার প্রকৃতি যেন একটু অন্যরকম হয়ে ওঠে। আকাশে নীলের গভীরতায় বাড়ে সাদা মেঘেরা, ভেসে বেড়ায় আপন মনে নদীর পাড়ে, গ্রামের পথে, মাঠের কিনারে কাশফুলের মাথা দোলায়। বর্ষার সিক্ততা পেরিয়ে প্রকৃতি যেন ধীরে ধীরে মুছে নেয় তার ক্লান্তি। বাতাসে লাগে উৎসবের গন্ধ, শরৎ মানেই যেন অপেক্ষা। কিসের অপেক্ষা? উৎসবের, আনন্দের, মানুষের সঙ্গে মানুষের দেখা হওয়ার। এই শরতেই আসে শারদীয় উৎসব। শারদীয় উৎসব শুধু পুজোর আনুষ্ঠানিকতা নয়, এটি বাঙালির সংস্কৃতিতে এমন এক মিলন মেলা যেখানে আনন্দের দরজা খুলে যায় সবার জন্য। ধর্ম যার যার, উৎসব সবার, পরিচয়ের নানা বিভাজন পেরিয়ে মানুষ এখানে মানুষকে কাছে টেনে নেয়। শহরের কোনো পুজো মণ্ডপে সন্ধ্যা নামে, আলো জ্বলে ওঠে, ঢাকের শব্দ বাতাসে ভেসে আসে, ধূপের গন্ধে চারপাশে পরিবেশ বদলে যায়। নতুন পোশাকে মানুষ বেরিয়ে পড়ে, কেউ আসে পূজা দিতে, কেউ আসে প্রতিমা দেখতে, কেউ আসে বন্ধুদের সঙ্গে দেখা করতে, কেউ আসে শুধু উৎসবের আনন্দটুকু ভাগ করে নিতে। কিন্তু শেষ পর্যন্ত সবাই সেখানে মানুষ হিসেবেই আসে, এটাই তো উৎসবের সবচেয়ে বড় সৌন্দর্য। একজনের আনন্দ যখন আরেকজনের আনন্দ হয়ে ওঠে, তখনই উৎসব পূর্ণতা পায়। আমাদের এই বাংলার মাটিতে উৎসব কখনো শুধু একটি সম্প্রদায়ের মধ্যে আটকে থাকেনি। ঈদ এসেছে, মানুষ শুভেচ্ছা জানিয়েছে, দুর্গাপূজা এসেছে, মানুষ মণ্ডপে গেছে, বুদ্ধ পূর্ণিমা এসেছে, মানুষ শুভেচ্ছা জানিয়েছে, বড়দিন এসেছে, মানুষ আনন্দ ভাগ করে নিয়েছে। কারণ উৎসবের ভাষা একটাই, আনন্দ। আর আনন্দের কোনো ধর্ম নেই। শারদীয় উৎসবের সবচেয়ে সুন্দর দিক হয়তো এখানেই, এটি মানুষকে বাইরে বের করে আনে। যে মানুষটি সারা বছর নিজের ঘর, নিজের কাজ, নিজের ব্যস্ততা আর নিজের চিন্তার মধ্যে আটকে থাকে, সেও শরতের এই সময়ে একটু সাজে, একটু হাসে, পরিচিত অপরিচিত মানুষের সঙ্গে কথা বলে। কেউ হয়তো অনেকদিন পর বন্ধুর সঙ্গে দেখা করে, কেউ হয়তো পরিবারের সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে, কোনো মা সন্তানের হাত ধরে মণ্ডপে যান, কোনো শিশু বিস্মিত চোখে তাকিয়ে থাকে আলোকসজ্জার দিকে, কিশোর কিশোরীরা নতুন পোশাকে ছবি তোলে, বয়স্ক মানুষটি হয়তো দূরে দাঁড়িয়ে শুধু দেখেন মানুষের এই আনন্দমুখর সমাবেশ। এই দৃশ্যগুলো মিলেই তো উৎসব। উৎসব আসলে আমাদের মনে করিয়ে দেয় আমরা একা নই, আমাদের চারপাশে মানুষ আছে, সম্পর্ক আছে, ভালোবাসা আছে, ভাগ করে নেওয়ার মতো আনন্দ। আজকের পৃথিবীতে মানুষ যত আধুনিক হচ্ছে, ততই যেন একা হয়ে পড়ছে। হাতে স্মার্টফোন, সামনে অসংখ্য মানুষের যোগাযোগ, অথচ হৃদয়ের কাছে মানুষ কমে যাচ্ছে। একই শহরে থেকেও আমরা একে অপরের অচেনা হয়ে যাচ্ছি। সেই সময় উৎসব এসে আমাদের আবার এক জায়গায় দাঁড় করায়, একই আলোয়, একই আনন্দে, একই হাসিতে। শারদীয় উৎসব তাই শুধু দেবীর আরাধনা নয়, মানুষেরও কাছে আসার এক উপলক্ষ। অশুভের ওপর শুভর জয়, এই চিরন্তন প্রত্যয়ের সঙ্গে উৎসব আমাদের আরও একটি কথা বলে। অন্ধকার যত গভীরই হোক, আলো জ্বালানোর দায়িত্ব আমাদেরই।
0: শুনলাম নগর প্রকৃতি। বন্ধুরা, আমরা জানি সুর মনকে আন্দোলিত করে, যেমন তেমনি পরিশীলিত করে, পরিশুদ্ধ করে। হ্যাঁ বন্ধুরা, চলুন শোনা যাক নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরার কণ্ঠে।

0: প্রিয় বন্ধুরা, গানের পর চলুন এবার একটু জেনে যাই, জেনে নেই আমাদের পথের খবর, খবরাখবর নিয়ে শুভযাত্রা পর্বে। তাই প্রথমেই শুনব রেলপথের খবর। ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে মহানগর প্রভাতী ছেড়ে যায় সকাল 6:45 সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে 4:30। ঢাকা থেকে পারাবত এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় 6:30 এবং দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে তিস্তা এক্সপ্রেস ছেড়ে যায় 7:30।
1: বন্ধুরা, আজ আপনারা যারা প্রয়োজনীয় কাজে দূরপাল্লার বাসে করে ঢাকার বাইরে যেতে চান তাদের জানাই, আমাদের দেশের সর্ববৃহৎ বাস টার্মিনাল গাবতলি থেকে প্রতিদিন আমাদের দেশের দক্ষিণাঞ্চল, পশ্চিমাঞ্চল সহ বিভিন্ন রুটে অনেকগুলি বাস চলাচল করে থাকে। এছাড়া মহাকালী বাস টার্মিনাল থেকে বৃহত্তর ময়মনসিংহ সহ সায়দাবাদ বাস টার্মিনাল থেকে অনেকগুলি বাস সিলেট, চট্টগ্রাম এবং অন্যান্য রুটে চলাচল করে থাকে।
0: তো প্রিয় বন্ধুরা, যে যে পথেই চলুন না কেন, সে পথগুলো অবশ্যই সুন্দর হবে, নিরাপদ হবে এবং আপনি থাকবেন সচেতন। এই আহ্বান রেখে চলুন তাহলে শেষের কথাগুলো বলে যাই বিদায় নেবার উদ্দেশ্যে।
1: হ্যাঁ বন্ধুরা, আমরা সময়ের একেবারেই শেষ প্রান্তে, সবার জন্য শুভকামনা রেখে বলে যাই শেষ কথাগুলো। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমি শিবলী রানীবালা,
0: আমি শাকিল আহমেদ, প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম,
1: প্রকৌশল সহযোগিতায় হাফিজা আক্তার,
0: তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার,
1: আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।

এতক্ষণ শুনলেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার খবর পড়ছি সৈয়দা শাহান আরা। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট কিছুক্ষণ আগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি নিউ ইয়র্ক সময় শুক্রবার রাত 11:30 জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বিমানটি দুবাইতে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় গত রাত 2:15 দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। 5 দিনের এই সফরে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন। এতে তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবিক সংকট, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরেন। প্রধানমন্ত্রী রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে জনগণের ক্ষমতায়ন এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। এ লক্ষ্যে তাঁর সরকারের রিকভারি, রেস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন বা 3R কৌশলের কথাও তুলে ধরেন। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে

0: খ্রিস্টদূত জুলি বিশপ এবং জাতিসংঘের শরণার্থী বিষয়কার কমিশনার বারহাম সালেহ সঙ্গে পৃথক বৈঠক করেন। তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের বিষয়ে আলোচনা করেন। তিনি বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি, বাংলাদেশে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদার এবং অংশীদারিত্বের নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন শীর্ষক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিয়ে প্রধানমন্ত্রী আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে সম্মিলিত বৈশ্বিক পদক্ষেপ, গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হ্রাস এবং বাংলাদেশ সহ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়নের আহ্বান জানান। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চানভিরাকুলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন জানিয়েছেন, পাঁচ দিনের নিউ ইয়র্ক সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ঐতিহাসিক ভাষণের পাশাপাশি ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৬টি গুরুত্বপূর্ণ বক্তৃতা ও ৩০টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশ সদস্যের উদ্দেশ্যে বলেছেন, দায়িত্ব পালনে অবহেলা এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি গতকাল রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬ পদক প্রদান অনুষ্ঠানে একথা বলেন। অনুষ্ঠানে সাহসিকতা, বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের জন্য ৯২ জনকে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্র ও জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে সরকার কঠোর হতে বাধ্য হবে, জনগণের শান্তি বিনষ্ট হয় এমন কোনো কাজ সহ্য করা হবে না। স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, গত এপ্রিলের হাম প্রতিরোধ ক্যাম্পেইন থেকে বাদ পড়া আরও ৩৪ লাখ শিশুকে বিশেষ হাম রুবেলা টিকার আওতায় আনা হবে। তিনি গতকাল রাজধানীর মহাখালীর কড়াইলে টিএনটি খেলার মাঠে দেশব্যাপী বিশেষ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য বিশেষ এই টিকাদান কর্মসূচি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, দেশকে অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে। তিনি গতকাল ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল চৌরাস্তা চত্বরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নান্দাইল উপজেলা পৌর বিএনপি আয়োজিত বিক্ষোভপূর্ব সমাবেশে একথা বলেন। দেশকে অস্থিতিশীল করার জন্য শেখ হাসিনা ডিসেম্বরে দেশে আসার পায়তারা করছেন উল্লেখ করে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। নানা আয়োজনে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। এবছর দিবসটি প্রতিপাদ্য ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যটনকে নতুনভাবে সাজানো। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এশিয়ান গেমসের খবর, জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের নারী হকি ইভেন্টে আজ বাংলাদেশ গ্রুপ পর্বের পঞ্চম ও শেষ ম্যাচে চাইনিজ তাইপের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় সকালে ৯:৩০ খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া, আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন বিশেষ অনুষ্ঠান, সবার আগে বাংলাদেশ।

সুপ্রিয় শ্রোতা সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন একটি সুন্দর স্বনির্ভর শক্তিশালী দেশ গঠনে সবার আগে দেশপ্রেমী হতে হবে। আজকে বর্তমান প্রধানমন্ত্রীর একটি কালজয়ী স্লোগান সবার আগে বাংলাদেশ। সমস্ত দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে দেশকে যদি সমৃদ্ধশালী করতে হয় সবার আগে যে জিনিসটি দরকার সেটা হলো দেশপ্রেম। আপনারা জানেন দীর্ঘ একটি রাজনৈতিক পথ পরিক্রমা পার হয়ে আজকে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে।

0: জন্য অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হয়েছে। আজকে একটি গণতান্ত্রিক সরকারের একটি ডাক সবার মনে কেড়ে নিয়েছে, সেটা হলো সবার আগে বাংলাদেশ। এর উপরে আজকে আমরা আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ, লেখক, প্রবন্ধকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক তথ্য গবেষণা সম্পাদক এবং জাসাসের সাবেক সভাপতি জনাব রেজাবুদুল্লাহ চৌধুরী। পাশে উপস্থিত আছেন অত্যন্ত পরিচিত মুখ, বাংলাদেশে একজন স্বনামধন্য কবি এবং বর্তমানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব রেজাউদ্দিন স্টেম। আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ।
1: আপনাকে অনেক ধন্যবাদ।
0: আমি প্রথমেই আমাদের রেজাবুদুল্লাহ চৌধুরী, উনি তো সাংস্কৃতিক অঙ্গনের লোক, আমি ওনার কাছে জানতে যাব যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারিক রহমান সাহেব যখন লন্ডনে ছিলেন, 5ই আগস্টের পরে বাংলাদেশে আসার পূর্বে মানিক মিয়া অ্যাভিনিউতে উনি একটি বড় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করেছিলেন এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের প্রখ্যাত শিল্পীরা অংশগ্রহণ করে, দল মত নির্বিশেষে উনি সবাইকে তিনি ডাক দিয়েছিলেন এবং এদিন ওই ব্যানারটা উনি ইউজ করেন এবং একটা ঘোষণা দেন, সেটা ছিল সবার আগে বাংলাদেশ। তো আমার প্রশ্ন হচ্ছে যে কেন সবার আগে বাংলাদেশ স্লোগানটা উনি ব্যবহার করলেন এবং সবাইকে ঐক্যবদ্ধ? ওই দিন একটা জিনিস আমরা খেয়াল করলাম যে কে কোন দল বা কোন আদর্শের শিল্পী সেটাকে কিন্তু সেখানে মূল্যায়ন করা হয়নি, উনি সবাইকে সেদিন ইনভাইট করেছেন, আসুন আমরা একসাথে কাজ করি। তো এই ব্যাপারে আপনার কি বক্তব্য?
1: ধন্যবাদ আপনাকে এবং সুপ্রিয় দর্শক শ্রোতাকে। সবার আগে বাংলাদেশের কনসার্ট সম্পর্কে বলার আগে আমি একটা স্মৃতিচারণ করতে চাই। বাংলাদেশি জাতিবাদের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রণেতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ করার প্রত্যয় নিয়ে 1971 সালে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং তার পরবর্তী পর্যায়ে উনি তার নিজের কর্মস্থলে ফিরে গিয়েছিলেন এবং 3রা নভেম্বর খালেদ মোশাররফের নেতৃত্বে একটা কু হয়, সেই কুতে জিয়াউর রহমান এবং তার পরিবারকে বন্দী করে রাখা হয়। এরই প্রতিবাদে সারা বাংলাদেশের সিপাহীরা এবং জনগণ মিলে একটা সম্মেলন, একটা বিপ্লব ঘটায়। সেই বিপ্লবের নাম হল 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব। সেই বিপ্লবের মধ্য দিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করে এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতা আসার আগে সঙ্গে সঙ্গে যে জিনিসটা করলেন যে আমাদের জাতিসত্তার পরিচয়টা কি হবে। আগে বলা হতো যে আমাদের জাতিসত্তার পরিচয় হল বাঙালি, কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন না, সকল মানুষকে সম্মিলিত করে, সকল ধর্ম, সকল বর্ণ, সকল স্তরের মানুষকে একত্রিত করে উনি একটা মালা গাঁথলেন। বাংলা ভাষাভাষী, বাংলাদেশের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে যারা বসবাস করে, নৃতাত্ত্বিক গোষ্ঠী যারা আছেন, যেমন গারো আছে, হাজং আছে, মণিপুরি আছে, চাকমা আছে, এই ধরনের প্রায় 50টি নৃতাত্ত্বিক গোষ্ঠী, তাদেরকেও তাদের সংস্কৃতি, তাদের রাজনীতি, তাদের কবিতা, তাদের গানকেও মূলধারায় উনি প্রভাবিত করার জন্য আমাদের জাতীয় চেতনাবোধ, বাংলাদেশি জাতিবাদ করলেন এবং তার পরিপ্রেক্ষিতে সেই সময় একটি গান প্রচারিত হয়েছিল বেতার এবং টেলিভিশনে, সেটা হল প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। মনিরুজ্জামান মনিরের লেখা সেই গানটি আলাউদ্দিন আলী সাহেব শুরু করেছিলেন। জিয়াউর রহমান সাহেব এই গানটিকে তাৎক্ষণিকভাবে তার দলীয় সঙ্গীত হিসেবে নির্বাচন করলেন। নির্বাচন করলেন এই কারণে যে গানের মধ্যে যে চেতনাগত যে পরিবর্তন আসছে, মানুষের মধ্যে যে ধারণা সৃষ্টি হচ্ছে যে এই বাংলাদেশটা আমার, এই বাংলাদেশটা জীবনেও আমি ভালোবাসবো, মরে গেলেও যেন ভালোবাসি, এই বাংলাদেশে আমার জন্ম, বাংলাদেশে আমার মৃত্যু, অর্থাৎ বাংলাদেশ সবার আগে, এই দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু এই গানটাকে দলীয় সঙ্গীত করা হয়েছিল। এবং আপনি বললেন যে 17 বছর বাংলাদেশের এমন একটা সময় চলে গেল অন্ধকার যুগ বলা চলে। একদিকে 1/11 অত্যাচারে আমাদের বেগম খালেদা জিয়াকে বন্দী করা হলো, তারেক রহমান সাহেবকে উপর শারীরিক নির্যাতন করা হলো, নির্মম নিষ্ঠুর নির্যাতন করা হয়েছে এবং আরাফাত রহমানকে বাচ্চা ছেলে তাকেও কিভাবে নির্যাতন করা হলো। পরবর্তী পর্যায়ে আরাফাত রহমান চলে গেলেন আমাদের ছেড়ে এবং ম্যাডামও অসুস্থ হয়ে পড়লেন, তারেক রহমান চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠানো হলো এবং চিকিৎসার অবস্থায় সারা বাংলাদেশের জনগণকে তিনি ঐক্যবদ্ধ করার চেষ্টা করলেন আওয়ামী ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে। ওনার স্লোগান হল সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ এই কারণেই যে আমার জীবনে, আমার চেতনায়, আমার অস্থি মজ্জায়, আমার রক্তে শিরা উপসারে আমি বাংলাদেশকে ভালোবাসবো। আধিপত্যবাদ সকল শক্তির সমস্ত শৃঙ্খল মুছে দিয়ে, ভেঙে দিয়ে তিনি একটা আধুনিক বাংলাদেশ গড়ার যে প্রত্যয় জিয়াউর রহমান করেছিলেন, সেটারই নতুন ধারণা দিয়ে সবার আগে বাংলাদেশ উনি প্রতিষ্ঠা করেছিলেন এবং এই স্লোগানটা সবার আগে বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশের যে চেতনা, সেই চেতনারই পুনরাবৃত্তি ঘটছে আজকে তারেক রহমানের হাত ধরে। এবং সে কারণেই বাংলাদেশের মধ্যে যে চেতনাগত পরিবর্তন আসছে মানুষের মধ্যে, যে আমার দেশকে আগে ভালোবাসতে হবে, আমাকে যেমন ভালোবাসবো, আমার পরিবারকে ভালোবাসবো, আমার দেশকে আমি ভালোবাসবো, এই ভালোবাসার যে চেতনা, এটা জাগ্রত করার জন্য এই যে স্লোগানটা সবার আগে বাংলাদেশ, এটা সত্যিকার অর্থে একটা সার্থক স্লোগান বলে আমি মনে করি।
0: আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা ধ্বংসস্তূপের মধ্যে এই দেশে শাসনভার গ্রহণ করে বিএনপি, তো আপনি কি মনে করেন যে বর্তমান প্রধানমন্ত্রী যে মানে ডাকটা সবার আগে বাংলাদেশ, উনি কি সব জনগণকে চাচ্ছেন যে একসাথে নিয়ে এই দেশ গড়ার কাজে যাতে সবাই এগিয়ে আসে, হ্যাঁ, এবং এটার জন্য সবাই মনে জেনে এটা মনে করে যে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্ব থেকে, রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্ব থেকে আগে দেশটাকে গড়েন এবং এইটাকে উনি সবাইকে ঐক্যবদ্ধ করতে চাচ্ছেন?
1: হ্যাঁ,
0: এটাই আপনার মনে হচ্ছে উনি কি এটার উপরে বেশি উঠছেন?
1: আমাদের তারেক রহমান সাহেবের চিন্তা চেতনা হলো যে সবার আগে বাংলাদেশ কেন, বাংলাদেশের যে বললাম একটু আগে যে আমাদের জাতিসত্তার যে পরিচয় জিয়া রহমান দিয়ে গেলেন, এই যে চেতনা, যে স্পিরিট, এই স্পিরিটটাকে কার্যকরী করার জন্যই কিন্তু সবার আগে বাংলাদেশ স্লোগান। এবং ইনি সকল দল সকল মতে, আজকে দেখেন এই গভর্নমেন্টের মধ্যে কিন্তু বিভিন্ন দলের লোক আছে, ভালো ভালো যে অবস্থান আছে, তার মানে কি একটা জাতীয় ঐক্যের একটা প্রতিফলন ঘটতেছে এখানে। উনিও চাচ্ছেন যে সকল মতের মানুষকে, সকল পথের মানুষকে একটা জায়গায় একটা মিলিত করতে চাই আমরা, সেই জায়গাটা হলো বাংলাদেশ। এবং বাংলাদেশের ব্যাপারে কোনো আপোষ চলবে না, আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব, আমার সংস্কৃতি, আমার অধিকার বোধ থেকে আমি কাউকে আমি এটা ছাড় দেবো না। এই যে চেতনা, এই চেতনাই হলো তারেক রহমানের সবার আগে বাংলাদেশ।
0: ধন্যবাদ আপনাকে। আমরা এখন যাচ্ছি আমাদের রেজাউদ্দিন ইস্টেন ভাইয়ের কাছে। আমরা একটা জিনিস এখন খুব ভালো লাগছে যে নজরুল বর্ষ পালন হচ্ছে সারা বাংলাদেশে, এটাও বর্তমান প্রধানমন্ত্রী একটা নতুন চিন্তা ভাবনা যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে চাচ্ছেন, হয়তো এই জন্য নজরুল বর্ষ উনি ঘোষণা করেছেন। এর আগে আমরা দেখেছি বিগত সরকারের সময় যে নজরুলকে কেমন যেন একটু পিছনে ফেলে রাখা হতো, নজরুলকে সামনে আসতে দিত না, তাই না? তো এই ব্যাপারে আপনারা কিভাবে এটাকে সামনে এগিয়ে যাচ্ছেন? প্রধানমন্ত্রীর সাথে তো আপনাদের এইগুলি নিয়ে অনেক আলোচনা
2: হচ্ছে,
0: কি ভূমিকা রাখছেন?
2: অনেক ধন্যবাদ লিয়াকত ভাই, একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি উত্থাপন করেছেন যে সবার আগে বাংলাদেশ, যে চেতনাগত দিক থেকে যে স্লোগান আমরা বর্তমান সরকার গ্রহণ করেছে এবং আমরা সেটাকে সামনে এগিয়ে নিতে চাই, এই স্লোগানটা কিন্তু সত্যিকার অর্থে প্রথম যিনি স্বপ্নদ্রষ্টা বাংলাদেশ শব্দটার এই দেশে, তিনি কিন্তু কাজী নজরুল ইসলাম। তিনি প্রথম বাংলাদেশ শব্দটা চরণ কারণ, এবং বাংলাদেশ নামটাই আসলে কবি নজরুল ইসলামের দেয়া, এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই জন্যেই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে সমাহিত করার ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তার অগ্রণী ভূমিকা ছিল।
0: এবং আপনি উনি নজরুল ইসলামের মানে মরদেহটা
2: বহন করেছিলেন, এটা আমাদের জন্য খুব ঐতিহাসিক একটা ঘটনা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নজরুল ইনস্টিটিউট এখন যেটা হয়েছে, উনি প্রথম নজরুল মিউজিক্যাল ইনস্টিটিউট নামে একটা প্রকল্প নিয়েছিলেন, সেটাকে ধীরে ধীরে পরে নজরুল ইনস্টিটিউটের রূপ নিয়েছিল। এবং আপনারা জেনে আরো বেশি আনন্দিত হবেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নজরুলের গান ভীষণ পছন্দ করতেন, তার মাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মা কিন্তু নজরুলের সঙ্গে শিল্পী ছিলেন, পারিবারিকভাবে কিন্তু তার একটা উত্তরাধিকার আছে নজরুলকে নিয়ে। এবং নজরুল যে সমাজ ব্যবস্থা চান, ইনক্লুসিভ সোসাইটি, যেটাকে আমরা অন্তর্ভুক্তিমূলক সমাজ বলছি, আমাদের রেজাউদ্দৌলা চৌধুরী ভাই বললেন যে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সাঁওতাল ভিল গারো চাকমা, এই যে টোটাল জনগোষ্ঠীর একটা দেশ বাংলাদেশী জাতীয়তাবাদ, সেটা কিন্তু সত্যিকার অর্থেই আমাদের ঐক্যতান, সমন্বিত ঐক্যতান, যেখানে একই সমতলে একটা আমব্রেলার মধ্যে থেকে একটা শান্তিমূলক বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, যে স্বপ্ন আমরা দেখেছিলাম গত 17 বছরে, একটা অন্ধকার সময় আমরা পার করে এসেছি, আমাদের এই স্বপ্ন তারা সফল হতে দেয়নি, কিন্তু আমাদের জনগণের যে প্রবল আকাঙ্ক্ষা যে একটি ভোট দিয়ে গণতান্ত্রিক সরকার নির্বাচন করা, এবং সেই নির্বাচিত সরকার হতে যে একটা বারবার আমাদের রক্ত দিতে হচ্ছে, এটা কিন্তু আমাদের জন্য খুব দুর্ভাগ্যের। আমরা স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে, বন্ধের ভাষা আন্দোলনের ভেতর দিয়ে, 90-এর গণভুত্থান এবং তার পরবর্তীকালে এই যে 37 জুলাই, সবকিছু মিলে আপনি দেখেন একটা এই প্রত্যেকটা আন্দোলনে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটা বিশাল ভূমিকা, তার গান ছাড়া কিন্তু কোনো আন্দোলন সফল হয় না। এবার রাস্তায় রাস্তায় নজরুলের ছবি, নজরুলের গান, গ্রাফিতি করা হয়েছে, এটা কিন্তু তরুণরা করেছে। আমরা ভাবতাম যে তরুণরা খালি মোবাইল দেখে, তরুণরা এখন তারা কিন্তু ভেতরে ভেতরে ফুসছিল, এই এইরকম দেশ তারা চায় না কিন্তু, এবং আমাদের এজন্য খুব সচেতন থাকতে হবে। এবং নজরুল বর্ষে আমাদের যে ঘোষণা করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এটা খুবই যুগোপযোগী একটা ঘোষণা, এবং তিনি সিটি অফ নজরুল ঘোষণা করলেন আমাদের 30 সালকে। তো আমরা এখন নজরুলকে নিয়ে আমাদের কাজ, সেই কাজটা হচ্ছে নজরুল দেখেন একই সাথে তিনি ইসলামী গান লিখেছেন, শ্যামাসঙ্গীত লিখেছেন, নৃগোষ্ঠীর মানুষের জন্য গান লিখেছেন, পল্লীগীতি লিখেছেন, তার গানের জগৎটা অনেক বিশাল এবং কবিতার জগতও, সেই জগৎটাকে আমাদের জনগণের কাছে পৌঁছে দিতে হবে, নজরুলকে আবার নিয়ে যেতে হবে মানুষের কাছে। নজরুল বর্ষে আমরা একটা নতুন প্রোগ্রাম করলাম যে আমি হব সকালবেলার পাখি, এই অনুষ্ঠানটা কিন্তু খুব নিয়ে যাবো। শিশু কিশোররা দেখেন এখন সবাই বলে মোবাইল, তারা ঘুমায় থাকে মোবাইল দেখে রাতে, তো নজরুল বলছে যে তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে, তবে মাকে বলছে আমরা সে সকালবেলা জাগতে চাই, সকালবেলা এই জাতিকে জাগাতে হবে যেন তারা তাড়াতাড়ি ঘুম থেকে জেগে দেশের কাজে কল্যাণের কাজে তারা আত্মনিয়োগ করে, সে শিশু কিশোরদের মানসিকতার মধ্যে ঢুকিয়ে দিতে হবে আমাদের। এবং আমরা সেজন্য এরকম একটা প্রোগ্রাম করি, সারা দেশব্যাপী একটা আমরা প্রতিযোগিতা করব, ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম, সেটা শুরু হয়েছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় শুরু করেছে, এর ধাপ ধাপ করে আমরা এগোচ্ছি। এটা একদম উপজেলা থেকে জেলা, জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে ঢাকা, এবং একেবারে স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়, এই সমস্ত ছাত্র ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, একক বক্তৃতা প্রতিযোগিতা, একক অভিনয় প্রতিযোগিতা, এইগুলো আমরা করব এবং এখান থেকে ট্যালেন্ট হান্ট করে আমরা তাদেরকে আমরা মানে সামনে নিয়ে আসব। তারকা তো নজরুলের তারকা, এটা সব হবে, নজরুলের ট্যালেন্ট হবে। নজরুল কিন্তু তারুণ্যের শক্তিতে বিশ্বাস করতেন এবং আমরা সেই শক্তিকে, এবং এই বর্তমান সরকার কিন্তু তারুণ্যের শক্তিতে বিশ্বাস করে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই যে ছাত্রদের মধ্যে, ছাত্রীদের তিনি যে একটা নজরুলের যে মূল চেতনা অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেটা কিন্তু তিনি ছড়িয়ে দেওয়ার জন্য তিনি কিন্তু আহ্বান জানাচ্ছেন, বারবার তিনি বলছেন এবং এই জনগোষ্ঠীকে জাগিয়ে তোলার চেষ্টা করছেন। তিনি কৃষকদের জন্য তিনি কার্ড দিয়েছেন, তিনি ফ্যামিলি কার্ড দিয়েছেন। তা আমি সবসময় বলি যে মাননীয় প্রধানমন্ত্রী যদি শিল্পী সাহিত্যিকদের জন্য যদি কার্ড দেন, আর্টিস্ট, তাহলে কিন্তু উনি হয়তো দিবেন, নিশ্চয়ই উনি দিবেন, এবং সেটা কিন্তু আমাদের জন্য, শিল্পী সাহিত্যিকদের জন্য একটা বড় পাওয়া হবে।
1: আমি আমি কিন্তু একটা ইন্টারপ্রেট করব যে আমাদের শিল্পকলা একাডেমির ডিজি সাহেব যে কথা বলছেন, এটা আমি প্রায় বলে থাকি এবং সরকারের বিভিন্ন পর্যায়ে বলছি যে কৃষকদের কার্ড দিচ্ছেন ঠিক আছে, আপনি প্রবাসীদের কার্ড দিবেন, আপনি সবই দিবেন, কিন্তু আমাদের যে শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী যারা বাংলাদেশের আমাদের সাহিত্য এবং সংস্কৃতির এই
2: মূল ধারায়
1: যারা কাজ করতেছে তাদেরকে প্যাট্রোনাইজ করতে হবে, কারণ সংস্কৃতি প্যাট্রোনাইজ যদি কেউ না করে সংস্কৃতি বিকাশ ঘটবে না,
2: বিকাশ ঘটবে না, রাজনীতি স্ট্রং হবে না,
1: হবে না। আর একটা জিনিস আমি বলতে চাই, সেটা হলো জিয়াউর রহমান সাহেব কিন্তু এই এক ব্যান্ড রেডিও, এই যে বেতারে আমরা আসছি, জিয়াউর রহমানের সময় এক ব্যান্ড রেডিও লক্ষ লক্ষ রেডিও সারা উপজাতীয় এলাকায়, অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম এলাকায় ছড়িয়ে দিলেন। উনি কেন দিলেন, যে মূল ধারার যে রাজনীতি, উন্নয়ন, কর্মতৎপরতা, সংস্কৃতি, এটা যেন ওদের সাথে সম্পৃক্ত হয়। এবং সেই সময় একটা ব্যাটারি সিস্টেম টেলিভিশন ছিল, মানে ইলেকট্রিসিটি ছাড়া বড় ব্যাটারি ছিল টেলিভিশন, ওই টেলিভিশন গুলো কিন্তু উনি উপজাতীয় বিভিন্ন এলাকায় দিয়ে দিলেন, জিয়াউর রহমান সাহেব দিলেন এই কারণে কানেক্ট করার জন্য, যে কথা যে আমাদের
2: কানেক্টিভিটি তৈরি করতে হবে।
1: হ্যাঁ, জিয়াউর রহমান সাহেব কিন্তু একমাত্র রাষ্ট্রপতি ছিলেন যিনি কবি নজরুলকে নিয়ে একটা র্যালি করছিলেন। এবং আমাদের সৌভাগ্য ছিল, আমি যা আছে তখন
0: কবি নজরুল সাহেবকে নিয়ে,
1: হ্যাঁ, কবি নজরুল সাহেবকে নিয়ে একটা র্যালি
2: র্যালি করেছিলাম।
1: তো র্যালিটা হলো, আমি তখন যা আছে সাধারণ সম্পাদক, কবি আল মাহমুদ সাহেব প্রেসিডেন্ট ছিলেন,
0: বহুত আগের
1: কথা, হ্যাঁ, অনেক আগে 1979 বা 1980 সাল দিকে হবে। ফার্মগেট থেকে নজরুলের মাজার পর্যন্ত একটা র্যালি হলো, কবি সাহিত্যিক বুদ্ধিজীবী সবাই আসলেন, প্রেসিডেন্ট সাহেব, জিয়াউর রহমান সাহেব, উনি আমাদেরকে লিখে বলেন যে কথা, যে কবি সাহেব বললেন আমাদের যে জিয়াউর রহমান মা ছিলেন জাহানারা বেগম, ফরাসি বেতার একজন নজরুল সঙ্গীত শিল্পী, যে কারণে নজরুলের গ্রন্থ, কবিতা, গান এগুলো বাসায় চর্চা হতো। এবং ছোটবেলা থেকে জিয়াউর রহমান সাহেব নিজেই বলছেন যে আমি এই নজরুলের প্রতি আমার মার কারণে বেশি আকৃষ্ট হয়েছি। এই যে সম্মানটা সারা পৃথিবীতে বিরল ঘটনা, শেক্সপিয়ারের জন্য কোন রাষ্ট্রপ্রধান কিন্তু রাস্তায় র্যালি করে নাই, বা বড় বড় কবি সাহিত্যিক বুদ্ধি পৃথিবীতে আছেন তাদের জন্য কেউ করে নাই, একমাত্র বাংলাদেশের রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমান সাহেব নিজে পায়ে হেঁটে নজরুল র্যালি, বন্ধাঢ্য র্যালি হল, সেটা ফার্মগেট, আপনাদের ফার্মগেটের পাশে বিশাল র্যালি, প্রায় 10-15 হাজার কবি সাহিত্যিক বুদ্ধিজীবী
0: সাংস্কৃতিক
1: সবাই ছিলেন। আবার আমারও সৌভাগ্য ছিল হিসেবে যে সেই সময় একটা প্রস্তাব করলাম যে নজরুল এভিনিউ করা হবে রাস্তাটা,
2: সেটা করা হয়েছিল
1: এবং সেটা করা হয়েছে, এটা আমার কাছে গর্ব লাগে, কারণ এখনো নজরুল এভিনিউ,
2: আপনি এয়ারপোর্টে নেমে একেবারে শাহবাগ পর্যন্ত
1: নজরুল এটা আমাদের জাহাজের প্রস্তাব ছিল এবং সেই সময়
0: জাহাজ এটা কি শহীদ মিনার জিয়াউর রহমান,
1: হ্যাঁ, জিয়াউর রহমান করে দিলেন সংগ্রামে তাৎক্ষণিকভাবে,
2: যে জাতীয় কবি, আপনি আমি উনি যে জাতীয় কবি, তার প্রবক্তাও কিন্তু
1: জিয়াউর রহমান সাহেব।
2: আমরা দেখতে পাচ্ছি আমাদের তারেক রহমান সাহেব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু চেষ্টা করছেন এবং তিনি কিন্তু বারবার সংস্কৃতির উপরে গুরুত্ব দিচ্ছেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে অনেকবার তিনি মিটিংও করেছেন এবং তিনি নজরুল বর্ষে এটাকে যেন একটা আন্তর্জাতিক মাত্রা পায় সেজন্য তিনি কাজ করেন, আমরাও কাজ করছি, আমরা চেষ্টা করছি, এর মধ্যে নজরুলের নানা ফ্যাকাল্টি দিয়ে আমরা কাজ করছি, নজরুলকে নিয়ে আমরা ওয়ার্কশপ করছি, নজরুলের গানের প্রশিক্ষণ দিচ্ছি, আবৃত্তির নজরুলের প্রশিক্ষণ হচ্ছে, নজরুলের গান, নজরুলের কবিতা, নজরুলের লেটো গান, তার নাটক, সবকিছু আপনি জানেন,
1: ধূমকেতু, হ্যাঁ, আমরা একটা পোস্টার করছিলাম সেই সময় জিয়াউর রহমানের সময়, সেটা আমি যুগে যুগে আসি আসিয়াছি কোন মহাবিপ্লব হেতু,
2: মহাকাল ধূমকেতু,
1: হ্যাঁ, এখন আমি নজরুল থেকে জিয়াউর রহমান বেরিয়ে আসছে, সেই সময় চারকলার পোস্টার করছিলাম আমরা,
2: সে কথা না,
1: তো ঢাকা শহর পোস্টারে সেই দিচ্ছি আর পুলিশ পোস্টার তুলে ফেলতেছে। তো পরদিন আমরা সবাই গেলাম প্রেসিডেন্ট জিয়ার কাছে, স্যার এই ব্যাপারে আপনার পোস্টার তুলে ফেলছে, কারণটা কি, নজরুল অনেক বড় মাপের মানুষ, তার সঙ্গে তুমি আমাকে তুলনা করছো কেন, হ্যাঁ, দেখেন কত মহামানব, কত বড় হয়,
0: অনেক বড় মানুষ, এইটা দেখেন যে জিয়াউর রহমানের সন্তান, তারিক রহমানেরও কিন্তু সে একই ভাষা, ওনাকে দেখেন কত জায়গায় পোস্টার করা বা ওনাকে হাইলাইট করা, মোটেও পছন্দ
2: এটা এটা এই যে একটা মানে চাটুকারিতা,
0: চাটুকারিতা
2: উনি চাচ্ছেন যে প্রকৃত রাজনৈতিক চর্চা এবং প্রকৃত আলোচনা, প্রকৃত প্রশংসা সেটার গুরুত্ব আছে, কিন্তু আপনি চাটুকারিতা করে পদ পদবীর লোভে এগুলো করে, এগুলো কিন্তু একদম এগুলো করাও আমাদের ঠিক হবে না। আমরা সেগুলো থেকে দূরে থাকতে চাই, আমরা প্রকৃত কাজটা করতে চাই আমাদের দেশের জন্য, রাজনীতির জন্য, এবং জাতীয়তাবাদী রাজনীতির যে ধারা তার সঙ্গে জাসাসের যে একটা ঐক্য সেই ঐক্যটাকে তৈরি করতে হবে, এবং জাসাস প্রকৃত কাজগুলো করবে, মানুষকে অসাম্প্রদায়িক বাংলাদেশ, সব মানুষ সমান, সব মানুষের অধিকার আছে, মত প্রকাশের স্বাধীনতা আছে, এবং এখানে শান্তিতে মানুষ বসবাস করবে, এখানে আমাদের উৎপাদনের যে জায়গা সেখানেও প্রদান। দেখুন নজরুল লিখেছে ওঠের চাষি জগৎবাসী ধরকোষে লাঙল, তিনি কৃষকদের জন্য, এই জন্য দেখেন নজরুলের সঙ্গে কিন্তু আমাদের চেতনাগত যোগ
1: অবশ্যই,
2: সেটাকেই আমাদের আজকে সামনে আনতে হবে নজরুল বর্ষে।
0: আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে, আপনাদের দুজনের বক্তব্য আমাদের শ্রোতা ভাইরা শুনলেন, স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আজকের মতো আমরা এখানে শেষ করতে যাচ্ছি, ইনশাল্লাহ আবার সামনে আপনাদের সাথে দেখা হবে, ধন্যবাদ।
1: ধন্যবাদ
2: ধন্যবাদ আপনাকে।

0: শুনলেন বিশেষ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ। উপস্থাপনায় ছিলেন লিয়াকত আলী, শব্দগ্রহণ ও সম্পাদনায় মাহমুদ রেজা, নির্দেশনায় ABM মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা এবং আলোচনা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হল।
1: নেশার অপর নাম মরণ, মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন। জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। মাদকদ্রব্যের ব্যবহারের ফলে সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি। প্রতিদিনের সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ মাদক আসক্তি। মাদক আসক্ত গাড়ি চালকের সন্ধান পেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে জানিয়ে দিন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান, সঞ্চালনে নাঈম ইসলাম নিবিড়।

0: প্রকৃতির কাছে ফিরে যাওয়া, অচেনাকে চেনা, নতুন অভিজ্ঞতা সঞ্চয় করা, ভ্রমণের আনন্দের সঙ্গে মানুষের এই আকর্ষণ চিরন্তন। আর সেই ভ্রমণ যখন একটি দেশের প্রকৃতি, সংস্কৃতি, ঐতিহ্য ও অর্থনীতির সঙ্গে যুক্ত হয়, তখন পর্যটন হয়ে ওঠে উন্নয়নেরও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। শ্রোতা বন্ধুরা, আজ 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। আমাদের এবারের প্রতিপাদ্য ডিজিটাল রূপান্তর এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে বদলে যাচ্ছে মানুষের ভ্রমণের ধারণও। এখন একটি স্মার্টফোনের মাধ্যমে কয়েক মুহূর্তেই জানা যায় কোনো গন্তব্যের তথ্য, যাতায়াতের ব্যবস্থা, থাকার জায়গা কিংবা খরচের হিসেব। কৃত্রিম বুদ্ধিমত্তা সেই অভিজ্ঞতাকে আরও ব্যক্তিকেন্দ্রিক ও সহজ করে তোলার নতুন সম্ভাবনা তৈরি করেছে। একজন পর্যটক যেন একটি গন্তব্যে এসে শুধু একটি সুন্দর জায়গা দেখে ফিরে না যান, বরং নিরাপত্তা, সেবা এবং আতিথেয়তায় সন্তুষ্ট হয়ে সেই গন্তব্যে আবারও যেন পুনরায় ফিরে আসেন। পর্যটনের টেকসই বিকাশে সেটিই হতে পারে আমাদের একমাত্র লক্ষ্য। বিশ্ব পর্যটন দিবসের এই বিশেষ আয়োজনে আজ আমরা কথা বলবো বাংলাদেশের পর্যটনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে। জানব পর্যটন কেন্দ্রগুলোর আধুনিকায়ন, পরিবেশ সুরক্ষা, পর্যটনের নিরাপত্তা, ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, বিদেশি পর্যটক আকর্ষণ এবং ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাব্য ব্যবহার নিয়ে। এ সকল নানান বিষয়ে আলোচনা করতে আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে সঙ্গে রয়েছেন খবিরুদ্দিন আহমেদ, প্রতিষ্ঠাতা ও সভাপতি ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, এবং আমাদের সাথে আরও যুক্ত রয়েছেন মোহাম্মদ জিয়াউল হক হাওলাদার, জেনারেল ম্যানেজার বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। আপনাদের দুজনকেই বাংলাদেশ বেতারের এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে আন্তরিক স্বাগত জানাচ্ছি। প্রথমেই যদি জানতে চাই জনাব খবিরুদ্দিন আহমেদ, যে বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলোকে আধুনিক এবং পরিবেশ বান্ধব করতে সবচেয়ে জরুরি পরিবর্তনগুলো এই মুহূর্তে কি? কেননা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমাদেরকেও এগোতে হবে এবং আমাদের পর্যটন কেন্দ্রগুলোকেও কিভাবে আধুনিকায়ন এবং পর্যটন বান্ধব করা যায়।
1: পর্যটন বান্ধব যেটা কথা আপনি বলেছেন, আমি বলবো বিশ্বে যখন মানুষ দিশেহারা হয়েছিল কোভিডের পর থেকেই সারা বিশ্ব কিন্তু এখন এই থিমটার পরেই চলছে। কারণ সে কারণে আজ বিশ্বব্যাপী এটা নিয়ে শুধু সেমিনার না, একাধিক দেশ যৌথভাবে এটা নিয়ে আলোচনা হচ্ছে কিভাবে এটাকে ভালোভাবে মানে পরিবেশ বান্ধব একটা পর্যটন করা যায়। বাংলাদেশেও আমরা এগুলো যারা এন্টারপ্রেনিয়র আছি এগুলো আমরা কাজ করে যাচ্ছি। কারণ একমাত্র প্লাস্টিকের যে ব্যবহার এটা কমাতে হবে। তারপরে এই যে আজকে দেখেন আমাদের দেশেও প্রচুর কিন্তু রিসোর্ট হয়েছে, এন্টারটেনমেন্ট জোন হয়েছে, সারা বিশ্বে হচ্ছে, কিন্তু এই যেগুলো হয়েছে এইগুলোতে যাতে মানে লোকজন বেশি যদি সেখানে যায় সেই জায়গাটা যেন ওখানে নষ্ট না হয়, পরিবেশ দূষণ না হয়, এটা আমরাও দেখছি, সরকারও এটা নিয়ে প্রচণ্ডভাবে সব জায়গায় বলছে। তো সেক্ষেত্রে আমরা যে সমস্ত পর্যটন কেন্দ্র যেখানে যাচ্ছি সেখানে আমরা পরিবেশকে রক্ষা করেই কিন্তু কাজ করছি, এবং আমাদের যারা এগুলো করছে তাদেরকেও আমরা অনুরোধ করব তারা যেন এই যে কোনো স্থাপনাগুলোতে সবসময় লক্ষ্য রাখে যে ঠিক আছে ওই যে একটা কিছু করতে যায় পরিবেশ দূষণ না হয়, কিছু অল্প স্বল্প দূষণ হবে, অল্প রেখে সেটা যেন আরো ভালোভাবে কাজ করে। পর্যটনটা কি, পর্যটন কিন্তু ট্যুরিস্ট যারা আসে সেই ট্যুরিস্টটা কেন দেখে, শুধু দেখার জন্য নয়, দেখে মানে আনন্দের জন্য নয়, সে তার দেখার পরে ওইটাকে যেন অর্থনৈতিক থেকে আরম্ভ করে এটা সব দিকে যেন আগায় যায়। কারণ একজন ট্যুরিস্ট যখন আসে তখন ওই জায়গা কিন্তু তার পিছনে মানে নাহলে 11 জন কর্মী তার পিছনে থাকে, তো সেখানে এমপ্লয়মেন্ট হচ্ছে, সে এভাবে যেন গড়ে ওঠে, এটাই মেন।
0: জি অবশ্যই, অনেক সুন্দর উত্তর দিয়েছেন। আমরা এবার যদি যাই জনাব জিয়াউল হক হাওলাদার আপনার কাছে, যে পর্যটনের সঙ্গে আমাদের প্রকৃতির খুব একটা গভীর সম্পর্ক রয়েছে, পর্যটন বাড়ানোর পাশাপাশি প্রকৃতি ও পরিবেশ, যেটা আমাদের সম্মানিত অতিথি খবিরুদ্দিন আহমেদ বলছিলেন, যে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত?
2: বাংলাদেশের যে ক্যারেক্টার, আমাদের যত প্রধান প্রধান পর্যটন আকর্ষণ রয়েছে এগুলো কিন্তু প্রকৃতি নির্ভর, ন্যাচার বেসড। আমাদের কক্সবাজার বলি, আমাদের সুন্দরবন বলি, আমাদের সিলেটের লাউয়াছড়া বলি, আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল বলি, সব কিন্তু প্রকৃতি নির্ভর। এবং বাংলাদেশে যেসব পর্যটকরা আসে তারা কিন্তু মানুষের প্রকৃতি এবং মানুষের আতিথ্যতা পছন্দ করে, এই জন্য প্রকৃতিকে টিকিয়ে রেখে আমাদের পর্যটন উন্নয়ন করতে হবে। আমরা প্রকৃতিকে নষ্ট করে ফেলি তাহলে তো পর্যটকরা আসবে না, কারণ আমাদের বাংলাদেশ হলো দ্য লার্জেস্ট ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড, আমাদের নদী, সমুদ্র, বন, পাহাড় এসব প্রকৃতি আমাদের প্রধান আকর্ষণ, এগুলো নষ্ট গেলে তার পর্যটক আসবে না। তো এই জন্য পর্যটকদের চাহিদা নিরিখে এগুলোকে আমাদের সুরক্ষা করতে হবে এবং পর্যটকদের যে সুবিধাদি যেমন আবাসন, আহার, তাদের ট্রান্সপোর্ট, তাদের বিভিন্ন বিনোদনের ব্যবস্থা করতে হবে প্রকৃতিকে কেন্দ্র করে। এজন্য আমাদের বিশ্ব পর্যটন সংস্থা যেটা ইউএন ট্যুরিজম, তারা কিন্তু ইকো ট্যুরিজম গুরুত্ব দিয়েছে, পাশাপাশি বলছে তোমার রেসপন্সিবল ট্যুরিজম, অর্থাৎ সবারই দায়িত্ব আছে, যারা হোটেল মোটেল রিসোর্টে ব্যবসা করবে তাদের যেমন দায়িত্ব আছে পর্যটকদের জন্য ইকো ট্যুরিজম ব্যবস্থা করা, প্রকৃতিকে সুরক্ষা করে সেবা দেওয়া। যেমন সুন্দরবনে যদি কোনো পর্যটক যায়, সে যদি এলোমেলো পানির বোতল পেট বোতল ফেলে, তারপরে চিপসের প্যাকেট ফেলে, তাহলে তো সুন্দরবন আমাদের ক্ষতিগ্রস্ত হবে। এজন্য সুন্দরবনে পর্যটকদের যাওয়ার আগেই আমরা বলে দেই যে কি কি করতে পারবা কি করতে পারবা না। আমরা প্রথমে একটা লাইন বলে দেই, ইউ ক্যান ভিজিট সুন্দরবন, ইউ ক্যান লিভ নাথিং টেক নাথিং, ইউ ক্যান লিভ নাথিং অনলি ফুটপ্রিন্ট টেক নাথিং অনলি মেমোরি। তুমি যাবা শুধু মেমোরি নিয়ে আসবা, একটা গাছের পাতাও ছিঁড়বা না, আর যাবা কোনো কিছু ফেলে আসবে না, তোমার হয়তো পায়ের ছাপটা থাকবে। এইভাবে কিন্তু আমরা মোটিভেশন করি এবং বলি কি ডুজ অ্যান্ড ডোন্টস, কি করতে পারবা কি করতে পারবা না। এবং আমরা যেমন যখন লাওসরা যায়, তারপরে হিলটেক্সে বিভিন্ন যায়, এবং আমাদের খাদিমনগর যে বনে যায়, আমরা বলি গাইডেড ট্যুর, অর্থাৎ গাইড যেহেতু চিনে, এবং কোনো পশু পাখির ক্ষতি করতে পারবা না, কোনো পাখিকে ডিস্টার্ব করতে পারবা না, কারণ যদি পশু পাখির ডিস্টার্ব হয় তাহলে তাদের প্রজনন ক্ষমতা কমে যাবে এবং তাদের বংশবৃদ্ধি হবে না, এবং গাছ যাতে নষ্ট না, এক জীববৈচিত্র্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্য আমাদের নীতিমালা আছে, 2010 নীতিমালা হচ্ছে আমাদের মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় সেটাকে আপডেট করেছে 2026 সালে। আমাদের মাস্টার প্ল্যান হচ্ছে, যাতে করে মূলত এগুলো গুরুত্ব দেওয়া হয়েছে ইকোট্যুরিজম এবং পরিবেশ বান্ধব পর্যটন। এবং আপনি জানেন যে আমাদের SDG গোল যে 8.9, 12B এবং 14.7, এগুলোর সাথে আমাদের পর্যটন জড়িত, এবং সেখানে কিন্তু পর্যটন সংস্কৃতি উপাদানগুলো এবং প্রকৃতিকে সুরক্ষা করে পর্যটন কথা বলা হয়েছে। এজন্য আমরা অবশ্যই পর্যটন প্রকৃতি নির্ভরই করতে চাই। আমরা কৃত্রিম যদি কোনো কিছু তৈরি করি, সেটা কিন্তু যেন পর্যটন আমাদের পরিবেশের ক্ষতি না করে, যেন পাহাড় যেন না কাটি, আমরা নদীকে নষ্ট না করি।
0: ক্ষতির বিষয়টা চলে আসলো, তো সেহেতু আমি আর একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা বা অন্য কোনো প্রতিকূলতায় যখন আমাদের পর্যটকরা পড়ে, তখন সেখান থেকে দ্রুত সহায়তা কিভাবে তারা পেতে পারে, বা আপনাদের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা সেখানে নেওয়া হয়?
2: খুবই ইম্পর্টেন্ট বিষয়, কারণ যে কোনো সাডেন ডিজিজটা হতে পারে। যেমন ধরেন আমি একটু নেপাল উদাহরণ দিতে চাই, কিছুদিন আগে নেপালে হঠাৎ করে একটা যে বন্যা হয়ে গেল, এটা তো আনএক্সপেক্টেড, মানে অপ্রত্যাশিত, মানে এই জন্য আমাদের সবখানে রেস্কিউ টিম থাকে, এবং আমাদের যেমন যে উদ্ধার কর্মী এবং ফায়ার সার্ভিসের অফিস থাকে, আমাদের ট্যুরিজম অ্যাট্রাকশনগুলোর আশেপাশে আমরা এখন থেকে সেফটি সিকিউরিটি দেওয়ার জন্য আমাদের সেখানে টুরিস্ট পুলিশ তাদেরকে ট্রেন আপ করা হচ্ছে, যাতে করে তারা যে কোনো বিপদে প্রাকৃতিক দুর্যোগ রেস্কিউ করতে পারে। এই যে তাদের বোট আছে, তাদের হোভার ক্রাফট আছে, এবং তারা ফায়ার সেফটি যে ডিপার্টমেন্ট, তারা তাদের ট্রেনিং দেওয়া আছে, যদি কোনো ভূমিকম্প হয়, দুর্যোগ হয়, সেজন্য শেল্টারের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে আমাদের দক্ষিণাঞ্চলে যেমন কুয়াকাটা বা আমাদের কক্সবাজারে কিংবা আমাদের নোয়াখালী হাতিয়া, আমাদের চৌরাঞ্চলের দ্বীপগুলোতে যেখানে পর্যটন আছে, সেখানে হঠাৎ করে 9-10 সিগন্যাল উঠে কিভাবে আসবে, এর জন্য আগে থেকে আমাদের এই যে আপনাদের রেডিও বার্তার মাধ্যমে এবং কমিউনিটি রেডিওর মাধ্যমে, আমাদের মেসেজের মাধ্যমে আমরা যেখানে ট্যুর গাইড আছে তাদেরকে মেসেজ পাঠাই, এবং সেখানে যে টুরিস্ট পুলিশ আছে এবং আমাদের ফায়ার সেফটি ডিপার্টমেন্ট আছে, সেটা আছে, আমাদের পর্যটন মন্ত্রণালয় এবং পর্যটন কর্পোরেশনের যেসব সেখানে মানে আমাদের স্থাপনা আছে, সেখানে আমরা এইরকম অ্যালার্ট করি এবং তাদেরকে রেস্কিউ করে আমরা সেখানে শেল্টারিং করি।
0: এখন আমরা যদি আর একটা বিষয় এখানে লক্ষ্য করি যে পর্যটকরা কিন্তু প্রাকৃতিক যেই দুর্যোগ সেটার পাশাপাশি কৃত্রিম কিছু দুর্যোগেরও তারা সম্মুখীন হয়, যেমন হয়রানি, অথবা কক্সবাজারে কোনো একজন টুরিস্ট গেল বা পর্যটক গেল, তখন দেখা গেল স্থানীয় মানুষদের যেই একটা চাপ বা তাদের প্রতি বিরূপ একটা নেতিবাচক আচরণ, সেটা প্রতিহতের বিষয় আপনারা কিভাবে দেখেন?
2: এই জন্য আসলে মানে লোকাল পিপল এখন আন্তরিক, আগে হয়তো সেরকম আমি জানি নেই, লোকাল পিপল দেখছে যদি পর্যটকরা যাদের ইনকাম বাড়ে, কারণ হোটেলে কিন্তু স্থানীয় লোকজনে কিন্তু বিভিন্ন কাঁচামাল সাপ্লাই দেয়, তারা দুধ দেয়, মুরগির ডিম দেয়, তারা হাঁসের ডিম দেয়, হাঁস কবুতরে দেয়, টুরিস্টদের খায় এবং শাকসবজি সাপ্লাই করে। টুরিস্ট না গেলে তাদের তো ইনকাম হবে না, এই জন্য যখন দেখে যে পর্যটকরা গেলে তাদের ইনকাম বাড়ে, যেমন কবিশা বলছেন যে পর্যটক একদম 11 জনের কর্মসংস্থান সৃষ্টি হয়, অর্থাৎ কক্সবাজারে কিন্তু এখন লোকজন টুরিস্টদেরকে ওয়েলকাম করে। হয়তো বিচ্ছিন্ন যদি ঘটনা ঘটে সেটা আমরা দ্রুত জেলা প্রশাসন আছে, উপজেলা প্রশাসন আছে, টুরিস্ট পুলিশ আছে, আমাদের কর্মকর্তারা আছে, সবাই মিলে আমরা তখন ওই টুরিস্টদের সেফটি সিগন্যাল দিয়ে থাকি, এবং বিচে যদি কোনো ঘটনা ঘটে সেটা আমরা দিয়ে বলি যে না, এখন মানুষ সচেতন, স্থানীয় যুব সমাজ, স্থানীয় যারা আছে তারা সচেতন, তারা ওয়েলকাম করে।
0: যদি এই ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেই যায়, সেক্ষেত্রে ভিন্ন কোন নিয়ম অথবা ভিন্ন কোন পদক্ষেপের কথা কি আপনারা চিন্তা করেন কিনা?
2: আমাদের যে আমাদের নিয়ম কানুন আছে, আমাদের প্রচলিত যে আইন আছে, সে আইনগুলো আমরা করে থাকি। আমাদের যে প্রচলিত যে আইন আছে, যেমন কোন হ্যারাসমেন্ট হলে বা কোন নারী পর্যায়ে হ্যারাস্ট হলে, যে কেউ হোক, আমাদের তাকে সাথে সাথে পুলিশ গ্রেপ্তার করে এবং তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। প্রতি মাসে জেলা প্রশাসন মিটিং করে, যে বিশেষ করে যেখানে জানেন আমাদের মেইন মেইন পর্যটন আকর্ষণ গুলো রয়েছে, সেখানে জেলা প্রশাসন, কিন্তু জেলা পর্যটন কমিটি আছে, তারা কিন্তু মিটিং করে এবং তাদের মোবাইল টিম মেসের মাধ্যমে মোবাইল টিম পাঠিয়ে থাকে, এবং অনেক সময় টুরিস্ট পুলিশরা সিভিল ড্রেসে থাকে, যাতে করে কোনো অপ্রীতি ঘটনা না ঘটে। মানে আমাদের যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, যাতে ঘটনা না ঘটতে পারে, যেন আগে থেকে আমরা এরকম প্রিভেনশন নিয়ে থাকি।
0: অর্থাৎ আপনারা প্রচেষ্টা চালাচ্ছেন এবং সামনে অব্যাহত থাকবে আমরা মনে করি। এবার আমরা যদি আপনার কাছে আসি, খবিরউদ্দিন আহমেদ, আপনি বাংলাদেশে ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি। তো আপনার একটা রিসোর্ট রয়েছে, এবং সেখানে আমি যদি সেইটা ধরেই প্রশ্নটা করি যে আপনার রিসোর্টে খরচ বা পর্যটকদের হয়রানি শিকার হওয়া এই সমস্ত বিষয়ে আপনার পদক্ষেপগুলো কি থাকে বা আপনার নির্দেশনাগুলো কি থাকে?
1: আমি ফার্স্ট অফ অল বলতে চাই যে এ ধরনের কোশ্চেন আপনি বলছেন, আরো ছোটখাটো ঘটনা নিয়ে এ ধরনের নানা কোশ্চেন এখন চারদিকে ছড়ায়, দীর্ঘদিন ধরে চলছে, এবং যে কারণে আমাদের পর্যটক পেতে মাঝে মধ্যে একটু মানে বেশ বেগ পেতে হচ্ছে। কিন্তু আমি বলবো, আমি যেটা জানি, আমাদের বিশেষ করে যারা রিসোর্ট ওনার আছে তাদের ওখানে সমস্ত ম্যানেজমেন্ট তাদের, এমন কোন দুর্ঘটনা বোধহয় আপনারা বলতে পারবেন না যে অমুক রিসোর্টে এই দুর্ঘটনা ঘটছে, এমন কোনো আমি দেখিনি। হয়তো দেখা যাচ্ছে কক্সবাজারে এলোমেলোভাবে অনেক কিছু টুকটাক ঘটতেছে, রাঙামাটি ঘটতেছে, বাট বিশেষ রিসোর্টগুলো আছে, রিসোর্ট তো জানেন যে শহর থেকে দূরে, রিসোর্টের ডেফিনেশনও আলাদা আলাদা। সেই সমস্ত রিসোর্ট এস্টাবলিশমেন্ট কথা বলবো, আমি হোটেলের কথা বলবো না, এমন কোন ঘটনা আমার জানার মতে দেখিনি। আমার ব্যক্তিগত জীবনে আমি জুনিয়র চেম্বার নেশনের বিশ্ব নেতৃত্ব দিয়েছি, আমি সরকারি চাকরি করেছি, আমি ইন্টারন্যাশনাল চিফস অফ পুলিশের মেম্বার, সেক্ষেত্রে আমি বিভিন্ন জায়গায় দেখেছি, ইভেন আমেরিকার মতন জায়গা, ইউকের মতন জায়গা, আমেরিকার মধ্যে এত বেশি দুর্ঘটনা ঘটে, সেগুলো কিন্তু এখন আলোচনায় আসে না। আমার মনে আছে গত কয়েক বছর আগে ক্যালিফোর্নিয়া গেছিলাম, সেখানে সান ডিয়াগোতে আমার উপস্থিতি দেখলাম মেয়রকে মেরে ফেললো, কিন্তু একটা নিউজ কোথাও তেমন কোনো হলো না। গত পরশু দিন বোধহয় আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় একই রকম বলতেছিল। আমার মনে হয় এই ধরনের জিনিস ঘটে না। আমি আপনাদেরকে অনুরোধ করবো যে এই ধরনের জিনিস এই সমস্ত সত্যও না বলা, কারণ তাতে করে যেই হবে তখন বিদেশ থেকে আমার কোনো গেস্ট পাবো না। আজকে এত রিসোর্ট হয়েছে, এত এস্টাবলিশড হয়েছে, পৃথিবীর যে কোনো দেশ থেকে বাংলাদেশের যেগুলো আছে কোনো কিছুতে আমাদের কমতি নাই, এবং আমরা এস্টাবলিশমেন্ট করেছি, কিন্তু আমাদের এখন ডোমেস্টিক ট্যুর দিয়ে চলতেছে, কিন্তু আমরা বিদেশ থেকে যদি আমরা ভালো করে আরো গেস্ট আনতে পারি, আমরা সমস্ত কিছু, আমাদের দেশে কিন্তু তার লাইক পছন্দ। আমাদের জনগণই হচ্ছে আমাদের মেন রিসোর্স, আমাদের জনগণের হাসি, আমাদের গ্রাম বাংলার যে সমস্ত মানুষ তারা যেভাবে আতিথ্য করে, এটা একটা অসাধারণ। আমার মনে হয় আমাদের এর মধ্যে তেমন কোনো ঘটনা ঘটে না, আমাদের আইন শৃঙ্খলা ব্যবস্থা সবই ভালো আছে, আমরা উই ডোন্ট ফিল। থ্যাংক ইউ।
0: জি, আমরা যদি আরেকটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, কক্সবাজার, সেন্ট মার্টিন, বাংলাদেশের বেশ কিছু পর্যটন কেন্দ্র রয়েছে যেগুলো আন্তর্জাতিক মানের, তো এই সমস্ত আন্তর্জাতিক মানের আমাদের পর্যটন কেন্দ্রগুলো থাকা সত্ত্বেও সেখানকার অবকাঠামো, সেবা এবং পর্যটকদের অভিজ্ঞতা, এই তিন ক্ষেত্রে কি ধরনের উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন?
1: আমি বলবো যে আমাদের ওই সমস্ত কক্সবাজার বলেন, বাংলাদেশের যে কোনো জায়গায় বলেন, যে সমস্ত রেডি করা হয়েছে উদ্যোক্তারা যেগুলো করছে এগুলো কোনোটাই খারাপ করে নাই, কিন্তু কিছু জিনিস আছে যেগুলি বিশ্বের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারি না। যেমন সন্ধ্যার পরে, সন্ধ্যার পরে পর্যটক কি করবে, এটা কিন্তু কক্সবাজারে খুব একটা নাই, এটা অনেক জায়গায় নাই, এটা নাই। সন্ধ্যার পরে তাদেরকে কিছু বিনোদনের সুযোগ দিতে হবে, এই সুযোগগুলোকে ডেভেলপ করতে হবে, এই সুযোগগুলো ডেভেলপ করার জন্য যেমন সরকারকে সহায়তা দিতে হবে এবং পাবলিককে এগিয়ে আসতে হবে, অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। এই সহায়তাটা যদি দেওয়া হয় যে সন্ধ্যার পরে বিভিন্ন আমাদের সমাজে যা আছে তার বাইরেও ধরেন অন্য অন্য দেশের কথা আছে, সেগুলো যেগুলো করা হবে, ফরেন টুরিস্টের জন্য আলাদা জোন করতে হবে, ফরেন টুরিস্টরা এই করতে পারবে, বাংলাদেশে এই করতে পারবে, এইগুলো ডেভেলপ করলে এগুলো উন্নয়ন হবে।
0: অর্থাৎ অবকাঠামোগত পরিবর্তনের কথা বলছি,
1: অবকাঠামো আমাদের কিন্তু মোটামুটি ভালোই আছে
0: না, সেটার সাথে নতুন সংযোজন, যে নতুন সংযোজন তাদের জন্য আলাদা একটা জোন তৈরি করা,
1: বিনোদন দিতে হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে। এবার আমরা যদি জিয়াউল হক হাওলাদার আপনার কাছে আসি, যে বিদেশি পর্যটকদের আমরা কেন আকৃষ্ট করতে ওইভাবে সক্ষম হচ্ছি না, এবং আমাদের কি করণীয় বিদেশি পর্যটকদের, কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের ইকোনমি, বাংলাদেশের কর্মসংস্থান, বাংলাদেশের অনেক কিছু কিন্তু এই পর্যটন এবং পর্যটক দুইটার সাথেই সম্পৃক্ত।
2: জি, হ্যাঁ, বিদেশি পর্যটকদের আসতে হলে আপনার ধরেন আমাদের একটা পজিটিভ ইমেজ তৈরি করতে হচ্ছে, আমাদের দেশে বিদেশে প্রচারণা করতে হচ্ছে, আমাদের রোড শো করতে হচ্ছে, মেলা অংশগ্রহণ করতে হচ্ছে, এইভাবে আমাদের বিদেশি পর্যটকরা আসে এবং আসতেছে। গত কয়েক বছর তত প্রচারণা আমাদের একটু ঘাটতি ছিল, যে এখন বিদেশি পর্যটকদের আমরা ওইভাবে আকৃষ্ট করতে পারি না, বাট এই বছর থেকে আমাদের ধরেন বর্তমান সরকারের নির্বাচন ইস্তেহারে কিন্তু স্পষ্টভাবে পর্যটন উন্নয়নের কথা বলা হয়েছে এবং প্রচার প্রচারণের কথা বলা হয়েছে। এই জন্য আমরা ইতিমধ্যে কর্ম প্রকল্প তৈরি করেছি এবং ইতিমধ্যে সরকারের কাছে আমরা 19,000 কোটি টাকার 60টি উন্নয়ন প্রকল্প জমা দিয়েছি এবং বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার জন্য যা যা করা প্রয়োজনীয় আমাদের বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলো আছে, এম্বাসিগুলো আছে, সেগুলোকে অ্যাক্টিভেট করা, তাদের মাধ্যমে বিভিন্ন ভাষাভাষী ব্রোশিয়ার এবং বুকলেট তৈরি করা এবং আমাদের ওয়েবসাইটগুলো তৈরি করা এবং ইন্টেকটিভ করা এবং বিভিন্ন প্রচারণা চালানো এবং মাল্টিল্যাটারাল বাইল্যাটারাল যে এগ্রিমেন্ট আছে বিভিন্ন দেশের সাথে, অর্থাৎ যেসব দেশ থেকে টুরিস্ট আসতে পারে, চীন, তারপর ইউরোপিয়ান কান্ট্রিগুলোর সাথে যাতে করে টুরিস্ট বিদেশে আসে, সেগুলো তাদের সাথে আমরা বিভিন্ন চুক্তি এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, বিশেষ করে প্রচারণ এবং আমাদের প্রোডাক্ট কোয়ালিটিগুলো আমরা তুলে ধরছি এবং যেগুলো ইউনিক। যেমন আমাদের সুন্দরবন, পৃথিবীর আর কোন দেশে এত বড় সুন্দরবন নাই, আমাদের পাহাড়পুর বৌদ্ধবিহার এরকম সিঙ্গেল লার্জেস্ট বুদ্ধিস্ট মনাস্ট্রি সাউথ হিমালয় নাই, আমাদের সিঙ্গেল লার্জেস্ট আনবোকেন সি বিচ কক্সবাজার এরকম নাই। হ্যাঁ, এরকম যারা প্রাইভেট সেক্টর রিসোর্ট, যেমন ইউনিভার্স গলফ ক্লাব, গলফ বাংলাদেশ প্রাইভেট একমাত্র গলফ, হ্যাঁ উনি আরো ফ্লটিং ডাইভিং করতেছেন অন্যতম, এগুলো নিয়ে কিন্তু আমরা প্রচার চালাচ্ছি যাতে বিদেশি পর্যটকরা এদেশে আসে, সব বয়সী পর্যটকরা।
0: আমাদের দেশে কিন্তু পাহাড়, সমুদ্র এবং আমাদের জীব বৈচিত্র্য থেকে শুরু করে আমাদের রয়েছে নানান ধরনের বৈচিত্রতা যেগুলো পর্যটকদের আকৃষ্ট করতে পারে। এবার আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে যদি দুজনের উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখি, সেটি হচ্ছে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা, এই দুইটার সংমিশ্রণ কিভাবে আমরা আমাদের পর্যটন খাতে করতে পারি?
2: অবশ্যই, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তাকে আমরা অ্যাভয়েড করতে পারবো না, এটা লাগবেই। অর্থাৎ যেমন আপনি বলেন যে 24 ঘন্টা যাতে করে পর্যটকরা সেবা পায়, যে তথ্য সেবা, যেমন ধরেন আমার এখানে রাত 12টা তখন হয়তো আমেরিকার দিন, তো সে যদি কোনো তথ্য খুঁজতে যায় যদি ডাইরেক্ট কথা বলতে, তাহলে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তাকে আমরা এখানে ইনস্টল করতে পারি, সে 24 ঘন্টার তথ্য পেতে পারবে এবং আমাদের ড্যাশবোর্ড তৈরি করে টুরিস্টের ডাটা দিয়ে সে পারবে। এবং আমাদের যত টুরিস্ট অ্যাট্রাকশন আছে সে যদি অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমরা ডিজিটালি এগুলো যদি প্রচার করতে পারি, তাহলে কিন্তু আমাদের খরচ কম হবে এবং সে কিন্তু বিদেশে বসে কিন্তু এইরকম সেবাটা পেতে পারে, তথ্য সেবা, এবং সে সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশে কোন ডেস্টিনেশনটা বেশি পপুলার, কোন ডেস্টিনেশনে বেশি পরিমাণ সুবিধা দিয়ে আছে, সেখানে যেতে পারবে। আমরা এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডিজিটাল যে মেকানিজম গুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে চাই, বিশেষ করে সার্ভিসের ক্ষেত্রে, তথ্য সেবার ক্ষেত্রে, ট্যুরিজম ডাটা ব্যবহার করার ক্ষেত্রে, এবং সে যাতে করে যে বিভিন্ন যে মিট এন্ড গ্রিট পেতে পারে এয়ারপোর্টে, সব জায়গায় দিতে পারে।
1: আমার মনে হয় জিয়া সাহেব যে কথা বললেন বাইরে আমার এই সেক্টরে বলার দিন নাই, আমি একমত, 100% একমত।
0: আসলে ট্যুরিজম বাংলাদেশের এমন একটা সেক্টর যেটা নিয়ে আলোচনা করলে আলোচনা শেষ হবে না। শ্রোতা বন্ধুরা, পর্যটন শুধু নতুন কোন জায়গা ঘুরে দেখা নয়, বরং নতুন কিছু অভিজ্ঞতা, মানুষের সাথে পরিচিত হওয়া, প্রকৃতির কাছাকাছি যাওয়ার একটি সুযোগ। পর্যটকদের প্রতি আমাদের বিনয়ের সাথে আহ্বান থাকবে, ভ্রমণের যাওয়ার আগে প্রয়োজনীয় তথ্য জেনে নিন, আবহাওয়া ও স্থানীয় নির্দেশনা মেনে চলুন, নিজের পরিবারের পাশাপাশি প্রকৃতি ও পরিবেশের নিরাপত্তার কথাও মনে রাখুন, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। আজকে আলোচনায় আমাদের সাথে যুক্ত ছিলেন খবিরউদ্দিন আহমেদ, প্রতিষ্ঠাতা সভাপতি ট্যুরিজম রিসোর্স ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, এবং মোহাম্মদ জিয়াউল হক হাওলাদার, জেনারেল ম্যানেজার বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
3: এতক্ষণ শুনলেন বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান, সঞ্চালনে নাঈম ইসলাম নিবিড়, সপ্তগ্রহণ ও সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, এবং আলোচনা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ বাকের মাহমুদ।
4: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক, কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাঁশ গৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পারে, তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি পাঁচ দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। ফ্রিজের নিচের ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়, তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দেবেন না। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
3: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজন সূচিতে রয়েছে নজরুল সঙ্গীত শিল্পী প্রজ্ঞা প্রতিভা মণ্ডল।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন প্রজ্ঞা প্রতিতা, মাপ করবেন প্রজ্ঞা প্রতিভা মণ্ডল।
1: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে, আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, আসুন বেশি করে গাছ লাগাই। গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ঔষধ দেয়, তাই গাছ আমাদের পরম বন্ধু, একে বড় হবার সুযোগ দিন।
0: বাংলাদেশ বেতার ঢাকা।

প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি কেয়া ত্রিপুরা। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে আজ দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী তাঁর স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং সফর সঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট সকালে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি নিউ ইয়র্ক সময় শুক্রবার রাত ১১:৩০ জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বিমানটি দুবাইতে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় গত রাত ২:১৫ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। পাঁচ দিনের এ সফরে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেন। এতে তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবিক সংকট, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরেন। প্রধানমন্ত্রী রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে জনগণের ক্ষমতায়ন এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। এ লক্ষ্যে তাঁর সরকারের রিকভারি, রেস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন বা ৩R কৌশলের কথাও উল্লেখ তুলে ধরেন। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই দীর্ঘস্থায়ী এই সংকটের একমাত্র সমাধান। স্বেচ্ছায় প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টিতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো সহযোগিতা কামনা করেন। তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের বিষয়ে আলোচনা করেন। তিনি বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি, বাংলাদেশে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদার এবং অংশীদারিত্বের নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।

0: খান জানান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন জানিয়েছেন, পাঁচ দিনের নিউ ইয়র্ক সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ঐতিহাসিক ভাষণের পাশাপাশি ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৬টি গুরুত্বপূর্ণ বক্তৃতা ও ৩০টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, দায়িত্ব পালনে অবহেলা এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি গতকাল রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬ এর পদক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন। অনুষ্ঠানে সাহসিকতা, বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের জন্য ৯২ জনকে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্র ও জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে সরকার কঠোর হতে বাধ্য হবে। জনগণের শান্তি বিনষ্ট হয় এমন কোনো কাজ সহ্য করা হবে না। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, গত এপ্রিলের হাম প্রতিরোধ ক্যাম্পেইন থেকে বাদ পড়া আরও ৩৪ লাখ শিশুকে বিশেষ হাম রুবেলা টিকার আওতায় আনা হবে। তিনি গতকাল রাজধানীর মহাখালীর কড়াইলে টিএনটি খেলার মাঠে দেশব্যাপী বিশেষ হাম রুবেলা টিকার ক্যাম্পেইন ২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য বিশেষ এই টিকাদান কর্মসূচি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, দেশকে অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে। তিনি গতকাল ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল চৌরাস্তা চত্বরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নান্দাইল উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিক্ষোভ পূর্ব সমাবেশে একথা বলেন। দেশকে অস্থিতিশীল করার জন্য শেখ হাসিনা ডিসেম্বরে দেশে আসার পায়তারা করছেন উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। নানা আয়োজনে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যটনকে নতুনভাবে সাজানো। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এশিয়ান গেমসের খবর, জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের নারী হকি ইভেন্টে আজ বাংলাদেশ গ্রুপ পর্বের পঞ্চম ও শেষ ম্যাচে চাইনিজ তাইপের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় সকাল ৯:৩০টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া, আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে, অনুষ্ঠান আরও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার অ্যাপ থেকে সমগ্র পৃথিবীতে। যারা আমাদের এই অনুষ্ঠান একই সাথে সরাসরি দেখতে ও শুনতে চান, তারা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি দেখতে ও শুনতে পাচ্ছেন।
2: এই মুহূর্তে আমাদের মিউজিক স্টুডিওতে উপস্থিত আছেন শিল্পী ফারহানা আক্তার। শিল্পী এখন গাইবেন ভাওয়াইয়া, প্রথম গানের গীতিকার ও সুরকার কবি জসিমউদ্দিন। আমাদের মিউজিশিয়ান ও কলাকুশলী বৃন্দ প্রস্তুত শিল্পীকে সঙ্গত করার জন্য, তার দেরি নয়, চলুন আমাদের মিউজিক স্টুডিওতে শিল্পী ফারহানা আক্তারের কাছে দুখানি ভাওয়াইয়া শোনার জন্য।

0: এতক্ষণ আমাদের মিউজিক স্টুডিও থেকে সরাসরি দুখানি ভাওয়াইয়া গাইলেন শিল্পী ফারহানা আক্তার।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী তাহমিদ ওয়াসিফ রিফু।

0: দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন তামহিদ ওয়াসিফ রিভু।
1: নেশার অপর নাম মরণ। মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন। জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ করে তুলুন। মাদক সেবনের ফলে সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন আধুনিক গান শুনবেন শিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি, গীতিকার মোহাম্মদ হাবিবুল্লাহ, সুরকার লোকমান হাকিম।

আধুনিক গান শুনছেন শাহনাজ রহমান স্বীকৃতির কণ্ঠে। এবারের গানের গীতিকার মোহাম্মদ মাহফুজুল হক, সুরকার মোহাম্মদ হাসান আলী।

0: এতক্ষণ দুখানি আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন শাহনাজ রহমান স্বীকৃতি।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী মোহাম্মদ ওবায়দুর রহমান।

প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। অনুষ্ঠান আরও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের অ্যাপ থেকে সমগ্র পৃথিবীতে। যারা আমাদের অনুষ্ঠান একই সাথে সরাসরি দেখতে ও শুনতে চান, তারা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি দেখতে ও শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে আমাদের মিউজিক স্টুডিওতে উপস্থিত আছেন শিল্পী পূজা রানী মোদক। শিল্পী এখন গাইবেন দুখানি পল্লী গীতি। প্রথম গানের গীতিকার ও সুরকার শাহ আব্দুল করিম। আমাদের মিউজিশিয়ান ও কলাকুশলী বৃন্দ প্রস্তুত শিল্পীকে সঙ্গত করার জন্য। তো আর দেরি নাই, চলুন আমাদের মিউজিক স্টুডিওতে শিল্পী পূজা রানী মোদকের কাছে দুখানি পল্লী গীতি শোনার জন্য।

0: দুখানি পল্লী গীতি শুনলেন। আমাদের স্টুডিও থেকে সরাসরি গাইলেন পূজারানী মোদক।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালাম আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও, ক্ষেত্রবিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচল বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম, আজকে থেকে 40-30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এইরকম। সেটা কেমন? চারিদিকে আমার, আপনার, আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার, আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল, যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে, সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোন জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে, যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয়, আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি, এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারব। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি, গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়েই মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে, আমরা পার্কগুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই, তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি, তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে, সেও সেই পরিচ্ছন্নতা, সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি, আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে, আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
2: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
0: বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আবুল হাশেম টিপু। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে আজ দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট সকালে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীকে ফুল দিয়ে স্বাগত জানান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসুল ইসলাম ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি নিউ ইয়র্ক সময় শুক্রবার রাত ১১:৩০ জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বিমান দুবাইতে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় গতরাত ২:১৫ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। পাঁচ দিনের এ সফরে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেন। এতে তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবিক সংকট, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরেন। প্রধানমন্ত্রী রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে জনগণের ক্ষমতায়ন এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। এ লক্ষ্যে তার সরকারের রিকভারি, রেস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন বা থ্রি ইয়ার কৌশলের কথাও তুলে ধরেন। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনই দীর্ঘস্থায়ী এ সংকটের একমাত্র সমাধান। স্বেচ্ছায় প্রত্যাবর্তনের অনুকূল পরিবেশ সৃষ্টিতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো সহযোগিতা কামনা করেন। তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েব এরদোয়ানের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের বিষয়ে আলোচনা করেন। তিনি বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি, বাংলাদেশে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদার এবং অংশীদারত্বের নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন শীর্ষক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিয়ে প্রধানমন্ত্রী আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে সম্মিলিত বৈশ্বিক পদক্ষেপ, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস এবং বাংলাদেশ সহ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়নের আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন জানিয়েছেন, পাঁচ দিনের নিউ ইয়র্ক সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ঐতিহাসিক ভাষণের পাশাপাশি ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৬টি গুরুত্বপূর্ণ বক্তৃতা ও ৩০টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন।

0: সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার সংক্রান্ত যুক্তরাষ্ট্রকে দেওয়া ইরানের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করার পরই তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে তারা মার্কিন মধ্যস্থতাকারীদের মাধ্যমে তাদের দেওয়া প্রস্তাবের জবাব পেতে আগ্রহী। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প জানান এ ধরনের প্রস্তাব গ্রহণযোগ্য নয়, কেননা তারা হরমুজ প্রণালী খুলে দেওয়ার শর্তে চুক্তি করতে চায়। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে প্রচণ্ড ঘূর্ণিঝড়ে উপকূল এলাকা প্লাবিত হয়েছে। ঝড়ের সঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে নিউ ইয়র্ক এবং নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সেখানকার লক্ষাধিক বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং 2400 মতো ফ্লাইট বিলম্বিত এবং 1200 মতো ফ্লাইট বাতিল করা হয়েছে। ঝড়ে গাছ পড়ে ব্রুকলেন একজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। প্রচণ্ড জলোচ্ছ্বাসের আশঙ্কায় উপকূলীয় এলাকা থেকে লোকজনকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এশিয়ান গেমসের খবর। জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের নারী হকি ইভেন্টে বাংলাদেশ গ্রুপ পর্বের পঞ্চম ও শেষ ম্যাচে চাইনিজ তাইপের মোকাবিলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত 2-1 গোলে এগিয়ে রয়েছে বাংলাদেশ। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সময়ের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমরা এখন শুনব রবীন্দ্রসঙ্গীত, শিল্পী বিধান বড়াল।

0: দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলাম বিধান বরালের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
0: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাংলাদেশ বেতার, ঢাকা থেকে প্রচারিত।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। শ্রোতা বন্ধু, এখন শুনবেন আধুনিক গান। কণ্ঠ দিয়েছেন সুজনা হোসেন রূপা, গানের কথা সাজিয়েছেন লিয়াকত আলী বিশ্বাস, সুর করেছেন আশরাফ বাবু।

সুজনা হোসেন রূপার কণ্ঠে আধুনিক গান শুনছেন। এবারের গানের কথা সাজিয়েছেন সুব্রত পাল, সুর করেছেন আব্দুল্লাহ খান।

0: সুজানা হোসেন রূপার কণ্ঠে পরপর দুখানি আধুনিক গান শুনলেন। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
2: হয় ইমাম সাহেব, হয়।
1: তাইলে একটা জরুরি কথা বলি।
2: বলেন, কোন বলেন।
1: শুনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার 6 মাস থেকা 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতেও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
3: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
3: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নেবেন কেমন?
3: জি অবশ্যই।
2: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইল, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
3: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
3: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
1: আল্লাহ সবাইরে হেফাজত করুন,
4: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
5: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এ পালার অনুষ্ঠান উপস্থাপনা রয়েছে শামীম আহমেদ, ফাতেমা আফরোজ সোহেলি, ইয়াসমিন আক্তার বিনা, তামান্না সিদ্দিকী ও আসমাতুল জান্না। প্রকৌশল দায়িত্বে আছেন মেজবাহ চৌধুরী, তাহিদা আফরোজ, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, এলিজা আক্তার, মোহাম্মদ আরিফ বিল্লাহ ও হাফিজা আক্তার, এবং অধিবেশন তত্ত্বাবধানে আছেন গোলাম সরওয়ার মির্জা।
6: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
7: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধু, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। যে যেখান থেকে শুনছেন, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা।
1: বন্ধুরা, যে কোনো কাজ করার আগে পরিকল্পনা করে নিলে কাজটা খুব ভালো হয়। তেমনি পরিকল্পনা করে পরিবার গঠন করলে পরিবারও সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে। পরিবারের প্রতিটি সদস্য ভালোভাবে লেখাপড়া করতে পারে, প্রতিদিন সুষম খাবার গ্রহণ করতে পারে, সময় মতো চিকিৎসা পেতে পারে, স্বাস্থ্য ঠিক থাকলে মনটাও ভালো থাকে। হ্যাঁ বন্ধুরা, সকলের সুন্দর স্বাস্থ্য প্রত্যাশায় শুরু করছি স্বাস্থ্য সুখের মূল ম্যাগাজিন অনুষ্ঠান।
2: দুগ্ধ দানকারী মায়েদের অপুষ্টি দূরীকরণে করণীয়, এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশেষ সাক্ষাৎকারমূলক আলোচনার সাক্ষাৎকার গ্রহণ করেছেন আফরোজা আক্তার পপি।
3: টেকসই উন্নয়ন সূচকের সঙ্গে মায়ের দুধের সম্পর্ক সরাসরি জড়িত। যেসব শিশু মায়ের দুধ পান করতে পারে তাদের আইকিউ অন্যদের তুলনায় 2.3% বেশি থাকে। বড় হলে তাদের রোগ বালাইও কম হয়। শুধু সন্তান নয়, মায়ের স্তন ক্যান্সার হতে শুরু করে অন্যান্য রোগ বালাই হওয়ার আশঙ্কাও অনেকটা কমে যায়। ওজন বৃদ্ধি পাওয়া থেকে শুরু করে মা অনেকটা মুক্ত থাকে এবং তাদের ডায়াবেটিস সহ অন্যান্য রোগের হারও অনেকটাই কমে যায়। বন্ধুরা, তাই বেশি বেশি করে শিশুকে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে এবং এতে স্বাস্থ্যগত উপকারিতা অনেক বেশি। আর যেহেতু মা তার বাচ্চাকে দুধ খাওয়াবেন, তাই মাকে অবশ্যই অপুষ্টিজনিত কোনো রোগে ভোগা যাবে না, অর্থাৎ তাকে পুষ্টিকর খাবার খেতে হবে। আর মায়ের এই পুষ্টিকর খাবার গ্রহণে বা দুগ্ধদানকারী যে মা আছেন তাকে কি ধরনের পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে সে সম্পর্কে আজকে আমরা শুনব। আর শ্রোতা, তাই আমরা আজ দুগ্ধদানকারী মায়ের অপুষ্টি দূরীকরণে কি কি করণীয় তাই শুনব। আজ এই বিষয়ে বলবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন পুষ্টিবিদ সাইদ আলী আকত, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। মায়ের দুধের গুরুত্বটা প্রথমে আমরা একটু শুনবো আপনার মুখে।
4: এটা সত্যি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ একজন শিশু যখন ভূমিষ্ঠ হয় তার খাবারটা কিন্তু থাকে মায়ের দুধ, এবং আল্লাহ পাক কিন্তু সেভাবে মায়ের দুধটাকে তৈরি করে দেন যেটা খেয়ে অন্ততপক্ষে 6 মাস পর্যন্ত শিশু কিন্তু পরিপূর্ণ পুষ্টি পেয়ে বাড়তে পারে। এক্ষেত্রে মায়ের দুধ এতটাই গুরুত্বপূর্ণ যে প্রথম যখন শিশুটা জন্ম হয় তারপর যে একটা ঘন আঠালো দুধ বের হয় এটা আমরা সকলেই জানি, এটা কিন্তু শাল দুধ বলা হয় বা কলোস্ট্রাম। এই যে শাল দুধ এটাকে কিন্তু শিশুর প্রথম টিকা বলা হয় এবং খুব অল্প পরিমাণে থাকে। এটা উচিত শিশুকে, যারা আশেপাশে থাকেন আত্মীয় স্বজন, অবশ্যই শিশুকে এই বুকের দুধটুকু কিন্তু খাওয়ালে দেখা যাবে যে পরবর্তীতে, যেটাকে আমি বললাম যে শিশুর প্রথম টিকা, শুধু আমি না সবাই যেটা বলে, এতে কিন্তু শিশুটা অনেক রোগ থেকে কিন্তু মুক্ত থাকবে। এবং শিশুকে যদি বুকের দুধ খাওয়ানো হয়, এটা আপনি আগেও একটু বলেছেন যে মা যেমন বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকে এবং এই যে শিশুটা বড় হবে, হ্যাঁ, পূর্ণ যদি 6 মাস পর্যন্ত যেটা আমরা বলি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, যেখানে পানি পর্যন্ত প্রয়োজন হয় না, হ্যাঁ, এই দুধটা যদি খাওয়ানো হয় দেখা যাবে যে পরবর্তী 2 বছর পর্যন্ত যদি বুকের দুধটা ঠিকভাবে চালিয়ে নেওয়া হয়, যেমন 6 মাসের পর থেকে কিন্তু শিশুকে পরিপূরক খাবার দেওয়া হয়, পূর্ণভাবে যদি 2 বছর পর্যন্ত চালিয়ে নেওয়া হয় তাহলে দেখা যাবে যে এই শিশুটি কিন্তু বিভিন্ন রকম রোগ থেকে যেমন মুক্ত থাকবে, সে খুব সুস্থভাবে বেড়ে উঠবে, তার আইকিউ বৃদ্ধি পাবে এবং তার কিন্তু হাসপাতালে যাওয়ার যে একটা প্রবণতা সেটা কিন্তু সেই সময় থাকবে না, এবং 2 বছর পর্যন্ত কিন্তু শিশুর ব্রেইন ডেভেলপমেন্টটা হয়। কাজেই সবকিছু খেয়াল রেখে দেখা যাবে যে বুকের দুধ যদি শিশুকে খাওয়ানো হয় তাহলে শিশুটা কিন্তু পরিপূর্ণ একটা সুস্থ মানুষ হিসেবে সে কিন্তু আল্লাহ পাক তার যতদিন হায়াত দিবে সে কিন্তু চলতে পারবে।
3: খুবই সুন্দর, মায়ের দুধের গুরুত্বটা আসলে আমরা জানলাম। তাহলে যেটা মূল আমাদের বিষয়, মানে এই যে শিশুকে দুধ দিবে দুগ্ধদানকারী মায়ের, তাহলে আসলে অনেক যত্নের প্রয়োজন এবং অনেক পুষ্টিকর খাবারও প্রয়োজন। তো এই পুষ্টিকর খাবারের জন্য, অর্থাৎ এই অপুষ্টি দূরীকরণে মায়ের কি কি করণীয়?
4: এটা কিন্তু শুধু মায়ের করণীয় না, আমাদের যে সমাজ রয়েছে, চারিপাশটা রয়েছে, হ্যাঁ, সেখান থেকে শুরু করে পরিবার কিন্তু একটা বিশাল ভূমিকা রাখতে পারে। কারণ একটা মা যখন, একটা শিশু যখন জন্ম হয় তখন কিন্তু সে বিভিন্ন রকম ট্রমার মাঝ দিয়ে যায় এবং গর্ভকালীন সময় থেকে শুরু করে সে কিন্তু সেই সময়টা তার জন্য মানে কঠিন একটা টাইম বলা যাবে। তো এই সময়টা কিন্তু তার খাবারের প্রতি যথেষ্ট খেয়াল রাখতে হবে। মানে খেয়াল করে দেখা যায় যে আমরা যেটা বলি যে নিউট্রিশন সায়েন্টিস্টরা বা সায়েন্টিফিক্যালি, গর্ভাবস্থায় যে খাবারটা দরকার হয় আমরা বলি যে সেই সময় কিন্তু বেশি খাবার দরকার হচ্ছে, এবং ল্যাকটেটিং যে পিরিয়ড যেটা আমরা বলি দুগ্ধ দানকারী মা, পূর্ণ দুই বছর পর্যন্ত যে দুধটা খাওয়াবে সেই সময় কিন্তু পুষ্টির পরিমাণটা আরো বেশি দরকার হয়।
5: মানে যখন বাচ্চা গর্ভে থাকে তখন তো
4: বেশি দরকার, কিন্তু তার চেয়ে বেশি দরকার হচ্ছে ল্যাকটেটিং পিরিয়ডে।
5: হ্যাঁ,
4: কাজে এই সময় প্রোটিন থেকে শুরু করে তার ক্যালোরি রিকোয়ারমেন্ট, ভিটামিন মিনারেল সবকিছু কিন্তু দরকার হচ্ছে, আয়রনের দরকার হচ্ছে। কাজে এই সময় মাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবারটা তাকে দিতে হবে। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে দুধ বাড়াতে গেলে কিন্তু তাকে প্রোটিন জাতীয় খাবার খেতে হবে। আমরা কিন্তু মায়েরা বিভিন্ন রকম, মানে আমাদের আশেপাশে যারা রয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন রকমের, যেমন কালিজিরা, তারপর হচ্ছে সাবুদানা, হ্যাঁ এসব দিচ্ছেন, ঠিক আছে,
5: এটা খেতে হবে,
4: লাউ এটা ঠিক আছে, লাউ শাকসবজি ফলমূল, হ্যাঁ এটা পানি জাতীয় খাবার, যেটা হচ্ছে মিনারেলস জাতীয় খাবার, এটাও তার উপকার করছে। আপনি খাওয়াতে পারেন কালিজিরা, তারপর সাবুদানা, হ্যাঁ সাবুদানা দুধ সহযোগে খাওয়ান, কিন্তু একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে যে মাছ মাংস ডিম দুধ কিন্তু তাকে পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, প্রোটিন দিতে হবে, এবং এই প্রোটিনেই কিন্তু তার দুধটা বাড়বে। এই জিনিসটা অবশ্যই খেয়াল করতে হবে। এবং যারা আশেপাশে রয়েছেন আত্মীয় স্বজন, তারা কিন্তু অনেক সময় মানে বিভিন্ন রকমের খাবার থেকে কিন্তু তাদের রেস্ট্রিক্টেড করে দেন, এখনো রয়েছে, আমরা অনেকটা এগিয়ে গেছি আমি বলবো, তারপরেও কিন্তু দেখা যায় যে অনেক সময় কিন্তু এই জিনিসগুলি খেয়াল করা হয়। অন্ততপক্ষে তাকে পর্যাপ্ত পরিমাণে পানি যেমন খেতে হবে, মাছ মাংস ডিম জুত খেতে হবে, এবং এই বিষয়টি খেয়াল রেখে তার যে ক্যালোরিটা আছে সেটাও কিন্তু মেনটেন করে তাকে কিন্তু খাবার দিতে হবে। এক্ষেত্রে আমার পরিবার সমাজ সবাই কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করতে পারে, এবং যেটা হচ্ছে তাকে কিন্তু জানতেও হবে, এবং আশেপাশে যারা রয়েছে তাদেরই কিন্তু জানতে হবে যে আসলে নার্সিং মাদারকে, অর্থাৎ দুগ্ধদানকারী মাকে আমরা কিভাবে নার্সিং করব, এবং যাতে সে দুধটা বাচ্চাটা ভালোভাবে পায় এবং বাচ্চাটাও যেন ভালো থাকে।
5: হ্যাঁ, এটা বলতে চাচ্ছিলাম যে শিশু যদি মানে দুধ না পায় অনেক ক্ষেত্রে, সেক্ষেত্রে আসলে করণীয় কি, এবং দুধ বাড়ানোর জন্য কি কি ধরনের খাবার আসলে মাকে দিতে হবে?
4: এটা কিন্তু আমি একটু আগেই বলে দিয়েছি যে প্রথমে আমি বলি যে অনেক সময় যেটা হচ্ছে যে শিশুরা, অনেক মাই বলে, যেমন আমরা যখন হসপিটালে কাজ করি, যেমন একদম ম্যারাসমিক বেবি আসে, যেটা হচ্ছে যে মানে আপনার প্রোটিন ক্যালোরি ডেফিসিয়েন্সি নিয়েও কিন্তু অনেক বাচ্চারা চলে আসে, তখন কিন্তু এটা খুবই প্যাথেটিক একটা ব্যাপার। অনেক সময় তাদের জন্মগত কিছু ত্রুটি থাকে, যেই জন্য হয়তো তারা এমনিতেই তাদের অনেক সময় শ্বাসকষ্ট বা বিভিন্ন রকম খাবার তারা বেশি সাক করতে পারে না, তাদের ক্ষেত্রটা আলাদা। কিন্তু অনেক সময় দেখা যায় মা বলছে যে প্রথম মা হয়েছে, হয়তো সে হয়তো জানে না, টেকনিকটা জানে না, তখন কিন্তু আশেপাশে যারা রয়েছেন তারা তাকে কিন্তু বেশি ইনফ্লুয়েন্স করেন, হ্যাঁ মানে শিশু দুধটা কিভাবে পেতে পারে সেটার জন্য কিন্তু মা কিন্তু সাহায্য নিতে পারে সেই জিনিসগুলির। এবং অবশ্যই যদি সাক করানো হয় যেটা হচ্ছে, তাহলে কিন্তু দেখা যাবে যে দুধ কিন্তু আসে। হ্যাঁ, এবং যেটা হচ্ছে কিছু নিয়ম রয়েছে, যেমন কিভাবে মুখটা বাচ্চাটা লাগাতে হবে দুধটাতে, সেই জিনিসগুলি কিন্তু তাকে জানতে হবে, এবং একটা রাইট পজিশনে বসে কিন্তু শিশুকে দুধ খাওয়াতে হবে। আর যদি কোনো ক্ষেত্রে মা সিক থাকে, হ্যাঁ কোনো ক্ষেত্রে সিক থাকে, আমরা কখনোই শিশুকে মানে অন্য কোনো খাবার দিতে বলি না।
5: অনেক ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ দুগ্ধদানকারী মায়ের অপুষ্টি দূরীকরণে কি করণীয় সে সম্পর্কে আজ আমরা শুনলাম। শ্রোতা, নিশ্চয়ই আপনারা অনেক বেশি উপকৃত আপনারা হবেন এই আলোচনার মাধ্যমে। সবাই ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো আলোচনায়।
0: শ্রোতা বন্ধু, চলুন ঘুরে আসি সুরের ভুবন থেকে। এবারে রয়েছে জনসংখ্যার গান, শিল্পী মোহাম্মদ আলাউল হক, কথা সাজিয়েছেন এনামুল ইসলাম, সুর করেছেন দীপক কুমার দে।

0: মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, অথচ এই সুন্দর ভুবন ছেড়ে চলে যাওয়ার জন্য অনেকেই আত্মহত্যা করে, কিন্তু কেন?
1: বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO প্রকাশ করা প্রতিবেদনে বলা হয়, বর্তমান বিশ্বে কিশোরী মৃত্যুর অন্যতম কারণ হচ্ছে আত্মহত্যা। প্রতিবেদনে বলা হয়, 15-19 বছর বয়সী তরুণেরা বিভিন্ন রোগ ব্যাধি অথবা গর্ভধারণ জনিত মৃত্যু কিংবা দুর্ঘটনার মৃত্যুর চেয়ে আত্মহননে মারা যায় বেশি। কেনই আত্মহত্যা, কেনই বা তারা আত্মহত্যা করছেন তা আমাদের নজরে আসছে না?
0: শ্রোতা বন্ধুরা, এবারে শোনাব কৈশোরে আত্মহত্যা প্রবণতা রোধ করতে সচেতনতা তৈরিতে করণীয়, এ বিষয়ে শোনাব একটি কথিকা। এ বিষয়ে বলছেন শেলি সেনগুপ্তা।
2: আত্মহত্যা বলতে বুঝি একটি জীবনের করুণ, অনাকাঙ্ক্ষিত ও অকাল জবানিকাপাত। এটি মানুষের একটি আত্মধ্বংসী সিদ্ধান্ত, যা একবার ঘটে গেলে আর কোনো প্রতিকার মেলে না, এবং এটি প্রত্যাশিতও নয়। পৃথিবীর অধিকাংশ দেশেই আত্মহত্যার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। মানুষের মৃত্যুর প্রথম 10টি কারণের মধ্যে আত্মহত্যা একটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর বিশ্বে প্রায় 8 লক্ষ লোক আত্মহত্যা করে। বর্তমানে পৃথিবীর উচ্চ আত্মহত্যা প্রবণতা দেশগুলোর তালিকায় আমাদের দেশও চলে এসেছে। এর প্রধান শিকার কিশোর এবং কিশোরীরা। বলা যায় এটি তরুণদের মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ, এবং এটি রোধ করার জন্য দরকার সচেতনতা। আমরা জানি একসময় মানসিক স্বাস্থ্যের সাথে যে শরীরবৃত্তীয় যোগাযোগ রয়েছে তা রীতিমতো অবহেলিত ছিল, তবে বর্তমানে শরীরবৃত্তীয় সামাজিক ও মানসিক স্বাস্থ্যের সমন্বয়ে সার্বিক স্বাস্থ্যধারণার বিকাশ ঘটেছে। তাই মানসিক স্বাস্থ্য আর আগের মতো অবহেলিত বিষয় নয়, বিশেষ করে কিশোর ও কিশোরীর মানসিক স্বাস্থ্য। কৈশোর বা তারুণ্য জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এ সময় ছেলেরা বাবা হওয়ার এবং মেয়েরা মা হওয়ার ক্ষমতা অর্জন করে। এ সময়ে শরীর বিকাশের সাথে সাথে মনোজাগতিক জটিলতা দেখা দেয়। কখনো অনেক কথাতে কিছু মনে করে না, আবার কখনো অল্প কথাতেই রেগে ওঠে। এ সময় তারা অজানা বিষয়ের দিকে বেশি মনোযোগী হয়ে ওঠে। এ সময় তারা বেশি আবেগপ্রবণ হয়, সামান্য কারণে নিজের ক্ষতি করে ফেলে অথবা আত্মহত্যার প্রবণতা দেখা দেয়। এ সময় তাদের মধ্যে আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়, দ্বন্দ্বে থাকে তারা আসলে বড় না ছোট। কেউ কেউ বিষণ্ণতায়ও ভোগে। এ বয়সে পড়ালেখা, বন্ধু নির্বাচন, নির্দিষ্ট রুটিনে না থাকা, হাত খরচ, জীবনের লক্ষ্য নির্বাচন ইত্যাদি কারণে বাবা মার সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয়। তাছাড়া নিজের ব্যক্তিত্ব, কিছু সমস্যা সমাধানের ক্ষমতা না থাকা, সহজে রেগে যাওয়া, নিজের মনোদৈহিক পরিবর্তন সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকা, প্রথম সন্তানের ক্ষেত্রে অভিভাবকদের পূর্ব অভিজ্ঞতা না থাকা, বাবা মায়ের মধ্যেকার দ্বন্দ্ব, বাবা মার সময় দিতে না পারা, অথবা বাবা মার নিজস্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজের সন্তানকে সেই পথে পরিচালনা করার কারণে সন্তানের সাথে দূরত্ব সৃষ্টি হয়। তবে অনেক সমস্যার মতো এই সমস্যারও সমাধান আছে। এটা শুরু হবে ঘর থেকে। এজন্য কিশোর কিশোরীদের সবার আগে মানুষ হিসাবে আত্মপরিচয় সম্পর্কে সচেতন করতে হবে। বেড়ে ওঠার প্রতিটি ধাপ ও এর স্বাভাবিকতা সম্পর্কে তাদের সম্যক ধারণা দিতে হবে। মনে রাখতে হবে পরিবেশ, সামাজিক অবস্থা, খাদ্যাভ্যাস, অসহায়ক পরিবেশে বেড়ে ওঠার উপরে কারো এগিয়ে থাকা বা পিছিয়ে যাওয়া নির্ভর করে। যত বড় অন্যায়ই করুক না কেন, কখনো শারীরিক শাস্তি দেওয়া যাবে না। এটা কিশোর কিশোরীর মনোবিকাশে বাধা সৃষ্টি করে। ভুলগুলো তাদের বুঝিয়ে বলতে হবে এবং কিভাবে এটা থেকে মুক্ত হওয়া যায় সে বিষয়ে আলোচনা করতে হবে। কিশোর কিশোরীদের সবসময় পারিবারিক কাজে অংশগ্রহণ করতে উৎসাহিত করা দরকার। তাতে দায়িত্ববোধ জাগ্রত হবে, পরিবারে নিজের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন হবে। সন্তানরা বাবা মাকে অনুসরণ করে, তাই সন্তানের মনোজাগতিক বিকাশের জন্য নিজেদেরকেও সচেতনভাবে সদাচারণ করতে হবে। কিশোর কিশোরীদের মানসিক সুস্বাস্থ্য রক্ষার জন্য পুষ্টিকর খাদ্য এবং সুন্দর পরিবেশ নিশ্চিত করতে হবে। ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কেও ধারণা দিতে হবে। আমরা জানি জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই যৌক্তিক বাক্যটাকে সামনে রেখে বলতে পারি, একটা বিশাল অট্টালিকা দাঁড় করানোর জন্য যেমন মজবুত ভিত্তি দরকার, একটি বৃক্ষ দাঁড়িয়ে থাকার জন্য যেমন দরকার অসংখ্য শিখর, তেমনি একজন মানুষকে সঠিক মানুষ হয়ে ওঠার জন্য দরকার শিক্ষা। এ শিক্ষা শুধু পাঠ্যপুস্তকের মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না। যেহেতু কিশোর কিশোরীর মধ্যে ঘুমিয়ে আছে দেশের ভবিষ্যৎ রক্ষক ও রূপকার, তাই শিশুকে জ্ঞানের আলোকে আলোকিত করে তুলতে হবে। তা সম্ভব পাঠ্যপুস্তকের পাশাপাশি তাকে অন্যান্য গ্রন্থপাঠেও আগ্রহী করে তোলার মাধ্যমে। কিশোর কিশোরীদের মধ্যে আত্মহত্যা কমে যাবে তাতে, এবং দেশ ভরে উঠবে সুবর্ণ

0: শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে বেতার কার্টুন।
1: ওই লস্করা, আস্তে আস্তে সসা, অহন আমার নাম ধরে টাকাটা কি করেন না, টের পাইলে পাখি উড়াল দিব।
2: আরে আমার কথা হুন, ফলাইবার সব পথ বন্ধ, কই দিয়া ফলাইব আলি? হ্যাঁ ভাবছো কি সোনার চানে পিঠলা গুগু, কই ফলাইবা তুমি, বেশি সালা কইছো।
1: সসা আপনি তো দেখি কুলে এসে সব মাটি করবেন, অত কথা না কইয়া কামটা সারতে দেন।
2: কিন্তু যদি আবার ভাগে?
1: ভাগবো, আরে ভাগবো কোন কাম দিয়া, সাইড দিক দিয়ে ঘিরা ফেলাইছি না, বুঝছে হুজে সুপের মধ্যে দেখা যায়, মাথা নিসা করে বসে রয়েছে।
2: আপনার
1: মাথা শুয়ে কইতেছে, সাসার মাথা কিনে, সাসার মাথা কিনে, সাসার মাথার দাম আছে, যা কনের আমার কাছে।
3: আমার আর কনের কিছু নাই, বাঘ যখন কুয়াই পড়ছে।
1: আব্বা
3: আপনার আমার শ্বশুর, বাপের পরে তো শ্বশুরের স্থান, আপনি এই চামচিকার গুলার কিছু কন।
2: বাঘ আর চামচিকার হিসাব পরে হইব, আগে জায়গা মতো চলো বাবাজি, যা করনের আইজি করামু।
3: আপনারা আমারে কোথায় নিয়ে যাবেন?
1: ফুলিয়াপার কাছে।
3: আমারে ছেড়ে দেন, আমারে ছেড়ে দেন, আমি নিজে যাবো ফুলিয়াপার কাছে। আমার আর দুইটা দিন সময় দেওয়া যায় না,
2: কেন
3: আমার পরম প্রিয়তমা স্ত্রীর শেষ।
2: শেষ কি রে, শেষ কি, শেষ মানে কি, তোমারে কি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হইতেছে যে শেষ?
4: ব্যাপার কি, ও নাকি এভাবে সবাই মিলে জাপটে ধরে আছেন কেন?
2: আগে আপনার অফিসে চলেন, সেইখানে সব কথা হবে, কাজ হবে।
4: কথা হবে, কাজ হবে মানে কি চাচা? আপনারা জামাই মেয়েকে ধরে না রেখে কথা বলতে দেন।
1: আর কথা বলার অধিকার তো সবার আছে সত্য, তবে এই রকম আকাই বা ঘরজামের কথা শুনতে শুনতে আমাগো মাইয়া অতিষ্ঠ হয়ে গেছে, তাই সমাজের মাতব্য হিসাবে আমরাই ডিসিশন লইছি।
2: আমরা ডিসিশন লইছি
1: যে ওরে ধইরা নিয়া আপনা গো ক্লিনিকে ইয়া করাই দিন, সারা জীবনের লাগা বাচ্চা হওয়া বন্ধ।
3: ফুলিয়াফা, এটা একটা বিচার লোকন, বিয়ার পরের বছর প্রথম মাইয়া হইছে, তার পরের বছর আরেক মাইয়া, আবার এই ধরেন গিয়া দেড় বছরের মাথায় আবার রো মাইয়া। আমার দোষ কি? এখন পুরার চেষ্টা তো আমি করতেই পারি।
1: এইটা কি কইয়া বইলা হওয়ানো যায়? ছেলে হোক আর মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আবার সাইন নাম্বার।
4: আহা হা, লস্কর ভাই শোনেন শোনেন, আপনি যা সহজে বুঝছেন আলী ভাই তা সহজে বুঝে নাই।
1: আর সেই জন্যই তো লইয়া যাইতাছি একেবারে ভ্যাসেকটমি করাই।
2: ক্লিয়ার কাট।
4: আশ্চর্য কথা বলেন তো আপনারা, যা বলছেন জেনে বলছেন।
1: হ্যাঁ, যাই না বুঝাই রাই হইলো, আলীর যা সন্তান হবার হইছে, আর দরকার
2: নাই।
4: ছোট্ট একটা ব্যাপার নিয়া আপনারা বড় একটা কমিক করে ফেললেন। শুনেন, পরিবার পরিকল্পনার স্থায়ী পদ্ধতি অথবা অস্থায়ী পদ্ধতি যেইটাই হোক, দম্পতিরা স্বাধীনভাবে নিজের ইচ্ছায় গ্রহণ করবে। আর এই যে বললেন ভ্যাসেকটমি মানে NSV, এটা কেবল পুরুষের জন্য জন্ম নিয়ন্ত্রণের একটা স্থায়ী পদ্ধতি, এটা গ্রহণ করলে আগের অবস্থায় আর ফিরা যাওন যায় না।
3: আফা, আমার দরকার হলে বুড়ি খাওয়ান, কিন্তু কাটা সিরা এইসব।
4: আচ্ছা আচ্ছা আচ্ছা, সব পদ্ধতিগুলাই জানাবো, সমস্যা নাই। তবে NSV-র কথা যখন হচ্ছে তখন বলি, শোনেন, এর সুবিধা হলো ছুরি কাঁচি কিছুই লাগে না, সেলাইও লাগে না, আর রক্তপাত নাই বললেই চলে। অন্ডথলিতে ছোট্ট ছিদ্রের মাধ্যমে এটা অতি সহজেই করা হয়, এই 5-7 মিনিটের মধ্যেই কাজ হয়ে যায়, যৌন ক্ষমতা স্বাভাবিক থাকে, 2 দিন পরেই আপনি স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন। প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার দিয়েই NSV করানো হয়, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নাই।
2: বাস, তাইলে আর ভেজাল কি? চলেন,
4: ভেজাল কিছুই নাই। তবে NSV নেওয়ার 3 মাস পর থেকে এর কার্যকারিতা শুরু হয়। এই 3 মাস সহবাসের সময় কন্ডোম ব্যবহার করতে হইব, নয়তো স্ত্রীকে অন্য যে কোনো অস্থায়ী পদ্ধতি ব্যবহার করতে হইব।
1: সেইটাই হইব ভ্যাসেক টমি।
4: না না না না না না না, আপনি বললে তো আর হবে না। আলী ভাই তার স্ত্রীর সাথে পরামর্শ করে যে পদ্ধতি নিতে চাইবেন সেইটাই দেওয়া হবে। যে কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, নির্বাচিত ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এবং কিছু এনজিও ক্লিনিক থেকেই এনএসভি বা ভেসেকটমি করানো হয়। আগে আপনারা সিদ্ধান্ত নেন।
5: বন্ধুরা, ডেঙ্গু জ্বরের ব্যাপারেও সচেতন থাকতে হবে। বাড়ির ভিতরে এবং বাইরে পরিষ্কার রাখতে হবে, কোনো পাত্রে যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। দিনের বেলাতেও মশারি ব্যবহার করতে হবে। সব সময় সব ব্যাপারেই সচেতন থাকতে হবে।
0: শ্রোতা বন্ধু, অযথা রাত না জেগে পর্যাপ্ত ঘুমাতে হবে। শতব্যস্ততার মাঝেও 30 মিনিট হাঁটলে অনেক উপকার পাবেন। নিজেকে ভালোবাসুন, স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা করুন। অনেক কথাই বলা হলো, এবার বিদায় নিতে হবে। বিদায়ের আগে বলে যাই, আজকের স্বাস্থ্য সুখের মূল ম্যাগাজিন অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন উপমা শিরিন, উপস্থাপনায় আমি মোহাম্মদ রাফিউদ্দিন
5: এবং আমি উপমা শিরিন,
0: সম্পাদনা করেছেন মোহাম্মদ নুরুল আমিন,
5: অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
6: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি জুই ফারহানা। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে আজ দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং সফর সঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীকে ফুল দিয়ে স্বাগত জানান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসুল ইসলাম ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি নিউ ইয়র্ক সময় শুক্রবার রাত ১১:৩০ জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বিমানটি দুবাইতে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় গত রাত ২:১৫ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। পাঁচ দিনের এ সফরে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেন। এতে তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবিক সংকট, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরেন। প্রধানমন্ত্রী রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে জনগণের ক্ষমতায়ন এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। এ লক্ষ্যে তার সরকারের রিকভারি, রেস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন বা ৩R কৌশলের কথাও তুলে ধরেন। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই দীর্ঘস্থায়ী এ সংকটের একমাত্র সমাধান। স্বেচ্ছায় প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টিতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো সহযোগিতা কামনা করেন। তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের বিষয়ে আলোচনা করেন। তিনি বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি, বাংলাদেশে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদার এবং অংশীদারিত্বের নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন শীর্ষক পর্যায়ের বৈঠকে যোগ দিয়ে প্রধানমন্ত্রী আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে সম্মিলিত বৈশ্বিক পদক্ষেপ, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস এবং বাংলাদেশ সহ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়নের আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন জানিয়েছেন, পাঁচ দিনের নিউ ইয়র্ক সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ঐতিহাসিক ভাষণের পাশাপাশি ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৬টি গুরুত্বপূর্ণ বক্তৃতা ও ৩০টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। নানা আয়োজনে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যটনকে নতুনভাবে সাজানো। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি বাংলাদেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য গৃহ নির্মাণে ১০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে। দীর্ঘমেয়াদী ও জামানতবিহীন এই ঋণ প্রাপ্তির ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে। আজ এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, পিকেএসএফ এবং ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে এই ঋণ দেওয়া হবে। ২০৩১ সালের মধ্যে এই ঋণদান প্রকল্পের আওতায় প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকিপূর্ণ এলাকার বসবাসকারী ৪০,০০০ পরিবার উপকৃত হবে।

0: কেননা তারা হরমুজ প্রণালী খুলে দেওয়ার শর্তে চুক্তি করতে চায়। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে প্রচণ্ড ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকা প্লাবিত হয়েছে। ঝড়ের সঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে নিউ ইয়র্ক এবং নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সেখানকার লক্ষাধিক বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং 2,400 মতো ফ্লাইট বিলম্বিত এবং 1,200 মতো ফ্লাইট বাতিল করা হয়েছে। ঝড়ে গাছ পড়ে ব্রুকলেইনে একজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। প্রচণ্ড জলোচ্ছ্বাসের আশঙ্কায় উপকূলীয় এলাকা থেকে লোকজনকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এশিয়ান গেমসের খবর। জাপানে এশিয়ান গেমসের নারী হকি ইভেন্টে বাংলাদেশ গ্রুপ পর্বের পঞ্চম ও শেষ ম্যাচে চাইনিজ তাইপের কাছে 3-2 গোলে পরাজিত হয়েছে। আগামীকাল পুরুষ হকি ম্যাচে বাংলাদেশ ভারতের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় বিকেল 4টায় খেলাটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, আবহাওয়া শুষ্ক থাকতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। খবর এবং আবহাওয়া বার্তা বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট ও কক্সবাজার কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়ি, ঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। প্রচারে বাংলাদেশ বেতার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা দুটো পনেরো মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স এবং FM 102 মেগাহার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা দুটো পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 90 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজ।
1: বাংলাদেশ বেতার ঢাকা আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ ঢাকা ও আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, আবহাওয়া শুষ্ক থাকতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।

0: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে লোকসঙ্গীত শিল্পীর গানের অনুষ্ঠান মনমনুয়া শুনবেন বেলা দুটো কুড়ি মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসে করি ছোট পরিবার বিকেল চারটা পাঁচ মিনিটে। কৃষি বিষয়ে কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে ছটা পাঁচ মিনিটে। সন্ধে সাতটা পাঁচ মিনিটে কৃষি বিষয়ে কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে সাতটা তিরিশ মিনিটে। রাত আটটা দশ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত নটা পাঁচ মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধের ছায়াছবি গানে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত দশটায়। এবার জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান। এফএম বিরানব্বই মেগাহার্জে সন্ধে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। শ্রোতবন্ধুরা, এই ছিল আমাদের কাছে আজকের অনুষ্ঠান পরিচিতি।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশার দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এই বিষয়ে আমরা সচেতন হই এবং অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কোটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

0: দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন।
1: সৎ এবং চরিত্রবান নাগরিক দেশের সবচাইতে দামি সম্পদ। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, উৎপাদন বাড়াতে হবে হাটে মাঠে কলে কারখানায়। বেলা 2:20 বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এবং একই সাথে বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রচারিত লোকসঙ্গীত শিল্পীর গানের অনুষ্ঠান মন মনোয়া। আজকের শিল্পী আবু বকর সিদ্দিক, উপস্থাপনায় নির্ঝর চৌধুরী।
2: শুভাপরাহ্ন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত গানের অনুষ্ঠান, লোকগানের অনুষ্ঠান মন মনোয়া দেখার জন্য। সবাই নিশ্চয় অনেক ভালো আছেন। আপনারা জানেন আজ মাসের শেষ রবিবার, এবং প্রতি মাসের শেষ রবিবারে বেলা 2:20 আমরা কিন্তু হাজির হয়ে যাই আপনাদের মাঝে সরাসরি আপনাদের পছন্দের একজন লোকসঙ্গীত শিল্পীকে নিয়ে। আজকেও তার ব্যতিক্রম হবে না। এবং তার আগে বলছি, শিল্পীর সাথে পরিচয় করিয়ে দেওয়ার আগে, আমরা কিন্তু বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সবগুলো জায়গা থেকে লাইভে আছি। আপনারা সেখানে কমেন্টের মাধ্যমে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে, আপনাদের মনে কোনো কথা জানাতে পারেন, কোনো গানের অনুরোধ করতে পারেন। তাহলে চলুন শিল্পীর সাথে কথা বলি। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সকলের অত্যন্ত পছন্দের শিল্পী আবু বকর সিদ্দিক। শুভ অপরাহ্ন।
3: হ্যাঁ, শুভ অপরাহ্ন।
2: কেমন আছেন সিদ্দিক ভাই?
3: আছি আল্লাহর রহমতে ভালো। আপনি কেমন আছেন?
2: আমি ভালো আছি, এবং অনেকদিন পর আপনার সাথে দেখা হলো।
3: হ্যাঁ, নিশ্চয়ই দেখা হলো, খুবই ভালো লাগলো দেখা হয়ে। কারণ আমরা তো একই মাঠে কাজ করি, মানে সংস্কৃতির মাঠ, যেটা গানের মাঠ। কাজেই মাঝে মাঝে বেঁচে যতদিন থাকবো নিশ্চয়ই দেখা হতেই পারে এবং দেখা হবে, এটাই হচ্ছে প্রত্যাশিত।
2: এবং যেটা হচ্ছে আমার পছন্দের লোকসঙ্গীত শিল্পীদের মধ্যে আপনি একজন। মানে আমার যতই আপনার গান শুনি, যেখানেই শুনি অবাক লাগে যে এরকম উদার্ত কণ্ঠ, এত জোরালো কণ্ঠ। মানে আমার নিজের যেহেতু এত জোরালো কণ্ঠ নেই, যেন আমি খুব মুগ্ধ হই এরকম জোরালো সুরেলা কণ্ঠ শুনতে পারলে।
3: ভালো গান করেন, অনেক ভালো গান করেন, এবং আমি চেষ্টা করে যাচ্ছি। কারণ লোকসঙ্গীত তো একেবারেই জন্মগতভাবে আমি পেয়েছি বলতে গেলে, কারণ আমি বৃহত্তর ময়মনসিংহের মানুষ। ময়মনসিং অর্থ হচ্ছে আমার মানুষেরা গান গায়। তো কাজেই সেই গান গাইবার যে মাঠ, ময়মনসিংহের পুরো মাঠটা, সেইটা আমি পেয়েছিলাম। তো কাজেই সেই যে উদাত্ত কণ্ঠের জারি গান, সারি গান, ভাটিয়ালি গান, মালজুরে গান, বিভিন্ন রকমের গানের সাথে থেকে থেকে তৈরি করবার চেষ্টা করেছি নিজেকে, এই আর কি।
2: চলুন আরো গল্প করবো, কিন্তু প্রথমে একটা গান দিয়ে শুরু করে ফেলি।
3: নিশ্চয়ই, যেহেতু একটি গানের অনুষ্ঠান, বাংলাদেশ বেতারকে আসলে ধন্যবাদ জানাই যে এরকম চমৎকার একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। তো বাংলাদেশ বেতারের শুরু থেকে যে ধরনের গান আমি গেয়ে থাকি, একটি গান আমি গাইতাম, এটি হচ্ছে কালো শাহ ফকির, তার লেখা এবং সুরের গান। এই গানটি দিয়ে তাহলে শুরু করছি।
2: নিশ্চয়।

0: আহা, এত পুরনো গান, কিন্তু এখনো তার আবেদন একই রকম লাগে, এবং গানটা যখন শুরু হয় মনে হয় যে চলতেই থাকুক।
1: নিশ্চয়ই, আসলে গানগুলো যে সময়ে যে আবহে তৈরি করা হয়েছিল, এবং এই গানগুলো তো আসলে যেমন এখন আমরা যখন গান করি, গীতিকার গান লেখেন বা লিখতে বলা হয়, সুরকারকে সুর করতে দেওয়া হয়, শিল্পী গান করেন, কিন্তু এই যে সময়টা ছিল তখন কিন্তু যিনি শিল্পী তিনি গান লিখতেন, তিনি সুর করতেন, একেবারে প্রাণের ভিতর থেকে আবেগ ভরা কণ্ঠে তিনি গান গাইতেন, আসরে গাইতেন, আসরের মানুষ কাঁদত, শিল্পী নিজে কাঁদতেন। এই যে একেবারে বাংলা লোক সংস্কৃতির যে ধারাটা, সেই ধারাটা এত শক্তিশালী একটি ধারা, এত প্রাণ ছুঁয়ে যায় সেই ধারাটি, সে কারণেই আজও এই গানগুলি নতুন মনে হয়। এবং আমার বিশ্বাস যে যতদিন দেশ থাকবে মানুষ থাকবে, এই লোকসঙ্গীত যুগ যুগ ধরে মানুষের মনে প্রশান্তির একটা জায়গা করে নেবে সবসময়।
0: একদম, এবারে কোনো সন্দেহ নেই। পরে গানে যাব, তার আগে একটু জানতে চাই, আপনার প্রায় চার দশকের বেশি সময় কিন্তু হয়ে গেল গানের জগতে আপনার পদচারণা, তো এই প্রায় চার দশকের শুরুটা আসলে কেমন ভাবে ছিল, কিভাবে হয়েছিল?
1: একেবারেই গ্রামে আমার জন্ম, বৃহত্তর ময়মনসিংহ, তখন ময়মনসিংহ জেলায় ছিল। ময়মনসিংহ অর্থাৎ আমার মানুষেরা গান গায়,
0: ময়মনসিংহ।
1: তো তাই গান একেবারে হাতে মাঠে ঘাটে সর্বত্রই কিন্তু গান ছিল, সেই রকম গানের একটি পরিবেশে আমার জন্ম। দিনে গান হতো, কাজের মধ্যে গান হতো, আর রাত হলেই বিভিন্ন রকমের গান, যাত্রাপালা থেকে শুরু করে মালজোড়া গান, তারপরে বাউল, মারফতি মুর্শিদির বৈঠকি গানের যে আসর, সেগুলির প্রতি রাতেই কোথাও না কোথাও গ্রামের বিভিন্ন জায়গা থেকে সুর ভেসে আসতো, আর আমি দৌড়ে, আমার বড় ভাই ছিলেন তিনিও গান করতেন, তিনি প্রয়াত হয়েছেন, আমরা দুজনে মিলে গান শুনতে যেতাম প্রথমত, এবং একেবারেই বাল্যকাল থেকে সেই সমস্ত অনুষ্ঠানে সেই বিচ্ছেদ গান, মারফতি মুর্শিদি এই ধরনের গান গেয়ে থাকতাম।
0: আচ্ছা, আরো কথা শুনবো, কিন্তু আমার আরেকটা গান শুনতে ইচ্ছে করছে।
1: তাহলে সেই সময়কার একটি গান।
0: জি নিশ্চয়।
1: এই গানটি আমার নানি আমার পাশে শুয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিতেন আর এই গানটি শোনাতেন। এই গানটির কথা সংগ্রহ এবং সুর করেছেন কানাইলাল শীল।

0: যখন মানে এত সুন্দর যন্ত্রণা সংক্ষেপ, এত সুন্দর সুরেলা কণ্ঠ একত্রিত হয়ে যায়, তখন মানে মনে হয় যে গান যেন আর না হয়, মানে বন্ধ যেন না হয়, চলতেই থাকে চলতেই থাকে, এরকম একটা ব্যাপার। আমার তাই মনে হচ্ছিল যে মনে হচ্ছিল আজকে আমি এমনি বসে আছি,
1: কথা না বলি, গান শুনি নাকি না, কিন্তু মানুষ একটু কথাও শুনতে চায়। আর আমাদের মনের ভিতরে অনেক কথা তো জমেও থাকে যা আমরা শ্রোতাদের সাথে একটু শেয়ার করতে চাই, তারা একটু যদি জানে আমাদের আবেগ বেগগুলো তাহলে আমাদেরও ভালো লাগে, আর তাদেরও নিশ্চয়ই ভালো লাগে যে তারাও আমাদের জানতে পারছে, তাই তো।
0: এবং অনেক দর্শক শ্রোতা ইতিমধ্যে অনেক কিছু লিখেছে, তো আমি দু একটা একটু কমেন্ট পড়ি। সিদ্দিক ভাই, টুনটুনি চৌহান লিখেছে, বাহ দারুণ, ইমরান মুন্সি ধন্যবাদ জানিয়েছে আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য। নাটোর শেখপাড়া সোনাপুর থেকে শহীদুল ইসলাম যুক্ত হয়েছেন, জহিরুল ইসলাম জয় যুক্ত হয়েছেন রাজশাহী থেকে, কুড়িগ্রাম উলিপুর থেকে ফারুক আহমেদ এবং মানিকগঞ্জ শিবালয় থেকে রাসেল শেখ যুক্ত আছেন আমাদের সাথে। মানে পুরো দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু আপনার গান শুনছেন, যদি এখনো ময়মনসিংহে কাউকে পাইনি, যদি ময়মনসিংহে শুনতে থাকেন তাহলে একটু তাড়াতাড়ি করে লিখে দিন। এরপরে কি গান শুনবো সিদ্দিক ভাই?
1: এরপরে আমি গানটি সংগ্রহ করেছিলাম আশির দশকে, বেতারে আমি আশির দশকেই শুরু করেছি, একেবারে শুরুর দিকেই। আমি তখন বাংলা একাডেমির ইন্টারন্যাশনাল ফোকলোর অ্যাসোসিয়েশনের সাথে কাজ করছিলাম এবং দেশের নাচ গান আছে, যে সমস্ত লোকগান আছে সেগুলি সংগ্রহ করতে ব্যস্ত ছিলাম। তখনকার সংগ্রহ করা একটি গান, এই গানটি আমি সংগ্রহ করে বেতার টেলিভিশন এবং বিভিন্ন মাধ্যমে গেয়েছি, এই গানটি করছি তাহলে।

0: বাহ, এই যে বিভিন্ন হারিয়ে যাওয়া লোকগান সংগ্রহের যে একটা নেশা আপনার ইচ্ছা, এটা আসলে কিভাবে আপনার মনে তৈরি হলো যে না যে এই গানগুলো আমার সংগ্রহ করা উচিত?
1: আসলে ওই যে ছোটবেলা থেকে একেবারেই তো মস্তিষ্কে মননে লোকগান ঢুকেই ছিল এবং গাওয়াও ছিল, গাইতে গাইতেই বড় হচ্ছিলাম। এবং পরবর্তীতে আমি ঢাকায় এসে সঙ্গীত কলেজে ভর্তি হলাম এবং লোকসঙ্গীত বিভাগেই ভর্তি হলাম। পরবর্তীতে বাংলা বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানেও পড়েছি। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এই যে হারিয়ে যাওয়া লোক সঙ্গীতগুলো, দেখেন কি চমৎকার কথা, বোবা যেমন স্বপ্নে দেখে মনের কথা মনেই রাখে রে, বোবা কিন্তু স্বপ্নে দেখে, সে কি বলতে পারে? তাই দেখে না স্বপ্নে, দেখে কিন্তু, কাল আর সেই দশা আমার, আমি সব দেখছি সব বুঝতে পারছি, আমার মনের কষ্ট দুঃখ সবকিছু ঠিক বোবার মতো আমি বলতে পারছি না। এই যে ভিতরে ঢুকরে ঢুকরে কেঁদে যে ওঠার যে দুঃখ ব্যথাগুলো, এই গানগুলি লোককবিরা লিখেছেন, আমাকে খুব আকৃষ্ট করত। আমি তো মিউজিক কলেজে ক্লাসিক্যাল মিউজিক আমাকে করতে হয়েছে এবং আমি এইটা ক্লাসিক্যাল মিউজিকের উপর উচ্চতর পড়াশোনা করেছি ভারতে, কিন্তু সেই ক্লাসিক্যাল মিউজিক আমাকে টানে, একটা সময়ে টানে, কিন্তু আমি দেখেছি যে লোকসঙ্গীত এমনই একটি, তার বাণী এবং সুরের মধ্যে এমন একটি শক্তি আছে যা কাউকে যদি হৃদয়ে ছুঁয়ে যায় সে কখনো সেখান থেকে আর ছুটে আসতে পারে না। কাজেই সেই ছোটবেলা থেকেই, সেই আগ্রহ থেকেই আমি দেখেছি যে এই গানগুলো কোনোভাবেই হারিয়ে যেতে দেওয়া যাবে না। যদিও আজকাল লোকসঙ্গীত খুব চলছে একটা বিশেষ নাম দিয়ে, ফোক গান নাম দিয়ে, মডার্ন ফোক বা ফোকই বলে সবাই, যে আমি ফোক গানের শিল্পী খুব গর্ব করে বলে, কিন্তু যদি বলা হয় যে তুমি লোকসঙ্গীতের শিল্পী না, না আমি তো লোকসঙ্গীত না, কিন্তু সে ফোক গাইছে, ফোক মানে যে লোকসঙ্গীত সেটাও সে মাঝে মাঝে ভুলে যাচ্ছে, যাই হোক সেটাও, তারপরেও তারা গানগুলোকে টিকিয়ে রাখছে, কিন্তু কিছু
0: এটাই বলি যে আমরা আসলে একজন শিক্ষিত শিল্পী হওয়া খুব জরুরি, শুধু শিল্পী নয়, শিল্পীকে শিক্ষিত হওয়া খুব জরুরি। চলুন পরের গানে যাইতে,
1: এই গানটিও আমার একেবারেই ওই আশির দশকে বাংলাদেশ বেতার তখন বাণিজ্যিকভাবে একটি উদ্যোগ নিয়েছিল, আমাদের খুব শ্রদ্ধেয় ব্যক্তিত্ব সমর দাস, খন্দকার নুরুল আলম, আব্দুল আহাদ এরা মিলে যে কিছু লোকগান তারা ক্যাসেট তখন ছিল, ক্যাসেট আকারে বাজারে ছাড়বে, ট্রান্সক্রিপশন সার্ভিস এই উদ্যোগটা নিয়েছিল। তখন বাংলাদেশ বেতারে আগার গায়ের যে ভবনটা মাত্র তৈরি হয়েছে তার কিছুদিন পরে খুব স্টেরিও রেকর্ডিং তখন করতেন, তো সেইখানে আমার তিনটি অ্যালবামে তিনটি গান ছিল, তো এই গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল, এটিও আমার সংগ্রহ করা গান। এটিও কথিত আছে যে কানাইলাল শীল লিখেছেন এবং সুর করেছেন সর্দার আলাউদ্দিন আহমেদ, আমি সংগ্রহ করে এই গানটি গিয়েছিলাম।

0: চেয়ে আরেকটা গান বেশি সুন্দর, মানে আমি কি বলবো বুঝতে পারছি না। এবং দর্শক শ্রোতার প্রতিক্রিয়া পড়ি, একজন ভীষণ আবেগ আপ্লুত আপনার গান শুনে, তার নাম হচ্ছে তাহমিনা খাতুন, লিখেছেন দারুণ লাগলো আপনার গান শুনে, অতি চমৎকার গায়কী, আপনার গানের প্রশংসার ভাষা খুঁজে পাচ্ছি না। তিনি দুটো গানের অনুরোধ করেছেন, একটি হচ্ছে আমার হাড় কালা করলাম রে এবং আমার সোনার ময়না পাখি, যদি সম্ভব হয় তাহলে খুব খুশি হব।
1: অশেষ অশেষ ধন্যবাদ আমাদের গান ভালো লাগার জন্য। আসলে আমাদের গান ভালো লাগার মূল কারণ হচ্ছে গান, এই গানগুলোই ভালো লাগার গান। ওই যে আমি প্রথমে বলেছি, এত সমৃদ্ধ লোকসঙ্গীতের সুর এবং বাণী, ভালো ভালো লাগতে কিন্তু বাধ্য, যেভাবেই হোক এটা ভালো লাগবে, আমি গাইলেও ভালো লাগবে, সাধারণ একজন শিল্পী যখন গাইবে যদি একটু সুর এবং তাল থাকে তাহলে এই গানগুলি ভালো লাগবে। যাই হোক অশেষ ধন্যবাদ। তাহলে আমি অনুরোধের গানটা বরং গেয়ে ফেলি, যদিও গানটা আমি প্রায়শই গাই, আজকে ভাবছিলাম অন্য গান করব, করছি তাহলে।
0: নিশ্চয় নিশ্চয়।

0: এতক্ষণ শুনলেন আমাদের নিউ মিডিয়া স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত লোকসঙ্গীত শিল্পীর গানের অনুষ্ঠান মন মনুয়া। আজকের শিল্পী ছিলেন আবু বকর সিদ্দিক, উপস্থাপনায় নির্ঝর চৌধুরী, চিত্রগ্রহণে মোহাম্মদ আব্দুল হামিদ, মোহাম্মদ মাজিদুর রহমান কিরণ ও মোহাম্মদ সোহেল রানা, শব্দগ্রহণে শান শাহ, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, প্রকৌশল সহযোগিতায় রাসেল আহমেদ, নিউ মিডিয়া তত্ত্বাবধানে মোহাম্মদ মাহফুজার রহমান, সার্বিক নির্দেশনায় শ্যামল চৌধুরী, নির্দেশনায় এ বি এম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা এবং মনমনুয়া অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তৃপ্তি কণা বসু।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সেতু হালদার। প্রধানমন্ত্রী তারিক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগদান শেষে আজ দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং সফর সঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীকে ফুল দিয়ে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসুল ইসলাম ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি নিউ ইয়র্ক সময়ের শুক্রবার রাত 11:30 জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বিমানটি দুবাইয়ে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময়ে গতরাত 2:15 দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। 5 দিনের যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ঐতিহাসিক ভাষণের পাশাপাশি 11টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, 6টি গুরুত্বপূর্ণ বক্তৃতা ও 30টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেন। জাতিসংঘে বাংলায় দেওয়া ভাষণে তারেক রহমান বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবিক সংকট, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরেন। প্রধানমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের বিষয়ে আলোচনা করেন। তারেক রহমান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরিফ, ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং তুবোকে, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্ন ভেরাকুল, ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেন কোভিচ এবং হাইতির প্রধানমন্ত্রী অ্যালেক্স দিদিয়ে ফিলস এমের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশের সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন। তিনি আজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের একথা বলেন। প্রধানমন্ত্রীর এ সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও সফল হিসেবে উল্লেখ করে মাহাদি আমিন বলেন, এটি বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি উচ্চতর জায়গায় নিয়ে গেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দুর্বৃত্তদের কোন রাজনৈতিক পরিচয় আমলে না নিয়ে অপরাধের সাথে সম্পৃক্ততার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীর মিরপুরে মধ্যরাতে একটি জায়গায় দখলের চেষ্টার ঘটনায় পুলিশের দায়িত্বের অবহেলার প্রমাণ পাওয়ায় শাহ আলী থানার ওসিকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। ঘটনায় 9 জনকে গ্রেপ্তার এবং দেশীয় অস্ত্রসহ বিভিন্ন আলামত উদ্ধারের কথাও জানান তিনি। নানা আয়োজনে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যটনকে নতুনভাবে সাজানো। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি বাংলাদেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য গৃহ নির্মাণে $10 কোটি ঋণ অনুমোদন করেছে। দীর্ঘমেয়াদী ও জামানতবিহীন এই ঋণ প্রাপ্তির ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে। আজ এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এবং ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে এই ঋণ দেওয়া হবে। 2031 সালের মধ্যে এই ঋণ দান প্রকল্পের আওতায় প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী 40,000 পরিবার উপকৃত হবে। দক্ষিণ আফ্রিকায় দুটি পৃথক বন্দুক হামলায় অন্তত 27 জন নিহত হয়েছেন। এর মধ্যে ক্যাপটাউনের কাছে ল্যান্ডলে এলাকায় একটি দোকানে বন্দুকধারীদের গুলিতে 10 জন নিহত এবং 11 জন আহত হয়েছেন। এর আগে জোহানেসবার্গের কাছে ওয়েডেলা এলাকায় একটি পানশালায় গুলিতে 17 জন নিহত এবং 15 জন আহত হন। পুলিশ দুই ঘটনায় জড়িত সন্দেহভাজনদের খুঁজছেন। এশিয়ান গেমসের খবর। জাপানে এশিয়ান গেমসের নারী হকি ইভেন্টে বাংলাদেশ গ্রুপ পর্বের পঞ্চম ও শেষ ম্যাচে চাইনিজ তাইপের কাছে 3-2 গোলে পরাজিত হয়েছে। আগামীকাল পুরুষ হকি ম্যাচে বাংলাদেশ ভারতের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় বিকেল 4টায় খেলাটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: This is Bangladesh Betar, Dhaka. You are listening to world music.

0: তারপর দোকানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন অরূপ রতন চৌধুরী।
1: নেশার অপর নাম মরণ, মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন। জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। মাদকদ্রব্যের ব্যবহারের ফলে সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি। নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্য থেকে দূরে রাখুন। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে সহায়তা করুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এবারে শুনবেন পল্লীগীতি, শিল্পী দেওয়ান হাসিনা বাচ্চু। গানের কথাও সুর করেছেন রাধারমণ দত্ত।

0: পরপর দুখানি পল্লীগীতি শুনলেন। শিল্পী ছিলেন দেওয়ান হাসিনা বাচ্চু। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।
3: প্রচারে বাংলাদেশ বেতার, ঢাকা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে।

প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি জিশান আরাবিথি। প্রধানমন্ত্রী তারিক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগদান শেষে আজ দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তার সহধর্মীকে ফুল দিয়ে স্বাগত জানান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড আব্দুল মঈন খান, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, প্রধানমন্ত্রী প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসুল ইসলাম ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি নিউ ইয়র্ক সময় শুক্রবার রাত 11:30 জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বিমানটি দুবাইয়ে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় গতরাত 2:15 দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। 5 দিনের যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ঐতিহাসিক ভাষণের পাশাপাশি 11টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, 6টি গুরুত্বপূর্ণ বক্তৃতা ও 30টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেন। জাতিসংঘে বাংলায় দেওয়া ভাষণে তারিক রহমান বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবিক সংকট, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরেন। প্রধানমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের বিষয়ে আলোচনা করেন। তারিক রহমান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরিফ, ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং তোবগে, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চান ভিরাকুল, ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেস প্লেন কোভিজ এবং হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিলস এম এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, প্রধানমন্ত্রী তারিক রহমান যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশের সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন। তিনি আজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের একথা বলেন। প্রধানমন্ত্রীর এ সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও সফল হিসেবে উল্লেখ করে মাহাদি আমিন বলেন, এটি বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি উচ্চতর জায়গায় নিয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, দুর্বৃত্তদের কোনো রাজনৈতিক পরিচয় আমলে না নিয়ে অপরাধীর সাথে সম্পৃক্ততার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানী মিরপুরে মধ্যরাতে একটি জায়গা দখলের চেষ্টার ঘটনায় পুলিশের দায়িত্বের অবহেলার প্রমাণ পাওয়ায় শাহ আলী থানার ওসিকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় 9 জনকে গ্রেফতার এবং দেশীয় অস্ত্রসহ বিভিন্ন আলামত উদ্ধারের কথাও জানান তিনি। নানা আয়োজনে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। এবছর দিবসটি প্রতিপাদ্য ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যটনকে নতুনভাবে সাজানো। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারিক রহমান পৃথক বাণী দিয়েছেন। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি বাংলাদেশে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য গৃহ নির্মাণে $10 কোটি ঋণ অনুমোদন করেছে। দীর্ঘমেয়াদী ও জামানতবিহীন এই ঋণ প্রাপ্তির ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে। আজ এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, পিকেএসএফ এবং ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে এই ঋণ দেওয়া হবে। 2031 সালের মধ্যে এই ঋণদান প্রকল্পের আওতায় প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী 40,000 পরিবার উপকৃত হবে। ভারত ও নেপালে ভারী বৃষ্টি ও ঝড়ে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসে অন্তত 19 জন নিহত হয়েছেন। ভারতের উত্তরপ্রদেশে গত 48 ঘণ্টায় 15 জন নিহত এবং শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপালে ভূমিধ্বসে একটি বাড়ি চাপা পড়ে 3 শিশুসহ 4 জন নিহত হয়েছেন। এদিকে উত্তর নেপালে তুষার ধসে 10 শ্রমিক নিখোঁজ রয়েছেন। নদীর পানি বাড়তে থাকায় আরও বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। দক্ষিণ আফ্রিকায় দুটি পৃথক বন্দুক হামলায় অন্তত 27 জন নিহত হয়েছেন। কেপটাউনের কাছে ল্যান্ডলে এলাকায় গতরাতে একটি দোকানে বন্দুকধারীদের গুলিতে 10 জন নিহত এবং 11 জন আহত হয়েছেন। এর আগে জোহানেসবার্গের কাছে ওয়েডেলা এলাকায় একটি পানশালায় গুলিতে 17 জন নিহত এবং 15 জন আহত হন। পুলিশ দুই ঘটনায় জড়িত সন্দেহভাজনদের খুঁজছে। এশিয়ান গেমসের খবর। জাপানি এশিয়ান গেমসের নারী হকি ইভেন্টে বাংলাদেশ গ্রুপ পর্বের 5ম ও শেষ ম্যাচে চাইনিজ তাইপের কাছে 3-2 গোলে পরাজিত হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা।

0: সবাইকে অনেক অনেক প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবারের আজকের আয়োজন।
1: শ্রোতা বন্ধুরা, আজকের এসো গড়ি ছোট পরিবারে আপনাদের জন্য থাকছে আমাদের কথা আমাদের গান অনুষ্ঠান। আশা করছি পুরো আয়োজন জুড়ে থাকবেন আমাদের সাথে। গান আর সচেতনতার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের আজকের পুরো আয়োজন।
0: বাল্য বিবাহ নিরোধ আইন অনুসারে ছেলেদের বিবাহের বয়স ন্যূনতম 21 বছর এবং মেয়েদের 18 বছর হওয়া বাধ্যতামূলক। অশিক্ষা, নিরাপত্তাহীনতা ও সামাজিক নানা কুসংস্কারের কারণে আইনের তোয়াক্কা না করে বাল্য বিবাহ কিন্তু হয়ে আসছে।
1: বাল্যবিবাহের প্রধান কুফল নারী শিক্ষার অগ্রগতি ব্যাহত হওয়া ছাড়াও বাল্যবিবাহের কারণে মাতৃমৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। মা হতে গিয়ে প্রতি 20 মিনিটে একজন মা মারা যাচ্ছেন, অন্যদিকে প্রতি ঘন্টায় মারা যাচ্ছেন একজন করে নবজাতক।
0: নবজাতক বেঁচে থাকলেও অনেক সময় তাকে নানা শারীরিক ও মানসিক জটিলতার মুখোমুখি হতে হয়। অপ্রাপ্ত বয়স্ক মা প্রতিবন্ধী শিশু জন্মদান করতে পারে, এছাড়া এতে গর্ভপাতের ঝুঁকিও বৃদ্ধি পায়। বাল্যবিবাহের ফলে বিবাহ বিচ্ছেদের আশঙ্কা তৈরি হওয়া ছাড়াও নানা পারিবারিক অশান্তি দেখা যায়।

0: আজকের শিশুরাই আগামীতে দেশের নেতৃত্ব দেবে, তাই শিশুদের সকল প্রকার অধিকার নিশ্চিত করে তাদের শিক্ষিত ও দক্ষ মানব সম্পদে পরিণত করতে হবে। শিশুর অধিকার বাস্তবায়নে পিতা মাতা, পরিবার ও সমাজের সকলের ভূমিকা অপরিসীম। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা সহ সকল সচেতন নাগরিককে শিশুদের কল্যাণে এগিয়ে আসতে হবে।
1: শিশুর প্রতি সহিংস আচরণ এবং সকল ধরনের নির্যাতন বন্ধ করতে হবে। বাংলাদেশ জাতিসংঘ শিশু অধিকার সনদের অন্যতম অনুস্বাক্ষরকারী দেশ। থাকবে শিশু সবার মাঝে ভালো, দেশ সমাজ পরিবারে জ্বলবে আশার আলো।
0: শ্রোতা বন্ধুরা, শিশুদের অধিকার শিক্ষা, সংস্কৃতি, বিনোদন এবং শারীরিক ও মানসিকভাবে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে। প্রতিটি শিশুর স্বাস্থ্য সচেতনতা, পরিবেশ সচেতনতা এবং শিক্ষার গুরুত্ব নিয়ে সঠিকভাবে বেড়ে ওঠার দিকে সবার লক্ষ্য রাখুন।
1: শিশু অধিকার নিয়ে সচেতনতামূলক গান শুনব। যুগলে কণ্ঠ দিয়েছেন প্রিয়াঙ্কা গোপ ও পুলক অধিকারী। গানের কথা লিখেছেন শফিক।

0: বিশ্বাস। শ্রোতা বন্ধুরা, একজন গর্ভবতী মায়ের প্রসবকালীন সময়ে পরিবার, কমিউনিটি, সরকার ও স্বাস্থ্যকর্মীর কাছ থেকে উপযুক্ত সেবা পাওয়ার অধিকার রয়েছে। গর্ভবতী যে কোনো সময় যে কোনো জটিলতায় আক্রান্ত হতে পারে, আর সেটি তার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
1: এজন্য তার প্রতি একটু আলাদা যত্ন নেওয়া প্রয়োজন। স্বামী সহ পরিবারের সবার সাবধানতা ও আন্তরিক সহযোগিতায় এ ধরনের ঝুঁকি থেকে একজন মা রক্ষা পেতে পারেন। গর্ভবতী মাকে সব সময় হাসি খুশি ও দুশ্চিন্তামুক্ত থাকতে হবে, কারণ গর্ভাবস্থায় মায়ের মানসিক অবস্থা পরবর্তীকালে শিশুর বিকাশে প্রভাব ফেলে, যা গবেষণায় প্রমাণিত।
0: গর্ভবতী মায়ের সুস্বাস্থ্য নিয়ে এবারে গান শুনব সচেতনতামূলক। শিল্পী সফি মণ্ডল, গানের কথা লিখেছেন নুরুজ্জামান তুষার।
2: গর্ভজনী

0: কোন দেশের জনসংখ্যা আয়তনের তুলনায় বেশি হলে প্রতিটি সেক্টরে এর প্রভাব পড়ে। তাই একটি দেশের উন্নয়ন ও অগ্রগতি টেকসই করতে হলে সে দেশের জনসংখ্যা হতে হবে পরিকল্পিত। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যের মতো অন্যান্য মৌলিক অধিকার পূরণের পাশাপাশি সুখী সমৃদ্ধ দেশ গঠনে পরিকল্পিত জনসংখ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
1: নিরাপদ মাতৃত্ব, কিশোর কিশোরীর স্বাস্থ্য, নারী শিক্ষা ও নারী কর্মসংস্থানের জন্য নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করছে বর্তমান সরকার। এসব উদ্যোগের ফলে মাতৃ ও শিশু মৃত্যু হার হ্রাস পেয়েছে এবং পরিকল্পিত পরিবারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশের অগ্রগতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবার পরিধি এবং মান আরও অনেক বেশি বৃদ্ধি করা।
0: আয়োজনে এবারে জনসংখ্যা বিষয়ক গান শুনব শিল্পী প্রিয়াঙ্কা বিশ্বাস, গীতিকার গোলাম সরোয়ার শলভ।

0: গর্ভাবস্থা গর্ভবতী মায়ের একটি বিশেষ সময়। গর্ভাবস্থা থেকেই মায়ের পুষ্টির দিকে খেয়াল রাখতে হবে, কারণ মায়ের সঠিক পুষ্টি ও যত্নের উপর নির্ভর করছে একটি সুস্থ সবল শিশুর জন্ম। মায়ের জন্য মিনারেল ও কার্বোহাইড্রেটের মতো ছয়টি উপাদান প্রয়োজন। এই উপাদানগুলো যখন মায়ের শরীরে পরিমাণ মতো থাকবে, তখনই একটি সুস্থ সুন্দর আলোকিত শিশুর জন্ম হবে।
1: সেই সঙ্গে নবজাতককে কাপড় দিয়ে ভালো করে মুড়িয়ে রাখা উচিত, তবে গরমের সময় হালকা কাপড় পরিয়ে রাখা ভালো। খেয়াল রাখতে হবে ঘাম যাতে না হয়, অনেক সময় ঘামের কারণে বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে।
0: শিশুকে জন্মের পরই শাল দুধ খাওয়াতে হবে। ছয় মাস পর্যন্ত শিশু মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। ছয় মাস পর থেকে বুকের দুধের পাশাপাশি শিশুকে ধীরে ধীরে অন্যান্য খাবার যেমন ভাত, ডাল, সবজি, ডিম, মাংস, মাছ এসব খাওয়ানোর অভ্যাস করতে হবে। সবসময় খেয়াল রাখতে হবে শিশুর মানসিক পরিবর্তনগুলো ঠিক মতো হচ্ছে কিনা।
1: এবারে মা ও শিশুর স্বাস্থ্য নিয়ে সচেতনতামূলক গান শুনব শিল্পী কাননবালা সরকার। গানের কথা লিখেছে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন এসো গড়ি ছোট পরিবার, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান। এর বাকি অংশ শুনতে পাবেন পবিত্র আসরের নামাজের আজান প্রচারের পর। তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও, সর্বদা আল্লাহকে ভয় করো এবং সত্য ও সঠিক কথা বলো। আল কোরআন বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনতে পাবেন আসরের নামাজের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহ

0: ربها بالدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: يا الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান কর সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত কর এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব কর। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল। তার আমল নামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।

0: আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে। আজকের এসো গড়ি ছোট পরিবারে আপনারা শুনছেন আমাদের কথা আমাদের গান অনুষ্ঠান। সচেতনতার সুর নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে,
1: আর সেই সঙ্গে গানগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। তাই আবারও জনসংখ্যা নিয়ে সচেতনতার গান শুনব। কণ্ঠ দিয়েছেন আশিকুর রহমান ও নাসরিন আক্তার বিউটি। গানের কথা লিখেছেন নুরুজ্জামান তুষার।

0: জীবন।
1: শুধু আমাদের দেশে নয়, বরং গোটা বিশ্বে নারী অধিকার নিয়ে নানা ধরনের মতবাদ রয়েছে। নারীর অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজন আইনের প্রয়োগ ও ইতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গির প্রসার।
2: নারী অধিকার প্রতিষ্ঠা ছাড়া মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়, সম্ভব নয় নারী তথা জনগণের ক্ষমতায়ন। নারী অধিকার বিষয়ক গান শুনবে এবারে শিল্পী জুলি শর্মিলি। গানের কথা লিখেছেন মোহাম্মদ আহাদ ভাওয়ালি।

0: সময়ের পরিবর্তনে মানুষের প্রয়োজনও বদলেছে। জনসংখ্যা বেড়েছে বহুগুণে, বেড়েছে চাহিদাও। শিল্প বিপ্লবের কারণে মানুষের চাহিদা বদলে গেছে, যার বিরূপ প্রভাব পড়ছে পরিবেশে। কলকারখানায় প্রস্তুত হচ্ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, নিষ্কাশন না করে সেই কলকারখানার বর্জ্য যত্রতত্র ফেলা হচ্ছে।
1: এতে প্রাকৃতিক ভারসাম্য হারাচ্ছে, পরিবেশের দূষিত উপাদান আমাদের স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলছে। আসুন পরিবেশ দূষণ রোধে সবাই কাজ করি, সুস্থ পরিবেশে নিজে বাঁচি, অন্যকে বাঁচতে সহায়তা করি। পরিবেশ বিষয়ক গান শুনবে এবারে মেলোডি সাধনা সরকারের কণ্ঠে। গানের কথা লিখেছেন আব্দুল বারী হাওলাদার।

0: আমাদের অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত জানিয়ে চিঠি লিখতে পারেন আমাদের কাছে এই ঠিকানায়।
1: ডাকবাক্স প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আমাদের ইমেল আইডি হল betarphnc1207@gmail.com।
0: লিখবেন আশা করি। এবারে বন্ধুরা বিদায় নিতে হবে আমাদের। আমাদের পরবর্তী অনুষ্ঠান সুখী সংসার প্রচারিত হবে আজ রাত 8:10 আমাদের জাতীয় অনুষ্ঠানে। শোনার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আজকের এসো গুরু ছোট পরিবার অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন তানিয়া পারভিন, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি সাইফুল ইসলাম সাইফ,
1: তানিয়া পারভিন, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন, আর এসো গুরু ছোট পরিবার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
2: এসো গুরু ছোট পরিবার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন নজর সঙ্গে শুনবেন ইসমত আরার কণ্ঠে।

0: পরপর দুখানি নজরুল সঙ্গে শুনলেন, শিল্পী ছিলেন ইসমত আরা।
1: ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন। প্রতিদিন সকালে ও বিকেলে ঘরের দরজা জানালার পর্দার আড়ালে পরিষ্কার করে এডিস মশা নিধন করুন এবং ঝুলন্ত কাপড় চোপড় ছাতা ইত্যাদি সবসময় পরিষ্কার রাখুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এই অনুষ্ঠান আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে।

0: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে প্রথমে ইংরেজি সংবাদ এবং পরে বাণিজ্যিক সংবাদ শুনতে পাবেন।

0: ফাউন্ডেশন, পিকেএসএফ এবং ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে এই ঋণ দেওয়া হবে। 2031 সালের মধ্যে এই ঋণদান প্রকল্পের আওতায় প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী 40,000 পরিবার উপকৃত হবে। বাংলাদেশে মোবাইল ও ব্রডব্যান্ড উভয় ধরনের সংযোগের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বিটিআরসি তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 8 মাসে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা 87,67,000 বেড়েছে এবং ইন্টারনেটের বিস্তার 78% কাছাকাছি পৌঁছেছে। জানুয়ারিতে মোট ইন্টারনেট গ্রাহক 12,89,90,000 থেকে আগস্টে বেড়ে 13,76,60,000 পৌঁছেছে। একই সময়ে ইন্টারনেটের বিস্তার 73.2% থেকে বেড়ে 77.89% দাঁড়িয়েছে। সংযোগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে সামগ্রিক মোবাইল গ্রাহক সংখ্যাও বেড়েছে। জানুয়ারির 18,58,00,000 থেকে 52,90,000 বেড়ে আগস্টে তা 19,10,90,000 পৌঁছেছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 388 প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 75, কমেছে 277 এবং অপরিবর্তিত ছিল 36। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 45 পয়েন্ট কমে অবস্থান করছে 5,532 পয়েন্টে। ডিএসইতে 727,40,00,000 টাকার শেয়ার ইউনিট হাত বদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 756,31,00,000 টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.65, ক্রয় 122.65, পাউন্ড স্টার্লিং বিক্রয় 165.56, ক্রয় 162.34, কুয়েতি দিনার বিক্রয় 403.93, ক্রয় 396.55, সিঙ্গাপুর ডলার বিক্রয় 97.30, ক্রয় 95.48, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.53, ক্রয় 29.93 এবং থাইবাত বিক্রয় 3.72, ক্রয় 3.65। বাণিজ্যিক সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6:30।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর।

0: দূরেরও কাছের শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। শিক্ষার্থী বন্ধুরা, শুরুতে পরিচয় পর্ব।
1: আসসালাম আলাইকুম, আমার নাম মোহাম্মদ রিদওয়ান রশিদ হৃদয়।
2: আসসালামু আলাইকুম, আমার নাম রাজিন রহমান সিয়াম।
0: সিয়াম এবং হৃদয়কে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। শিক্ষার্থীরা, তোমরা যারা দূরে বসে আমাদের অনুষ্ঠান শুনছ, তোমরা অবশ্যই একটি নোটবুক হাতের কাছে রাখবে। আমরা আলোচনা করছি দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক, প্রেপোজিশনস। শুরুতে আমরা একটু জানবো হোয়াট ইজ প্রেপোজিশন। প্রে অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান। সাধারণত বিশেষ কিছু শব্দ, নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজের আগে বসে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে যে সম্পর্ক প্রকাশ করে, এই শব্দগুলোকে প্রেপোজিশন বলে। ফর এক্সাম্পল, ফাহিম গোজ টু ঢাকা, এখানে ঢাকা ওয়ার্ডটি হচ্ছে নাউন। তাহলে ফাহিম ঢাকা যাচ্ছে, ঢাকা যায়, এই যে বলছি আমরা, ঢাকার আগে টু আছে, টুটা হচ্ছে প্রেপোজিশন। আবার শাট দ্য ডোর আফটার ইউ হ্যাভ এন্টার দ্য রুম, এই যেখানে আছে আফটার ইউ, এটুকু অংশে খেয়াল করো শিক্ষার্থীরা, ইউ এটা হচ্ছে প্রোনাউন, তার আগে আফটার এটা হচ্ছে প্রেপোজিশন। বুঝতে পারছো তোমরা শিক্ষার্থীরা? ওকে, পজিশন অফ প্রেপোজিশন। যদিও নাউন বা প্রোনাউনের আগে প্রেপোজিশন বসার কথা, কখনো কখনো অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, ফ্রেজ, ক্লজ, এমনকি অন্য কোনো প্রেপোজিশনের আগেও প্রেপোজিশন বসে থাকে। যেমন নাম্বার ওয়ান, প্রেপোজিশন বিফোর নাউন। একটা এক্সাম্পল দাও হৃদয়।
1: The number of students is increasing day by day.
0: এখানে কোনটা প্রেপোজিশন? নাউন কোনটা? Students. তার আগে অফ হচ্ছে প্রেপোজিশন। নাম্বার টু, প্রেপোজিশন বিফোর প্রোনাউন। সিএম একটা এক্সাম্পল দাও।
2: You need not depend on me.
0: এখানে কোনটা প্রেপোজিশন?

0: এখানে অন প্রিপোজিশন
1: প্রোনাউন
0: মি।
1: থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর হচ্ছে নাম্বার থ্রি, প্রিপোজিশন বিফোর অ্যাডজেক্টিভ। আই গট দ্য বিল ইন ফুল, খেয়াল করে এখানে ফুল অ্যাডজেক্টিভ, তাহলে ইন হচ্ছে প্রিপোজিশন। নাম্বার ফোর, প্রিপোজিশন বিফোর অ্যাডভার্ব, মাই মাদার উইল কাম হিয়ার অন মনডে। মনডে এখানে হচ্ছে আমরা বলছি যেটা অ্যাডভার্ব, তার আগে অন, এটা হচ্ছে প্রিপোজিশন। নাম্বার ফাইভ, প্রিপোজিশন বিফোর প্রিপোজিশন, হি ইজ অ্যাবাউট টু ডাই। প্রিপোজিশন প্রিপোজিশনের আগে বসছে, দ্যাট মিনস আমরা যদি বলছি যে অ্যাবাউট টু, এখানে অ্যাবাউট হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন বিফোর ফ্রেজ, মাই ফ্যামিলি ডিপেন্ডস অন মাই ইনকাম, এই যে মাই ইনকাম এটা ফ্রেজ, তার আগে অন। প্রিপোজিশন বিফোর ক্লজ, আই কান্ট রিলাই অন হোয়াট ইউ সে, হোয়াট ইউ সে এটা একটা ক্লজ, সাব অর্ডিনেট ক্লজ, তার আগে অন, এটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন বিফোর জেরান্ড, হি ইজ ফন্ড অফ ট্রাভেলিং, ট্রাভেলিং এটা হচ্ছে জেরান্ড, তার আগে অফ হচ্ছে প্রিপোজিশন। গঠন ও কার্যাবলী অনুসারে আমরা প্রিপোজিশনকে সাধারণত ছয় ভাগে ভাগ করতে পারি। ভাগগুলো হৃদয় বলো কি কি।
2: ওয়ান, সিম্পল প্রিপোজিশন, টু, ডাবল প্রিপোজিশন, থ্রি, কম্পাউন্ড প্রিপোজিশন, ফোর, ফ্রেজ প্রিপোজিশন, ফাইভ, পার্টিসিপল প্রিপোজিশন, এন্ড সিক্স, ডিসকাস্ট প্রিপোজিশন।
1: থ্যাংক ইউ ভেরি মাচ। সিম্পল প্রিপোজিশন, একটিমাত্র ওয়ার্ড নিয়ে গঠিত সিম্পল প্রিপোজিশন, যেমন অ্যাট, আফটার, বাই, ফর, ফ্রম, ইন, অফ, অফ, অন, থ্রু, to, up, with. Quite an example, Dr. Siam.
0: Look at the girl. She looks after the family. I shall go by bus. Here is a book for you. She pulled her chair away from her desk. My mother was in the kitchen. Two of the guests are vegetarians. I am finally off drugs. She threw himself on the bed. Water will be pumped through a pipe. She stood up and walked to the window. They were climbing up a narrow mountain road. He walked with her to the front door. He drove over the bridge.
1: Thank you very much. এই যে বললে তুমি, look at the girl, এখানে preposition, at, the girl হচ্ছে noun. She looks after the family. After, এটা হচ্ছে preposition, the family noun. I shall go by bus. Bus, noun. By preposition. Here's a book for you. You, pronoun. ফর প্রিপোজিশন। এবার ডাবল প্রিপোজিশন, দুটা সিম্পল প্রিপোজিশনকে যুক্ত করে গঠিত হয় ডাবল প্রিপোজিশন। যেমন ইন যোগ হলো টু এর সাথে ইন টু, আপ যুক্ত করি অনের সাথে আপ অন, উইথ যুক্ত করি ইনের সাথে উইথ ইন, উইথ যুক্ত করলাম আউটের সাথে উইদাউট। ডাবল প্রিপোজিশন সবসময় একটা মাত্র প্রিপোজিশনের মতো ব্যবহৃত হয়। যেমন ড্রপ দ্য লেটার ইন টু দ্য বক্স, দ্য বক্স হচ্ছে নাউন, ইন টু ডাবল প্রিপোজিশন, দ্যাট ইজ প্রিপোজিশন। দ্য ফ্যামিলি ডিপেন্ডস আপন হিম, আপন প্রিপোজিশন, ডাবল। দ্যার ইজ এ বান্ডেল অফ বুকস উইদ ইন দ্য ব্যাগ, বুকস উইদ ইন, উইদ ইন ডাবল প্রিপোজিশন। আই কান্ট ডু উইদাউট ইউ, উইদাউট ডাবল প্রিপোজিশন। The baby climb onto the table, onto. Amra erpor alochona korchi compound preposition. Jodi kono simple preposition onno kono part of speech er sathe jukto hoye shekhete preposition hisebe byaborito hoy, take amra compound preposition bole. Jemon by plus hind, behind, by plus for, before, by plus low, below, tarpor by plus twin, between. Ei je bolchi amra, to eigulo diye amra kichu sentence shunbo. Siam kichu sentence bolo.
0: Who is standing behind you? You must come before lunch. They live below us. There is no problem between Mr. and Mrs. Mamun. Our expectation is beyond our reach. Sit beside me. She went across the river. I walked along the river bank. He found a penny beneath the coach. There was a tunnel running underneath the city.
1: Ridhoi. Siam jegulo bolle egulo modhe preposition kon gulo bolo to ektu. Who is standing behind you?
2: এখানে বিহাইন্ড প্রিপোজিশন।
1: তারপর কি বললো, বলো বাক্যটা।
2: ইউ মাস্ট কাম বিফোর লাঞ্চ, এখানে বিফোর প্রিপোজিশন। দে লিভ বিলো আস, এখানে বিলো প্রিপোজিশন। দেয়ার ইজ নো প্রবলেম বিটুইন মিস্টার এন্ড মিসেস মামুন, এখানে বিটুইন প্রিপোজিশন। আওয়ার এক্সপেকটেশন ইজ বিয়ন্ড আওয়ার রিচ, এখানে বিয়ন্ড প্রিপোজিশন। সিট বিসাইড মি, বিসাইড হচ্ছে প্রিপোজিশন। শি ওয়েন্ট অর রোড অ্যাক্রস দ্য রিভার, এখানে অ্যাক্রস প্রিপোজিশন। I walked along the riverbank, ekhane along hotse preposition. He found a penny underneath the couch, ekhane beneath preposition. There was a tunnel running underneath the city, ekhane underneath preposition.
1: Thank you very much, Ridoy. Next hotse four. Phrase preposition ba prepositional phrase. Jodi ek ba ekadhik preposition onno kono part of speech shojhoge phrase gothon kore. প্রিপজিশনের মতে ব্যবহৃত হয় তাহলে তাকে ফ্রেজ প্রিপজিশন বা প্রিপজিশনাল ফ্রেজ বলা হয়, যেমন অ্যাট দ্য টপ অফ, বাই ডিন্ট অফ, ফর দ্য সেক অফ, ফর দ্য পারপাস অফ, ইন অ্যাকর্ডেন্স উইথ, ইন কেস অফ, ইন কোর্স অফ, ইন লিউ অফ। একটা এক্সাম্পল শুনি আমরা কয়েকটা, যেমন হি শাউটেড অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, অ্যাট দ্য টপ অফ প্রিপজিশন, হি সাকসিডেড বাই ডিন্ট অফ হার লেবার, বাই ডিন্ট অফ প্রিপজিশন মানে প্রিপজিশনাল ফ্রেজ যেটা। আই হেল্প হিম ফর দ্য সেক অফ হিউম্যানিটি, দ্য মেড টুগেদার ফর দ্য পারপাস অফ গসিপিং। আচ্ছা, এরপর হচ্ছে পার্টিসিপল প্রিপজিশন। প্রেজেন্ট পার্টিসিপল কিংবা ফার্স্ট পার্টিসিপল যদি প্রিপজিশনের মতো কাজ করে তাহলে তাকে পার্টিসিপল প্রিপজিশন বলে, যেমন হি নোজ নাথিং রিগার্ডিং দ্য ম্যাটার। রিগার্ডিং এটাই হচ্ছে পার্টিসিপল প্রিপজিশন। শিক্ষার্থীরা যারা দূরে বসে শুনছে অবশ্যই এগুলো নোট ডাউন করবে। এই যে বললাম হি নোজ নাথিং রিগার্ডিং দ্য ম্যাটার, রিগার্ডিং এটা হচ্ছে পার্টিসিপল প্রিপজিশন। এরপর হচ্ছে দ্য কোর্ট এক্সকিউজড হিম কনসিডারিং হিজ টেন্ডার এজ, কনসিডারিং পার্টিসিপল প্রিপজিশন। হি ইজ ইন্টারেস্টেড ইন এনিথিং কনসার্নিং হর্সেস, এটাও একই। এরপর হচ্ছে সিক্স নাম্বার ডিসগাজ প্রিপজিশন। কখনো কখনো অ্যাট, ইন, অফ, অন, পার এর পরিবর্তে বাক্যে এ বা ও ব্যবহৃত হয়, হয়ে এরা প্রিপজিশনের কাজ করে। এগুলোকে আমরা বলি ডিসগাজ প্রিপজিশন, ছদ্মবেশে মানে মনে হবে বোঝা যাবে না এরকম। দ্য মার্কেট সিটস হিয়ার টুয়াইস এ উইক, এখানে দেখে মনে হচ্ছে কোনো প্রিপজিশন নাই, আসলে আছে। কোনটা আছে সিয়াম বলো তো?
0: আ উইক,
1: এটা আসলে কি হবে প্রিপজিশন?
0: ইন উইক,
1: ইন উইক, ইন হচ্ছে প্রিপজিশন। বুঝতে পারছো তুমি হৃদয়?
2: Yes sir.
1: ওকে, যারা দূরে বসে শুনছো আশা করছি তোমরা ভালো বুঝতে পারছো। উই এনজয়ড ইট টোয়াইস এ ইয়ার, এই টোয়াইস এ ইয়ার এখানে এ ইয়ার মানে ইন ইয়ার, এখানে এটা প্রিপজিশনের কাজ করছে। হি কেম এট সেভেন ও ক্লক, ও ক্লকটা আসলে কি সিয়াম?
0: অফ ক্লক,
1: ক্লক নাউন হলে আফটার প্রিপজিশন। বুঝতে পেরেছো? এটা অনেক শিক্ষার্থী অথবা আমরা এটা জানি না, তাই না শিক্ষার্থীরা? বা জানতাম না, আজকে জানলাম। উই শ্যাল গো আ হান্টিং টুমোরো, আ হান্টিং, এখানে কি আছে হৃদয়? প্রিপজিশন হচ্ছে অন, হ্যাঁ, এটার পরিবর্তে অন, অনটা প্রিপজিশন আছে এখানে। রাইস সেলস 40 টাকা এ কেজি, এই যে বলছে এ কেজি মানে পার কেজি, এটাই হচ্ছে প্রিপজিশনাল ব্যবহার, যেটা ডিসগাজ প্রিপজিশন। এরপর আছে সেভেন নাম্বার ডিটাস্ট। ডিটাস্ট হচ্ছে অনেক সময় কোনো কোশ্চেন ওয়ার্ড, রিলেটিভ ওয়ার্ডের সাথে সম্পর্কযুক্ত প্রিপজিশনকে ওই সংশ্লিষ্ট ওয়ার্ডের সাথে না বসিয়ে বিচ্ছিন্ন করা, বসানো হয়। বিচ্ছিন্নভাবে ব্যবহৃত এই প্রিপজিশনকে ডিটাস্ট প্রিপজিশন বলা হয়। যেমন হোয়ার ডু ইউ কাম ফ্রম, ফ্রম হচ্ছে প্রিপজিশন, বাট এখানে আসলে কি, আসলে হচ্ছে ফ্রম হোয়ার ডু ইউ কাম। বুঝতে পারছো তোমরা?
0: Yes sir.
1: Who are you talking to, এটা কি হবে সিয়াম?
0: To whom are you talking?
1: Good. হৃদয় বলো, হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর?
2: ফর হোয়াট ইজ ঢাকা ফেমাস?
1: ভেরি গুড। সিয়াম বলো, হোয়াট আর ইউ লুকিং ফর?
0: ফর হোয়াট আর ইউ লুকিং?
1: হৃদয় বলো, হোয়ার ডাজ দ্য পদ্মা ফল ইনটু?
2: হোয়ার ইনটু ডাজ দ্য পদ্মা ফল?
1: পদ্মা ফল। What are you thinking about? Siam bolo.
0: What about are you thinking?
1: What about are you thinking? Informal English e objective case e home e poriborte who byaborito hocche. Ekhane into byabohar kora joruri na, into beti rekhei bakko ortho purno bhabe prokash kora jete pare. Ebar amra kichu dekhbo preposition kothay kon khete byaborito hoy, example shoy dekhbo. Jemon at, kono byakti বস্তু প্রাণীর অবস্থান কিংবা কোথায় কার্য সম্পাদন হচ্ছে এরূপ বোঝাতে। আর হতে পারে অপেক্ষাকৃত ছোট স্থানের নামের শেষে অ্যাট বসে, যেমন দে অ্যারাইভড লেট অ্যাট দ্য এয়ারপোর্ট, দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড অ্যাট দ্য কর্নার অফ দ্য স্ট্রিট। বুঝতে পারছো তোমরা শিক্ষার্থীরা?
0: Yes, sir.
1: কোন ব্যক্তির কর্মস্থল বোঝানো অর্থে, পেশা বোঝাতে, সোহেল ইজ সার্ভিং এট এ ব্যাংক নাও, কখন কাজটি হবে এরূপ বোঝাতে ঘড়ির সময়ের পূর্বে। সিয়াম একটা এক্সাম্পল দাও।
0: উই শ্যাল লিভ দিস প্লেস এট 2 PM।
1: হৃদয় বলো, কোন ব্যক্তির কোন বয়সে কোন কাজ করা বোঝাতে।
2: হি গট ম্যারিড এট 25।
1: কোন ক্রিয়াপদের পরে ব্যবহৃত হয়ে ক্রিয়া অংশ বিশেষ করা বোঝায় কিন্তু সম্পূর্ণ সফল হয়নি। সিয়াম এরকম বলো।
0: হি নিবেলড এট আ স্যান্ডউইচ।
1: গুড। হৃদয়, কোন কিছুর হার বা গতি বোঝাতে।
2: ক্যান ইউ রিড দ্য
1: কোন কিছুর হার বা গতি বোঝাতে। সিয়াম বলো।
0: হি ওয়াজ ড্রাইভিং এট 70 miles per hour।
1: থ্যাংক ইউ ভেরি মাচ। কোন অ্যাডজেক্টিভের পরে অ্যাড ব্যবহৃত হলে কোন ব্যক্তি কোন বিষয়ে কতটা ভালো তা বোঝাতে। সিয়াম।
0: আই এম গুড এট ফ্রেঞ্চ।
1: আচ্ছা, হৃদয় বলো, কোন কিছুর কারণ বোঝাতে।
2: She was delighted at the result.
1: Good. Above. Above হচ্ছে কোনো কিছু বা ব্যক্তির উপরে কোনো বস্তু বা ব্যক্তির অবস্থান বোঝাতে। যেমন এক্ষেত্রে বিশেষ দ্রষ্টব্য হচ্ছে এই উচ্চতা ব্যক্তি বা বস্তু নিয়ন্ত্রণের মধ্যে বোঝায়। যেমন হি গেটস আপ এট ডন, দ্য ওয়াটার কেম অ্যাবাভ আওয়ার নিজ, হি কেপ্ট অ্যান আমব্রেলা অ্যাবাভ মাই হেড। কোনো কিছু বা কোনো ব্যক্তির গুণ বা গুরুত্ব অধিক বোঝাতে। রেটার অ্যাবাভ মোস্ট আদার অ্যাক্ট্রেসেস অফ হার এজ, কোনো কাজ করার ক্ষেত্রে এতটাই ভালো বা এতটাই সৎ এরও বোঝাতে। হি ইজ অ্যাবাভ সাসপিশন। ওকে, এরপর হচ্ছে কোনো অতিমাত্রা শব্দের কারণে কোনো কাজ করতে না পারার ক্ষেত্রে। সিয়াম বলো।
0: I couldn't hear her above the noise of the traffic.
1: Okay, thank you. After. Kono kichu pore ba kono shomoy pore kichu ghotar khetre. Hridoy bolo. Siam bolo.
0: We shall leave this place after lunch.
1: Thank you very much. Kono byaktir pichhone ba take onushoron korar khetre. Siam bolo.
0: Shut the door after you.
1: Very good. কোনো ব্যক্তি বা বস্তুর পরবর্তী সংখ্যা বা গুরুত্বের দিক থেকে বোঝাতে। যেমন জিনি ইজ দ্য টলেস্ট আফটার রিনি। কেউ চেষ্টা করছে বের করতে বা ধরতে এরূপ বোঝালে। সিয়াম বলো।
0: দ্য পুলিশ আর আফটার হিম।
1: ওকে, বা হৃদয়, কোনো নির্দিষ্ট সময় পরে কোনো কিছু ঘটে। হৃদয় বলো। সিয়াম বলো।
0: হি লেফট দ্য প্লেস আফটার আওয়ার্স অফ ড্রিঙ্কিং।
1: থ্যাংক ইউ ভেরি মাচ। এমন কোনো কিছুর মধ্যে অর্থাৎ কোনো কিছুর চারদিকে কোনো বস্তু পরিবেশিত করে থাকলে এরূপ বোঝালে। হৃদয় বলো। যদি না পারলে সিয়াম বলো একটু।
0: দেয়ার ইজ এ হাউস অ্যামং ট্রিস।
1: ভেরি গুড। এরপরে বিফোর, কোনো ব্যক্তি বা বস্তুর আগে বোঝাতে বিফোর ব্যবহৃত হয়। হি কেম বিফোর লাঞ্চ। এবার হৃদয় বলো, বাহাইন দিয়ে কোনো ব্যক্তি বা বস্তুর পেছনে যদি বোঝায়।
2: ইয়োর নেম ইজ বিফোর মাইন।
1: এক্ষেত্রে ক্রমিক অনুসারে বোঝালে, বললে বাহাইন যেটা কোনো ব্যক্তি বা বস্তুর পেছনে বোঝায়। সিএম বলো।
0: হু ইজ দ্য গার্ল স্ট্যান্ডিং বিহাইন্ড সোহেল।
1: ওকে, এরপর সমর্থন বা অনুমোদন দেওয়া অর্থে সিএম একটা এক্সাম্পল দাও।
0: Whatever Halim does, his family is right behind him.
1: Okay. Below. Kono byakti bostu ba pranir obosthan ache niche kono kichu ba byakti bojhay. Read that example dao.
2: Do not write below this line, please.
1: Erpor beside. Kono byakti ba bostur pashe bojhate.
0: He sat beside her all night.
1: Erpor kono byakti ba bostur sathe tulona kora orthe. Siam bolo.
0: My painting looks childish beside yours.
1: ওকে, এরপর বাই, কোনো ব্যক্তি বা বস্তুর পাশে বোঝাতে। দ্য টেলিফোন ইজ বাই দ্য উইন্ডো, বাক্যটা প্যাসিভ ফর্মে ব্যবহৃত হলে। সিএম একটা এক্সাম্পল দাও।
0: হি ওয়াজ নকড ডাউন বাই আ বাস।
1: ভেরি গুড। কোনো কিছুর পরিমাণ নির্দেশ করতে, যেমন দ্য বুলেট মিসড বাই 2 inches। এবার কোনো কিছু দ্বারা কোনো কিছু দেখানো বাই। সিএম বলো।
0: ইট ইজ 2 o'clock বাই মাই ওয়াচ।
1: ওকে, এরপর হৃদয় বলো, কোনো কিছু দ্বারা কোনো ব্যক্তিকে স্পর্শ করা বোঝালে।
2: I took him by the hand.
1: Okay, beyond. Kono kichur opor dike, jemon the road continues beyond the village up to the hills. Shunirdishto shomoyer pore bojhale. It won't go on beyond midnight. Kono kichur che odhik bojhale. Siam bolo.
0: Our success was far beyond our expectation.
1: During kono shomoy dhore ba shomoy purota bojhale. Many people became martyrs during আওয়ার ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। কোনো সময় নির্দিষ্ট কোনো মুহূর্তে এরূপ বোঝালে। সিয়াম একটা এক্সাম্পল দাও।
0: হি ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল ডিউরিং নাইট।
1: ঠিক আছে, রাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ফর, কারোর জন্য বা নিমিত্ত কোনো কাজ করা হলে। হৃদয় বলো।
2: হিয়ার ইজ এ লেটার ফর ইউ।
1: প্রতিনিধিত্বকারী হিসেবে কাউকে বোঝানো হলে সিয়াম বলো
0: আই এম স্পিকিং ফর এভরিওয়ান ইন দিস ডিপার্টমেন্ট
1: উদ্দেশ্য বোঝাতে দিস মেশিন ইজ ফর স্লাইসিং দ্য ব্রেড কারণ হিসেবে বোঝানোর জন্য শি গেভ মি আ ওয়াচ ফর মাই বার্থডে কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে হি কেম টু মি ফর অ্যাডভাইস এরপর যা প্রত্যাশা করা যায় না কারো কাছ থেকে বয়স কিংবা সুযোগের তুলনায় কোনটা হবে সিয়াম
0: হি ইজ টল ফর হিজ এজ
1: শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই তোমরা যারা দূরে বসে এতক্ষণ আমাদের আলোচনা প্রিপজিশন শুনলে আশা করছি বেশ ভালোই বুঝতে পেরেছ সবাই ভালো থাকবে
3: এতক্ষণ প্রচারিত হল বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর অনুষ্ঠানটি পরিচালনা করলেন মোহাম্মদ আরিফুল হক সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ বাকের মাহমুদ
4: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে আমন্ত্রণ জানাচ্ছি তৃতীয় পালার অধিবেশনে অনুষ্ঠান উপস্থাপনে রয়েছে বৈশাখী খাতুন রাবিয়া সুলতানা শিউলি প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ মোহাম্মদ সিরাজুল আলম মোহাম্মদ রাশিদুল ইসলাম এবং মোসাম্মদ নূর জাহান অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হাসিনা পারভিন
3: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠানমালায় এখন রয়েছে আধুনিক গান প্রথম শিল্পী জি এম জাকির হোসেন প্রথম গানে কথা লিখেছেন ফরিদা ফারহানা সুর করেছেন জি এম জাকির হোসেন

0: পরপর দুখানি আধুনিক গান শুনলেন জি এম জাকির হোসেনের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঢাকাই একসাথে। গ্রন্থনা উপস্থাপনায় ডাক্তার মিন্টু চৌধুরী।
2: প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকাই একসাথে। ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ। এই ভাইরাস ছড়ায় এডিস নামের একটি মশার মাধ্যমে। প্রিয় শ্রোতা, ডেঙ্গু নিয়ে আমাদের সমাজে নানা ধরনের প্রচলিত কথা রয়েছে। এর কিছু সত্য, কিছু আংশিক সত্য, আবার কিছু সম্পূর্ণ ভুল। আজ চলুন ডেঙ্গু নিয়ে প্রচলিত কয়েকটি গুজবের কথা বলি এবং জেনে নিই সঠিক তথ্য। প্রথমেই আমরা বিভিন্ন জায়গায় শুনি প্লেটলেট কমলেই রোগী মারাত্মক ঝুঁকিতে। ধরুন ডেঙ্গু রোগীর রক্ত পরীক্ষা করে দেখা গেল প্লেটলেট কমে গেছে। পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে প্লেটলেট কমছে এখনই রক্ত দিতে হবে ছুটোছুটি করছেন। প্রিয় শ্রোতা, শুধু প্লেটলেট কমছে বলেই রোগী সংকটাপন্ন এমন ধারণা ঠিক নয়। প্লেটলেট হল রক্তের এমন এক উপাদান যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ডেঙ্গুতে অনেক রোগীর প্লেটলেট কমে যেতে পারে, এটি এই রোগটির একটি সাধারণ বৈশিষ্ট্য। কিন্তু রোগীর অবস্থা বোঝার জন্য শুধু প্লেটলেটের সংখ্যা দেখলেই হবে না। চিকিৎসক রোগীর রক্তচাপ, নাড়ির গতি, শ্বাস প্রশ্বাস, প্রস্রাবের পরিমাণ, রক্তপাতের লক্ষণ এবং অন্যান্য পরীক্ষার ফল বিবেচনা করে তখনই বিপদ সংকেত নির্ধারণ করেন। কিছু বিপদ সংকেতের কথা এখন আপনাদের সামনে তুলে ধরি। যেমন ধরুন, ডেঙ্গু রোগী হঠাৎ তীব্র পেটে ব্যথা অনুভব করছেন, বারবার বমি করছেন, নাক বা মাড়ি দিয়ে রক্ত ঝরছে, রক্ত বমি বা কালো পায়খানাও হতে পারে, অতিরিক্ত দুর্বল হয়ে পড়েছেন, হঠাৎ অস্থিরতায় ভুগছেন, শ্বাসকষ্ট, এসব লক্ষণ দেখা দিলে তাকে অবশ্যই দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। শুধু প্লেটলেট কমছে বলে নিজের সিদ্ধান্তে কখনোই রক্ত বা প্লেটলেট দেওয়া যাবে না। প্রয়োজন হলে চিকিৎসকই সিদ্ধান্ত নেবেন। মনে রাখবেন, প্লেটলেটের সংখ্যা গুরুত্বপূর্ণ, কিন্তু রোগীর সামগ্রিক শারীরিক অবস্থা আরও বেশি গুরুত্বপূর্ণ। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে আসুন শুনে নিই ডেঙ্গু বিষয়ক একটি গান।

0: প্রিয় শ্রোতা, আজ আমরা কথা বলছিলাম ডেঙ্গুর গুজব সম্পর্কে। আরও একটি গুজব আমাদের সমাজে প্রচলিত রয়েছে, পেঁপে পাতার রস, ছাগলের দুধ বা কাঁকড়ার স্যুপ, এইসব খেয়ে ডেঙ্গু সারে। আমরা অনেক সময়ই শুনি পেঁপে পাতার রস খেলে প্ল্যাটিলেট বাড়ে, ছাগলের দুধ খেলেই বোধহয় ডেঙ্গু সেরে যায় বা কাঁকড়ার স্যুপ ডেঙ্গুর ওষুধ হিসেবে কাজ করে। ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ। বর্তমানে এর জন্য নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল ওষুধ নেই, তবে কোনো বিশেষ খাবার বা ঘরোয়া উপাদানও ডেঙ্গু নিশ্চিতভাবে সারিয়ে দেয় এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণও নেই। ডেঙ্গুতে সাধারণত পর্যাপ্ত তরল, যেমন পানি হতে পারে, খাবার স্যালাইন বা অন্যান্য তরল এবং পুষ্টিকর খাবার খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া রোগীর পর্যাপ্ত বিশ্রাম, পর্যাপ্ত তরল গ্রহণ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জ্বর ও ব্যথা নিয়ন্ত্রণ এবং রোগীর অবস্থা পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ। জ্বরের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল ব্যবহার করা যেতে পারে, তবে কোনোভাবেই অ্যাসপিরিন, আইবুপ্রোফেন বা এই ধরনের ব্যথানাশক ওষুধ ডেঙ্গুতে রক্তপাতের ঝুঁকি বাড়িয়ে দেয়, তাই কোনোভাবেই এই ধরনের ওষুধ সেবন করা যাবে না। পেঁপে পাতার রস বা অন্যান্য কোনো ঘরোয়া উপাদান খাওয়ার কারণে যেন চিকিৎসা নিতে দেরি না হয় সেদিকে খেয়াল রাখুন। আরও কিছু গুজব আমরা শুনতে পাই, একবার ডেঙ্গু হলে আর কখনো হয় না। কেউ কেউ মনে করেন একবার ডেঙ্গু হলে জীবনে আর দ্বিতীয়বার এই রোগ হয় না। এটি সঠিক নয়। ডেঙ্গু ভাইরাসের চারটি প্রধান সেরোটাইপ রয়েছে, ডেন 1, 2, 3 এবং 4। বর্তমানে 2 আর 3 আমাদের দেশে বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে, এই বছরে 3-এর মাত্রা বেশি। এবার একটি ধরনের ডেঙ্গু হলে পরবর্তী বছরে অন্য কোনো সেরোটাইপ দিয়ে কিন্তু আক্রান্ত হওয়া সম্ভব। তাই একবার ডেঙ্গু হয়েছে বলে ভবিষ্যতে আর ডেঙ্গু হবে না এমন নিশ্চয়তা নেই। কিছু ক্ষেত্রে পরবর্তী সংক্রমণ বরঞ্চ আপনাকে গুরুতর ডেঙ্গুর দিকে নিয়ে যেতে পারে, তাই আগে ডেঙ্গু হয়ে থাকলে আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে এবং এবার ডেঙ্গু মনে হলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডেঙ্গু কিন্তু কোনো ছোঁয়াচে রোগ নয়। ডেঙ্গু রোগীর পাশে বসলে আপনার ডেঙ্গু হবে বা একসঙ্গে খাওয়া দাওয়া করলে ডেঙ্গু হবে এমনটি নয়। ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির পাশে বসা, কথা বলা, হাত মেলানো বা একসঙ্গে খাওয়ার খাওয়ার মাধ্যমে ডেঙ্গু ছড়ায় না। ডেঙ্গু সাধারণত ভাইরাসবাহী স্ত্রী এডিস মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। তাই ডেঙ্গু রোগীকে মশারের নিচে রাখতে হবে যাতে তাকে কোনোভাবে অন্য একটি মশা কামড় দিতে না পারে, কারণ ওই মশা যখন আপনাকে কামড়াবে তখনই ডেঙ্গু ছড়িয়ে পড়তে পারে। এরপরে আমরা অনেকে ভাবি জ্বর কমে গেলেই বিপদ কেটে যায়, কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ডেঙ্গু রোগীর জ্বর কমে গেছে মানেই তিনি সুস্থ হয়ে উঠেছেন এমনটি নয়, বরঞ্চ জ্বর কমে যাওয়ার অর্থাৎ আক্রান্তের তৃতীয় এবং সপ্তম দিনের মধ্যেই আরও বেশি গুরুতর হওয়ার ঝুঁকি দেখা দেয়। তাই রোগীকে জ্বর কমার পরেও 24 থেকে 48 ঘন্টা বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন। জ্বর কমে গেছে মানেই বিপদ কেটে গেছে এমনটা ভাববেন না। প্রিয় শ্রোতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো স্বাস্থ্যতত্ত্ব দেখলেই তা সত্যি ধরে নেবেন না, বরং তথ্যের উৎস যাচাই করুন। প্রয়োজনে চিকিৎসক, সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বা নির্ভরযোগ্য স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠানের পরামর্শ নিন। ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসা নয়, মশার প্রজননস্থল ধ্বংস করাও জরুরি। বাড়ি, কর্মস্থল ও আশেপাশে পানি জমে আছে কিনা নিয়মিত খেয়াল করুন। পানি জমে থাকলে তা ফেলে দিন এবং পানি জমার সম্ভাব্য সুযোগ থাকলে তাও ধ্বংস করুন। ডেঙ্গু প্রতিরোধে পরিবার, সমাজ, স্থানীয় প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সরকারি কার্যক্রম সবকিছুর পাশাপাশি মানুষের সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবশেষে বলি, গুজব নয়, সঠিক তথ্য, আতঙ্ক নয়, সচেতনতা, অবহেলা নয়, সময় মতো চিকিৎসা। আসুন আমরা নিজে সচেতন হই, অন্যকেও সচেতন করি এবং ডেঙ্গু প্রতিরোধে একসঙ্গে কাজ করি। ডেঙ্গু ঠেকায় একসাথে। সুস্থ থাকুন, সচেতন থাকুন, এই শুভকামনায় এখানেই বিদায় নিচ্ছি।
1: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন ডাক্তার মিন্টু চৌধুরী, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনায় মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার, প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী স্নিগ্ধা অধিকারী।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন
1: স্নিগ্ধা অধিকারী।
2: নেশার অপর নাম মরণ। মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন। জীবন রক্ষাকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। মাদকদ্রব্যের ব্যবহারের ফলে সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি। নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্য থেকে দূরে রাখুন। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে সহায়তা করুন। আমাদের সমাজ জীবনে ছোট বড় নানা প্রকার অপরাধ মাদকাসক্তির কারণে সংঘটিত হয়েছে। সামাজিকভাবে এর প্রতিরোধ গড়ে তুলুন। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল।

0: Assalamualaikum.
1: Waalaikumsalam.
0: কিসে তো দুর্বল কেন সবাই?
2: কই দুর্বল দেখলা?
0: তো আমি তো আওয়াজ পাইলাম দুর্বল দেখলাম আর বলার তো কোনো অপেক্ষা রাখে না।
3: না না খুব ভালো আছি
4: আল্লাহর রহমতে। আজকে একটু গরম পড়ছে না?
0: গরম পড়ে
4: না। মাঠে তো কাজ করছি। কইরা আজকে আইতে বাসায় আমার বাড়ি ফিরতে ফিরতে দেরি হইছে।
2: ও
4: বাড়ি ফিরা নাকি মুখে কইরা দিয়া তাড়াতাড়ি করে আবার আইলাম।
0: ও মুখে দে নাকি কেমনে দে?
4: যেভাবে
0: মনে কর যে প্রযুক্তি যেভাবে উন্নত হচ্ছে, প্রযুক্তি যেভাবে প্রযুক্তির উপরে নির্ভর করা ঠিক বলবো না, ভর করে, প্রযুক্তির উপর ভর করে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আমাদের কৃষি যেভাবে এগিয়ে যাচ্ছে, ভবিষ্যতে রূপালী কথা।
2: বাবুর ভাই তুমি একটা জিনিস বুঝতেছো না, এই যে কয়দিন আগে রূপালী বুড়ো একটু দাঁতে ব্যথা হয়েছিল, যদি নাক না থাকতো পানি খাইতো কি দিয়া?
4: হায় আল্লাহ, এটা কেমন কথা কইলা?
0: কামাল মিনাকে গরমে ধরছে, আজকে যে তার মাথায় যে গরমের তেজ পড়ছে বুঝা গেছে।
4: আচ্ছা
0: আমি যে প্রযুক্তির কথা বলতেছিলাম,
4: প্রযুক্তির
0: উপর ভর করে বা প্রযুক্তিকে আমরা সাথে নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছি, একটা সময় আমরা সমবায়ের কথা বলতাম না,
2: সবাই মিলে কাজ করব,
0: সবাই মিলে কাজ করা সমবায় একটা ভালো পদ্ধতি। তোমরা সমলয় কিছু নাম শুনেছো?
2: কিসের
0: সমলয়?
2: সমলয় না।
0: আচ্ছা এটা কি আজকে তোমাকে বলি, সমলয় চাষ পদ্ধতি ও কৃষিতে যান্ত্রিকীকরণের গুরুত্ব। মানে একটু খটমট লাগছে না?
2: হ্যাঁ
0: সাক্ষাৎকার
5: আমি শাকিল আরবিন ঝুমু, উপপরিচালক প্রশাসন অর্থ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আজকের আলোচনার বিষয় সমলয় চাষ পদ্ধতি ও কৃষিতে যান্ত্রিকীকরণের গুরুত্ব। সমলয় চাষ বলতে একটি

0: গ্রামের অনেক কৃষক যদি একই সময়ে ধানের চারা রোপণ করেন এবং একই সময়ে ধান কাটার পরিকল্পনা করেন তাহলে সেটিকে সমলয় চাষ বলা হয়। আমাদের দেশের অনেক কৃষকের জমি ছোট ছোট খণ্ডে বিভক্ত, ফলে একজন কৃষকের জমিতে আলাদাভাবে যন্ত্র ব্যবহার করলে সময় ও খরচ বেশি হতে পারে। কিন্তু একই এলাকার অনেক কৃষক যদি একসঙ্গে চাষাবাদ করেন তাহলে একটি কৃষি যন্ত্র পর্যায়ক্রমে অনেক কৃষকের জমিতে ব্যবহার করা যায়। এতে যন্ত্রের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয় এবং কৃষকের খরচ কমে আসে। সমলয় চাষের মাধ্যমে কৃষিকাজ সময় মতো করা সহজ হয়। কৃষিতে সময় খুবই গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট সময়ে জমি তৈরি, বীজ বপন বা চারা রোপণ এবং ফসল সংগ্রহ করা প্রয়োজন। কোনো কাজ দেরি হলে পরবর্তী কাজও পিছিয়ে যায়। বিশেষ করে ধান কাটার সময় দেরি হলে বৃষ্টি, ঝড় বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতি হতে পারে। কৃষকরা একসঙ্গে পরিকল্পনা করে কাজ করলে আধুনিক কৃষি যন্ত্র ব্যবহার করে অল্প সময়ে অনেক জমির কাজ শেষ করা সম্ভব। কৃষিতে যান্ত্রিকীকরণের ক্ষেত্রে কৃষিকাজের বিভিন্ন পর্যায়ে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করাকে বোঝায়। জমি চাষ ও প্রস্তুতের জন্য ট্রাক্টর ও পাওয়ার টিলার, ধানের চারা রোপণের জন্য রাইস ট্রান্সপ্লান্টার, ফসল কাটার জন্য রিপার ও কম্বাইন্ড হারভেস্টার এবং ফসল মাড়াইয়ের জন্য বিভিন্ন ধরনের মাড়াই যন্ত্র ব্যবহার করা হচ্ছে। সেচের জন্য বিভিন্ন ধরনের পাম্প এবং ফসল পরিবহনের জন্য যন্ত্রচালিত যানও ব্যবহার করা হয়। কৃষিতে যান্ত্রিকীকরণের সব থেকে বেশি সুবিধা হল অল্প সময়ে বেশি কাজ করা যায়। আগে যে কাজ করতে অনেক শ্রমিক ও অনেক সময় প্রয়োজন হতো, এখন আধুনিক যন্ত্রের মাধ্যমে সে কাজ দ্রুত সম্ভব। আধুনিক কৃষি যন্ত্র ব্যবহার করলে শ্রমিকের উপর নির্ভরতা কমে এবং দ্রুত কাজ শেষ করা যায়। কম্বাইন্ড হারভেস্টার দিয়ে একই সঙ্গে ধান কাটা ও মাড়াইয়ের কাজ করা যায়, ফলে কৃষকের সময় ও শ্রম দুটোই সাশ্রয় হয়। ফসল কাটার কাজ দ্রুত শেষ করা যায় বলে মাঠে ফসল পড়ে থাকার সময় কমে এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতির ঝুঁকিও কমে যায়। একইভাবে রাইস ট্রান্সপ্লান্টার ব্যবহার করে অল্প সময়ে অনেক জমিতে ধানের চারা রোপণ করা যায়। কৃষিতে যান্ত্রিকীকরণ কৃষকের শারীরিক পরিশ্রমও কমিয়ে দেয়। কৃষক কম পরিশ্রমে বেশি জমিতে কাজ করতে পারেন এবং কৃষিকাজ আরও সহজ হয়। সমলয় চাষ এবং কৃষিতে যান্ত্রিকীকরণ একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। একটি এলাকার কৃষকরা যদি একই সময়ে জমি প্রস্তুত করেন, একই সময়ে চারা রোপণ করেন এবং একই সময়ে ফসল কাটেন তাহলে একটি কৃষি যন্ত্র দিয়ে পর্যায়ক্রমে অনেক কৃষকের জমিতে কাজ করা যায়। একটি রাইস ট্রান্সপ্লান্টার এক কৃষকের জমি থেকে অন্য কৃষকের জমিতে নিয়ে গিয়ে ব্যবহার করা যায়। আবার ধান কাটার সময় একটি কম্বাইন্ড হারভেস্টার দিয়ে একের পর এক কৃষকের জমির ধান কাটা সম্ভব হয়। এতে যন্ত্রের ব্যবহার বাড়ে এবং কৃষকের খরচ কমে যায়। সমলয় চাষের ফলে কৃষকদের মধ্যে সহযোগিতাও বৃদ্ধি পায়। কৃষক ভাইরা একসঙ্গে ভালো বীজ, সার, অন্যান্য কৃষি উপকরণ সংগ্রহ করতে পারেন। তারা একে অপরের কাছ থেকে চাষাবাদের অভিজ্ঞতা ও পরামর্শ নিতে পারেন। কোনো এলাকায় রোগ বা পোকামাকড়ের আক্রমণ দেখা দিলে সবাই একসঙ্গে ব্যবস্থা নিতে পারেন। সমলয় চাষ সফল করার জন্য কৃষকদের মধ্যে সমন্বয় ও পরিকল্পনা থাকা প্রয়োজন। একই এলাকার কৃষকদের নির্দিষ্ট সময়ে জমি প্রস্তুত, চারা রোপণ ও ফসল সংগ্রহের বিষয়ে একমত হতে হবে। কৃষি যন্ত্র ব্যবহারের ক্ষেত্রেও আগে থেকে পরিকল্পনা করা ভালো। কোন কৃষকের জমিতে কখন যন্ত্র যাবে এবং খরচ কিভাবে ভাগ করা হবে তা আগে থেকেই ঠিক করলে সময়ের অপচয়ও কম হবে। সব মিলিয়ে সমলয় চাষ পদ্ধতি কৃষকদের পরিকল্পিত ও দলবদ্ধভাবে চাষাবাদ করতে সাহায্য করে এবং কৃষিতে যান্ত্রিকীকরণ কৃষিকাজকে দ্রুত, সহজ ও কার্যকর করে। এই দুটি পদ্ধতি একসঙ্গে ব্যবহার করা গেলে শ্রমিকের সংকট মোকাবেলা করা, উৎপাদন খরচ কমানো, ফসলের অপচয় কমানো এবং সময় মতো ফসল সংগ্রহ করা সম্ভব। এর ফলে কৃষকের উৎপাদন ও আয় বাড়ার সুযোগ তৈরি হবে এবং আমাদের কৃষিও আধুনিক, লাভজনক ও টেকসই হবে।
1: কি রূপালী, একটা কথা আছে না, বুঝলে
2: আলোচনায় বুঝলাম সহজ বিষয়।

0: লাগবো না, আমরা বুঝে গেছি তোমার কাছেও নাই ওই যে
1: এখন এই যে
0: ওই যে বেশি
1: এই ভালো একটা বুদ্ধি কি হলো বাবুল ভাই, ভালো একটা বুদ্ধি দিছে এই যে আজকে অনেক যে আমার এখন ছোট জমি আছে পাশে রূপলীপুর বড় জমি, রূপলীপুর বড় জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করলো, আমার ছোট জমিতে ট্রাক্টর আলাদা আনতে গেলে খরচ বেশি পড়বে, ওই জমিতে ঠিক মতো ঢুকবে না ট্রাক্টর, সেইখানে আজকে বুঝলে সমলায় মানে কি সবাই মিলে একসাথে চাষ করবে।
2: কিন্তু আবার তুমি এটা ভাইবো না যে রূপলীর ওই ট্রাক্টর ফ্রি ফ্রি নিয়ে তুমি আবার চাষ করবে,
1: না না ওই
2: এবার
1: আসো
2: সমলয় শুনলা, এবার রূপালীর জন্য একটা গান,
1: শুধু রূপালীর জন্য
2: তুমি শুনতে পারো, কিন্তু রূপালীর জন্য আজকে গানটা
3: মানে রূপালীর সৌজন্যে
0: বুঝতে পারছি আমি।
2: এরপরে মনে করো তুমি যখন একটা বিষয়ে পণ্ডিত হয়ে যাবা, প্রয়োজনে তোমার জন্য আমি একটা গান শোনাবো,
0: ঠিক আছে? অতদিন দেখি,
2: এবং সেই জন্য আমি কামাল মিনাকে রিকোয়েস্ট করবো যে তুমি একটা গান এখনই রেডি করো, তোমার
0: সাথে
1: লেখা শুরু করবো গান, নাকি
2: একটা গান শোনাবো
1: এবং নিজে গাইয়ে শুনাবো?
2: অবশ্যই।
0: আমাকে উদ্দেশ্য করে একটা লিখো।
3: আমার একটা কথা আছে গান শোনার আগে, এই যে তোমরা যে এত কইতাছো যে রূপালীর নিয়া গান বা রূপালীর উদ্দেশ্য করে গান, এইটা কিন্তু এই যে অর্জনটা এটা কিন্তু আমার একদিনে হয় নাই,
1: আমি
3: যে পরিশ্রম করি, তোমরা আগে আমার মতো পরিশ্রম করে একটা জায়গায় আসো,
1: তারপরে তোমাকে নিয়ে মৎস্য কন্যা, আমরা তো মৎস্য পোলা উপাধি পাইনি,
3: অন্য কিছু পাইবা,
1: ঠিক আছে?
2: তুমি তো উপাধি নেওয়ার চিন্তা করো না, তুমি খালি অন্যের উপাধি কিভাবে নিজেকে জানিয়ে রাখবো,
1: আমি শুধু কাজ করা,
0: শোনো, অন্যের উপর নির্ভর করবো না, নিজে কাজ করবো,
1: আমি সারাক্ষণ কাজে
0: আছি, শোনো,
2: রূপালীর খুশিটা নষ্ট করো না, তার জন্য একটা গান তোমরা শুনলে আমি মাইন্ড করবো না, আসো শুনি।

0: তোমাকে শোনানোর জন্য বলছি, কিন্তু গানটা আসলে সবার উদ্দেশ্যে বলছি।
1: তা তো অবশ্যই,
0: কারণ তুমি যেভাবে মাছের চাষ করে সফল হয়েছো, সাথী হাসিনাকেও উদ্দেশ্য করে বলছি, কামাল মিনাকেও বলছে, কামাল মিনাকে আমার এটা বেশি করে বলছে যে তোমার পুকুরে মাছ নিয়ে যেন তার পুকুরে না রাখে,
2: এটা আমার বেশি করে বলছে। এইটা তো করোনি যাইবো না,
0: বুঝছো?
1: শোনো বাবুল ভাই, মাছ চাষ কিন্তু অল্প বেশি সবাই করে। ধরো আমি ব্যবসায়িক উদ্দেশ্যে মাছ চাষ করিনি, কিন্তু আমার বাড়ির যে পুকুরটা আছে সেই পুকুরে খাওয়ার জন্য কিছু মাছ ছাড়ি, সেটাও তো পরিগণিত হবে, ছাড়তে হবে, খাবার দিতে হবে, ওষুধ দিতে হবে।
2: হ্যাঁ,
1: রূপালীপুর হেসারি আছে না, এই রূপালীপুর হেসারি থাকতে আমার বাইরে যাবো কেন?
0: ঠিক আছে,
1: বাড়ির কাছে থাকতে
0: অবশ্যই রূপালী কাছে। রূপালী তোমার কি খরচটা দিছে নাকি? খরচটা
2: তা দিছে, মানুষ ভালো আছে, বাকি রাখেনি।
0: হ্যাঁ, কম দিছে কিন্তু বাকি রাখেনি। তুমি যেটা কিনছো সেটাকে না দিয়ে ওই কেনা থেকে যে বাচ্চা আছে সেখান থেকে তুমি গিফট করতে,
2: সেখানেও তো আমার একটা মানে কি কমু খরচ হয়েছে, খরচ হয়েছে না, তাহলে আমার ওই খরচটা রাখতে হইব না। আমি খালি খরচটা রাখছি আর লাভ লাভ টাভ কিছু করি নাই।
0: ভালো হয়েছে দুজনকে,
1: এটা ঠিক কথা কইছে।
0: এই যে বাণিজ্যিক মনোভাব, এটা ভালো, কারণ ফ্রি নিলে তারও ভালো লাগতো না, দর দর্শন এটা প্রতি
2: সেটাই,
0: তোমারও কেন ফ্রি দিবা, তোমার তো খরচ হয়েছে। তো বাণিজ্যিক এই ধারণা আমাদের মধ্যে সবার মধ্যে থাকতে হবে। তা আজকে তো আমরা একটা নতুন বিষয় শিখলাম, এবার আরো একটা নতুন বিষয় আছে,
2: কি সেটা হচ্ছে
0: বায়োচার।
2: বায়োচার
0: এটা আমাদের দেশের একটা নতুন একটা সম্ভাবনা। বায়োচারটা কি শোনার আগে তো বুঝবে না, শোনার পর মনে হবে যে আসলে সহজ, তাকে আমরা শুনিনি বায়োচার সম্পর্কে একটা সাক্ষাৎকারের মাধ্যমে।

0: আসসালামু আলাইকুম প্রিয় কৃষিজীবী কৃষক বৃন্দ, আজকে নতুন নতুন প্রযুক্তি নিয়ে প্রায়ই আপনাদের সাথে কথা বলে থাকি। আজকের আলোচনার বিষয়টি হল বায়োচার, বাংলাদেশের নতুন সম্ভাবনা। আমাদের দেশের কৃষিকাজে প্রতি বছর বিপুল পরিমাণ খড়, তুষ, কাঠের ডালপালা, নারিকেলের ছোবরা, ভুট্টার অবশিষ্টাংশ সহ বিভিন্ন ধরনের কৃষি বর্জ্য তৈরি হয়। এসব বর্জ্যের একটি অংশ পুড়িয়ে ফেলা হয় বা অনেক সময় এমনি পরিবেশের সাথে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই কৃষি বর্জ্যই যদি প্রযুক্তির মাধ্যমে সম্পদে পরিণত করা যায়, তাহলে একটির ব্যবহার যেমন বাড়ে, তেমনি মাটির স্বাস্থ্য উন্নয়ন হয় এবং আমাদের পরিবেশ সম্মত হয়। তাহলে প্রথমেই আমরা আলোচনা করব বায়োচার। বায়োচার কি? বায়োচার হলো উদ্ভিদজাত বা কৃষি বর্জ্য থেকে তৈরি একটি কার্বন সমৃদ্ধ পদার্থ, যা কম অক্সিজেনের উপস্থিতিতে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করে তৈরি করা হয়। এই প্রক্রিয়াকে বলা হয় পাইরোলাইসিস। যেমন ধানের তোষ, খড়, কাঠের কোড়া বা গাছের ছোট ছোট ডালপালা বা নারিকেলের ছোবরা, ভুট্টার অবশিষ্টাংশ ইত্যাদি উপযুক্ত প্রযুক্তির মাধ্যমে প্রক্রিয়াজাত করে বায়োচার তৈরি করা হয়। এখানে একটি বিষয় উল্লেখ করতে হবে, বায়োচার সাধারণত ছাই নয়, এটি জৈব পদার্থ সমৃদ্ধ পুড়ে ছাই তৈরি হয়। কিন্তু বায়োচার তৈরির সময় অক্সিজেন সরবরাহ নিয়ন্ত্রিত রেখে বা অক্সিজেনের অনুপস্থিতিতে এটি তৈরি করা হয়, ফলে স্থিতিশীল কার্বন এই বায়োচারের মধ্যে সমৃদ্ধ থাকে, যেটা আমাদের পরিবেশের জন্য এবং গাছপালার জন্য খুবই উপকার। এখন আলোচনা করব বায়োচার কৃষিতে কি কি উপকারে লাগে। এটি মাটির গুণাগুণ উন্নত করে, কারণ বায়োচার গঠনের মধ্যে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে। এই ছিদ্রগুলোতে পানি ধরে রাখা এবং মাটিতে গাছের পুষ্টি উপাদানগুলো ধরে রাখতে সহায়তা করে। প্রথমত মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ায়, বিশেষ করে বেলে বা হালকা মাটিতে এটি খুবই দারুণ, যাতে আমাদের সেচ কম লাগে। দ্বিতীয়ত হলো মাটিতে পুষ্টি উপাদানগুলো ধরে রাখতে সহায়তা করে, যার ফলে আমরা কম সার দিলেও আমরা ভালো ফলন পেতে সহায়তা করি। তৃতীয়ত হলো মাটির ভৌত গঠন এবং পরিবেশকে উন্নত করে। চতুর্থ হলো কম্পোস্ট জাতীয় সার ব্যবহারের সঙ্গে এই বায়োচার ব্যবহার করলে পরিবেশ সহায়ক হয়, যার ফলে বায়োচার একটি জাদুকরি সার নয়, বরং এটি যদি ব্যবহার করি তাহলে আমাদের মাটির গঠন উন্নয়ন করে। এক কথায় বায়োচার পানি বিশুদ্ধকরণ, মাটির লবণাক্ত কমাতে ভূমিকা রাখে এবং মাটির স্বাস্থ্য উন্নয়নে একটি অদ্বিতীয় অনুষঙ্গ। তাহলে বাংলাদেশে এর কি কি সম্ভাবনা আছে আমরা জানতে চাই। বায়োচার হচ্ছে মাটির জমিতে ব্যবহার উপযোগ করলে দীর্ঘমেয়াদী, আর ব্যবহার করতে হয় না। একবার ব্যবহার করলে এটি কমপক্ষে 100 বছর পর্যন্ত এর অ্যাকশনগুলো থেকে যায়, এবং এর মধ্যে হয় কি, মাটিতে বায়ুমণ্ডল থেকে কার্বনগুলো মাটিতে থাকে, যার ফলে গাছ এই কার্বনগুলো ধীরে ধীরে নিতে পারে এবং গাছ সমৃদ্ধ হয় এবং আমরা কম সার এবং সেচের মাধ্যমে অধিক সংখ্যক ফলন পেতে পারি, এবং এটি আমাদের মাটির গঠনকে উন্নয়ন। তাহলে বায়োচার আমাদের পরিবেশের কি কি উপকার করে? পরিবেশ আমাদের বিশাল উপকার করে। বায়োচারের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল স্থিতিশীল কার্বন, যেটা বায়ুমণ্ডলে থাকে, সেটি বায়ুমণ্ডল থেকে কার্বনটা গ্রহণ করে এই বজ্র পদার্থের মাধ্যমে এই বায়োচার তৈরি করে এবং মাটিতে দীর্ঘদিন এই স্থিতিশীল কার্বনটা থাকে, যার ফলে গাছ এখান থেকে কার্বন সংগ্রহ করতে পারে। এই জন্য আমাদের সারের পরিমাণ কম লাগে। তাছাড়াও অতিরিক্ত বায়ুমণ্ডলে কার্বনটাকে সরাসরি গাছ গ্রহণ কম করতে পারে, কিন্তু মাটিতে থাকলে গাছ সহজে গ্রহণ করতে পারে এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদান সমৃদ্ধ করে। এই জন্য খোলা জায়গায় বজ্র পদার্থ আমাদের কমানোর জন্য সুন্দর একটা পদ্ধতি হলো বায়োচার। এই বায়োচার যেমন পরিবেশ বান্ধব এবং নিয়ন্ত্রিত প্রযুক্তির মাধ্যমে এটা ব্যবহার করলে ফসলের জন্য উপকারী। এখন প্রশ্ন হচ্ছে যে কৃষকরা কিভাবে বায়োচার ব্যবহার করবেন এবং ভবিষ্যতে কি প্রয়োজন। আমরা প্রথমেই বলছি যে বায়োচার একটি কৃষক বান্ধব ও পরিবেশ বান্ধব এক ধরনের জৈব পদার্থ অপচয়রোধকারী এক ধরনের সারের মতো, যেমন এটি তৈরি করা হচ্ছে। আমাদের মানিকগঞ্জে কৃষকরা এটি ব্যবহার করতেছে, এটা যার ফলে এটাকে কাঁচামাল এবং উৎপাদন পদ্ধতির উপর নির্ভর করে গুণগত মান। সাধারণত কৃষি কাঠ বা কৃষি বর্জ্য থেকে এই জমিতে এটি ব্যবহার করা হয়ে থাকে। প্রথম হইল যে স্থানীয় কৃষি বর্জ্য ব্যবহারের মধ্যে কম খরচে বায়োচার তৈরি করার প্রযুক্তিগুলো উদ্ভাবন করতে হবে এবং এটা কৃষকদের মাঝে সম্প্রচারণ করা দরকার, যার ফলে আমাদের কৃষকরা উপকৃত হতে পারে। দ্বিতীয় হলো মাটি ও ফসলের জন্য উপকারী বায়োচার ধরন এবং প্রয়োগ মাত্রা নিয়ে গবেষণা করতে হবে, যাতে আমরা কৃষকরা আরো এটি ব্যাপকভাবে জানতে পারে এবং সহজে কৃষকরা এটাকে ব্যবহার করতে পারে। তৃতীয়ত কৃষকদেরকে এটিকে প্রদর্শনী প্লটে ব্যবহার করে তাদের উপকারিতা শিখাতে হবে এবং তারা যেন কার্যকারী দেখতে পারে এবং দেখে দেখে শিখতে পারে, তাহলে তারা নিজেরাই করতে পারে। বায়োচার উৎপাদন ও ব্যবহারের জন্য একটা মানদণ্ড বা গুণগত মান নিশ্চিত করতে হবে, যেটার মাধ্যমে আমাদের কৃষকরা তাদের ফলন নিশ্চিত করতে পারবে। তারপর হলো কৃষি বর্জ্যকে মূল্যবান সম্পদে পরিণত করার জন্য কৃষক উদ্যোক্তা ও স্থানীয় প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে একটি পরিকল্পনা আগাতে হবে, যাতে মাটির টেকসই কৃষি, মাটির স্বাস্থ্যায়ন এবং কৃষি বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষায় সুন্দর ভূমিকা রাখে। শ্রুতি মণ্ডলী, আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম বায়োচার সুন্দর একটি কৃষি উপকরণ নয়, বরং একটি কৃষি বর্জ্যকে সম্পদে পরিণত করে মাটির স্বাস্থ্য সংরক্ষণে উচ্চ ফলনশীল পাওয়ার একটা বিরাট সম্ভাবনাময় প্রযুক্তি। এই প্রযুক্তি বায়োচার, যেটি মাটি উন্নয়ন ঘটে, একই সাথে এটি তৈরি করে আমাদের জড় পদার্থগুলোকে অপচয় থেকে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। এই মানদণ্ড উৎপাদন পদ্ধতি ও ফসলের মাটির উপযোগিতা বিবেচনা করে এটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। কৃষি ও কৃষকের কল্যাণে নতুন নতুন প্রযুক্তি ও সম্ভাবনা নিয়ে আবারও আসব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং টেকসই কৃষির সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।
1: খুব চমৎকার একটা বিষয় শিখলাম,
2: খুব সুন্দর করে বুঝিয়ে বললেন।
1: আজকে অনেক দুটো বিষয় শিখলাম, ধন্যবাদ আমাদের সোনালী ফসল আসরের প্রযোজক রানিয়া সুলতানাকে, তোমাদেরকে ধন্যবাদ,
2: ধন্যবাদ
1: শ্রোতাদেরকে ধন্যবাদ জানিয়ে চলো আজকে আমরা বাড়ি
2: যাই।

0: আসসালামু আলাইকুম। সন্ধে 6:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি সানজিদা সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগদান শেষে আজ দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী তাঁর স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি অন্যান্যের মধ্যে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। জাতিসংঘ সাধারণ পরিষদে 81তম অধিবেশনে যোগদান উপলক্ষে নিউ ইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী শান্তি, গণতন্ত্র, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, মানবিক বিষয় এবং টেকসই উন্নয়ন সহ বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরেন। নিউ ইয়র্কের সফরে প্রধানমন্ত্রী 11টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক সহ 30টি সরকারি কর্মসূচিতে অংশ নেন। এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক শান্তির বিষয়গুলো গুরুত্ব পায়। এদিকে প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এ সফরকালে 8টি উচ্চ পর্যায়ের কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে 4টি অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন। প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহদি আমিন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও সফল আখ্যায়িত করে বলেছেন, এই সফরের মাধ্যমে প্রধানমন্ত্রী বিশ্ব সম্প্রদায়ের কাছে দেশকে এক উচ্চতর অবস্থানে নিয়ে গেছেন। তিনি আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন। প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউ ইয়র্ক সফরে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও অগ্রাধিকারগুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীগণ সম্মিলিতভাবে প্রায় 80টি কর্মসূচিতে অংশ নেন এবং এসব কর্মসূচিতে বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক শান্তিসহ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পেয়েছে। মাহদি আমিন বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণটি ছিল এই সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ। এতে তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা এবং তরুণ ও নারীদের মতো সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য সরকারের গৃহীত নীতি, কর্মসূচি ও পরিকল্পনা নিয়ে কথা বলেন। নৌপরিবহন, রেলপথ এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আধুনিক বন্দর, দক্ষ নাবিক, শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং নিরাপদ নৌপরিবহন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি আজ রাজধানীর একটি হোটেলে বিশ্ব নৌ দিবস 2026 উপলক্ষে নৌপরিবহন অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে এবারের প্রতিপাদ্য ছিল নীতি থেকে বাস্তব প্রয়োগ, নৌখাতে উৎকর্ষতা অর্জন। মন্ত্রী বলেন, দেশের সামুদ্রিক খাতকে নিরাপদ, আধুনিক, প্রযুক্তি নির্ভর, পরিবেশ বান্ধব এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষম করে গড়ে তুলতে সরকার কাজ করছে। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন বলেছেন, ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি আজ নির্বাচন ভবনে ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচন মনিটরিং সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে সিএসি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো এই উপনির্বাচনও যেন দেশে বিদেশে প্রশংসিত হয় সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। এদিকে উপনির্বাচনকে সামনে রেখে আজ নির্বাচন ভবনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে ইসি। এশিয়ান গেমসের খবর, জাপানে এশিয়ান গেমসের নারী হকি ইভেন্টে বাংলাদেশ গ্রুপ পর্বের পঞ্চম ও শেষ ম্যাচে চাইনিজ তাইপের কাছে 3-2 গোলে পরাজিত হয়েছে। আগামীকাল পুরুষ হকি ম্যাচে বাংলাদেশ ভারতের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় বিকেল 4টায় খেলাটি শুরু হবে। সবশেষে আবহাওয়া, আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলে এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন পল্লীগীতি, গেয়েছেন অমিয় কুমার শীল, গীতিকার এবং সুরকার শিল্পী নিজেই।

0: পরপর দুখানি পল্লীগীতি শুনলেন অমিয় কুমার শীলের কণ্ঠে। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। তাই আসুন এই বিষয়ে আমরা সকলেই সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহের ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদি স্থানে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশার ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং ঘরবাড়ি ও তার আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না। এই হাসান, আসলে এভাবে বসে থাকার সময় নেই। দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস। অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
1: অবশ্যই। আরে, নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে। কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের। জানিস, তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
2: জি আপা, শুনেছি। আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না। এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ। এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা? খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
5: বাংলাদেশ বেতার, আজ রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরী নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকা, চাঁদপুর, ফেনী, খুলনা 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জ ও সন্দ্বীপে 24 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 77%, সন্ধ্যে 6টায় 61%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:49, সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5:49। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
6: This is Bangladesh Weather giving you the weather report read by Zubair Hamid Quraishi. Dhaka Met Office forecast for the inland river ports well till 1 a.m. says that there is no warning and no signal is to be hoisted. Now, forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. A few places of Rangpur, Rajshahi, Dhaka, Mamesing, Khulna, Borishal, Chattogram and Sylhet divisions may experience light to moderate rain or thunder shower accompanied by temporary gust of wind. Slight rise in day and night temperature is expected all over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Dhaka, Chaandpur, Feni and Khulna, 35.5 degrees Celsius, and the minimum was at Narayanganj and Sandeep, 24 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 35.5 degrees Celsius and minimum 26.4 degrees. Humidity recorded in air at 9 a.m. was 77% and at 6 p.m. 61%. Sunrise over Dhaka tomorrow at 5:49 a.m. and sunset at 5:49 p.m. And that's all we have for weather for this time.
5: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হলো। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা। জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা ক এর অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে ৭টা বেজে ৫ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনবেন সন্ধ্যে ৭টা বেজে ৩০ মিনিটে। রাত ৮টা বেজে ১০ মিনিটে শুনবেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত ৯টায় বেতার ম্যাগাজিন উত্তরণ শুনতে পাবেন। শ্রোতাদের অনুরোধে ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত ১০টায়। এবারে জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান সূচি। এফএম ৯২ মেগাহার্সে সন্ধ্যে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। শুনলেন পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার ঢাকা আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত এসগরি ছোট পরিবার অনুষ্ঠানে আগামী 29 সেপ্টেম্বর মঙ্গলবার বেলা 4:05 প্রচারিত হবে বিশেষ ফোন ইন অনুষ্ঠান। ফোন ইন অনুষ্ঠানের বিষয় গর্ভবতী মা ও নবজাতকের খাদ্য পুষ্টি। এ বিষয়ে আপনাদের কোন জিজ্ঞাসা থাকলে অনুষ্ঠান চলাকালীন সরাসরি ফোন করুন 02-44-81-3268, 02-44-81-3269, 02-44-81-3270, 02-44-81-3277। ফোন নম্বরগুলো হল 02-44-81-3278 এবং 02-44-81-3279 এই নম্বরগুলোতে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
1: নিশার অপর নাম মরণ। মাদক দ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন। জীবন ধ্বংসকারী মাদক দ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। মাদকদ্রব্যের ব্যবহারের ফলে সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে আমরা উৎখাত করি। নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্যের থেকে দূরে রাখি। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে সহায়তা করুন। আমাদের সমাজ জীবনে ছোট বড় নানা প্রকার অপরাধ মাদকাসক্তির কারণেই সংঘটিত হচ্ছে। সামাজিকভাবে এর প্রতিরোধে আসুন আমরা সবাই এগিয়ে আসি। প্রতিদিন যে সড়ক দুর্ঘটনা ঘটে তার অন্যতম কারণ মাদকাসক্তি। মাদকাসক্ত গাড়ি চালকের সন্ধান পেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে জানিয়ে দিন।

0: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন স্থানীয় খবর।
1: আসসালামু আলাইকুম। সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার ঢাকা। স্থানীয় সংবাদ পড়ছি নাইমা রুম্মান রুমা। নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যটনকে নতুনভাবে সাজানো। এদিকে দিবসটি উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে পর্যটন দিবসটি প্রতিপাদ্যের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলোকে দেশ বিদেশের পর্যটকদের কাছে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া মানিকগঞ্জ, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলায় পর্যটন দিবস পালন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পর্যটন মেলার আয়োজন করা হয়। সুস্থ ও ডেঙ্গুমুক্ত নগরী গড়ার লক্ষ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের 17 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মশা নিধনে আজ স্প্রে কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পরিচালিত এ অভিযানের মাধ্যমে মশার প্রজনন স্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শওকত হোসেন সরকারের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয়। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে নরসিংদীতে 3 মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চলমান রয়েছে। গত 12 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই অভিযানের আওতায় জেলা প্রশাসনের নেতৃত্বে সপ্তাহে 2 দিন নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সময় এডিস মশার সম্ভাব্য প্রজনন স্থল চিহ্নিত ও ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং আশেপাশের পরিবেশ পরিষ্কার করা হচ্ছে। দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ গাজীপুরের শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গাজীপুর জেলা পরিষদের প্রশাসক বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন। জেলা পরিষদের উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন সড়ক ও ইউনিয়নে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ এবং সাধারণ মানুষের মাঝে চারা বিতরণ করা হয়। কিশোরগঞ্জে তৃণমূল পর্যায়ে যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে জেলা সিভিল সার্জন আজ সদর ও হোসেনপুর উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিক ও ভ্যাকসিনেশন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে সিভিল সার্জন প্রতিটি কমিউনিটি ক্লিনিকের সেবা কার্যক্রমে রোগীদের আস্থা তৈরির লক্ষ্যে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পরে তিনি স্থানীয় একটি কওমি মাদ্রাসায় ভ্যাকসিনেশন কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের কাউন্সেলিং করেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, স্থানীয় পর্যায়ে টেকসই জীবিকায়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় মাশরুম চাষ বিষয়ক 5 দিনব্যাপী প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাচ আজ শুরু হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের মাশরুম চাষের আধুনিক ও ব্যবহারিক পদ্ধতি, চাষের উপযোগী পরিবেশ তৈরি, পরিচর্যা, যোগাযোগ, রোগবালাই নিয়ন্ত্রণ, উৎপাদন ও সংরক্ষণ সহ বাজারজাতকরণ সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা প্রদান করা হচ্ছে। নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ 45 জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। বেগম রোকেয়া দিবস উপলক্ষে নরসিংদীতে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অর্থনৈতিক সাফল্য, শিক্ষা ও চাকরি, সফল জননী এবং সমাজ উন্নয়নে অবদানের 5টি ক্যাটাগরিতে নারীদের পুরস্কার দেওয়া হবে। আগামী 16 নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও পৌরসভা কার্যালয়ে এজন্য আবেদন জমা দিতে হবে। বিস্তারিত তথ্যের জন্য জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে যোগাযোগ করতে বলা হয়েছে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 77% এবং সন্ধ্যে 6টায় 61%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:49 এবং সূর্যাস্ত সন্ধ্যে 5:49। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে 8:05।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: সবাই বসি। ওই যেটা বলতেছিলাম যে যত সতর্ক আমরা থাকবো ততই আমরা কিন্তু
4: নিরাপদ
3: থাকবো। বিশেষ করে এই ডেঙ্গুর ব্যাপারে যে আমরা সবাই খুব এখন সারা দেশই কিন্তু আমরা সচেতন হয়ে গেছি যে মশার জন্ম হতে দেব না, এডিস মশার, এবং সেই মশাকে বাড়তে দেব না যেটা আমার আমার আমাকে বা আমার শিশু এদেরকে
5: ক্ষতি করতে পারে।
3: এটা মাথার মধ্যে রাখলেই আমরা কিন্তু
4: সচেতন থাকবো আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো।
3: একদম এটাই কথা। তো চলো আজকে আসর শুরু করে দিই। আমাদের যেমন তেমন করে আমরা যদি ফসল তৈরি করি তাহলে কিন্তু ফসলের
5: মান ভালো হবে না,
3: শুধু না ফসলটাও আমরা পাবো না।
4: ওই ওই কথাটাও এটি প্রযোজ্য, ওই যে সচেতনতা থাকা লাগবে না
3: এখানে এখানে ঠিকই বলেছো শশী। তো ওই জন্যে অধিক মূল্য যদি আমরা পেতে চাই বাজারের চাহিদা অনুযায়ী, এটা মাথায় রাখতে হবে, বাজারের চাহিদা অনুযায়ী কৃষি পণ্য উৎপাদন ও বিপণন করতে হবে।
5: আচ্ছা,
3: এ সম্পর্কে আমাদের করণীয় কি, এ বিষয় নিয়ে আজ শুরুতে বলবেন মোহাম্মদ আমির হামজা, সহকারী প্রোগ্রামার, কৃষি বিপণন অধিদপ্তর খামারবাড়ি। তার সাথে কথা বলেছেন আফরোজা আক্তার পপি। আমরা শুনি মনোযোগ দিয়ে।
4: আচ্ছা শুনি।
6: কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ আমাদের আজকের আসরে। কৃষিতে শুধু ভালো ফলন হলেই হয় না, ন্যায্য দাম পাওয়াটাই আসল চ্যালেঞ্জ। অনেক সময় চাহিদার সঙ্গে মিল না থাকায় কৃষক ভাইরা তাদের পণ্যের কাঙ্ক্ষিত মূল্য পান না। তাই বাজারের চাহিদা বুঝে কৃষিপণ্য উৎপাদন এবং সঠিকভাবে বিপণন করা খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা কথা বলব অধিক মূল্য পেতে বাজারের চাহিদা অনুযায়ী কৃষিপণ্য উৎপাদন ও বিপণনে কৃষকের করণীয়। আর এ বিষয়ে বলবার জন্য আজকে আমাদের আসরে যুক্ত হয়েছেন মোহাম্মদ আমির হামজা, সহকারী প্রোগ্রামার, কৃষি বিপণন অধিদপ্তর খামারবাড়ি ঢাকা। আমন্ত্রণ আমাদের আজকের আসরে,
5: ধন্যবাদ।
6: আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, বাজারের চাহিদা অনুযায়ী কৃষিপণ্য উৎপাদন বলতে কি বোঝায় এবং এতে কৃষকের ঠিক কি ধরনের লাভ হয়?
7: বাজারের চাহিদা অনুযায়ী কৃষিপণ্য উৎপাদন বলতে বোঝায় কোন পণ্যের চাহিদা বেশি, কোন সময়ে সেই চাহিদা থাকে এবং ভোক্তারা কি চান, এসব বিষয়ে বিবেচনা করে পরিকল্পিতভাবে ফসল উৎপাদন করা। শুধু উৎপাদন নয়, সঠিক সময়ে ও সঠিক মানের ফসল উৎপাদনই এখানে মূল কথা। এতে কৃষকের সবচেয়ে বড় লাভ হলো ফসল বিক্রি নিয়ে অনিশ্চয়তা অনেক কমে যায়, বাজারে চাহিদা থাকায় পণ্য বিক্রি সহজ হয় এবং ন্যায্য দাম পায়। পাশাপাশি অতিরিক্ত উৎপাদনের কারণে দাম পড়ে যাওয়ার ঝুঁকিও কমে। সব মিলিয়ে এতে কৃষকের আয় বাড়ে এবং তিনি আর্থিকভাবে লাভবান হন।
6: একজন কৃষক কিভাবে আগে থেকে জানতে পারবেন বাজারে কোন পণ্যের চাহিদাটা বেশি?
7: একজন কৃষক আগে থেকেই বাজারের চাহিদা জানতে পারেন কয়েকটি বাস্তব ও কার্যকর উপায়ে। প্রথমত, নিয়মিত স্থানীয় হাট বাজারে খোঁজ খবর রাখলে কোন পণ্যের চাহিদা ও দাম বাড়ছে তা বোঝা যায়। দ্বিতীয়ত, পাইকার ও আড়তদারদের সঙ্গে যোগাযোগ রাখলেও আগাম বাজার পরিস্থিতির ধারণা পাওয়া যায়। এছাড়া কৃষি বিপণন অধিদপ্তরের কৃষি পণ্যের বাজার দর অ্যাপ ব্যবহার করে এবং দলবদ্ধ বা সমবায়ের মাধ্যমে বাজার বিশ্লেষণ করলেও চাহিদা নির্ধারণ সহজ হয়। কৃষি বিপণন অধিদপ্তর

0: যা সরাসরি পণ্যের মূল্য বাড়তে সহায়তা করে। সঠিকভাবে সংরক্ষণ করলে ফসল দ্রুত নষ্ট হয় না, ওজন ও গুণগত মান বজায় থাকে, ফলে কৃষককে কম দামে তাড়াহুড়ো করে বিক্রি করতে হয় না। বাছাইয়ের মাধ্যমে ভালো, মাঝারি ও নষ্ট পণ্য আলাদা করলে ক্রেতার আস্থা বাড়ে এবং ভালো মানের পণ্যের জন্য বেশি দাম পাওয়া যায়। আর প্যাকেজিং করলে পণ্য আকর্ষণীয় হয়, পরিবহনে ক্ষতি কমে এবং দূরের বাজারেও পাঠানো সম্ভব হয়, ফলে বাজার বিস্তৃত হয় এবং কৃষক ন্যায্যও বেশি মূল্য পান। কৃষি বিপণন অধিদপ্তরের SSCP প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের এসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
1: কৃষি পণ্য সরাসরি ভোক্তার কাছে বিক্রি করলে কৃষক কি কি ধরনের সুবিধা পান বলে মনে করেন?
0: কৃষি পণ্য সরাসরি ভোক্তার কাছে বিক্রি করলে কৃষক বহু ধরনের বাস্তব সুবিধা পান। যেমন সবচেয়ে বড় সুবিধা হলো মধ্যস্বত্বভোগী না থাকায় পণ্যের পুরো মূল্য কৃষকের হাতে চলে আসে, ফলে একই পণ্য বিক্রি করেও কৃষক তুলনামূলক বেশি আয় করতে পারেন। এছাড়াও সরাসরি ভোক্তার সঙ্গে যোগাযোগ থাকায় কৃষক বুঝতে পারেন ভোক্তার চাহিদা, পছন্দ ও মানের বিষয়ে প্রত্যাশা। এতে পরবর্তীতে উৎপাদন ও বিপণন পরিকল্পনা কৃষকদের জন্য আরও বেশি সহজ হয়ে যায়।
1: তো মধ্যস্বত্বভোগীর উপর নির্ভরতা কমাতে কৃষকরা ঠিক কি ধরনের বিপণন পদ্ধতি অনুসরণ করতে পারেন?
0: মধ্যস্বত্বভোগীর উপর নির্ভরতা কমাতে কৃষকরা কয়েকটি কার্যকর বিপণন পদ্ধতি অনুসরণ করতে পারেন। যেমন দলবদ্ধভাবে বা সমবায়ের মাধ্যমে পণ্য বাজারজাত করলে দর কষাকষি সহজ হয় এবং ন্যায্য দাম পাওয়া যায়। এতে এককভাবে মধ্যস্বত্বভোগীর উপর নির্ভর করতে হয় না। এছাড়া কৃষকের বাজার সরাসরি খুচরা বিক্রি কিংবা স্থানীয় দোকান ও ভোক্তার সঙ্গে সরাসরি চুক্তির মাধ্যমে পণ্য বিক্রি করা যেতে পারে। বর্তমানে কৃষি বিপণন অধিদপ্তরের অনলাইন প্ল্যাটফর্ম সদাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেও সরাসরি বিপণনের সুযোগ রয়েছে। এসব উপায়ে কৃষক নিজের পণ্যের দাম এবং আয়ের বড় অংশ নিজের কাছে রাখতে পারেন।
1: ধন্যবাদ আপনাকে। আমার সবশেষ প্রশ্ন আপনার কাছে, আধুনিক প্রযুক্তি ও তথ্য সেবা ব্যবহার করে কৃষক কিভাবে ন্যায্য বেশি মূল্য পেতে পারেন?
0: কৃষি বিপণন অধিদপ্তরের কৃষি পণ্যের বাজার দর অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে প্রতিদিনের বাজার দর ও চাহিদা তথ্য জানা যায়, ফলে কোন সময় ও কোন বাজারে পণ্য বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে তা বুঝতে সুবিধা হয়। এছাড়া কৃষি বিপণন অধিদপ্তরের অনলাইন মার্কেট প্লেস সদাইয়ের মাধ্যমে কৃষক সরাসরি ভোক্তার সঙ্গে যুক্ত হতে পারেন। এতে মধ্যস্বত্বভোগীর ভূমিকা কমে যায়। একই সঙ্গে তথ্য প্রযুক্তির ব্যবহার করে উৎপাদন পরিকল্পনা ও বিপণন কৌশল আরও কার্যকর করা সম্ভব হয়।
1: অনেক ধন্যবাদ আপনাকে। কৃষিজীবী ভাই ও বোনেরা, সচেতন সিদ্ধান্তই কৃষিকে লাভজনক করার সবচেয়ে বড় চাবিকাঠি। আজকের আলোচনা এ পর্যন্তই, কথা হবে আগামী কোন আয়োজনে।
2: শুনছিলাম আমরা যে কৃষকের সাথে ভোক্তার মধ্যে কত কত কাছাকাছি আসা যায় যাতে পণ্যের মূল্য কৃষি বিপণন অধিদপ্তর খামার বাড়ি। তো আজকে আমরা শুনবো যে এ সময় মৎস্য চাষে কি করণীয়, এই বিষয় নিয়ে কিন্তু আজকে সুন্দর একটি আলোচনা শুনবো। তবে তার আগে চলো একটা গান শুনে
3: নিবি।
2: মোসাম্মদ মরিয়াম বেগম মারিয়া, গীতিকার ডক্টর পিয়ার মোহাম্মদ, সুরকার লোকমান হাকিম। গানটা শুনে নি, তারপরে আমরা শুনবো।
3: আচ্ছা
4: আচ্ছা শুনি।

0: হ্যাঁ, আসবে পুষ্টি, আসবে টাকা যদি আমরা মাছের চাষ করি, পুকুর ডোবায় যেন আমরা সবাই মাছের চাষ করি। তো আসলে এই সময় মাছের চাষে কি করণীয় আছে এ বিষয় নিয়ে এখন বলছেন জনাব মোহাম্মদ মামুনুর রশিদ, উপপরিচালক মৎস্য অধিদপ্তর মৎস্য ভবন। ভাই আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম,
0: কেমন আছেন?
1: আলহামদুলিল্লাহ।
0: জি, আপনি শুরু করেন।
1: জি, ধন্যবাদ আপনাকে। আসলে আজকের বাংলাদেশ বেতার যে বিষয়টি নির্বাচন করেছে এটি আসলেই খুবই যোগ উপযোগী এবং সময়ের সাথে খুবই প্রাসঙ্গিক। আপনারা জানেন যে বর্ষা চলছে, বর্ষা শেষ, শরৎ চলছে, হেমন্ত দুয়ারে করান আসছে, আজ বারোই আশ্বিন। এই সময়ে চাষি ভাইদের করণীয় বিষয়ে আলোচনা খুবই
0: প্রাসঙ্গিক।
1: জি, আশ্বিনের শেষভাগ এবং কার্তিকের শুরুতে দেশের অধিকাংশ অঞ্চল বর্ষায় পানি ধীরে ধীরে নেমে যেতে থাকে, আপনারা জানেন। পুকুর, বিল, নদী এবং অন্যান্য জলাশয়ের পরিবেশও পরিবর্তন হইতে থাকে। এই সময় যেটা ঘটে, মানুষ মাছের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দেখা দিতে পারে এবং পানির গুণাগুণ, প্রাকৃতিক খাদ্যের প্রাপ্যতা, মাছের বৃদ্ধি, আহরণের উপযোগী সময় এবং অবৈধ এবং ক্ষতিকারক যে জালগুলি আছে মাছ ধরার, এইগুলি দ্বারা যাতে মানুষ মাছ ধরতে না পারে এই বিষয়টার প্রতি খেয়াল রাখা দরকার। একই সঙ্গে আপনারা একটু আগেই যেটা বলছিলেন যে উৎপাদন এবং বিক্রয় ব্যবস্থাপনা, এটাও খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার মাছ আপনি চাষ করছেন, কোন সময়টাতে এটা ভালো বাজার পাবেন সেটা বুঝেই কিন্তু আপনার মাছটা ধরতে হবে এবং বাজারজাত করতে হবে,
2: না হলে তো লোকসান হয়ে যাবে,
1: লোকসান হয়ে যাবে। এছাড়া সামনের এই সময়ে আরেকটি বিষয় আপনাদেরকে আমি একটু মনে করিয়ে দিতে চাই, বিশেষ করে আমাদের জাতীয় মাছ ইলিশ। প্রতি বছরই আমরা প্রধান প্রজনন মৌসুমে জেলে বাইরা যাতে মাছ ধরা থেকে, অর্থাৎ ইলিশ ধরা থেকে
2: বিরত থাকে
1: সেই উপলক্ষে সামনে আমাদের একটা বিশেষ প্রোগ্রাম আসছে। সেই মেসেজটি হল তেইশে আশ্বিন থেকে তেরোই কার্তিক, অর্থাৎ আট থেকে ২৯ অক্টোবর, এই ২২ দিন আমাদের যে ইলিশ আছে এটা আহরণ করা, মজুতে রাখা, পরিবহন করা, বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং বেআইনি। এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন। আর এটা যদি আপনারা মেনে চলেন তাহলে যে আমাদের যে ইলিশগুলি আছে এরা যদি ডিম দিতে পারে তাহলে যে মাছের উৎপাদন বৃদ্ধি হবে সেটা সুফল আপনারা যারা জেলে ভাই আছেন এবং সাধারণ দেশের মানুষ যারা আছে তারাই কিন্তু এটা সুফলটা অনেক টাকা অর্জন করা যাবে। আর এই সময়ে আপনার যারা আমরা মাছ চাষ করি, পুকুর ব্যবস্থাপনায় বিশেষ কিছু জিনিস আমাদের খেয়াল রাখতে হবে।
0: এটা বলেন বেশি করে,
1: এটা বিশেষ করে পানি যদি কমে যায় তাহলে পুকুরের গভীরতা এবং পানির গুণাগুণ আপনার পর্যবেক্ষণে রাখতে হবে।
0: আচ্ছা,
1: আপনার দেখতে হবে যে এখানে অক্সিজেনটা কম আছে কিনা, এখানে কোনো দূষিত পদার্থ আছে কিনা, কিংবা পানির রংটা পরিবর্তন হলো কিনা, এই বিষয়গুলি দেখতে হবে। অক্সিজেনের ঘাটতি আছে কিনা, পানিতে দুর্গন্ধ আছে কিনা, কিংবা রংটা পরিবর্তন হলো, পিএইচ, এই বিষয়গুলি, এবং অতিরিক্ত খাদ্য প্রয়োগটা আস্তে আস্তে, কারণ শীতকাল আসছে, মাছের খাদ্য গ্রহণটা কমিয়ে দিবে। আপনার খেয়াল রাখতে হবে। আর রোগ প্রতিরোধ করার জন্য এই সময়টাতে যেটা আমরা বলি যে পুকুরে একটু চুন দিয়ে রাখতে হবে, চুন দিলে আপনার রোগ জীবাণু যেগুলি আছে সেইগুলি দূর হয়ে যাবে এবং পুকুরের তলদেশ এবং পানির ব্যবস্থাপনাটা এটাও বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এরপরে আপনার হেমন্তকালে তাপমাত্রার পরিবর্তনের কারণে মাছের বিভিন্ন ধরনের রোগের
0: ঝুঁকি থেকেই
1: যায়, সেই ক্ষেত্রে আমরা চুন প্রয়োগের বিষয়টা বলছিলাম। তাছাড়া যদি আরো সমস্যা দেখা যায় তাহলে আপনি
0: কিছু অসুস্থ মাছ থাকে তাদেরকে কিভাবে কি করবে,
1: এইগুলি সরায় ফেলতে হবে এবং কোন একটা পুকুর যদি আক্রান্ত হয় সেই পুকুরে ব্যবহৃত যে জালগুলি আছে এটা যাতে অন্য পুকুরে ব্যবহার করা না হয় এবং রোগাক্রান্ত মাছগুলি সরায় ফেলতে হবে, এই বিষয়টার প্রতি খেয়াল রাখতে হবে,
2: নাহলে সব মাছের রোগ হয়ে যাবে,
1: সব মাছের রোগ হয়ে যাবে। আর চাষি ভাইদের আরেকটা বিষয় আমি বলি, বিশেষ করে যে অননুমোদিত, যেটার যে ওষুধটার অনুমোদন নাই,
0: আচ্ছা,
1: এই ধরনের বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক আছে, এটা কিন্তু করা যাবে না। আপনার পাশেই আমাদের উপজেলা মৎস্য অফিস আছে, জেলা মৎস্য অফিস আছে আপনাদের সেবার জন্য, আপনারা ওখানে যদি যান তাহলে আপনাদের
0: পরামর্শ তারাই
1: দিবে কোন ওষুধটা আপনার পুকুরের জন্য প্রযোজ্য, আপনার মাছের জন্য প্রযোজ্য, তারা কিন্তু এটা আপনাকে বলে দিবে। আর যদি আপনি না জেনে ওষুধ প্রয়োগ করেন, দেখা গেল যে আপনি অ্যান্টিবায়োটিকটা প্রয়োগ করলেন, এই অ্যান্টিবায়োটিকটা আপনার প্রয়োজন নাই, এতে হচ্ছে কি আপনার অধিক খরচ হচ্ছে আর
2: ভালো থাকি খারাপ হবে,
1: খারাপ হচ্ছে, এবং সবচেয়ে বড় যেটা হলো জনস্বাস্থ্যের জন্য এটা
3: ক্ষতিকর,
1: কারণ হলো এই মাছের মাধ্যমে এই অ্যান্টিবায়োটিক
0: আমাদের শরীরে আসছে,
1: আমাদের শরীরে আসছে
0: ভাই সবচেয়ে,
1: এবং পরবর্তীতে আমাদের শরীরটা কিন্তু এই অ্যান্টিবায়োটিক গুলি যখন আমরা অসুস্থ হয়ে যাব তখন এই অ্যান্টিবায়োটিক খাইলে আমাদের দেহ কিন্তু ওটার প্রতি পরিমাণ মতো মাছের পোনা মজুদ করতে হবে,
0: পরিমাণ মতো,
1: পরিমাণ মতো
0: বেশ
1: মজুদ করার পরে আপনার নিয়মিত পরিচর্যা করতে হবে। আপনি মজুদ করলেন পুকুরে সবগুলি মাছ মজুদের পরে বেঁচে থাকলো কিনা বাঁচার হারটা আপনার দেখতে হবে। দেখলেন যে আপনার পুকুরে মাছ দিলেন হয়তো 90% 90% মাছ বাঁচলো, 10% মাছ মরে গেল, এইটা আবার উঠায় ফেলতে, উঠায় আবার রিপ্লেস করতে হবে।
0: আর একসঙ্গে কি সব মাছ তোলা ভালো নাকি পর্যায়ক্রমে তোলা?
1: এটা পর্যায়ক্রম, ওটা আমি ওই বিষয়টাতে আমি আসছি। দেওয়ার পরে আপনার তার নিয়মিত আপনি স্বাস্থ্যটা পরীক্ষা করতে হবে এবং খাদ্য প্রয়োগটাও কিন্তু আপনার নিয়মিত ভাবে করতে হবে। মাছের দেহ ওজন ধরেন আপনি যে মাছটা ছাড়লেন এটার যদি 100 কেজি ওজন হয় তাহলে ওখানে আপনি 3-5 কেজি খাবার প্রাথমিকভাবে প্রয়োগ করবেন।
0: বেশ,
1: এইটা এইভাবে মাছ যত বাড়তে থাকবে তার খাবার প্রয়োগের পরিমাণটা বাড়তে থাকবে। 100 কেজি মাছ একসময় 1000 কেজি হবে, তখন আপনার খাবারের প্রয়োজন হবে 50 কেজি, তারপরে 2000 কেজি যখন হয় তখন আরো বেশি, অর্থাৎ তার বৃদ্ধির সাথে সাথে খাবারের
0: পাশাপাশি পাইকার বা প্রক্রিয়াজাতকারী এদের সঙ্গে যোগাযোগ কেমন?
1: এটা আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আপনি এর আগেও একটা প্রশ্ন করেছিলেন সেটাতে আমি যেতে পারি নাই, সেটা হলো যে আমরা কি সব মাছ একসাথে দৌড়ে ফেলবো কিনা। কারণ সব মাছ আমরা একসাথে দৌড়বো না, কারণ হলো যে সবগুলি মাছ কিন্তু একসাথে বড় হয় না, আপনি বাজারের চাহিদা অনুযায়ী পার্শিয়ালি ধরতে পারেন, অর্থাৎ যে মাছগুলি বড় হলো ওইগুলি আংশিকভাবে ধরলেন, ধরে বিক্রি করলেন, তারপরে আপনি নিয়মিত বাজারের খোঁজ খবরটা রাখলেন কোন সময়টাতে মাছের দামটা বেশি, ওই সময়টাতে আপনি বড় মাছগুলি ধরলেন বিক্রি করলেন, আবার যে কয়টা মাছ ধরলেন ওই কয়টা মাছ আবার পুকুরে মজুদ করলেন। এইভাবে যদি করেন তাহলে আপনি সারা বছরই কিন্তু মাছের উৎপাদনটা
2: ধারাবাহিকভাবে,
1: যার জন্য হবে কি আপনার একটা টেকসই উৎপাদন হবে।
0: ঠিক ঠিক, এটা গুরুত্বপূর্ণ কথাই বললেন। এতক্ষণ এই সময় মাছ চাষে করণীয় নিয়ে বললেন জনাব মোহাম্মদ মামুনুর রশিদ, উপপরিচালক মৎস্য অধিদপ্তর, মৎস্য ভবন, ঢাকা। তাকে অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ তিনি দিলেন।
1: আপনাকে অনেক ধন্যবাদ।
0: প্রিয় শ্রোতা, আমরা কিন্তু এখনো দেশ আমার মাটি আমার এর মধ্যেই আছি, একটা ছোট্ট বিরতি নেব। প্রিয় শ্রোতা, এখন পবিত্র ঈশার নামাজের আজান।
4: আল্লাহু আকবার, আল্লাহ।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: পবিত্র ইশার নামাজের আজান এবং দোয়া শুনলেন। এই সাথেই শেষ হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমারের আজকের পর্ব। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চলো আমরা আজকের মতো
5: উঠি।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

আসসালামু আলাইকুম। সেনা নৌ বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দুর্বার অনুষ্ঠান শুরু করছি। আজ দুর্বারে শুনবেন চিত্রগীতি ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথমেই রাজা গুন্ডা ছবির গান গিয়েছেন রুনা লায়লা ও খালিদ হাসান মিলু। কাগজে লিখিনি, কলমে লিখিনি, হৃদয়ে লিখেছিলাম শুধু তোমারই নাম।

দুইবারে আয়োজনে আপনারা শুনছেন ছায়াছবি গানের অনুষ্ঠান চিত্রগীতি। একটা চিঠি লিখে দাও, তুমি সবারে জানাও, আসামি হয়েছে স্বামী, চোখে দেখে যাও। শোনাবো এই গানটি সন্ধি ছায়াছবি থেকে। দ্বৈতকণ্ঠে গিয়েছেন সুবীর নন্দী ও সাবিনা ইয়াসমিন।

0: চিত্রগীতির আয়োজনে এবারে
1: রানীকুঠির বাকি ইতিহাস ছায়াছবি থেকে শুনবেন স্বপ্ন তুমি সত্যি তুমি, তুমি আমার ভালোবাসা। এই গানটি শিল্পী আসিফ আকবর ও সামিনা চৌধুরী।

দুর্বারের আয়োজনে আপনারা শুনছেন ছায়াছবি গানের অনুষ্ঠান চিত্রগীতি। পাগল তোর জন্য রে পাগল এমন পাগল শোনাব এই গানটি প্রেমের জন্য পৃথিবী। ছায়াছবি থেকে দ্বৈতকণ্ঠে গিয়েছেন ন্যান্সি ও বিলাল খান।

0: এই গানটির সাথে শেষ হয়ে গেল ছায়াছবি গানের অনুষ্ঠান চিত্রগীতি। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, এর সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের দুর্বারের আয়োজন। আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ জুবাইর ইকবাল,
1: আমি বৈশাখী,
0: এবং দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছে শাকিল আহমেদ। এশিয়ান গেমসের পুরুষ হকিতে আগামীকাল গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বিকেল চারটায় ম্যাচটি শুরু হবে। এর আগে গ্রুপ পর্বে বাংলাদেশ 5-1 গোলে শ্রীলঙ্কাকে এবং 3-1 গোলে ইন্দোনেশিয়াকে পরাজিত করে। এদিকে আজ জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে নারী হকি ইভেন্টে বাংলাদেশ গ্রুপ পর্বের পঞ্চম শেষ ম্যাচে চাইনিজ তাইপের কাছে 3-2 গোলে পরাজিত হয়। এশিয়ান গেমসের আজ নবম দিনে বেশ কয়েকটি ইভেন্টের নিষ্পত্তি এবং নকআউট পর্বের খেলা শেষ হয়েছে। গেমসের স্কোয়াশ ইভেন্টে পুরুষ ও নারী উভয় একক ইভেন্টে মালয়েশিয়া স্বর্ণপদক লাভ করে। অ্যাথলেটিক্স ইভেন্টে নারী লং জাম্পে ভারতের আনসে সোজান রৌপ্য পদক জয় করেন। নারীদের 200 মিটার ফাইনালে স্প্রিন্টের ভারতের হারিতা ভদ্র ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন। এছাড়া নারী হকিতে গ্রুপ পর্বের ম্যাচে ভারত 7-0 গোলের বড় ব্যবধানে সিঙ্গাপুরকে পরাজিত করে। এশিয়ান গেমস ক্রিকেট প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল পর্ব আগামীকাল থেকে শুরু হবে। প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সময় সকাল 6টায় পাকিস্তান হংকং এর বিপক্ষে এবং বেলা 11টায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভারত আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে। মঙ্গলবার সকাল 6টায় তৃতীয় কোয়ার্টার ফাইনালে নেপাল শ্রীলঙ্কার এবং বেলা 11টায় বাংলাদেশ মালয়েশিয়ার মুখোমুখি হবে। উল্লেখ্য, আইসিসি র্যাঙ্কিং এর ভিত্তিতে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান সরাসরি কোয়ার্টার ফাইনাল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। এ পর্যন্ত এশিয়ান গেমসে চীন 113টি স্বর্ণ, 45টি রৌপ্য ও 34টি ব্রোঞ্জ সহ 193টি পদক নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে। এছাড়া স্বাগতিক জাপান 33টি স্বর্ণ, 53টি রৌপ্য এবং 51টি ব্রোঞ্জ সহ 137টি পদক নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে এবং দক্ষিণ কোরিয়া 16টি স্বর্ণ, 21টি রৌপ্য এবং 36টি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে। ইন্দোনেশিয়ার জাকার্তায় ফিফা আসিয়ান কাপ ফুটবলে আগামীকাল বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় বিকেল 3টায় ম্যাচটি মাঠে গড়াবে। আগামী বৃহস্পতিবার স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। কেরালায় 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্বাগতিক ভারত জয়ের জন্য 296 রানের লক্ষ্যে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 14 ওভারে 1 উইকেটে 92 রান করেছে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 7 উইকেটে 295 রান করে। দুদলের মধ্যকার সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচটি আগামী বুধবার গুয়াহাটিতে বাংলাদেশ সময় বেলা 2:30 শুরু হবে। জোহানেসবার্গে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সফররত অস্ট্রেলিয়ার জয়ের জন্য 366 রানের লক্ষ্যে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 19 ওভারে 1 উইকেটে 146 রান করেছে। আগামী বুধবার পচেস্ট্রমে বাংলাদেশ সময় বিকেল 5:30 দুদলের মধ্যে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। 3 ম্যাচ সিরিজে দক্ষিণ আফ্রিকা 1-0 এগিয়ে রয়েছে। উল্লেখ্য, একদিনের সিরিজের পর অস্ট্রেলিয়া স্বাগতিকদের বিপক্ষে 3 ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে। এদিকে ওভালে তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কা জয়ের জন্য 356 রানের লক্ষ্যে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কা 1 ওভারে 1 উইকেটে 1 রান করেছে। ইংল্যান্ড প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 355 রান করে। 3 ম্যাচ সিরিজ এখন 1-1 সমতা বিরাজ করছে। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফ চ্যাম্পিয়নশিপ আগামী 5-17 নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এর সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। গ্রুপ এ তে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। গ্রুপ বি তে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ একে অপরের মুখোমুখি হবে। 5ই নভেম্বর বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানের এবং 11ই নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। গ্রুপ পর্বে প্রতিটি দল 2টি করে ম্যাচ খেলবে এবং প্রতিটি গ্রুপের শীর্ষ 2টি দল সেমিফাইনালে উন্নীত হবে। টুর্নামেন্টে 2টি সেমিফাইনালই 14ই নভেম্বর অনুষ্ঠিত হবে এবং 17ই নভেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। আগামী মাসের 9-13 তারিখ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে। এদিকে একমাত্র টেস্টে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ইতোমধ্যে 15 সদস্যের দলের নাম ঘোষণা করে। উল্লেখ্য, টেস্ট ম্যাচের পর
বাংলাদেশ আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী মাসের শেষ দিকে

টেস্টটি অনুষ্ঠিত হবে। এরপর 28 অক্টোবর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। খেলাধুলার খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা, অনেক অনেক শুভেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে। বন্ধুরা, আমাদের আজকের আয়োজনের সাথে যারা আছেন সবার প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আশা করছি সকলেই ভালো আছেন। সবাই ছোট ও সুখী পরিবার গঠনে আপনাদের সচেতন সিদ্ধান্ত এবং তার সময় উপযোগী প্রয়োগ জীবনকে করে তুলবে সুন্দর ও সমৃদ্ধ, এটুকু মনে রাখতে হবে। আর সবসময়ের জন্য সচেতন থাকুন প্রতিদিনের জীবনে প্রকৃতি এবং পরিবেশের প্রতিও সচেতন চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ ঘটান। সকলে মিলে তবেই ভালো থাকা।

0: আমন্ত্রণ সবাইকে ডাকবাক্সের পালায়। ডাকবাক্সে আপনাদের চিঠি এবং ইমেল সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এবং সময় নিয়মে আমরাও হাজির হয়ে গিয়েছি। ডাকবাক্সে আজ আপনাদের চিঠি এবং ইমেলের উত্তর দেবার জন্য বরাবরের মতোই উপস্থিত আছেন এস এম জাহিদ হোসেন।
1: শ্রোতা বন্ধুরা, অনেক অনেক শুভেচ্ছা। যে যেখানে বসে শুনছেন সবাইকে স্বাগত আজকের ডাকবাক্স পর্বে।
0: শুরু করছে হাতে লেখা চিঠি দিয়ে। প্রথম চিঠিটি লিখেছেন মোহাম্মদ আরমান মোল্লা আড়াইহাজার নারায়ণগঞ্জ থেকে। লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলে প্রচারিত এসগরি ছোট পরিবার স্বাস্থ্যই সুখের মূল, আপনি কেমন আছেন? প্রতিটি অনুষ্ঠান শিক্ষণীয় ও সচেতনতামূলক ও সময় উপযোগী। 20 আগস্ট প্রচারিত এসগরি ছোট পরিবার অনুষ্ঠানে জন্মবিরতিকরণ, খাওয়ার বড়ির আলোচনা, সঠিক নিয়ম ও পরামর্শ ছিল সময় উপযোগী।
1: আরমান মোল্লা, অনেক অনেক ধন্যবাদ আপনার চিঠির জন্য। আপনার মতামত এবং অনুষ্ঠান ভালো লাগার কথা জেনে আমাদের ভালো লাগলো। সাথে থাকবেন সবসময়, চিঠি লিখবেন নিয়মিত, এটাই প্রত্যাশা।
0: কাজী হোসনে আরা চিঠি লিখেছেন পঞ্চগড় থেকে। আপনি লিখেছেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, শিক্ষার হার বৃদ্ধি, শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাস, এই সহ সার্বিক উন্নয়নে বাংলাদেশ বেতারে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের জুড়ি মেলা ভার। পরিকল্পিত পরিবার গঠনে 2টি সন্তানের বেশি নয়, 18-র আগে বিয়ে নয়, 20-এর আগে সন্তান নয়, জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী ও অস্থায়ী পদ্ধতি, গর্ভবতী মায়ের 5টি বিপদ চিহ্ন, এই সহ বিভিন্ন বিষয় এই সেল থেকে আমরা বিভিন্ন তথ্য পরামর্শ জানতে পারছি এবং উপকৃত হচ্ছি।
1: পঞ্চগড়ের শ্রোতা বন্ধু কাজী হোসনে আরা, আপনি পোস্ট কার্ডে ছোট ছোট করে অনেক কথাই লিখেছেন, আমরা মূল অংশটুকু পড়ে শোনালাম। আপনার মতামত জেনে আমাদের ভালো লেগেছে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে পাওয়া তথ্য পরামর্শ থেকে আপনি উপকৃত হয়েছেন জেনে আমরা সত্যি আনন্দিত।
0: চিঠি লিখেছেন মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু বেলকুচি সিরাজগঞ্জ থেকে। আপনার চিঠিতে আপনি অনেক কথা লিখেছেন এবং লিখেছেন, বর্তমানে সুন্দর সুন্দর চিঠি এবং ইমেল লিখে শ্রোতা বন্ধুরা পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সকল অনুষ্ঠান মানব সেবা ও জনকল্যাণে সর্বদা কাজ করছে। ঘরে বসে বিভিন্ন রোগ ব্যাধি সহ নানান বিষয়ের উপর গুরুত্বপূর্ণ পরামর্শ পাওয়া যায়। তাই এখনো যারা এই পুষ্টি সেলের অনুষ্ঠান সম্পর্কে ধারণা রাখেন না, তাদের অবশ্যই এই অনুষ্ঠান শোনার জন্য পরামর্শ দিতে হবে।
1: ওয়াসির রহমান মিন্টু, আপনি ঠিকই বলেছেন যে ডাকবাক্স অনুষ্ঠানের মূল উপজীব্য বিষয় হচ্ছে আপনাদের চিঠি এবং ইমেল। প্রতিটি ইমেল এবং চিঠি আমরা অত্যন্ত গুরুত্ব সহ বিবেচনা করি এবং আগ্রহের সাথে উত্তর দেওয়ারও চেষ্টা করে থাকি। আর শ্রোতাদের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শোনার বিষয়ে আপনাদেরও কিছু করণীয় রয়েছে, যেহেতু আপনি একজন বেতার শ্রোতা ক্লাবের সদস্য, আপনাদের আশেপাশের শ্রোতাদেরকে শুনতে উদ্বুদ্ধ করবেন আশা করি।
0: মোহাম্মদ ফারুক মোল্লা আড়াইহাজার নারায়ণগঞ্জ থেকে চিঠি লিখেছেন। আপনার চিঠিতে আপনি লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সবকটি অনুষ্ঠানেই রয়েছে অনেক অনেক শিক্ষামূলক কথামালা, সুস্থ সুন্দর জীবনযাপন করার দিক নির্দেশনা, এবং এই নির্দেশনা কাজে লাগিয়ে আমরা আজ অনেক সচেতন হতে পারছি। আগামী প্রজন্মের কাছে অনুরোধ, যেন পুষ্টি সেলের সকল তথ্য তারা গ্রহণ করতে পারে।
1: ধন্যবাদ ফারুক মোল্লা, আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে সচেতন হয়েছেন। আশা করি অন্য শ্রোতারাও এভাবে সচেতন হবেন, সুখী পরিবার গড়ে তুলবেন।
0: চিঠি লিখেছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন ধামরাই ঢাকা থেকে। আপনার চিঠি

0: আপনি লিখেছেন, এটি আমার দ্বিতীয় চিঠি এবং প্রশ্ন করেছেন, পরিবার ছোট সুখী রাখতে কতজন সন্তান যথেষ্ট?
1: মোহাম্মদ দেলোয়ার হোসেন, আপনি দ্বিতীয়বারের মতো আমাদের কাছে লিখেছেন, এর জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। তবে আপনি যে বিষয়ে প্রশ্ন করেছেন সে বিষয়ে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের প্রতিদিনের চারটি আয়োজন থেকে বলা হয়ে থাকে, আপনি নিয়মিত শুনলে নিশ্চয়ই উত্তর পাবেন। তারপরও বলছি যে পরিবার পরিকল্পনার বর্তমান স্লোগানটি হচ্ছে, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ।
0: মুক্তাগাছা ময়মনসিংহ থেকে চিঠি লিখেছেন জেসমিন। আপনার চিঠিতে আপনি লিখেছেন, 23 আগস্ট রবিবার আমার লেখা চিঠিটা ডাকবাক্সে প্রচার করা হয়েছে। জীবনে কেউ পাশে থাকুক বা না থাকুক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল আছে পাশে। ডাকবাক্সে মনের কথাগুলো লিখতে পারছি, এটাই জীবনের সার্থকতা বলে মনে হচ্ছে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল সত্যি সার্থক যে এত সুন্দর করে মানুষের পাশে আছে। পরিশেষে বাংলাদেশ বেতারকে অশেষ ধন্যবাদ জানিয়ে শেষ করছি।
1: আপনাকে ধন্যবাদ জেসমিন, আমরা সবসময় আপনার পাশে রয়েছি, আপনিও থাকবেন আমাদের সাথে, এটাই প্রত্যাশা।
0: শিকদার ইসাক আলী আছেন আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সাথে। তার চিঠিতে তিনি লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানের নাম কথায় গানে সঙ্গীতমালা। অনুষ্ঠানটির উপস্থাপনা, বিন্যাস, শ্রোতাদের পত্র, রকমারি গান, সব পরিবেশনা খুবই ভালো লাগে। অনুষ্ঠানটি যতই শুনি ততই ভালো লাগে। এমন একটি অনুষ্ঠান উপহার হিসেবে পেয়ে আমরা শ্রোতারা গর্বিত। কথায় গানে সঙ্গীতমালা নিছক বিনোদনমূলক অনুষ্ঠান নয়, এটি শিক্ষা, তথ্য ও বিনোদনের অফুরন্ত উৎস। গানের মাধ্যমে আমরা শ্রোতারা প্রয়োজনীয় উপকরণের সন্ধান পেয়ে থাকি। অনুষ্ঠানটির পাশে আছি, ছিলাম এবং থাকব।
1: শিকদার ইসাক আলী, আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান কথায় গানে সঙ্গীতমালা সম্পর্কে যে মতামত জানিয়েছেন সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে সঙ্গীত ভিত্তিক দুটি অনুষ্ঠান প্রচারিত হয়, একটি কথায় গানে সঙ্গীতমালা, অপরটি আমাদের কথা আমাদের গান। এছাড়াও প্রতিদিনের অনুষ্ঠানে কথামালার ফাঁকে ফাঁকে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে গান প্রচারিত হয়ে থাকে, নিয়মিত থাকবেন আশা করি।
0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বন্ধুরা, আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা, ডাকবাক্স, প্রজন্ম পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরেবাংলানগর, ঢাকা 1207। আমাদেরকে যারা ইমেল করতে চান তাদের জন্য বলছি আমাদের ইমেলের ঠিকানাটি, বেতার phnc1207@gmail.com। এবার ইমেল থেকে পড়ছি। সোনাতলা বগুড়া থেকে ইমেল করেছেন মোহাম্মদ শাহাদত হুসাইন বাল্লু। আপনি লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সকল অনুষ্ঠান আমার ভীষণ প্রিয়, তাই যেখানেই থাকি না কেন এই সেলের অনুষ্ঠান শুনতে মিস করি না। বর্তমানে সময়ের অভাব, খুব একটা সময় দিতে পারি না, তবুও অনেক কষ্ট করে সময় বের করে শুনে থাকি এবং লিখে থাকি। গত 13 সেপ্টেম্বর তারিখে ডাকবাক্সে আমার ইমেলের জবাব পেয়ে ভীষণ আনন্দিত আমি। এখন বুঝলাম এই সেল কোনো শ্রোতাকে অবহেলা করে না, তাই শতব্যস্ততা উপেক্ষা করে আবারও লিখতে বসলাম প্রিয় ডাকবাক্সে। এই সেলের মাধ্যমে কে কতখানি উপকৃত হয়েছে আমি জানি না, তবে এটা সত্য যে আমার পরিবার এই সেলের সকল অনুষ্ঠান শুনে ভীষণভাবে উপকৃত।
1: অনেক ধন্যবাদ শাহাদাত হুসাইন বাল্লু, আপনার ইমেল পড়ে আমরাও সত্যি আনন্দিত। আপনি ঠিকই লিখেছেন যে আমরা কোনো শ্রোতাকে অবহেলা করি না, যখনই আমাদের হাতে কোনো শ্রোতার চিঠি বা ইমেল পেয়ে থাকি আমরা ডাকবাক্স অনুষ্ঠানে উত্তর দিতে চেষ্টা করে থাকি। আর জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে আপনার পরিবার উপকৃত হয়েছেন একথা জেনে সত্যি আমাদের ভালো লাগলো।
0: মঠপাড়িয়া পিরোজপুর থেকে ইমেল করেছেন কৃষ্ণ কর্মকার কৌশিক। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে আমি প্রতিনিয়ত জনসংখ্যা বিষয়ক, যেমন একটি ছোট পরিবার কিভাবে গঠন করব, সুপরিকল্পিতভাবে পরিবার কিভাবে গঠন করব এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন বিষয়ে আলোচনা গানের মাধ্যমে, কখনো বা অনুষ্ঠানের মাধ্যমে প্রচার করে আসছে, কখনো শ্রোতারা ফোন করে তাদের সমস্যার সমাধান জেনে নিচ্ছে। এই সেলকে একটি সংসারের পাঠশালা বলে মনে করছি আমি। আমি এই সেল থেকে যে সকল অনুষ্ঠান শুনে থাকি, এসগরি ছোট পরিবার, কথায় গানে সঙ্গীতমালা, আমাদের কথা আমাদের গান, ফোন ইন অনুষ্ঠান, গুণীজনের কথা, ইসলামের দৃষ্টিতে পারিবারিক শান্তি, তারুণ্যের কণ্ঠ, ধারাবাহিক নাটক এবং সপ্তাহের আয়োজন, শ্রোতাদের কাছ থেকে মতামত, পরামর্শ বিষয়ক অনুষ্ঠান ডাকবাক্স, সবগুলোই যেন এক একটি বিদ্যালয়।
1: কৃষ্ণ কর্মকার কৌশিক, আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানকে পাঠশালা বা বিদ্যালয় হিসেবে বিবেচনা করছেন। এই সেলের অনুষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ে জানতে পারছেন এবং সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারছেন, একথা জেনে আমাদের সত্যি ভালো লাগলো। আপনার ইমেলের জন্য অনেক অনেক ধন্যবাদ।
0: শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে ইমেল করেছেন মোহাম্মদ রবিউল ইসলাম ময়ন। আপনি লিখেছেন, বাংলাদেশ বেতারের জনপ্রিয় অনুষ্ঠান ডাকবাক্সর সুন্দর ও প্রাণবন্ত উপস্থাপনা আমাদের মুগ্ধ করে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অন্যান্য সচেতনতামূলক অনুষ্ঠান আমাদের জীবনযাত্রাকে আরো সুন্দর ও সচেতন করে তুলছে। সাপ্তাহিক নাটক ও তারুণ্যের কণ্ঠ, এই দুটির মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয় জানতে ও শিখতে পারছি। এমন সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য বাংলাদেশ বেতারের সকল কলাকুশলী ও সংশ্লিষ্টদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা। শ্রোতা ও অসংখ্য ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ মোহাম্মদ রবিউল ইসলাম ময়েন। আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের বেশ কিছু অনুষ্ঠান শুনেছেন এবং ভালো লাগার কথা জানিয়েছেন, আবারও লিখবেন আশা করি।
0: ত্রিশাল ময়মনসিং থেকে জাকির হোসাইন, আপনি জানতে চেয়েছেন পুষ্টি সেল থেকে কি নতুন কোন ধারাবাহিক প্রচার হবে, এছাড়াও আপনার ভালোবাসার কথা আপনি জানিয়েছেন সুন্দর করে।
1: জাকির হোসেন, আপনার প্রশ্নের জবাবে জানাচ্ছি যে আপাতত জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে ধারাবাহিক নাটক প্রচারের কোন পরিকল্পনা নেই, তবে আপনার অনুষ্ঠান ভালো লাগার কথা জেনে আমাদের ভালো লাগলো।
0: প্রিয় শ্রোতা, এবারে জানিয়ে দেব এ সপ্তাহের সেরা চিঠির কথা। এ সপ্তাহের সেরা চিঠি আমরা নির্বাচন করেছি ইমেল থেকে। লিখেছেন মোহাম্মদ আজমাইন হোসেন, জয়পুরহাট সদর।
1: জয়পুরহাটের শ্রোতাবন্ধু মোহাম্মদ আজমাইন হোসেন, আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনেছেন এবং মতামত সহ ইমেইল পাঠিয়েছেন। আপনার ইমেইলটি আমাদের ভালো লেগেছে এবং এ সপ্তাহে সেরা চিঠি হিসেবে নির্বাচিত হয়েছে। আমরা পড়ছি আপনার ইমেইল থেকেই।
0: গত 22 সেপ্টেম্বর 2026 মঙ্গলবার বিকেল 4:05 প্রচারিত সরাসরি লাইভ অনুষ্ঠান এসো করি ছোট পরিবার মনোযোগ দিয়ে শুনলাম। অনুষ্ঠানের মূল আলোচনা ছিল পরিবার পরিকল্পনা সংক্রান্ত প্রচলিত ভুল ধারণা ও সঠিক তথ্য। অনুষ্ঠানে আমন্ত্রিত সম্মানিত অতিথি ডাক্তার যারা ছিলেন অত্যন্ত সুন্দর ও সাবলীল বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিষয়টির নানা ভুল ধারণা দূর করে সঠিক তথ্য তুলে ধরেছেন। বিশেষ করে সরাসরি ফোন কলের মাধ্যমে শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের নিখুঁত ও চমৎকার সমাধান প্রদান অনুষ্ঠানটিকে অত্যন্ত চমৎকার ও তথ্যবহুল করে তুলেছিল। আলোচনা থেকে আমি যে বিষয়গুলো জানতে পেরেছি, পরিবার পরিকল্পনার প্রকৃত অর্থ, যৌথ দায়িত্ব, বন্ধাত্ব ও স্থায়িত্ব সংক্রান্ত ভুল ধারণা, নিরাপত্তা ও শারীরিক সুস্থতা, ধর্মীয় চেতনা ও স্বাস্থ্য সুরক্ষা, সামাজিক ও পারিবারিক সুফল, গুজব বা কুসংস্কারে কান না দিয়ে সঠিক তথ্যের জন্য নিকটস্থ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা স্বাস্থ্যকর্মীদের পরামর্শ নেওয়ার আহ্বানটি অত্যন্ত সময় উপযোগী হয়েছে। এমন একটি জনসচেতনতামূলক শিক্ষণীয় লাইভ অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র অনুষ্ঠানের কলাকুশলী এবং সম্মানিত চিকিৎসকদ্বয়কে আন্তরিক ধন্যবাদ জানাই। ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ বিষয়ে আরো অনুষ্ঠান শোনার প্রত্যাশা রইল।
1: মোহাম্মদ আজমাইন হোসেন, আপনাকে আরো একবার ধন্যবাদ জানাই। 22 সেপ্টেম্বর তারিখে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান এসো করি ছোট পরিবার থেকে যে ফোন ইন অনুষ্ঠানটি আপনি শুনেছেন, তার চুল চেহারা বিশ্লেষণ আপনি উপস্থাপন করেছেন, অনেক অনেক ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা।
0: মোহাম্মদ সাইদুল ইসলাম, আদিতমারি লালমনিরহাট থেকে। আপনার ইমেলটিতে আপনি লিখেছেন, এসো হে ভাই বোন হাতে হাত রাখি, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান একসাথে শুনি, সুস্থ জাতি গড়ব, সুন্দর ভবিষ্যৎ, এই হোক আমাদের অঙ্গীকারের সত্য।
1: আপনার অঙ্গীকারের কথা জেনে আমাদেরও ভালো লাগলো, আমাদেরও প্রত্যাশা শ্রোতাবন্ধুরা নিয়মিত জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনবেন এবং অনুষ্ঠানে পাওয়া তথ্য পরামর্শ নিজেদের জীবনে কাজে লাগিয়ে সুখী পরিবার গঠন করবেন, সবাই মিলে সুস্থ সুন্দর ভালো থাকবেন।
0: আশিকুল ইসলাম নাইম চকরিয়া কক্সবাজার থেকে ইমেল করেছেন, আপনাদের এই সেল পরিবার পরিকল্পনার আধুনিক ও নিরাপদ পদ্ধতি, সুখী পরিকল্পিত পরিবার গঠন, নিরাপদ মাতৃত্ব, গর্ভবতী মা ও প্রসূতি মায়ের যত্ন, নবজাতক ও শিশুর সঠিক পরিচর্যা, টিকাদান কর্মসূচি, শিশু মাতৃমৃত্যু হার হ্রাস, বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুক ও ইউটিজিং প্রতিরোধ, কৈশোরকালীন স্বাস্থ্য সচেতনতা, সুষম খাদ্য গ্রহণ, পুষ্টি, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি রোগ, স্ট্রোক, ফ্যাটি লিভার, চর্মরোগ, চোখের সমস্যা, শ্বাসতন্ত্রের রোগ সহ জীবনযাপন জনিত বিভিন্ন রোগ প্রতিরোধ এবং সুস্থ ও সুন্দর জীবন গঠন বিষয়ে ধারাবাহিক পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করে থাকে। জনপ্রিয় অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সুখী সংসার এবং ডাকবাক্স। আপনাদের স্লোগান বেতার সবার জন্য সবসময় সবখানে। আপনারা হয়তো জানেন না আমরা আপনাদের মাধ্যমে কতটা উপকৃত হচ্ছি। ধন্যবাদ, আপনাদের এই পথ চলা সারা জীবন অটুট থাকুক এই কামনাই করি। আর আপনি পরামর্শ দিয়েছেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের বিভিন্ন অনুষ্ঠান নিয়মিত ফেসবুক পোস্ট দেওয়া যেতে পারে।
1: আশিকুল ইসলাম নাইম, আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান নিয়মিত শোনেন এবং এসব অনুষ্ঠান থেকে যেসব বিষয়ে জানতে পারছেন সেগুলো আপনি খুব সুন্দর করে উল্লেখ করেছেন এবং উপকৃত হওয়ার কথাও বলেছেন। আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ। ফেসবুকে পোস্ট দেওয়ার বিষয়ে আপনি যে অনুরোধ করেছেন তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইমেইলের জন্য ধন্যবাদ জানাচ্ছি।
0: মহেশপুর ঝিনাইদহ থেকে ইমেল করেছেন মোহাইমিনুর রহমান। আপনার ইমেইলেও বেশ কিছু পরামর্শ আছে এবং আপনি লিখেছেন, একজন নিয়মিত শ্রোতা হিসেবে আমি মনে করি স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরির কাজটি শুধু রোগ প্রতিরোধের মধ্যে সীমাবদ্ধ না রেখে সুস্থ জীবনযাপনকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করার দিকেও আরও বেশি গুরুত্ব দেওয়া যেতে পারে। আপনার পরামর্শের মধ্যে আছে ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহার, পরিবার কেন্দ্রিক স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক অনুষ্ঠান আরও বিস্তৃত করা যেতে পারে, গ্রামের সাধারণ মানুষের জন্য সহজ ভাষায় প্রাথমিক স্বাস্থ্যসেবা, কখন চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন, স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার সঠিক সময়, জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে নিয়মিত তথ্য প্রচার, আমাদের দেশের সহজলভ্য ও মৌসুমি খাবারের পুষ্টিগুণ ও সঠিক ব্যবহার নিয়ে অনুষ্ঠান, শ্রোতাদের অংশগ্রহণ বাড়াতে শ্রোতার প্রশ্ন, বিশেষজ্ঞের উত্তর, এই ধরনের একটি পর্ব, এতে করে অনুষ্ঠান আরও প্রাণবন্ত ও শ্রোতাবান্ধব হয়ে উঠবে।
1: মোহাইমিনুর রহমান, আপনি বেশ কিছু মতামত এবং পরামর্শ দিয়েছেন অনুষ্ঠানকে আরো আকর্ষণীয় করার জন্য, তবে আপনার পরামর্শের বেশ কিছু বিষয় ইতিমধ্যেই জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানে প্রতিফলিত হচ্ছে, আশা করি আপনি নিজেও তা বুঝতে পেরেছেন। তারপরেও আপনার মতামতগুলো আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। ইমেইলের জন্য ধন্যবাদ জানাচ্ছি।
0: মেহেদি হাসান মামুন দৌলতপুর মানিকগঞ্জ থেকে ইমেল করেছেন, গর্ভবতী মায়ের পরিচর্যা, প্রসূতি সেবা, সঠিক সময়ে শিশুর টিকা দান, পরিবারের পুষ্টি চাহিদা মেটানো, এই সকল বিষয়ে বাস্তবসম্মত পরামর্শ পাওয়া যাচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের বিভিন্ন অনুষ্ঠান থেকে। দেশের প্রান্তিক গ্রামীণ অঞ্চল থেকে শুরু করে শহরের প্রতিটি স্তরে স্বাস্থ্যসেবা, সচেতনতা ও প্রতিরোধমূলক চিকিৎসার ক্ষেত্রে এই সেল এক বিপ্লব গড়ে তুলেছে। এত সব অবদান এই পুষ্টি সেলের, বিশেষ কৃতজ্ঞতা। এই সেলের সবার প্রতি ভালোবেসে নিয়মিত সাথী আছি।
1: জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান থেকে বাস্তবসম্মত পরামর্শ পাচ্ছেন জেনে আমাদের সত্যি ভালো লাগলো।
0: সল্টকোলা রোড চট্টগ্রাম থেকে ইমেল করেছেন মোহাম্মদ সেলিম হোসেন, 16ই সেপ্টেম্বর প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে ডায়াবেটিস আক্রান্ত গর্ভবতীর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শগুলি গুরুত্বপূর্ণ ছিল।
1: ধন্যবাদ সেলিম হোসেন, আপনি সুখের ঠিকানা অনুষ্ঠানটি শুনে আপনার মতামত জানিয়েছেন এজন্য।
0: সুলতানশাহী গোপালগঞ্জের মধুমতি বেতা শ্রোতা সংঘের তিনজন বন্ধু প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান শুনে মতামত জানিয়েছেন, ফারি আহমেদ সুপ্তি, ফয়সাল আহমেদ শিপন, তাসলিমা খানম সুমি।
1: ফারি আহমেদ সুপ্তি, ফয়সাল আহমেদ শিপন এবং তাসলিমা খানম সুমি, আপনারা তিনজনই 17 থেকে 20 সেপ্টেম্বর তারিখে প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠান শুনেছেন এবং মতামত জানিয়েছেন। আশা করি এই সেলের অন্যান্য অনুষ্ঠান শুনবেন এবং মতামত জানিয়ে আবারও লিখবেন।
0: সাপাহার নওগাঁ থেকে আলী আহমেদ আরিফ, আপনার দুটি ইমেল পেয়েছি যেখানে আপনি 16ই সেপ্টেম্বর প্রচারিত এসুগুড়ি ছোট পরিবার অনুষ্ঠান শুনেছেন অফিসে কাজ করতে করতেই, এবং 22ই সেপ্টেম্বর স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠান শুনেছেন, আপনার কাছে ভালো লেগেছে অনুষ্ঠানগুলো।
1: অনেক ধন্যবাদ আলী আহমেদ আরিফ, আপনি আমাদের দুটি অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার শুনেছেন এবং স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠানও শুনেছেন বলে জানিয়েছেন, তবে দুটি অনুষ্ঠানই অফিসে কাজ করার ফাঁকে ফাঁকে শুনেছেন, এর জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।
0: বন্ধুরা, এবারে চলে যাচ্ছি প্রাপ্তি শিকারের পালায়। আরো যারা ইমেল করেছিলেন, মোহাম্মদ সাকিব হাসান বিদ্যুৎ, ত্রিশাল ময়মনসিং থেকে, সিফাত সর্দার সাঁথিয়া পাবনা থেকে, ভাবখালী নতুন বাজার ময়মনসিং সদর থেকে ইমেল করেছেন মনিরা খাতুন, রাহাত খান মাতারবাড়ি মহেশখালী থেকে।
1: অনেক অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজ এখানে শেষ করতে হচ্ছে, আগামী সপ্তাহে একই সময়ে আবারও কথা হবে আপনাদের পাঠানো চিঠি এবং ইমেইল নিয়ে। সে পর্যন্ত নিয়মিত শুনবেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান।
0: বন্ধুরা, প্রতিদিনে যাপিত জীবনে সচেতন থাকুন, সচেতন করে তুলুন আপনার আশেপাশের সবাইকে, সকলে মিলে তবেই তো ভালো থাকা। আজ বিদায় বলছি, উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
2: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
3: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মঞ্জুরুল হক। শুরুতেই শিরোনাম। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর সফর অত্যন্ত ফলপ্রসূ ও সফল হয়েছে, বললেন মাহাদি আমিন। কৃষকদের স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির। রাজনৈতিক পরিচয় নয়, অপরাধের সাথে সম্পৃক্ততার ভিত্তিতে দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হয়েছে, জানালেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল আজ। ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সকল প্রস্তুতি সম্পন্ন, বললেন প্রধান নির্বাচন কমিশনার। দেশে একদিনে হামে মৃত্যু 9 জনের, ডেঙ্গুতে 6 জনের প্রাণহানি। ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসে 3 দিনে ভারতে 56 এবং নেপালে 14 জনের মৃত্যু। এবং জাপানে এশিয়ান গেমস পুরুষ হকিতে আগামীকাল ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগদান শেষে আজ দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস একটি ফ্লাইট সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি অন্যান্যের মধ্যে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগদান উপলক্ষে নিউ ইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী শান্তি, গণতন্ত্র, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, মানবিক বিষয় এবং টেকসই উন্নয়ন সহ বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরেন। নিউ ইয়র্কে সফরে প্রধানমন্ত্রী 11টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক সহ 30টি সরকারি কর্মসূচিতে অংশ নেন। এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক শান্তির বিষয়গুলো গুরুত্ব পায়। এদিকে প্রধানমন্ত্রী সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এ সফরকালে 8টি উচ্চ পর্যায়ের কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে 4টি অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন। প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহাদি আমিন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও সফল আখ্যায়িত করে বলেছেন, এই সফরের মাধ্যমে প্রধানমন্ত্রী বিশ্ব সম্প্রদায়ের কাছে দেশকে এক উচ্চতর অবস্থানে নিয়ে গেছেন। তিনি আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের একথা বলেন। প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউ ইয়র্ক সফরে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও অগ্রাধিকারগুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন।
2: বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের সম্ভাবনাকে বিশ্ব মানচিত্রে, বিশ্ব দরবারে অত্যন্ত সুদৃঢ়ভাবে উপস্থাপন করেছেন এবং যেখানে আমরা দেখেছি বাংলাদেশের আত্মবিশ্বাস, বাংলাদেশের আত্মপ্রত্যয় এবং বাংলাদেশের আত্মমর্যাদাবোধ সর্বোচ্চ শিখরে পৌঁছেছে। বহু বছর পর বাংলাদেশ থেকে জনগণের ভোটে নির্বাচিত একজন সরকার প্রধান এই দেশকে বিশ্ব দরবারে প্রতিনিধিত্ব করেছেন। আজকে তিনি জাতিসংঘে অত্যন্ত ফলপ্রসূ এবং সফল এই সফরের মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে একটা উচ্চতর জায়গায় নিয়ে গেছেন। আমরা নিশ্চিত করতে চাই ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর এই সফর থেকে প্রেরণা যুগিয়ে আমরা সবাই মিলে ইনশাল্লাহ তাতে কাঁধ মিলিয়ে বাংলাদেশ স্বনির্ভর এবং স্বাবলম্বী করবো ইনশাল্লাহ। এবং তিনি সেখানে শুধুমাত্র বাংলাদেশের কথাই বলেননি, তিনি বিশ্ব শান্তির কথা বলেছেন।
0: মাহাদি আমিন বলেন, প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীগণ সম্মিলিতভাবে প্রায় 80টি কর্মসূচিতে অংশ নেন এবং এসব কর্মসূচিতে বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক শান্তি সহ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পেয়েছে। মাহাদি আমিন বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণটি ছিল এই সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ। এতে তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা এবং তরুণ ও নারীদের মতো সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য সরকারের গৃহীত নীতি, কর্মসূচি ও পরিকল্পনা নিয়ে কথা বলেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল মত পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ বঙ্গভবনে বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান কুলময়েজের নেতৃত্বে সমিতির 8 সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। কৃষকদের সর্বাঙ্গীন সহযোগিতার আশ্বাস দিয়ে রাষ্ট্রপতি বাংলাদেশ কৃষক সমিতিকে কৃষকের স্বার্থে একটি আন্দোলনে পরিণত করার পরামর্শ দেন। কৃষিপণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, কৃষিপণ্য ও শস্য যাতে সহজে ভোক্তার নিকট পৌঁছাতে পারে, কৃষক যাতে সঠিক মূল্য পায়, সেজন্য একটি কার্যকর বিপণন ব্যবস্থা গড়ে তুলতে হবে। এদিকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের 5 সদস্যের একটি প্রতিনিধি দল আজ রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে থাকা শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দূর শিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত, মানসম্মত ও যুগোপযোগী করার আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক পরিচয় আমলে না নিয়ে অপরাধের সাথে সম্পৃক্ততার ভিত্তিতে দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আজ সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত 9 জনকে গ্রেফতার করা হয়েছে।
3: কিছু সংখ্যক দুষ্কৃতকারী বা দুর্বৃত্তরা একটা জায়গা দখল করতে গিয়েছিল। এই জায়গাটিতে একটা ক্লিনিক চালু ছিল এবং সেটা বাচ্চাদের টিকা প্রদানের যে কর্মসূচি, তাদের এটা দীর্ঘদিনের কর্মসূচি, এটা চালু ছিল। হঠাৎ করে এই জায়গা দখলের জন্য কারা গিয়েছে, কিভাবে গিয়েছে, এটা আমাদের নজরে ছিল না। কিন্তু আমরা জানতে পেরেছি এখানে পুলিশের অবহেলা ছিল। আমরা একটা সংক্ষিপ্ত তদন্ত করেছি এবং তদন্তের পরে জানা গিয়েছে সেই থানার নাম হচ্ছে শাহ আলী থানা। এই শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা ছিল, তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং রুজু করা হবে। এখনো পর্যন্ত আমরা কঠোর অবস্থানে আছি। তদন্তের মধ্যে যারই সম্পৃক্ততা পাওয়া যায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
0: বাংলাদেশের সীমান্ত ও অভিবাসন নিরাপত্তা জোরদার করতে আধুনিক প্রযুক্তি ও কারিগরি সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের বিদায়ী শার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি আজ রাজধানীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সাথে তাঁর মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তাঁর দেশের এই আগ্রহের কথা প্রকাশ করেন। এ সময় উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, বিমানবন্দর ও স্থলবন্দরের নিরাপত্তা বাহিনীর আধুনিকীকরণ, প্রযুক্তি হস্তান্তর, অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দেশে জ্বালানি সরবরাহ ক্রমশ স্বাভাবিক অবস্থায় ফিরছে। তিনি আজ রাজধানীতে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তেল ও গ্যাস সরবরাহের একটি প্রধান কেন্দ্র মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর বিকল্প উৎস খুঁজে পেতে কিছুটা সময় লেগেছে। মন্ত্রী বলেছেন, এখন দেশে জ্বালানি আনা যাবে এবং সরবরাহের সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। নৌপরিবহন, রেলপথ এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আধুনিক বন্দর, দক্ষ নাবিক, শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং নিরাপদ নৌপরিবহন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি আজ রাজধানীর একটি হোটেলে বিশ্ব নৌ দিবস 2026 উপলক্ষে নৌ পরিবহন অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে এবারের প্রতিপাদ্য ছিল নীতি থেকে বাস্তব প্রয়োগ, নৌখাতে উৎকর্ষতা অর্জন। মন্ত্রী বলেন, দেশের সামুদ্রিক খাতকে নিরাপদ, আধুনিক, প্রযুক্তি নির্ভর, পরিবেশ বান্ধব ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতা সক্ষম করে গড়ে তুলতে সরকার কাজ করছে। চীনের ইউনান প্রদেশের সঙ্গে বাণিজ্য বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি কৃষি, জ্বালানি, প্রযুক্তি ও আঞ্চলিক যোগাযোগে সহযোগিতা জোরদারে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এর মধ্যে চট্টগ্রাম মিয়ানমার হয়ে ইউনানের রাজধানী কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠা, বাংলাদেশি পণ্যের জন্য ইউনানে প্রদর্শনী সুবিধা দ্রুত চালু এবং সরাসরি কার্গো বিমান যোগাযোগ সম্প্রসারণের প্রস্তাব রয়েছে। আজ সচিবালয়ে ঢাকা সফররত চীনের ইউনান প্রদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এসব প্রস্তাব তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে কুনমিং পর্যন্ত প্রায় 1,200 কিলোমিটারের কার্যকর সড়ক যোগাযোগ প্রতিষ্ঠা করা গেলে দুই অঞ্চলের মধ্যে পণ্য পরিবহনের সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এদিকে রাজধানীর একটি হোটেলে সফররত চীনের ইউনান প্রদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটির সম্মানে আয়োজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন বলেন, দেশের অর্থনীতির পুনরুত্থান ও বিকাশের জন্য চীনের সঙ্গে কৌশলগত ও অর্থনৈতিক বন্ধুত্ব জোরদার করা বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। নানা আয়োজনে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হয় বিশ্ব পর্যটন দিবস। এবছর দিবসের প্রতিপাদ্য ছিল ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যটন খাতের রূপান্তর। দিবসটি উপলক্ষে পর্যটনের ভবিষ্যৎকে গুরুত্ব দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। আরও শুনুন প্রতিবেদনে।
5: জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা ইউএন ট্যুরিজম এবছরের বিশ্ব পর্যটন দিবসের বৈশ্বিক প্রতিপাদ্য নির্ধারণ করেছে ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যটন খাতের রূপান্তর। এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার থেকে পর্যটন রাজধানী খ্যাত কক্সবাজার, বান্দরবান ও সিলেট সহ সারাদেশে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। রোববার সকালে কক্সবাজার, মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে র্যালি, নৃত্য ও নানা সাংস্কৃতিক আয়োজনে উদযাপিত হয় বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি ও স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী মণিপুরী নৃত্য।
6: কমলগঞ্জের দৃশ্য বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য আমরা এসেছি।
7: আজকে বিশ্ব পর্যটন দিবস, আমরা মণিপুরী কমিউনিটি বেস ট্যুরিজম থেকে এখানে এসেছি। আমরা র্যালিতে যোগ দিয়েছি।
5: দিবসটি উপলক্ষে এদিন সকালে রাজধানীর আগারগাঁওয়ে বর্ণাঢ্য এক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালির উদ্বোধন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন,
8: মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে একটি দায়িত্ব দিয়েছে, আমার এই জায়গার থেকে আমি আপনাদের পাশে থেকে আপনাদের সঙ্গে নিয়ে আমি পর্যটক খাতকে যাতে উল্লেখযোগ্য জায়গায় নেওয়া যায় আপনাদের পাশে থেকে আমি কাজ করব।
5: এ সময় মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আক্তার বলেন,
9: সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে অংশীদারেরা রয়েছে, বিশেষত যে বেসরকারি অংশীদাররা আছে, তাদের সাথে আমরা কিভাবে সমন্বয় করে সামনের দিকে এগিয়ে যাব সে বিষয়ে একটি গবেষণা পত্র আমাদের 3 তারিখের অনুষ্ঠানে উপস্থাপিত হবে।
5: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আগামী 23 অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে পর্যটন মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে আগামী 30 সেপ্টেম্বর পর্যটন উৎসব দেশগুলোর কূটনীতিকদের সাথে একটি পৃথক বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে পারস্পরিক সহযোগিতা ও বাংলাদেশে আরো বেশি সংখ্যক পর্যটক আকৃষ্ট করার উপায় নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
4: প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন বলেছেন, ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি আজ নির্বাচন ভবনে ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনের মনিটরিং সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে সিএসি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো এই উপনির্বাচনও যেন দেশে বিদেশে প্রশংসিত হয় সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। এদিকে উপনির্বাচনকে সামনে রেখে আজ নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে ইসি। এ বিষয়ে এমএম নাসিরউদ্দিন বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে। স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেডের ঋণ অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান সহ 25 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ দুদক প্রধান কার্যালয়ের এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের সচিব মোহাম্মদ সাইদুর রহমান খান এ তথ্য জানান।

0: বলা হয়, ব্যবসায়িক অস্তিত্ববিহীন নামসর্বস্ব ও কাগজে প্রতিষ্ঠান স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেড গঠন করে পরিচালনা পর্ষদের সদস্যরা পরস্পর যোগসাজশে প্রতারণা ক্ষমতার অপব্যবহার করে ৫৩৮ কোটি ১৬ লাখ টাকা নগদের ট্রান্সফারের মাধ্যমে বিতরণ বা উত্তোলন করে আত্মসাৎ করেছে। সুদ ও অন্যান্য চার্জ সহ ব্যাংকের আর্থিক ক্ষতির পরিমাণ মোট ৬০৪ কোটি ৭০ লাখ টাকা। দেশে আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২৫ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ২১৫৮ জন। এদিকে আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১৩৪১টি শিশু।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
2: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারী বর্ষণ ও ঝড়ের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬ জন ও নেপালে ১৪ জন মারা গেছেন এবং নিখোঁজ রয়েছেন আরও ১১ জন। নেপাল কর্তৃপক্ষ আজ আরও আকস্মিক বন্যা সতর্কবার্তা জারি করেছে। ভারতের উত্তরপ্রদেশে ২৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ৬৬.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তান থেকে আইএস সদস্য সহ জঙ্গিদের একটি দল সীমান্ত অতিক্রম করার পর তাদের বাহিনী পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে ২৮ জঙ্গিকে হত্যা করেছে এবং আহত হয়েছে ৩২ জন। পাকিস্তানি মিলিশিয়ারা তালেবান সরকার বিরোধী সাবেক আফগান সরকারের নিরাপত্তা কর্মীদের সমর্থন দিয়েছিল বলে অভিযোগ করেছে দেশটির মন্ত্রণালয়। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ইরানের একজন শীর্ষস্থানীয় জেনারেল বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ হয়ে যায়নি। তিনি বলেন, তেহরান যুদ্ধে জয়ী হয়েছে ঠিকই, তবে এই বিজয়কে সুসংহত করতে হবে। তিনি উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার সময় বিষয়ে ইরানের প্রস্তাবিত চুক্তিটি অগ্রহণযোগ্য। তিনি বলেন, ইরান শোচনীয়ভাবে কোণঠাসা হয়ে পড়ার কারণেই এই প্রস্তাব দিয়েছে। দক্ষিণ আফ্রিকায় দুটি পৃথক গোলাগুলির ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। সর্বশেষ ঘটনায় কেপটাউনের কাছে ল্যান্ডলেতে বন্দুকধারীরা একটি দোকানে গুলি চালালে ১০ জন নিহত ও ১১ জন আহত হয়। এর আগে জোহানেসবার্গের দক্ষিণ পশ্চিমে ওয়েডেলা শহরের একটি বারে গোলাগুলির ঘটনায় ১৭ জন নিহত ও ১৫ জন আহত হয়। এশিয়ান গেমসের খবর। এশিয়ান গেমসে পুরুষ হকিতে আগামীকাল গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা ৪টায় ম্যাচটি শুরু হবে। ফুটবল। ইন্দোনেশিয়ার জাকার্তায় ফিফা আসিয়ান কাপ ফুটবলে আগামীকাল বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় বিকেল ৩টায় ম্যাচটি মাঠে গড়াবে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী সফর অত্যন্ত ফলপ্রসূ ও সফল হয়েছে বললেন মাহাদি আমিন। কৃষকদের স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির। রাজনৈতিক পরিচয় নয়, অপরাধের সাথে সম্পৃক্ততার ভিত্তিতে দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হয়েছে জানালেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৩ দিনে ভারতে ৫৬ এবং নেপালে ১৪ জনের মৃত্যু। এবং জাপানি এশিয়ান গেমসের পুরুষ হকিতে আগামীকাল ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ। খবর শেষ হলো।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছে মোহাম্মদ আব্দুল্লাহ। নিউ ইয়র্কে ২১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ পরিষদে অনুষ্ঠিত বিতর্কে মূল্যবান ভাষণ দেওয়ার পাশাপাশি নিউ ইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদে ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেন। পাশাপাশি একাধিক রাষ্ট্র ও সরকার প্রধান, আন্তর্জাতিক সংস্থা এবং অর্থনৈতিক ও উন্নয়ন সহ

0: দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। প্রধানমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরিফ, ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং তোপকে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ আব্দুল লতিফ, হাইতির প্রধানমন্ত্রী আলেক্স দিদিয়ে ফিলস এম, ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাগুলের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক শান্তির বিষয়গুলো গুরুত্ব পায়। সাধারণ বিতর্কের সাইড লাইনে প্রধানমন্ত্রী ইউএনজিএ সংশ্লিষ্ট 8টি কর্মসূচি ও 4টি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে অংশ নেন। এছাড়া তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করেন। বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি, বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদার এবং অংশীদারিত্বের নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। এর আগে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত বিশ্বনেতা ও তাদের জীবনসঙ্গীদের সম্মানে দেয়া স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী ও তার স্ত্রী অংশ নেন। পরে তারা জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণকারী নেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত সংবর্ধনায় যোগ দেন। প্রধানমন্ত্রী গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশন সহ বেশ কিছু প্রতিষ্ঠানে প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নেন। সেখানে মানবিক চ্যালেঞ্জ, আন্তর্জাতিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক অংশীদারিত্ব বিষয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়। ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন শীর্ষক উচ্চ পর্যায়ের বৈঠকেও প্রধানমন্ত্রী বক্তব্য দেন। আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে সম্মিলিত বৈশ্বিক পদক্ষেপ, গ্রিন হাউস গ্যাস নিঃসরণ দ্রুত ও ব্যাপকভাবে কমানো এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পূর্বানুমেয় জলবায়ু অর্থায়নের আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের হুমকি নিয়ে আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে উদ্বোধনী বক্তব্য দেন, যেখানে তিনি বৈশ্বিক কার্বন নিঃসরণ দ্রুত ও ব্যাপকভাবে কমানো, পূর্বানুমেয় ও সহজলভ্য অভিযোজন অর্থায়ন, জলবায়ু সহনশীল প্রযুক্তির বিস্তৃত ব্যবহার এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান। বাংলাদেশ সুইডেন ইউএনএফপিএ আয়োজিত ধাত্রীবিদ্যা বিষয়ক উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সুস্থ বাংলাদেশ গড়ার পরিকল্পনা তুলে ধরেন। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই দীর্ঘস্থায়ী এ সংকটের একমাত্র সমাধান। স্বেচ্ছায় প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টিতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো সহযোগিতা কামনা করেন। সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মহাসচিব রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ভূমিকা এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সফরে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে বোয়িংয়ের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 11টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত হয়। সাধারণ পরিষদের 81তম অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তৃতা ছিল একটি ঐতিহাসিক ঘটনা। তার ভাষণ জাতিসংঘের একই মঞ্চে একটি পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক ইতিহাসের গড়ার সুযোগ করে দেয়। এর আগে প্রধানমন্ত্রীর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1980 সালে সাধারণ পরিষদের 11তম বিশেষ অধিবেশনে ভাষণ দেন। এর 13 বছর পর 1993 সালের অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতিসংঘের সাধারণ পরিষদের 48তম অধিবেশনে ভাষণ দিয়েছিলেন। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
1: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান মালায় এখন শুনবেন দেশের গান। প্রথম গানটির শিল্পী রুনা লায়লা, গানটির কথাগুলো সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন দেবু ভট্টাচার্য।

স্টুডিও রেকর্ডে আপনারা শুনছেন দেশের গান। এবারে গানটি শিল্পী সৈয়দ আব্দুল হাদী, গানটির কথাগুলো সাজিয়েছেন মাসুদ করিম, সুর করেছেন সমর দাস।

0: স্টুডিও রেকর্ডে পরপর দুখানি দেশের গান শুনলেন। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘরও তার আশেপাশে পরিষ্কার রাখুন। বাংলাদেশ বেতার ঢাকা, প্রচারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: উত্তরণ বেতার ম্যাগাজিন।

0: ভ্রমণ মানে যে বেড়ানো সবাই সেটা জানে, এক নিমিষেই মন চলে যায় কোন সুদূরের পানে,
1: জল পথে স্থল পথে আকাশ পথেও ভাই, যথা ইচ্ছা তথা যাওয়া চিন্তা কিছু নাই,
0: পেটের খিদে মেটানোতে তাগিদ যেমন থাকে, মনের খিদে মেটাতে তাই দেখব জগৎটাকে।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শরতের শান্ত স্নিগ্ধ মনোরম সন্ধ্যায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের প্রতি সন্ধ্যায় সজীব আয়োজন উত্তরণ অনুষ্ঠানে।
0: বন্ধুরা, আজ 27 সেপ্টেম্বর, আজ বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। জাতিসংঘের পর্যটন সংস্থার উদ্যোগে 1980 সালে এই দিবসটি পালনের সূচনা হয়।
1: বিশ্বব্যাপী পর্যটনের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরতে এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ দিবসটি পালিত হয়।
0: বাংলাদেশের নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে। ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনাকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সপ্তাহ জুড়ে নানা কর্মসূচি নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শোভাযাত্রা, সাইকেল র্যালি, সুবিধা বঞ্চিত শিশুদের সিটি ট্যুর, পর্যটন সংশ্লিষ্ট অংশীজন ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে মত বিনিময়, প্রদর্শনী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হচ্ছে।
0: বাংলাদেশে বিশ্ব পর্যটন দিবসের কর্মসূচি চলবে আগামী 3 অক্টোবর পর্যন্ত। আর এবারই প্রথম 13টি ক্যাটাগরিতে দেওয়া হয়েছে বাংলাদেশ পর্যটন পুরস্কার।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্নিগ্ধ শরতের সন্ধ্যা অতিক্রান্ত রাতের চলতি প্রহরে উত্তরণ আয়োজনের শুরুতেই রয়েছে বিশ্বের বিস্ময়কর সংবাদের সংকলন বিশ্ববিচিত্রা।
0: বিশ্ববিচিত্রা শুনবেন সোনার আগ্নেয়গিরি এবং এক নারীর অভূতপূর্ব কোটি টাকা লটারি জেতার গল্প।
1: অ্যান্টার্কটিকায় অনেক আগ্নেয়গিরির মাঝে মাউন্ট ইরেবাস পৃথিবীর অন্যতম সক্রিয় একটি আগ্নেয়গিরি। বরফে ঢাকা এই আগ্নেয়গিরি উপর থেকে শীতল হলেও এর ভেতরে রয়েছে প্রচণ্ড উত্তাপ। ইরেবাসের গভীরে একটি লাভা লেকও রয়েছে। মাউন্ট ইরেবাসের অন্যতম আকর্ষণ হল এর ভেতরের স্বর্ণ। অ্যান্টার্কটিকার এই পাহাড়ের গা ঘেঁষে বয়ে পড়ছে গলিত সোনা, এর সঙ্গে বেরিয়ে আসছে আরও বহু মূল্যের নানা রকম খনিজ পদার্থ। আগ্নেয়গিরিটি থেকে প্রতিদিন প্রায় 80 গ্রাম করে সোনা বেরিয়ে আসছে, যার মূল্য $6,000 কাছাকাছি। আগ্নেয়গিরি থেকে গ্যাসের ধাক্কায় ক্রিস্টাল বা স্ফটিকের আকারে সোনা উঠে আসলেও তা ফুটন্ত লাভার মাছ থেকে সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। গবেষকরা জানিয়েছেন আগ্নেয়গিরিটির ভিতরে তৈরি হয়েছে অন্য একটি পরিবেশ, সেখানে ছত্রাক জাতীয় বেশ কিছু গাছও রয়েছে, কিছু নতুন ধরনের ব্যাকটেরিয়া তৈরিও হয়েছে যার আলো ছাড়াই বেঁচে থাকতে পারে। এদের মধ্যে এমন অনেক প্রাণীও রয়েছে যেগুলোর অস্তিত্ব এর আগে পৃথিবীতে পাওয়া যায়নি।
0: কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের এক নারীর সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটছিল। রাস্তায় বের হলে গাড়ির নাম্বার প্লেটে নির্দিষ্ট কয়েকটি সংখ্যা বারবার তার চোখে পড়ছিল। ঘটনাটি ঘটেছে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের নরফোক শহরে। লটারি বিজয়ী নারী লটারির কর্মকর্তাদের জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে তিনি যেখানে যাচ্ছিলেন সেখানে 08116 সংখ্যা তার চোখে পড়ছিল। এই অবস্থায় সিদ্ধান্ত নেন সংখ্যাগুলো দিয়ে তিনি ভাগ্য পরীক্ষা করবেন। এরপর গত 12 আগস্ট অনুষ্ঠিত পিক 5 নামক লটারি ড্রর জন্য অনলাইনে 2টি টিকিট কেনেন তিনি। ড্রয়ের রাতে দেখা যায় ওই নারীর বেছে নেওয়া সংখ্যাগুলো হুবহু মিলে গেছে। 2টি টিকিটেই প্রতিটিতে $50,000 করে মোট $1,00,000 পুরস্কার জিতে নেন তিনি, যা বাংলাদেশি মুদ্রায় 1,20,000,000 টাকার বেশি। শেষ হল বিশ্ববিচিত্রা।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শন স্কুলি হলেন একজন বিখ্যাত আইরিশ বংশোদ্ভূত আমেরিকান চিত্রশিল্পী, মুদ্রণ শিল্পী, ভাস্কর ও ফটোগ্রাফার। তিনি ১৯৪৫ সালের ২০ জুন আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মগ্রহণ করেন।
0: ১৯৭৫ সালে তিনি নিউ ইয়র্কে চলে যান। তিনি বিমূর্ত চিত্রকলায় অর্থাৎ

চিত্রকলার জগতে এমন কিছু শিল্পী আছেন যারা দৃশ্যমান বাস্তবতাকে অনুকরণ করেন না, বরং রং, রেখা ও গঠন দিয়ে মানব অনুভূতির এক গভীর ভাষা নির্মাণ করেন। শন স্ক্যালি সেই শ্রেণীর শিল্পী যার ক্যানভাসে দৃশ্যের চেয়ে অনুভবের আধিক্য, গল্পের চেয়ে ধ্যানের গভীরতা বেশি। তার শিল্প এমন এক ধরনের নীরব কবিতা যেখানে শব্দ নেই অথচ অর্থ আছে অপরিসীম। চিত্রশিল্পী শন স্ক্যালি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইরিশ আমেরিকান বিমূর্ত চিত্রশিল্পী, যিনি জ্যামিতিক আকার ও রঙের মাধ্যমে আবেগ, আধ্যাত্মিকতা এবং মানব অভিজ্ঞতার গভীরতাকে ফুটিয়ে তোলার জন্য পরিচিত। তার বড় আকারের ক্যানভাসে থাকা স্ট্রাইপ বা ডোরাকাটা বিন্যাস তার সিগনেচার স্টাইল, যা শৈল্পিক বিবর্তন ও রূপকের এক শক্তিশালী মিশ্রণ। তার চিত্রকলার প্রধান বৈশিষ্ট্য ও শৈলী হচ্ছে বিমূর্ত ও আবেগপূর্ণ। তিনি মিনিমালিজম থেকে সরে এসে শিল্পে রূপক ও আধ্যাত্মিকতার নবজাগরণে ভূমিকা রেখেছেন। তার কাজগুলো দর্শনীয় গভীরতা ও সংবেদনশীলতা বহন করে। স্ট্রাইপ ও গ্রিড তার আরেকটি বৈশিষ্ট্য। তার বিখ্যাত কাজের মধ্যে আছে উল্লম্ব ও অনুভূতিক স্ট্রাইপের সমন্বয়ে তৈরি বিশাল ক্যানভাস, যা মাঝে মাঝে একাধিক ক্যানভাস জুড়ে বিস্তৃত হয়। স্ক্যালি তার কাজকে সিস্টেম এবং আবেগের মধ্যে একটি যুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন, যেখানে জ্যামিতিক কাঠামো আবেগিক বিষয়বস্তু প্রকাশ করে। তিনি কেবল চিত্রশিল্পী নন, ভাস্কর্য, প্রিন্ট মেকিং এবং ফটোগ্রাফিতেও কাজ করেছেন। শন স্ক্যালির জন্ম 1945 সালে আয়ারল্যান্ডের ডাবলিনে। শৈশবেই তার জীবন ভৌগোলিক ও মানসিকভাবে ভেঙে পড়ে এবং নতুন করে গড়ে ওঠে। পরিবারের সঙ্গে তিনি পাড়ি জমান লন্ডনে। শ্রমজীবী পরিবেশ, কঠোর বাস্তবতা এবং শহুরে জীবনের ধূসরতা তার শিল্পচেতনার ভিত গড়ে তোলে। এই অভিজ্ঞতাগুলো তার শিল্পে সরাসরি দৃশ্যমান না হলেও রঙের ওজন, রেখার দৃঢ়তা এবং গঠনের ভারে প্রতিফলিত হয়। তার ক্যানভাসে যে দৃঢ়তা দেখা যায় তা যেন শ্রমজীবী জীবনের অনমনীয় সংগ্রামেরই রূপান্তর। শন স্ক্যালি আধুনিক বিমূর্ত চিত্রকলার একজন প্রধান কণ্ঠস্বর, তবে তার বিমূর্ততা শীতল বা নিছক জ্যামিতিক নয়, বরং একটি আবেগে ভরপুর, মানবিক এবং সংবেদনশীল। তিনি রেখা আঁকেন ইচ্ছাকৃতভাবে অসম্পূর্ণ, রং বসান ভারী ও স্তরবদ্ধ করে। তার বিখ্যাত স্ট্রাইপ বা ব্লক বিন্যাসে কোথাও নিখুঁত সমতা নেই, যেমন মানুষের জীবনেও নেই নিখুঁত ভারসাম্য। এই অসম্পূর্ণতাই তার শিল্পের সৌন্দর্য। শন স্ক্যালির রং কখনো চিৎকার করে না, আবার কখনো নিঃশব্দও থাকে না। গভীর নীল, পোড়া লাল, ধূসর কালো কিংবা মাটির মতো বাদামি, এই রংগুলো যেন স্মৃতি, ক্ষয়, ভালোবাসা ও স্মৃতির গল্প বলে। তার ক্যানভাসে রং একক কোনো অনুভূতি নয়, বরং বহু স্তরের অভিজ্ঞতার সমাহার। রঙের উপর রং বসিয়ে তিনি যেন সময়ের স্তর তৈরি করেন, যেখানে অতীত ও বর্তমান পাশাপাশি অবস্থান করে। মিনিমালিজম থেকে মানবিক বিমূর্ততা, অর্থাৎ শন স্ক্যালিকে প্রায়ই মিনিমালিস্ট শিল্পধারার সঙ্গে যুক্ত করা হয়, কিন্তু তিনি নিজে এই সংজ্ঞা ভেঙে ফেলেন। মিনিমালিজম যেখানে শীতল, নির্লিপ্ত ও প্রায় যান্ত্রিক, সেখানে স্ক্যালির কাজ আবেগপূর্ণ ও মানবিক। তিনি বলেছেন, আমি চাই আমার শিল্প মানুষকে স্পর্শ করুক, তাই তার লেখা এবং রেখা কখনো কঠোর হলেও হৃদয়হীন নয়, বরং প্রতিটি রেখা যেন মানুষের সম্পর্কের মতো, কখনো কাছাকাছি, কখনো দূরত্বে, তবু একই কাঠামোর অংশ। শন স্ক্যালির শিল্পে স্থাপত্যের দৃঢ়তা, সঙ্গীতের ছন্দ এবং কবিতার নীরবতা একসঙ্গে বিদ্যমান। তার বড় আকারের ক্যানভাসগুলো অনেক সময় দেয়ালের মতো দাঁড়িয়ে থাকে। দর্শক যেন ছবির সামনে নয়, ছবির ভেতরে প্রবেশ করে। তিনি বিশ্বাস করেন চিত্রকলা কেবল দেখার বিষয় নয়, এটি অনুভবের এক পরিসর। শন স্ক্যালির কাজ বিশ্বের প্রধান প্রধান জাদুঘর ও গ্যালারিতে স্থান পেয়েছে। তার শিল্প ইউরোপ ও আমেরিকার আধুনিক চিত্রকলার ধারাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। তবে খ্যাতি তার শিল্পকে কখনো ভারী করে তোলেনি, বরং তার কাজ আরও সংযত, আরও গভীর হয়েছে। শন স্ক্যালির শিল্প আমাদের মনে করিয়ে দেয় চিত্রকলা কেবল দৃশ্যমান বস্তুর প্রতিচ্ছবি নয়, এটি অনুভূতির এক স্থাপত্য। তার রেখা দেয়াল তৈরি করে না, বরং সংযোগ সৃষ্টি করে। তার রং বিভাগ

0: জন ঘটায় না, বরং সংলাপ রচনা করে। এই কারণে শন স্ক্যালি কেবল একজন চিত্রশিল্পী নন, তিনি নীরবতার ভেতর দিয়ে কথা বলা এক দার্শনিক। তাঁর ক্যানভাসে মানুষ নিজের ভেতরের ছায়া ও আলো দুটোই খুঁজে পায়। তাঁর কাজ বিশ্বজুড়ে জাদুঘর ও গ্যালারিতে প্রদর্শিত হয়েছে এবং তিনি একাধিকবার টার্নার প্রাইজের জন্য মনোনীত হয়েছেন। শন স্ক্যালি হচ্ছেন একজন আধুনিক বিমূর্ত শিল্পী, যিনি তাঁর স্ট্রাইপস এবং গ্রিড চিত্রকর্মে মানব আত্মার গভীরতা, সংঘাত ও সৌন্দর্যকে মহাজাগতিক স্কেলে প্রকাশ করেছেন।
1: শন স্ক্যালির জীবন ও কর্ম সম্পর্কে আমরা শুনছিলাম মহিউদ্দিন তাহেরের কণ্ঠে।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, যারা মৃত্যু পর্যন্ত লড়াই করে যায়, পিছু হটে না, এক কথায় তাদের বলা হয় সংসপ্তক। প্রথিতযশা কথা সাহিত্যিক ও সাংবাদিক শহীদুল্লাহ কায়সার রচিত সংসপ্তক উপন্যাসের পাত্রপাত্রীরাও জীবন সংগ্রামে পিছু হটেনি।
1: সংসপ্তক উপন্যাসের জমিদার, মধ্যবিত্ত, কৃষক, মেহনতি মানুষ, বুদ্ধিজীবী সহ সমাজের বিভিন্ন স্তর ও শ্রেণী পেশার মানুষের চরিত্র চিত্রিত হয়েছে উপন্যাসের মধ্য দিয়ে। লেখক বাঙালি জাতির আত্মপরিচয়, সংগ্রাম এবং ধারাবাহিক ইতিহাসের কথা তুলে ধরেছেন।
2: সুপ্রিয় উত্তরণ শ্রোতা সঙ্গী, গ্রন্থ পরিচিতি পর্বে শহীদুল্লাহ কায়সার রচিত সংসপ্তক উপন্যাস সম্পর্কে পর্যালোচনা করছেন ডক্টর তারিক মঞ্জুর।
3: শহীদুল্লাহ কায়সার শহীদ বুদ্ধিজীবীদের একজন। তাঁর আরেক পরিচয়, তিনি লেখক চলচ্চিত্রকার জহির রায়হানের ভাই। পেশায় শহীদুল্লাহ কায়সার ছিলেন সাংবাদিক। তাঁর লেখা উপন্যাস দুটি, সংসপ্তক এবং সারেংবৌ, দুটি বই দারুণভাবে প্রশংসিত। আজকের পর্বে সংসপ্তক উপন্যাস নিয়ে আলোচনা করা হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এবং পরে বিশ্বের আর্থসামাজিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসে। আগে ছিল সামন্ত সমাজ, সেখানে যার যত বেশি জমি সে তত বেশি ক্ষমতার অধিকারী। বিশ শতকের প্রথম কয়েক দশক ভারতবর্ষে ছিল সামন্ত প্রথার দোর্দণ্ড প্রতাপ। এরপর শিল্পের বিকাশ শুরু হয়, কলকারখানা স্থাপনের মধ্য দিয়ে পুঁজিপতি শ্রেণীর উত্থান হয়, এখান থেকেই পুঁজিতন্ত্রের বিকাশ। সংসপ্তক উপন্যাসে দেখা যায় ফেলুমিয়া প্রবল প্রতাপশালী ভূস্বামী, তার অঢেল জমি আর ক্ষমতা, তার চামচা রমজান আলী অত্যাচারের প্রতীক। কিন্তু ধীরে ধীরে ফেলুমিয়া তার জমিজমা ও ক্ষমতা হারাতে থাকে আর রমজানের মতো কৌশলী ব্যক্তি ক্ষমতার অধিকারী হতে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে এ অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দেয়। সেই দুর্ভিক্ষের সুযোগ নিয়ে কালোবাজারি করে রমজানের মতো ফড়িয়ারা বৃত্তের অধিকারী হয়ে ওঠে। সংসপ্তক উপন্যাসের শুরু হয়েছে টান টান উত্তেজনার মধ্য দিয়ে, যেখানে দেখা যায় গ্রামের মেয়ে হুরমতি গর্ভবতী হয়ে পড়েছে। অবিবাহিত মেয়ে কিভাবে গর্ভবতী হয় এ নিয়ে সালিশ বসেছে। সালিশে হুরমতির শাস্তি হয়, তার কপালে ব্রিটিশ রানীর ধাতব মুদ্রা দিয়ে ছেঁকা দেওয়া হয় আর তাকে এক ঘরে করা হয়। এর প্রতিবাদ করে গ্রামের যুবক লেকু। লেকু দরিদ্র বটে কিন্তু প্রতিবাদী। সে সালিশে প্রশ্ন করে, আজ যে মেয়েটিকে এক ঘরে করা হলো যে অপরাধে, সেই অপরাধের ভাগিদার পুরুষটির কি বিচার হবে? সঙ্গত কারণেই সে বিষয়ে আলোচনা আর হয় না। হুরমতি এক ঘরে হয়ে পড়লেও লেকুর বাড়িতে আশ্রয় পায়। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহেদ। জাহেদ কলকাতা থেকে গ্রামে আসে, সে বামপন্থী আন্দোলন করে, গ্রামের মানুষকে রাজনীতি সচেতন করে তুলতে চায়। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় তার আগ্রহ ও উদ্যম দেখা যায়। সমালোচকরা বলে থাকেন, শহীদুল্লাহ কায়সার উপন্যাসে জাহেদ চরিত্রের মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করেছেন। উপন্যাসের শেষে জাহেদকে পুলিশ ধরে নিয়ে যায়। রাবুর কানে তখন বাজতে থাকে জাহেদের উক্তি, আমি আসব, আমি আসব, আর এর মধ্য দিয়েই উপন্যাসের কাহিনী শেষ হয়। উপন্যাসের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র মালু। মালু ছিল গ্রামের দুরন্ত ছেলে। লেখাপড়া শিখে সে কলকাতায় আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তার অবস্থা পাল্টে যায়। রেডিওতে গান গেয়ে সে বিখ্যাত হয়ে ওঠে। সচ্ছল মধ্যবিত্ত শ্রেণীতে সে রূপান্তর লাভ করে আর হুরমতির জীবনে নতুন অধ্যায় শুরু হয়। সেও কলকাতায় আসে। উপন্যাসের এক অংশে রমজান লেখুকে কুপিয়ে পঙ্গু করে দেয়। তবে উপন্যাসের শেষে লেখু, সেকান্দার মাস্টার, হুরমতি, মালু আবার গ্রামটাকে নতুন করে গড়ে তোলার উদ্যোগ নেয়। যে গ্রামের পটভূমিতে উপন্যাসটি দাঁড়িয়ে আছে তার নাম বাকুলিয়া। উপন্যাসের শুরুতে বাকুলিয়া গ্রামের দুটি পরিবারের কথা দিয়ে শুরু হয়েছিল। একটি হল মিয়াবাড়ি, যে বাড়ির অধিকারী ফেলুমিয়া ধীরে ধীরে ক্ষমতা হারাতে থাকে। আরেকটি পরিবার হল সৈয়দ পরিবার। এই পরিবারের সৈয়দ সাহেব মারা গেছেন। সৈয়দ গিন্নি কোনো রকমে সংসার ধরে রেখেছেন। সেই সংসারে রাবু নামের একটি মেয়ে সৈয়দ গিন্নির নিজের মেয়ের সাথে বড় হয়। রাবুকে বলা হয় সংসপ্তক উপন্যাসের নায়িকা চরিত্র। রাজনৈতিক কর্মী জাহেদের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাকুলিয়া গ্রাম ছাড়াও সংসপ্তক উপন্যাসে তালতলি গ্রামের কথা আছে। তালতলি গ্রামে হিন্দু অধিবাসীর সংখ্যা বেশি। সেখানকার হিন্দু তালুকদাররাও জমিজমা বিক্রি করে নিঃস্ব হতে থাকে। সংসপ্তক উপন্যাসটি নানা কারণে জনপ্রিয় হয়। এই উপন্যাসের টেলিভিশন নাট্যরূপ দেওয়া শুরু করেছিলেন শহীদুল্লাহ কায়সার নিজেই। বাংলাদেশের স্বাধীনতার আগে কিছু পর্ব বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়। 80-এর দশকে নতুন করে সংসপ্তক উপন্যাস টেলিভিশনে ধারাবাহিক নাটক রূপে প্রচারিত হতে থাকে।

0: আলমগীর কবির পরিচালিত সূর্যকন্যা ছবিটি মুক্তি পায় ১৯৭৫ সালে। এই সিনেমায় শ্রেষ্ঠাংশে অভিনয় করেন বুলবুল আহমেদ, জয়শ্রী কবির, সুমিতা দেবী, আহসান আলী, মায়া হাজারিকা এবং আরিফুল হক প্রমুখ।
1: সূর্যকন্যা সিনেমায় সন্ধ্যা মুখোপাধ্যায় গাওয়া আমি যে আধারে বন্দিনী গানটি বিপুল জনপ্রিয়তা লাভ করে।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, চলচ্চিত্রের গান পর্বে শুনছেন সূর্যকন্যা ছায়াছবির জনপ্রিয় গান আমি যে আধারে বন্দিনী।

0: উদার আমন্ত্রণ, ছবির মতো এদেশে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোন মনোহরি স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না। আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্কিন বা স্টালিংয়ের বিনিময়ে যা পাবেন ডালাসে অথবা মেম্পিস অথবা ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশুতোষ। আসুন ছবির মতো এদেশে বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না। শিল্পী মানে বস্তুত নকল নয় কি?
1: ঠিক তাই। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ভ্রমণ দৈনন্দিনতা থেকে একটু ভিন্ন স্বাদ নিয়ে আসে জীবনে, তাই মাঝে মধ্যে বেরিয়ে পড়ুন ভ্রমণে, ঘুরে আসুন আকর্ষণীয় পর্যটন কেন্দ্রসমূহ থেকে।
0: তবে হ্যাঁ, ভ্রমণে যান কিংবা বাড়িতেই থাকুন, ঋতু পরিবর্তনের ধারায় আশ্বিন মাসের মাঝামাঝি সময় অতিক্রম করছি আমরা, কিন্তু মাঝে মাঝেই হচ্ছে বর্ষা।
1: ঠিক তাই। এতে ডেঙ্গুবাহী এডিস মশার বিস্তারও বেড়ে যাচ্ছে, তাই এডিস মশার আক্রমণ এড়িয়ে চলুন। কোনোভাবে ডেঙ্গু আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শে যথাযথ চিকিৎসা নিন।
0: ভালো থাকুন সকলে। এই প্রত্যাশায় শেষ করছি আজকের উত্তরণ। উত্তরণ আজকের পর্ব গ্রন্থনা করেছেন ইকবাল খুরশেদ, উপস্থাপনায় ছিলাম আমি এ কে এম শোয়েব,
1: এবং সাথে ছিলাম রাবেয়া সুলতানা শিউলি, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা,
0: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, আর উত্তরণ প্রযোজনা করলেন ডক্টর শাইলা আক্তার।
1: শুভরাত্রি।
0: শুভরাত্রি।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: প্রিয় শ্রোতা, আজ আমরা কথা বলছিলাম ডেঙ্গুর গুজব সম্পর্কে। আরও একটি গুজব আমাদের সমাজে প্রচলিত রয়েছে, পেঁপে পাতার রস, ছাগলের দুধ বা কাঁকড়ার স্যুপ, এইসব খেয়ে ডেঙ্গু সারে। আমরা অনেক সময়ই শুনি পেঁপে পাতার রস খেলে প্ল্যাটিলেট বাড়ে, ছাগলের দুধ খেলেই বোধহয় ডেঙ্গু সেরে যায় বা কাঁকড়ার স্যুপ ডেঙ্গুর ওষুধ হিসেবে কাজ করে। ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ। বর্তমানে এর জন্য নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল ওষুধ নেই, তবে কোনো বিশেষ খাবার বা ঘরোয়া উপাদানও ডেঙ্গু নিশ্চিতভাবে সারিয়ে দেয় এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণও নেই। ডেঙ্গুতে সাধারণত পর্যাপ্ত তরল, যেমন পানি হতে পারে, খাবার স্যালাইন বা অন্যান্য তরল এবং পুষ্টিকর খাবার খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া রোগীর পর্যাপ্ত বিশ্রাম, পর্যাপ্ত তরল গ্রহণ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জ্বর ও ব্যথা নিয়ন্ত্রণ এবং রোগীর অবস্থা পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ। জ্বরের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল ব্যবহার করা যেতে পারে, তবে কোনোভাবেই অ্যাসপিরিন, আইবুপ্রোফেন বা এই ধরনের ব্যথানাশক ওষুধ ডেঙ্গুতে রক্তপাতের ঝুঁকি বাড়িয়ে দেয়, তাই কোনোভাবেই এই ধরনের ওষুধ সেবন করা যাবে না। পেঁপে পাতার রস বা অন্যান্য কোনো ঘরোয়া উপাদান খাওয়ার কারণে যেন চিকিৎসা নিতে দেরি না হয় সেদিকে খেয়াল রাখুন। আরও কিছু গুজব আমরা শুনতে পাই, একবার ডেঙ্গু হলে আর কখনো হয় না। কেউ কেউ মনে করেন একবার ডেঙ্গু হলে জীবনে আর দ্বিতীয়বার এই রোগ হয় না। এটি সঠিক নয়। ডেঙ্গু ভাইরাসের চারটি প্রধান সেরোটাইপ রয়েছে, ডেন 1, 2, 3 এবং 4। বর্তমানে 2 আর 3 আমাদের দেশে বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে, এই বছরে 3 এর মাত্রা বেশি। এবার একটি ধরনের ডেঙ্গু হলে পরবর্তী বছরে অন্য কোনো সেরোটাইপ দিয়ে কিন্তু আক্রান্ত হওয়া সম্ভব, তাই একবার ডেঙ্গু হয়েছে বলে ভবিষ্যতে আর ডেঙ্গু হবে না এমন নিশ্চয়তা নেই। কিছু ক্ষেত্রে পরবর্তী সংক্রমণ বরঞ্চ আপনাকে গুরুতর ডেঙ্গুর দিকে নিয়ে যেতে পারে, তাই আগে ডেঙ্গু হয়ে থাকলে আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে এবং এবার ডেঙ্গু মনে হলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডেঙ্গু কিন্তু কোনো ছোঁয়াচে রোগ নয়। ডেঙ্গু রোগীর পাশে বসলে আপনার ডেঙ্গু হবে বা একসঙ্গে খাওয়া দাওয়া করলে ডেঙ্গু হবে এমনটি নয়। ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির পাশে বসা, কথা বলা, হাত মেলানো বা একসঙ্গে খাওয়ার খাওয়ার মাধ্যমে ডেঙ্গু ছড়ায় না। ডেঙ্গু সাধারণত ভাইরাসবাহী স্ত্রী এডিস মশার কামড়ের মাধ্যমে ছড়ায়, তাই ডেঙ্গু রোগীকে মশারের নিচে রাখতে হবে যাতে তাকে কোনোভাবে অন্য একটি মশা কামড় দিতে না পারে, কারণ ওই মশা যখন আপনাকে কামড়াবে তখনই ডেঙ্গু ছড়িয়ে পড়তে পারে। এরপরে আমরা অনেকে ভাবি জ্বর কমে গেলেই বিপদ কেটে যায়, কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ডেঙ্গু রোগীর জ্বর কমে গেছে মানেই তিনি সুস্থ হয়ে উঠেছেন এমনটি নয়, বরঞ্চ জ্বর কমে যাওয়ার অর্থাৎ আক্রান্তের তৃতীয় এবং সপ্তম দিনের মধ্যেই আরও বেশি গুরুতর হওয়ার ঝুঁকি দেখা দেয়। তাই রোগীকে জ্বর কমার পরেও 24 থেকে 48 ঘন্টা বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন। জ্বর কমে গেছে মানেই বিপদ কেটে গেছে এমনটা ভাববেন না। প্রিয় শ্রোতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো স্বাস্থ্য তথ্য দেখলেই তা সত্যি ধরে নেবেন না, বরং তথ্যের উৎস যাচাই করুন। প্রয়োজনে চিকিৎসক, সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বা নির্ভরযোগ্য স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠানের পরামর্শ নিন। ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসা নয়, মশার প্রজননস্থল ধ্বংস করাও জরুরি। বাড়ি, কর্মস্থল ও আশেপাশে পানি জমে আছে কিনা নিয়মিত খেয়াল করুন। পানি জমে থাকলে তা ফেলে দিন এবং পানি জমার সম্ভাব্য সুযোগ থাকলে তাও ধ্বংস করুন। ডেঙ্গু প্রতিরোধে পরিবার, সমাজ, স্থানীয় প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সরকারি কার্যক্রম সবকিছুর পাশাপাশি মানুষের সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবশেষে বলি, গুজব নয়, সঠিক তথ্য, আতঙ্ক নয়, সচেতনতা, অবহেলা নয়, সময় মতো চিকিৎসা। আসুন আমরা নিজে সচেতন হই, অন্যকেও সচেতন করি এবং ডেঙ্গু প্রতিরোধে একসঙ্গে কাজ করি। ডেঙ্গু ঠেকায় একসাথে। সুস্থ থাকুন, সচেতন থাকুন, এই শুভকামনায় এখানেই বিদায় নিচ্ছি।
1: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে আজকের মতো এখানে শেষ হল। গ্রন্থনা উপস্থাপনা ছিলেন ডাক্তার মিন্টু চৌধুরী, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনা মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার, প্রচারে বাংলাদেশ বেতার, ঢাকা তথ্য সম্প্রচার মন্ত্রণালয়।
2: বাংলাদেশ বেতার ঢাকা আয়োজনে এখন শুনবেন দেশের গান, শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। শিল্পী কণ্ঠে গানে কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন আনোয়ার পারভেজ।

0: দেশের গান শুনলেন শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শুরু হচ্ছে শ্রোতাদের অনুরোধে ছায়াছবির গান নিয়ে সঙ্গীতানুষ্ঠান নিবেদন।

0: প্রিয় শ্রোতা, সপ্তাহ পরিক্রমায়
1: আপনাদের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসন নিবেদন নিয়ে আবার হাজির হয়েছি আমরা,
2: এস এম আসাদুজ্জামান
1: এবং আমি সুরাইয়া সুলতানা।
2: আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন।
1: আজকের আয়োজনের শুরুতেই যে গানটি শোনাবো সেটি তুমি আমার ছায়া ছবি থেকে নেওয়া হয়েছে, শিল্পী কনক চাপা ও আগুন।
2: শুনতে চেয়েছেন জিগাতলা গোবিন্দবাসী, ভুয়াপুর টাঙ্গাইল থেকে সিরাজুল ইসলাম সৈকত, গাবগাছি চন্দনগাতি বেলকুচি সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, সাথে আছেন সজীব সুমাইয়া শিরিন শিলা,
1: নারায়ণপুর ভাবখালী নতুনবাজার ময়মনসিংহ সদর থেকে মনিরা খাতুন, আনায়া সুমন সরকার, মোমিন হাসান দুরন্ত, জান্নাতুল মাওয়া, অর্জুন চন্দ্রশীল পাঁচ নম্বর পূর্ব গুপ্তিবাজার ফরিদগঞ্জ চাঁদপুর থেকে, সাথে আছে পূজা রানী শীল, ঋতু পন্না রয়, কাজুর মেম্বার মুক্তারবাগ, মুক্ত ইসলাম, সোহাগ ব্যাপারী, সিমরান বিশ্বাস, দেবলীনা মালাকার, ফিরোজ ইকবাল, আফরোজা সরকার, সীমা আব্দুল কাদের ফকির ও মুস্তফা কামাল পাশা,
2: শীতলকুচি কোচবিহার ভারত থেকে শহীদুল ইসলাম, উত্তর মাগুরা গোস্বামী দুর্গাপুর কুষ্টিয়া সদর কুষ্টিয়া থেকে মোসাম্মদ সাকির উন্নেসা, মোসাম্মদ উর্মি খাতুন মিম ও মোসাম্মদ মুন্নি খাতুন,
1: তিনমোর অলিপুর কুড়িগ্রাম থেকে বাবলু লাবলু, লাবলি ও বাবলা।

0: এবার শোনাব রুনা লায়লার কণ্ঠে একটি গান, গানটি নেওয়া হয়েছে ভাঙচুর ছায়াছবি থেকে।
1: আর পছন্দ আপনাদের মিত্রবাটি পীরগঞ্জ ঠাকুরগাঁও থেকে মোহাম্মদ জুয়েল, সাথে আছে রিমঝিম এবং তানজিম।
0: ইমামগঞ্জ চর ফ্যাশন ভোলা থেকে নুরুল ইসলাম নির্জন, সাথে আছেন নীলিমা, সুইটি, সুরভি, স্নিগ্ধা, কবির ও ইমরান।
1: চলুন শুনি।

0: এবারে বাংলার বউ ছায়াছবি থেকে একটি গান শোনাবো, যে গানটি শিল্পী মনির খান ও সোনিয়া, এবং পছন্দ হচ্ছে আপনাদের।
1: সিংড়িয়া, ডাকালিগঞ্জ, জলঢাকা, নীলফামারী থেকে সত্যেন্দ্রনাথ রায়, শিবারানী রায়, সন্দীপন রায়, সুকন্যা রায়, বেনুঘাট, দিঘিরপার, রংপুর থেকে সেলিম রাজ, ইমন বাবু, রিপন বাবু, সেলিনা আক্তার এবং রুমি খাতুন,
0: ভেন্ডারবাড়ি, অলিপুর, কুড়িগ্রাম থেকে জাহাঙ্গীর আলম, নুরুল আলম এবং ফারুক। চলুন শুনি আপনাদের পছন্দের গানটি।

0: এবারে শোনাব আয়ুব বচ্চুর কণ্ঠে আম্মাজান ছায়াছবি থেকে একটি গান, আর গানটি শুনতে চেয়েছেন আপনারা।
1: জীবনপুর চড়িডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে মেহেদি হাসান মামুন, আরিয়ান শামীম ও আজিজ খান, ডুয়েট জয়দেবপুর গাজীপুর থেকে জাহিদুল ইসলাম, আহাদ ফাহাদ শোভা, বদরখালী চকরিয়া কক্সবাজার থেকে নাইম ও মামুন,
0: ভাটগাঁও রাংচাপড়া ভালুকা ময়মনসিংহ থেকে মোহাম্মদ জুয়েল মিয়া, সাথে আছেন আবিদ, আয়েশা, জিবা, ফাহিমা, হাসিব, মহির খারুয়া গফরগাঁও ময়মনসিংহ থেকে মোহাম্মদ শরীফ উদ্দিন, আপনার সাথে রয়েছেন মিসেস সুমা শরীফ, সামিয়া, সাদিয়া, ইকবাল আহমেদ, সজীব, আধারদিঘি বালিয়াডাঙ্গি ঠাকুরগাঁও থেকে রয়েছেন মোহাম্মদ সোহেল রানা, সোহেল রয়েছেন, সাথে রয়েছেন রায়হান, সবুজ, আবির, রফিকুল, শেখ ফরিদ ও দীপক চক্রবর্তী।
1: শেখপাড়া সোনাপুর বাগাতিপাড়া নাটোর থেকে মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ শাহিদ গায়েব, মোহাম্মদ শাহাদ শাফি, ঘিওর মানিকগঞ্জ থেকে মোহাম্মদ মোফাজ্জল হোসেন।

0: এবারে ওরে সাম্পানিওয়ালা ছায়াছবির গান শিল্পী সোনিয়া এবং রাজীব।
1: শুনতে চেয়েছেন শিবালয় মানিকগঞ্জ থেকে মোহাম্মদ রাসেল শেখ, ঘোড়াদাই সুলতানশাহী গোপালগঞ্জ থেকে ফয়সাল আহমেদ শিপন ও ফাইয়াজ আহমেদ জারিফ,
0: মোহাম্মদ মিজানুর রহমান আকাশী তিল্লি সাটুরিয়া মানিকগঞ্জ, তুরন্ত ধামেশ্বর দৌলতপুর মানিকগঞ্জ থেকে মোহাম্মদ আকাশ মিয়া।

0: এবার এই গানটি শুনতে চেয়েছেন আপনারা দক্ষিণ লালপুর নাটোর থেকে আব্দুল হান্নান ও আকলিমা বেগম, দক্ষিণ পিরিজপুর বাজিদপুর কিশোরগঞ্জ থেকে, বর্তমানে জেদ্দা সৌদি আরব থেকে সাইফুল ইসলাম শান্ত ও আলিয়া সুলতানা, চিলাইগাতে হাজিবাড়ি পূর্বধলা নেত্রকোনা থেকে তোফাইল আহমেদ হানিফ ও লিজা আক্তার,
1: মাঝগ্রাম সাথিয়া পাবনা থেকে মোহাম্মদ মোজাম্মেল হক, মমতা ও মুজাহিদুল ইসলাম মাহিম, শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে পলাশ হাসান, বর্তমানে সৌদি আরব থেকে, কল্যাণপুর রূপাচড়া, দাসেরহাট চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর থেকে মোহাম্মদ রুবেল, পশ্চিমবঙ্গ নদিয়া ভারত থেকে বাপ্পি শেখ, ধানগড়া রায়গঞ্জ সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ চান মিয়া হোসেন, সাথে আছেন সোহেল রানা, সাইরি, সামিয়া ও সায়েম।
0: আপনাদের সবার পছন্দ শেষ সংগ্রাম ছায়াছবির গান, শিল্পী ইন্দ্র কিশোর ও সাবিনা ইয়াসমিন।

0: শুনছেন অনুরোধের আসন নিবেদন। সাথে আছি আমরা
1: এস এম আসাদুজ্জামান
0: এবং সুরাইয়া সুলতানা।
1: এবারে শোনাবো রং নাম্বার ছায়াছবির গান। গানটির শিল্পী সাবিনা ইয়াসমিন।
0: আর শুনতে চেয়েছেন রানীর বন্ধ চিরির বন্ধ দিনাজপুর থেকে বিশ্বনাথ দাস, বিশু, ত্রিবেণী রানী দাস, সাগর কুমার দাস ও সৈকত কুমার দাস।

0: এবারে শোনাবো একটি সিনেমার গল্প, ছা ছবি থেকে গান। গানটি শুনতে চেয়ে চিঠি পাঠিয়েছেন সল্লাবায়েদ মনোহর দিন অসিনীতি থেকে আফরোজা সরকার, সীমা, লাকি ইস্ট্রাত, কামরুজ্জামান চৌধুরী, কৌশিক আহমেদ, সিয়াদ।
1: স্বাধীন খান আপনি লিখেছেন ডিমলা নীলফামারী থেকে। আরও রয়েছেন পাবনা সদর পাবনা থেকে মোবাইল টেকনিশিয়ান আবু বকর। মঞ্জুর ইসলাম মিন্টু আপনি লিখেছেন কেবল কৃষ্ণ, জুম্মাহাট, উলিপুর, কুড়িগ্রাম থেকে।
0: মকারকুল ছানকা সাটুরিয়া মানিকগঞ্জ থেকে মোহাম্মদ দুলাল, সাথে আছেন নসরিন আক্তার, রূপা, জাহানারা আক্তার।

এবারে অন্ধকার ছায়াছবির গান শিল্পী মনির খান ও বেবি নাজনীন পছন্দ করেছেন আপনারা। অর্জুন চন্দ্র শীল লিখেছেন পাঁচ নম্বর পূর্ব গুপ্তিবাজার ফরিদগঞ্জ চাঁদপুর থেকে। সাথে আছে অনেকেই, পূজা রানী, শীল ঋতু, পন্না রয়, কাজল মেম্বার, মুক্তার বাগ, মুক্তা ইসলাম, ফিরোজ ইকবাল, মিলন কুমার মন্ডল, সিমরান বিশ্বাস, দেবলীনা মালাকার, আব্দুল কাদের ফকির, মোস্তফা কামাল পাশা ও মোহাম্মদ সোহাগ ব্যাপারী। রামপুর বারোবাজার কালীগঞ্জ ঝিনাইদহ থেকে মোহাম্মদ ফিরোজ ইকবাল। সাথে আছে লাবিব হুসাইন, আফিফ হুসাইন, জামিনী খাতুন, নুরুল ইসলাম, নির্জন। চলুন শুনি আপনাদের পছন্দের গানটি।

0: বিলাত ফেরত মেয়ে ছাছবির গান শিল্পী ইন্দ্র কিশোর কনক চাপা।
1: শুনতে চেয়েছেন আরিফ মাহমুদ পরশ ও সাজিদ ইসলাম আরিয়ান। আপনি লিখেছেন ডুমদিয়া কাপাসিয়া গাজীপুর থেকে, সাকুচাইল ছাতিয়াইন মাধবপুর হবিগঞ্জ থেকে অতীন্দ্র সরকার ইমন, সুমি সরকার পূজা, দেবশ্রী পল্লবী ও অনুরাগ।
0: আর আছেন তানজিলার সাথী উত্তর বাসাবো ঢাকা থেকে, চলুন শুনি।

0: এবারে বৌরানী ছাঁচের গান শিল্পী সাবিনা ইয়াসমিন।
1: শুনতে চেয়েছেন নারায়ণপাড়া মচমইল বাগমারা, রাজশাহী থেকে মোহাম্মদ ফিরোজ আহমেদ, সাদিক মাহমুদ ও কাউসার।

0: সবশেষে আরও একটু গানের আমরা কিছুটা শুনব। দূরদেশ ছায়াছবির গান, শিল্পী সৈয়দ আব্দুল হাদী, আর পছন্দ করেছেন আপনারা
1: ইসার চালা, সাগরদিঘি, ঘাটাইল টাঙ্গাইল থেকে রানুবালা, বাদল বর্মন, সিমরান এবং অনিতা মুক্তিদাস, আজমমুর, উলিপুর, কুড়িগ্রাম থেকে শুভ্র আহমেদ ও নাজ আহমেদ।

0: এই গান শুনতে শুনতে বিদায় নিতে হচ্ছে। জানিয়ে দিচ্ছে আমাদেরকে লিখবার ঠিকানা, অনুরোধের আসন নিবেদন, প্রযত্ন পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। ইমেল ঠিকানা বিবি নিবেদন 2018@outlook.com।
1: নিবেদন গ্রন্থনা ছিলেন দেবপ্রসাদ দাস, সম্পাদনায় আব্দুল আউয়াল, প্রকৌশল সহযোগিতায় শামীম আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা, প্রযোজনা মোহাম্মদ মনিরুজ্জামান।
0: বন্ধুরা, আগামী রবিবার ঠিক একই সময় আপনাদের পছন্দের গান নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।

এতক্ষণ শুনলেন শ্রোতাদের অনুরোধে ছায়াছবির গানের অনুষ্ঠান নিবেদন, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই খবর শুনতে পাবেন।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি ফাতেমা সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে আজ দেশে ফিরেছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি অন্যান্যের মধ্যে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শান্তি, গণতন্ত্র, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, মানবিক বিষয় এবং টেকসই উন্নয়ন সহ বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরেন। নিউ ইয়র্ক সফরে তিনি ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক সহ ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেন। এইসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক শান্তির বিষয়গুলো গুরুত্ব পায়। প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহদি আমিন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও সফল আখ্যায়িত করে বলেছেন, এই সফরের মাধ্যমে প্রধানমন্ত্রী বিশ্ব সম্প্রদায়ের কাছে দেশকে এক উচ্চতর অবস্থানে নিয়ে গেছেন। তিনি আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের একথা বলেন। প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউ ইয়র্ক সফরে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও অগ্রাধিকারগুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীগণ সম্মিলিতভাবে প্রায় ৮০টি কর্মসূচিতে অংশ নেন এবং এসব কর্মসূচিতে বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক শান্তি সহ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পেয়েছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল মত পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণের জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ বঙ্গভবনে বাংলাদেশ কৃষক সমিতির ৮ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। কৃষকদের সর্বাঙ্গীন সহযোগিতার আশ্বাস দিয়ে রাষ্ট্রপতি বাংলাদেশ কৃষক সমিতিকে কৃষকদের স্বার্থকে একটি আন্দোলনে পরিণত করার পরামর্শ দেন। কৃষিপণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, কৃষিপণ্য ও শস্য যাতে সহজে ভোক্তার নিকট পৌঁছাতে পারে, কৃষক যাতে সঠিক মূল্য পায়, সেজন্য একটি কার্যকর বিপণন ব্যবস্থা গড়ে তুলতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয় আমলে না নিয়ে অপরাধের সঙ্গে সম্পৃক্ততার ভিত্তিতে দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আজ সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর শাহালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দেশে জ্বালানি সরবরাহ ক্রমশ স্বাভাবিক অবস্থায় ফিরছে। তিনি আজ রাজধানীতে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তেল ও গ্যাস সরবরাহের একটি প্রধান কেন্দ্র মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর বিকল্প উৎস খুঁজে পেতে কিছুটা সময় লেগেছে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন বলেছেন, ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি আজ নির্বাচন ভবনে ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনের মনিটরিং সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে সিইসি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো এই উপনির্বাচনও যেন দেশে বিদেশে প্রশংসিত হয়, সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে। এদিকে উপনির্বাচনকে সামনে রেখে আজ নির্বাচন ভবনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে ইসি। দেশে আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২৫ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ২১৫৮ জন। এছাড়া হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১৩৪১টি শিশু। আগামীকাল সকাল ৯টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত ১২টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: বাংলাদেশ বেতার ঢাকা আমাদের আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল ছটায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ এমদাদুল ইসলাম। পথপাথে অনুষ্ঠানে পরোপকারে ইসলামের নির্দেশনা সম্পর্কে বলবেন মুফতি মোহাম্মদ ফয়েজুল্লাহ। কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল ছটা পঞ্চাশ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল সাতটা বিশ মিনিটে। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমসী সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে। সকাল আটটা তিরিশ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা এগারোটা বেজে তিরিশ মিনিটে। স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা দুটা বেজে বিশ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল চারটা পাঁচ মিনিটে। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল পাঁচটা তিরিশ মিনিটে। ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকাই একসাথে বিকেল পাঁচটা চল্লিশ মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালি ফসল সন্ধ্যে ছটা বেজে পাঁচ মিনিটে। সন্ধ্যে সাতটা বেজে পাঁচ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে সাতটা বেজে তিরিশ মিনিটে। রাত আটটা দশ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত নটা পাঁচ মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনবেন রাত দশটা পাঁচ মিনিটে। সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরে আলাপন রাত দশটা তিরিশ মিনিটে। এছাড়া এফএম নব্বই মেগাহার্জে রাত বারোটা পনেরো মিনিটে নিশ্রুতি অনুষ্ঠানে শুনবেন নাটক ক্রিম বিস্কুট। এবারে এফএমের অনুষ্ঠান এফএম বিরানব্বই মেগাহার্জে সন্ধ্যে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম নব্বই মেগাহার্জ, এফএম একশো দুই মেগাহার্জ ও এফএম একশো ছয় মেগাহার্জে সকাল ছটা থেকে বেলা বারোটা দশ মিনিট এবং বেলা দুটা পনেরো মিনিট থেকে রাত এগারোটা পনেরো মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার আবহাওয়ার পূর্বাভাস। আগামীকাল সকাল নটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকা, চাঁদপুর, ফেনী ও খুলনা পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জ ও সন্দ্বীপে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল নয়টায় সাতাত্তর শতাংশ, সন্ধ্যা ছয়টায় একষট্টি শতাংশ। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে উনপঞ্চাশ মিনিটে, অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা বেজে উনপঞ্চাশ মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক ছশো তিরানব্বই কিলোহার্টজ ও এফএম একশো ছয় মেগাহার্সে, এফএম একশো দুই ও এফএম নব্বই মেগাহার্সে। এখন শুনবেন পবিত্র কুরআন তিলাওয়াত ও তর্জমা।
3: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।

0: তিলাওয়াতকৃত আয়াতসমূহে মহান আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয়ই যারা ইমান এনেছে ও নেক আমল করেছে তাদেরকে তাদের রব হেদায়েত দান করবেন তাদের ইমানের বদৌলতে, তাদের বাসস্থান সুখময় জান্নাতে যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়। সেখানে তাদের প্রার্থনা হবে, হে আল্লাহ, তুমি মহান পবিত্র। আর সেথায় তাদের অভিবাদন হবে সালাম। তাদের শেষ প্রার্থনা হবে, সমস্ত প্রশংসা সারা জাহানের রব আল্লাহরই জন্য।
1: পবিত্র কোরআন তিলাওয়াত ও তরজমা শুনলেন। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা আমাদের নিশুতি অধিবেশন শুরু হল। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। অনুষ্ঠান প্রচার হচ্ছে FM 90 মেগাহার্টজে। আজকের অনুষ্ঠান উপস্থাপনে আছি আমরা দুজন, আমি সজীব দত্ত
1: এবং আমি মোহাম্মদ শহীদুল্লাহ।
0: প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ সিরাজুল আলম, মোহাম্মদ শামীম আহমেদ, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মেহেদী হাসান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আপনারা আমাদের নিশুতি অধিবেশন শুনছেন। এবার জানিয়ে দিচ্ছি আমাদের আজকের নিশুতি অধিবেশনে শ্রোতাদের জন্য যা যা থাকছে। প্রথমে রাত 12টায় শুনবেন বাংলা সংবাদ, 12:05 ইংরেজি সংবাদ, 12:10 শুনবেন দেশের গান, 12:15 নিশুতির নাটক ক্রিম বিস্কুট, 1:15 বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান, 1:40 রংধনু মিশ্র গানের অনুষ্ঠান, 2:00 আকাশ ভরা সুরের ধারা দেশ বিদেশের রকমারি গান, 2:50 নজরুল সঙ্গীত, 2:55 আবহাওয়া বার্তা ও দিনের অনুষ্ঠান পরিচিতি। জানিয়ে দিলাম আমাদের আজকের নিশুতি অধিবেশনে শ্রোতাদের জন্য যা যা থাকছে।
0: বাংলাদেশ বেতার ঢাকা নিশুতি অধিবেশন শুনছেন, একটু পরেই খবর শুনতে পাবেন।

0: আসসালামু আলাইকুম। রাত 12টা, বাংলাদেশ বেতার, ঢাকা। খবর পড়ছি পুলক রঞ্জন। প্রধানমন্ত্রী তারেক রহমান নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগদান শেষে আজ দেশে ফিরেছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি অন্যান্যদের মধ্যে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শান্তি, গণতন্ত্র, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, মানবিক বিষয় এবং টেকসই উন্নয়ন সহ বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরেন। নিউ ইয়র্ক সফরে তিনি 11টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক সহ 30টি সরকারি কর্মসূচিতে অংশ নেন। এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জাতীয় নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক শান্তির বিষয়গুলো গুরুত্ব পায়। প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহাদি আমিন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও সফল আখ্যায়িত করে বলেছেন, এই সফরের মাধ্যমে প্রধানমন্ত্রী বিশ্ব সম্প্রদায়ের কাছে দেশকে এক উচ্চতর অবস্থানে নিয়ে গেছেন। তিনি আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের একথা বলেন। প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউ ইয়র্ক সফরে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয় স্বার্থ অগ্রাধিকারগুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীগণ সম্মিলিতভাবে প্রায় 80টি কর্মসূচিতে অংশ নেন এবং এসব কর্মসূচিতে বাণিজ্য বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক শান্তিসহ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পেয়েছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল মত পদ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ বঙ্গভবনে বাংলাদেশ কৃষক সমিতির 8 সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। কৃষকদের সর্বাঙ্গীন সহযোগিতার আশ্বাস দিয়ে রাষ্ট্রপতি বাংলাদেশ কৃষক সমিতিকে কৃষকদের স্বার্থকে একটি আন্দোলনে পরিণত করার পরামর্শ দেন। কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, কৃষিপণ্য ও শস্য যাতে সহজে ভোক্তার নিকট পৌঁছাতে পারে, কৃষক যাতে সঠিক মূল্য পায়, সেজন্য একটি কার্যকর বিপণন ব্যবস্থা গড়ে তুলতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক পরিচয় আমলে না নিয়ে অপরাধের সাথে সম্পৃক্ততার ভিত্তিতে দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আজ সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দেশে জ্বালানি সরবরাহ ক্রমশ স্বাভাবিক অবস্থায় ফিরছে। তিনি আজ রাজধানীতে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তেল ও গ্যাস সরবরাহের একটি প্রধান কেন্দ্র মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর বিকল্প উৎস খুঁজে পেতে কিছুটা সময় লেগেছে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন বলেছেন, ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি আজ নির্বাচন ভবনে ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনের মনিটরিং সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে সিএসি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো এই উপনির্বাচনও যেন দেশে বিদেশে প্রশংসিত হয় সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। এদিকে উপনির্বাচনকে সামনে রেখে আজ নির্বাচন ভবনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে ইসি। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল আজ। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 6 জন এবং হামের উপসর্গ নিয়ে 9 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 225 জনে। স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও 2158 জন। এছাড়া হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 1341 জন শিশু। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল।
1: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার, দ্য নিউজ রেড বাই মোহাম্মদ আবুল হোসেন। Prime Minister Tariq Rahman has returned home after concluding his visit to New York to attend the 81st session of the UN General Assembly. An Emirates flight carrying the Prime Minister, his wife Dr. Zubaida Rahman, and members of his entourage landed at Hazrat Shah Jalal International Airport this morning. Among others, local government, rural development and cooperatives minister Dr. Abdul Moin Khan and Chief Whip Nur Islam Moni received the Prime Minister at the airport. The centrepiece of the visit was Prime Minister's maiden address to the general debate of the UN General Assembly on 24th September, where he reaffirmed Bangladesh's support for global peace and humanity and said conflicts to be resolved through dialogue, diplomacy and mutual cooperation. He outlined the government's 3R strategy of recovery, restoration and reconstruction and pledged to build a prosperous, self-reliant and welfare-oriented democratic Bangladesh. During his New York visit, Tariq Rahman took part in 30 engagements, 11 bilateral meetings with countries around the world, 8 UNGA-related engagements and 11 institutional engagements. A major part of his diplomatic program was a series of meetings with the heads of state and government of 7 countries. Prime Minister's advisor and his office spokesperson Mahdi Amin has said Prime Minister Tariq Rahman's visit to the US to attend the UN General Assembly was highly successful and fruitful. He told these to journalists at Hazrat Shah Jalal International Airport after the Prime Minister returned home this morning. Mahdi Amin said Prime Minister's visit brought national interests and priorities of Bangladesh under sharp focus through a wide range of bilateral and multilateral engagements. He said Prime Minister's engagements covered the issues of direct importance to Bangladesh, including trade and investment, manpower exports, energy security, regional cooperation, Rohingya crisis, health, climate change, and international peace. President Mirza Fakhrul Islam Alamgir has called to form a central organization for farmers at the national level to ensure their overall development and protect interests irrespective of party affiliation. He made the call as an 8-member delegation of Bangladesh Farmers Association led by its president Muhammad Siddiqur Rahman Kul Moez paid a courtesy call on the president at Bangabhavan today. President assured the delegation of all-out cooperation and advised them to communicate with the government and call for turning the interests of farmers into a movement. Home Minister Salahuddin Ahmed has said action would be taken against miscreants based on their involvement in crimes irrespective of political affiliation. He said these to reporters at the Secretariat in the capital today. The minister said the officer in charge of Shah Ali police station was withdrawn following an incident of the vandalism and looting at Radda Health Center in Mirpur. Salahuddin Ahmed added that 9 people have so far been arrested in connection with the attack and vandalism. He further said 3 people were arrested in connection with the vandalism at content creator and influencer Salman Muqtadi's studio. Power, Energy and Mineral Resources Minister Iqbal Hassan Mahmood has said fuel supply in the country has been gradually returning to normalcy. He was talking to journalists at the Secretariat in the capital today. Replying to a question, the minister said the Middle East, a major hub for oil and gas supplies, was affected by conflict and it took some time to find alternative sources. The Election Commission has taken all necessary preparations to ensure a free, fair and peaceful by-election in Thakurgaon 1 constituency. Chief Election Commissioner M.M. Nasiruddin said this while talking to reporters after inspecting the monitoring cell for the Thakurgaon 1 by-election at the Election Bhavan today. Expressing optimism about a smooth election, the CC said efforts are underway to ensure that the by-election earns praise both home and abroad, as like the 13th National Parliamentary Election. 6 more people died of dengue in their country in last 24 hours till 8 a.m. today, bringing the total death toll this year to 225. A press release from the Directorate General of Health Services said this today. Meanwhile, 9 more children died with symptoms of measles in last 24 hours up to 8 a.m. today. Finally, weather and forecast will be till 9 tomorrow morning says there is no inner report warning and no signal is to be hoisted. And that's the end of the news. Our next bulletin will be at 7 tomorrow morning in Bangla.
2: Bangladesh weather Dhaka. Shunchen Nishuti Odhibeshon. Ekhon shunben desher gaan. শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রি, গীতিকার এস এম হেদায়েত, সুরকার লাকি আখন্দ।

0: এতক্ষণ দেশের গান শুনলেন, বাংলাদেশ বেতার ঢাকা। আপনারা আমাদের নিশতীয় অধিবেশন শুনছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আজকের নাটক ক্রিম বিস্কুট, রচনা আল আমিন খান, প্রযোজনা ফেরদৌস আরা খানম, নাট্যানুষ্ঠান ক্রিম বিস্কুট।
2: আসছি মা, আর একটু সময় দাও, অঙ্কটা একটু শেষ করে আসি।
3: লন, আপনি খাইয়া যান, হামিদে আইলে অরিনি আমি পরে খামু, আপনার আবার দেরি হইতাছে।
4: হামিদে সারা রাত জেগে লেখাপড়া করছে, পোলাটা আমার একটু ঘুমায় নাই সারা রাতে। আসুক। ও বাজান, জলদি আয়, কয়টা ভাত খাই একলগে। বেলা উঠে গেল, আমার আবার কামে যাওয়ার লাগবো।
3: হ, আপনার তো দেরি হইতাছে, গ্রামের পোলা পাইন এই সময় স্কুলে যায়, একটু আগে গেলে দুইটা টাকা বেশি বিক্রি করবেন, তাছাড়া অসময়ে স্কুল মাঠে গেলে আপনার ক্রিম বিস্কুট কেউ খাইব না।
4: খাইবো খাইবো আসিরন, খাইবো, আমার এই ক্রিম বিস্কুটে জাদু আছে, কেউ একবার খাইলে সে আর ভুলতে পারে না। আর তুমি কইলা আমার ক্রিম বিস্কুট কেউ খাইবো না, এটা কোনো কথা কইলা? এই কালাম মিয়ার ক্রিম বিস্কুট এতই মজার যে এই এলাকার হগল মানুষ জানে। একটা ক্রিম বিস্কুট একটা মানুষের ক্ষুধা মিটায় দেয়, মানুষের ক্লান্তি দূর করে, আর কান্নারত শিশুর কান্না থামায়। ক্রিম বিস্কুটের ডাক শুইনা রাস্তার মানুষ থইনকা দাঁড়ায়, যে কেউ একবার মুখে দিলে বিস্কুটের স্বাদে গন্ধে চোখ বন্ধ হয়ে আসে, একেবারে রসগোল্লার মতো, চোখ খুললেই আরো একটা চাই, বুঝলা? আজ তোমারে একটা ক্রিম বিস্কুট দুমুনে খাইয়া দেখো।
3: আমার খাওয়ানোর কাম নাই, ওইটা বিক্রির টাকা আপনি আলাদা করে রাখেন, আমার হামিদে স্কুল পাশ কইরা কলেজে যাইব, তখন ওই টাকা কাজে লাগবো, টাকার অভাবে পড়ালেখা যেন আমার হামিদের বন্ধ না হয়।
4: আমাকে হেডমাস্টারে মাইয়া ফারহানা, তুমি চেনো তারে?
3: হায় আল্লাহ, চিনমু না কে, রোজই তো আসে, লাউয়ের ডগার মতো ছিপছিপে পাতলা, কি সুন্দর গোলগাল একখানা মুখ, দেখতে একেবারে পুতুলের মতন, আর খুব শান্ত। ওই রকম একখান মাইয়া যদি আমার ঘরে থাকতো।
4: মাইয়াটা খুব ভালা, আমার ক্রিম বিস্কুটের বাক্সটা পাললে সে একাই কিনে নেয়।
3: টাকা দেয় তো?
4: এইটা তুমি কি কইলা আসিরন, টাকা দেয় মানে? আজ পর্যন্ত মাইয়াটারে একটা ক্রিম বিস্কুট ফিরি ফিরিতে খাইতে পারি নাই, কোনো কোনো দিন মাইয়াটার কাছে টাকা না থাকলেও

0: আমারে খাড়া করিয়া মাস্টার সাহেবের কাছে দৌড়ে গেছে টাকার জন্য। কোনোদিন একটা টাকাও বাকি রাখে নাই, খুব বালা একটা মাইয়া।
1: ও মাস্টার সাহেব গতকাল আইছিল?
0: মাস্টার সাহেব?
1: হ
0: আমার গোবাড়িতে?
1: হ হামিদের নিয়া শুধু মাস্টার সাহেব না, স্কুল কমিটির সবাই অনেক আশা করে, স্বপ্ন দেখে।
0: কি কইল?
1: কইল আমাগো হামিদে স্কুলের গৌরব নিয়ে আইব।
0: আল্লাহ আল্লাহ, আমাগো হামিদরে তুমি দেখো।
1: মাস্টার সাহেব আপনারে দেখা করতে কইছে।
0: খবরটা আমিও পাইছি, আজ যামুনে আজ যামুনে।
1: আচ্ছা কেন যাইতে কইছে, কিছু কি টের পাইছেন?
0: হামিদে মেট্রিক পরীক্ষা দিব না, তার ফর্ম ফিল আপের জন্য টাকা লাগবো, সেই জন্য হয়তো দেখা করতে কইছে।
1: টাকার জোগাড় কি হইছে?
0: অহনো হয় নাই, আল্লাহ চাইলে ওইতে আর কতক্ষণ। তয় মাস্টার সাহেব আমার একটা প্রস্তাব দিছিল, তুমি কও আসিরন, আমার একমাত্র সন্তান হামিদ, তার ফর্ম ফিল আপের টাকা কেমনে হেডমাস্টারের কাছ থেকে নেই?
1: না কখনো নিবেন না, আমার এই কানে দুলজোড়া বিক্রি কইরা হামিদের ফর্ম ফিল আপ করবেন।
0: আসিরন?
1: জি, আমার হামিদে উপরে আল্লাহ সারা পৃথিবীর কোন মানুষের কাছে মাথা নত করব না।
0: তুমি আমার বুকটারে উঁচা করে দিলা বউ, চিন্তা করো না, আল্লাহ একটা কিছু ব্যবস্থা অবশ্যই করব, অবশ্যই করব।
1: ওই যে হামিদ আইয়া পড়ছে, আই বাপ বয়।
2: আব্বা আপনি খেয়ে যেতে পারতেন, প্রতিদিন আমার জন্য অপেক্ষা করেন, এটা ঠিক না।
0: আরে বাজান, তোরে ছাড়া একলা খাইলে আমার পেট ভরে না।
2: তাই বইলা প্রতিদিন আপনি আমার জন্য দেরি করবেন?
0: দেরি না করলে যে কাজে যেতে মন সায় না বাপ, মনেরও তো জোরের দরকার আছে।
2: আব্বা হেড স্যার আপনারে দেখা করতে কইছে।
0: হ্যাঁ তোর মাই কইল, আজ যেমনে তোরে নিয়া আমরা যখন স্বপন দেখি তেমনি তোর হেডমাস্টারও স্বপন দেহ, তোরে দিয়া স্কুলে সুনাম হইব, এলাকার নাম ডাক ছড়াইয়ে পড়ব।
2: আপনারা দুজনে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন।
0: আল্লাহ তোমার হেফাজত করুন বাজান।
1: আমিন।
2: মা তোমার প্লেটে ভাত কই?
1: আরে আমি পরে খামুনে।
2: মা আমাকে ভাত দিয়া তুমি যে না খাইয়া থাকো আমার কিন্তু খুব খারাপ লাগে।
0: কতবার কইলাম যা খাই, যতটুকুই খাই তিনজনে মিলামিশা খাইলে সবাই একটু শান্তি পাই, আমার কথা তো শুনেই না, এবার ছেলের কাছে শিখো।
2: আব্বা আপনি জানেন না বেশ কয়েকদিন যাবত আমি লক্ষ্য করছি, মা সকালবেলা পান্তা ভাত আমাদের দুইজনকে ভাগ করে দিয়া পানি টুকুর আইখা দেয়, আমাদের খাওয়া শেষ হইলে মা ওই পানিটুকু খাইয়া সারাদিন পার করে দেয়।
0: আমার আয় রোজগার কম তা ঠিক, তাই বলে আমার এতটা অভাব নাই। এরপর থেকে তুমি আর একা খাইবা না আসিরন, তোমরা দুইটা মানুষ আমার খুব প্রিয়, আমরা একলগে খামু।
1: আচ্ছা হইছে হইছে, আপনি আর পোলার লগে তাল দিয়েন না তো, মানুষ কি না খাইয়া থাকতে পারে?
0: পারে না ঠিকই, কিন্তু তুমি যে না খাইয়া থাকো এইটা তো আমি বুঝি, আমার চোখে তো তুমি ফাঁকি দিতে পারবে না।
1: আপনি যে কি কন।
0: আমি তাহলে উঠি এখন, পোলাটারে ডিম দুধ কিছু দেও, সামনে মেট্রিক পরীক্ষা আছে না, মেট্রিক পরীক্ষা দিব তো।
1: হ কি দিমু কন, গাভিন গরু সেইটাও দুধ দেওয়া বন্ধ করছে, আবার মুরগির ডিম দিত সেইটাও তো উমে বইছে।
0: মুরগি উমে বনেরা সময় পাইল না, তারপরে তুমি একটু যত্ন নিও।
1: আচ্ছা নিমুনে আপনি চিন্তা করেন না, সকাল সকাল মাস্টার সাহেবের সাথে একবার দেখা করেন।
0: হ্যাঁ যামুনে। ক্রিম বিস্কুট, ক্রিম বিস্কুট।
1: আপনি পারেন ও দেই।
3: আব্বা আম্মা তোমরা কোথায় গেলে?
4: হামিদ হামিদ কি হলো তোমার, এমন করে উঠে বসলে যে?
3: আব্বা আম্মাকে দেখলাম, দেখলাম ক্রিম বিস্কুট বিক্রির জন্য আব্বা ফেরি করতে যাবেন, কিন্তু যাচ্ছেন না, আমার জন্য অপেক্ষা করছেন। আম্মা পান্তা ভাতের সবটুকু আমাদের দিয়ে পানিটুকু রেখে দিলেন নিজের খাওয়ার জন্য। আব্বা আমার পবিত্র মুখমণ্ডল এখনো অমলিন আছে।
4: তুমি স্বপ্ন দেখছিলে, নাও নাও এই পানিটুকু খেয়ে নাও, নাও।
3: রানা স্বপ্ন এতটা জীবন্ত হয়? আমি আমি তখন দশম শ্রেণীর ছাত্র, রাত জেগে পড়ছি, ভোরবেলায় অঙ্ক করছিলাম, এমন সময় আম্মা সকালের খাবার খেতে ডাকলেন, আব্বা আমার জন্য অপেক্ষা করছেন, আমার যত্ন নেওয়ার জন্য আম্মাকে তাগাদা দিচ্ছেন।
4: দেখো, স্বপ্ন হচ্ছে কতগুলো ছবি ও আবেগের সমষ্টি যা ঘুমের সময় মানুষের মনের পর্দায় ভেসে ওঠে আর তা সত্যি বলে মনে হয়।
3: তাই বলে এতটা স্বচ্ছ? মায়ের গোলগাল সুন্দর একখানা মুখ অবিকল সেই রকমই আছে যেমনটা আমরা শৈশবে দেখেছি। অভাব অনটনে পোড়া যোদ্ধা মায়ের মুখে দারিদ্রের ছাপ পড়ে নাই। কি দারুণ আত্মবিশ্বাসে আব্বার বুকের ছাতাটা ফুলিয়ে তুলেছে, কখনো কারো কাছে মাথা নত হতে দেন নাই।
4: শুধু বাবা কেন, মাও কারো কাছে কখনো মাথা নত করেন নাই, সে আমি জানি। হামে
3: তুমি জানো? কিভাবে জানো?
4: আমাদের ম্যাট্রিক পরীক্ষার সময় সম্ভবত তোমার ফর্ম ফিল আপের টাকা জোগাড় না হওয়ায় মায়ের কানের দুলজোড়া শেষ পর্যন্ত বিক্রি করতে হয়েছিল।
3: কি বলছো?
4: হ্যাঁ, মা আমাকে কিছু বলেননি, স্বর্ণকারের কাছে শুনেছিলাম।
3: কি শুনেছিলে আমায় বলো না।
4: তোমার ফর্ম ফিল আপের টাকার জন্য কানের দুলজোড়া বিক্রি করেছিলেন। স্বর্ণকার সে সময় বলেছিলেন জরুরি একটা কাজের জন্য টাকা প্রয়োজন হয়, কানের দুলজোড়া বিক্রি করতে বাধ্য হয়েছিলেন। খবর পেয়ে আমি আর দেরি করিনি, বাবাকে দিয়ে মূল্য পরিশোধ করে আনিয়েছিলাম। আর সেই থেকেই জানি মা কখনোই তোমাদের অসম্মান হোক এমন কাজ করেন নাই। দুজনের ভেতর নীতিগত দিক থেকে এত বেশি মিল ছিল যে তাদের দেখে পাড়ার লোকেরা হিংসে করত। প্রিয় দুজন মানুষের হাজারো স্মৃতি ধারণ করে এ আমি এখনো পুলকিত হই। তুমি স্কলারশিপ নিয়ে জাপান চলে যাওয়ার পর মানুষ দুটো খুবই একা হয়ে গেল। সে সময় আমিও গ্রামের বাড়ি কম যেতাম, একবার ঈদে তাদের সাথে আমার শেষ দেখা হয়েছিল। না, শুয়ে পড়ো, সকালে অফিস যেতে হবে।
3: ফাহাদ এখনো ঘুমোয়নি?
4: না, আজ আবার পাগলামিটে বেড়েছে।
3: সে কি, ডাক্তার আসেনি?
4: এসেছিল, পাবনা অথবা অন্য কোনো মানসিক হসপিটালে ভর্তি করাতে বলেছে।
3: দেশের মানসিক হাসপাতালগুলোর প্রতিবেদন দেখে আমার ইচ্ছে হয় না ফারানা।
4: তাই বলে কি আমার সন্তানের চিকিৎসা হবে না?
3: এভাবে বলছো কেন? ফাহাদের চিকিৎসার জন্য দেশের সুনামধন্য হাসপাতালে দেখালাম, টেস্টের পর টেস্ট করালাম, কোনো লাভ হলো না। সেসব দিয়ে বিদেশে নিয়ে গেলাম, এখন তো বিদেশের চিকিৎসাই চলছে। একদিনের জন্য তো চিকিৎসা বন্ধ হয়নি।
4: ছেলে আমার সারা রাত ঘুমায় না, খায় না, কখনো কখনো রোমান মিথোলজি নিয়ে কথা বলে, বিড়বিড় করে কি যে বলে যায়, কিছুটা বোঝা যায় কিছুটা অস্পষ্ট। আমি সইতে পারি না হামিদ, তুমি কিছু একটা করো, আবারও দেশের বাইরে নেওয়ার ব্যবস্থা করো।
3: ডাক্তার শাহিনের সাথে কথা বলে দেখি।
4: আমার মনে হয় ফাহাদ সারাক্ষণ যেন কি খুঁজে ফিরছে। আমার মনে হয় ফাহাদ কিছু একটা হারিয়েছে যা ও এখনো খুঁজে পায়নি।
3: হবে হয়তো। পরশকে বলো তো, ও না পাওয়ার অর্থ কি, তাকে খুঁজে বের করতে পারো।
4: পরশ তো কিছু মুখ ফুটে বলছে না, কিছু বললেই কেঁদে ফেলে। ওর জন্যই নাকি ফাহাদ অসুস্থ হয়ে ক্যাম্পাসে পড়ে গিয়েছিল, আর তারপর থেকেই
3: একটু বেশি খেয়েছিল বোধ হয়।
4: হামিদ, কি বলছো তুমি? সন্তানের বিষয়ে বাবাদের এমন উক্তি মেনে নেওয়া যায় না হামিদ, তুমি ঠিক বললে না। আমার ফাহাদ সিগারেট পর্যন্ত খায় না।
3: ওসব গিলেই আজ এ হাল হয়েছে, খোঁজ নিয়ে দেখো, শুধু সিগারেটই নয় আরো কিছু খেতে পারে।
4: হামিদ দাঁড়াও, আমি ধরছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। পরশ এত রাতে ফোন করলে যে, খারাপ কিছু?
5: নাটি, ওকে পাওয়া গেছে।
4: কাকে কাকে পাওয়া গেছে?
5: আব্বাস মিয়াকে।
4: তোমার কথা তো আমি কিছু বুঝতে পারছি না মা। আব্বাস মিয়াকে?
5: আন্টি, আব্বাস মিয়া একজন ক্রিম বিস্কুট বিক্রেতা। আব্বাস মিয়ার ছবি আঁকতে গিয়ে ফাহাদ অসুস্থ হয়ে পড়েছিল।
4: ও ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ আমি এখন রাখছি।
5: ঠিক আছে আন্টি।
4: আব্বাস মিয়া ক্রিম বিস্কুট বিক্রেতা, কিন্তু আমি একজন কালাম মিয়াকে চিনি, যিনি আমার শ্বশুর, যে কিনা ক্রিম বিস্কুট বিক্রি করে সংসার চালাতেন, হামিদকে পড়াশোনা করিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়িয়েছেন। সে তো অনেক আগের কথা। তারপর কতদিন কত রাত পার হয়ে গেল এই জীবন থেকে, একজন ক্রিম বিস্কুট বিক্রেতাকে দেখলাম না। মনে পড়ে, হামিদ স্কলারশিপ নিয়ে জাপান চলে গেল, আর তার কিছুদিন পরে বাবা মানে আমার শ্বশুর কালাম মিয়া, যিনি ক্রিম বিস্কুট বিক্রি করতেন, তিনিও মৃত্যুবরণ করলেন। তারপর থেকে আজ অবধি একজন ক্রিম বিস্কুটও বিক্রেতা আমার চোখে পড়ল না। তবে কি এটা মহান সৃষ্টিকর্তার কোনো ইশারা যা আমরা বেমালুম ভুলে আছি?
3: ফারানা, খারাপ কোনো সংবাদ?
4: না না হামিদ, তোমার স্বপ্ন আর পরশের ক্রিম বিস্কুটওয়ালা ওই আব্বাস মিয়া, এসব কিসের ইঙ্গিত?
3: তোমার কথা আমি বুঝতে পারছি না ফারানা, চলো ঘুমোবে।
4: হামিদ, আমি গ্রামে যাব।
3: তুমি গ্রামে যাবে? ব্যাপারটা বুঝলাম না।
4: হ্যাঁ হ্যাঁ, আমি গ্রামে যাব। গ্রামের সকল মানুষকে আমি একবেলা খাওয়াবো। বাবা মায়ের আত্মার শান্তির জন্য এই আয়োজন আমি করব, আর সে সাথে আমার অসুস্থ সন্তানের আরোগ্য লাভের জন্য দোয়া চাইব। আল্লাহ যেন আমার ফাহাদকে সুস্থ করে দেন। তুমি ব্যবস্থা করো, গরু খাসি যে কটা লাগে লাগুক, একটা দুইটা তিনটা যা লাগে আমি দিব, তুমি এই কাজটুকু আমার করে দাও প্লিজ।
3: সব হবে ফারানা, এখন ঘুমিয়ে পড়ো। অফিস শেষে বাসা ফিরে তোমার ইচ্ছে পূরণের সকল ব্যবস্থা করবো ইনশাল্লাহ।

0: বিস্কুট, ক্রিম বিস্কুট, আগে আইলে আগে পাইবে। এই কালাম্বিয়ার ক্রিম বিস্কুটে জাদু আছে, একবার খাইলে এই জীবনে ভুলবেন না। চোখ বন্ধ করে আরেকটা নেবেন, আসেন জলদি আসেন, আর মাত্র কয়েকটা ক্রিম বিস্কুট আছে। ক্রিম বিস্কুট,
1: এই আমার একটা
0: আগে যে চাইলেন তারে আগে দেই, এই না পরের জনটা খায়া দাম দিবেন। এই কালাম্বিয়ার ক্রিম বিস্কুটে জাদু আছে, স্পেশাল জাদু।
1: আঙ্কেল আঙ্কেল তাহলে আমার দুইটা দেন,
2: আমার তিনটা দেন, আমার একটা দেন, আমার তিনটা দেন।
0: আরে দিতাছি, এই এই না, ওই না। কি গো মা, ফারহানা তোমার মন খারাপ?
3: না চাচা,
0: আজ বড় চুপচাপ আছো, কিছুই কম না যে।
3: আপনি ক্রিম বিস্কুট বিক্রি করা দেখছিলাম, আর ভাবছিলাম বিজনেস পলিসি কিভাবে ডেভেলপ করা যায়।
0: বিজনেস পলিসি? কি ধরনের বিজনেস মা?
3: এই ধরেন আপনার ক্রিম বিস্কুটের মতো কোনো ছোটখাটো বিজনেস।
0: ভালো হয়, ছোটখাটো বিজনেস থেকেই তো মানুষ বড় বিজনেস করে।
3: আমি প্রায় স্বপ্ন দেখি চাচা, আপনার ক্রিম বিস্কুটের বড় একটা ফ্যাক্টরি হয়েছে, প্রতিদিন সে ফ্যাক্টরি থেকে দেশের বিভিন্ন জেলায় বিস্কুটের গাড়ি যাচ্ছে।
0: শৈলা মা, তোমার মতো করে আমিও স্বপ্ন দেখি, দেখি আমার হামিদ একদিন বড় হইয়া ক্রিম বিস্কুটের ফ্যাক্টরি বানাবো, আর আমি সেই ফ্যাক্টরির ক্রিম বিস্কুট গ্রামে গ্রামে বিক্রি করে প্রচার করব। কিন্তু তা বোধহয় আর হইব না মা।
3: হবে না কেন চাচা?
0: আমার হামিদ আমার ব্যবসাটারে পছন্দ করে না, ওর ব্যবহারে আমি সেটা বুঝবার পারি, কিন্তু ওরে বুঝতে দেই না।
3: আপনি কেমনে বুঝলেন চাচা যে হামিদ আপনার ব্যবসা পছন্দ করে না?
0: মারে, হামিদ আমার একমাত্র সন্তান, ওর নাড়ি নক্ষত্র সব আমার জানা, তারপরেও তোমারে কই। ধরো এই রাস্তা দিয়া আমি ক্রিম বিস্কুট বিক্রির জন্য হাঁক ডাকে চলছি, সামনে হামিদের দেখা পাইলাম, কিন্তু হামিদ আমার সাথে কথা কইল না, পাশ কেটে চলে গেল। আবার ধরো আমি যে রাস্তা দিয়ে ক্রিম বিস্কুট বিক্রির জন্য যাই, সেই রাস্তায় হামিদে যায় না, আমার এই পোশাক তার কাছে বড়ই বিরক্তিকর।
3: এটা ঠিক না, হামিদ একটু বাড়াবাড়ি করে।
0: তুমি কও মা, আমার এই বয়সে কি বা করার আছে, অর্থ সম্পত্তি নাই যে তা দিয়ে কিছু করব, আবার শরীরেও সে শক্তিও নাই যে কায়িক পরিশ্রম করে টাকা পয়সা কামাও।
3: আর মাত্র কয়েকটা বছর চাচা, হামিদের লেখাপড়া শেষ হলে আপনার কোনো কষ্ট থাকবে না, ওর ব্যবহারে মনে কষ্ট রাখবেন না।
0: না মা, সন্তানের কথায় বাবাদের মন খারাপ করতে নাই, তাই তো মনের কোণে কোনো কষ্ট পুষিয়ে রাখি না। আল্লাহ পাকিস্তান ফুলাডারে বড় মানুষ বানায়, বড় মানুষ হয়।
3: আমিন। আমি জানি না একজন মানুষ কত বড় হলে তাকে বড় মানুষ বলে, তবে আল্লাহ পাক আপনার মনের আশা পূরণ করবেন। এখন বাক্স থেকে সবগুলো ক্রিম বিস্কুট আমাকে দিয়ে দিন তো, আর এই নিন টাকা।
0: তুমি খুব ভালো মাইয়া, তুমি খুব ভালো একটা মাইয়া, বেঁচে থাকো মা, বেঁচে থাকো।
4: কেলো ফারহানা, চোখ বন্ধ করে এমন ভাবে হাসছো কেন?
5: হামিদ, সত্যি করে একটা কথা বলো তো, আমি কি সত্যি ভালো একটা মাইয়া?
4: ফারহানা, কি হলো তোমার?
5: আগে বলো আমি ভালো একটা মাইয়া?
4: সে তো আগেই বলেছি, বাবা তোমাকে আদর করে ভালো একটা মাইয়া উপাধি দিয়েছিল, সে তো আমি জানি। সেসব এখন কেন ফারহানা?
5: সেসব দিনের স্মৃতিগুলো আমাকে ঘুমোতে দিচ্ছে না হামিদ, বারবারই বাবাকে মনে পড়ছে, মাকে মনে পড়ছে, গ্রামের কথা মনে হচ্ছে আমার।
4: আমি আজও বাবাকে স্বপ্নে দেখলাম, সময় সুযোগ করে গ্রামে গিয়ে কদিন থেকে আসবো ভাবছি।
5: তোমাকে কতদিন বলেছি বছরে অন্তত দুটো ঈদের ছুটিতে গ্রামে যেতে পারি, কিন্তু না, নানান অজুহাতে আর গ্রামে যাওয়া হয়নি।
4: সে না যাওয়া থেকে আজ পর্যন্ত আমরা গ্রাম থেকে বিচ্ছিন্ন।
5: গ্রামের আলপথ ধরে হেঁটে চলায় যে আনন্দ, সে কি আমরা আর ফিরে পাবো? ফিরে পাবো সেসব সোনালি দিন, ফেলে আসা অতীত?
4: নিশ্চয়ই।
5: আমার মনে আছে ধান ক্ষেতের সরু আল দিয়ে আমরা স্কুলে যেতাম, স্কুলের বারান্দায় দাঁড়াতেই বাবা তোমাকে ডেকে পাঠাতো আমাকে অঙ্ক শেখাবার জন্য। বাবার ভাষা, তোমার ম্যাথ শেখানোর টেকনিক ছিল সবার থেকে আলাদা। একদিন ক্রিম বিস্কুট কিনতে দেরি হয়েছিল আর তুমি আমার জন্য অপেক্ষা করছিলে, ক্রিম বিস্কুট নিয়ে যখন ফিরলাম, ও মা, তুমি রাগে ফুলছিলে। তুমি রাগলে অবশ্য সুন্দরী লাগে, আমি চেষ্টা করতাম তোমাকে রাগাতে। এই তো সেদিন আমি ক্লাসের বেঞ্চে বসে তুমি আমায় অঙ্ক করাচ্ছিলে, কিন্তু আমার মন তখন অঙ্কে ছিল না, ঘুরে বেড়াচ্ছিল এলোমেলো পথ ধরে। তোমার 56,000 বর্গমাইল নিমিষে ভ্রমণ করে ক্লান্ত হয়ে যেতাম। কত ভাবনার জাল বুনে আমি তোমাকে পেয়েছি, আজ আর সেসব মনে নেই। মনে হচ্ছে তুমি এখনো আমার ম্যাট বোঝানোর জন্য অপেক্ষা করছো, এখনো প্রাণবন্ত সজীবতায় অপেক্ষা করছো।
4: তোমার জন্য অপেক্ষার সময়গুলো আমার ভালোই কাটত। পুরনো আধ ভাঙা টিনের চালার নিচে তুমি আসতে, তোমার পরনে থাকত নীল জামা, কখনো হলুদে রাঙিয়ে আনতে নিজেকে। একটা গোপন ভালো লাগা আমি সে সময় থেকে বুকের গভীরে অনুভব করেছি।
5: কখনো তো বুঝতে দাওনি?
4: ভয় হতো
5: তোমার। তোমাকে দেখে আমার কখনো মনে হয়নি যে তুমি আমাকে ভয় পেয়েছ।
4: ভয় হতো সমাজ সভ্যতায় উঁচু নিচু আর মানুষে অমানুষের ব্যবধান, অনেকটা ব্রাহ্মণ হয়ে আকাশের চাঁদ ধরবার অভিপ্রায়।
5: শেষাব্দি চাঁদ ধরতে পেরেছিলে?
4: না, তবে চাঁদ নিজে থেকেই আমাকে আলোকিত করেছে।
5: তোমার চেহারা সবসময় আমি মায়ায় মোড়ানো দেখতাম, যতবার দেখেছি ততবারই তোমাকে আমার ভালো লেগেছে, কখনো এই ভালো লাগাটাকে আমি সরাতে পারিনি।
4: বুঝতাম।
5: তুমি আমাকে বুঝতে হামিদ?
4: হ্যাঁ।
5: সে সময় বলনি কেন?
4: বলেছি, তুমি বুঝে নিতে পারোনি।
5: তোমাকে বুঝিনি, কে বলল?
4: রাতের আকাশ, ভোরের শিশির, নদীর ভাঙন, সমুদ্রের গর্জন, কেউ আমাকে তোমার খবর দেয়নি।
5: তাহলে?
4: আমার প্রতিটি নিঃশ্বাসের সাথে তুমি মিশেছিলে, প্রতি পলকে তোমার উপস্থিতির ছবি নয়নের কোণে জায়গা করে নিয়েছিল। তুমি আমার অস্তিত্বের সাথে মিশেছিলে, প্রতি শ্বাসে তুমি, প্রতি পলকে তুমি, যেভাবে তাকায় যেদিকে তাকায় সেদিকেই তুমি।
5: তোমার অনুভবের ছোঁয়া আমাকে দিন দিন পাগল করে তুলেছিল। দিন নাই রাত নাই তোমাকে দেখার তীব্র আকর্ষণ আমাকে ঘরেই থাকতে দিত না, কারণে অকারণে তোমাকে দেখতে গেছি। এই তো তো সেদিন তুমি কাঁঠালি রঙের হাফাতা শার্ট পরে আমাকে পড়াতে আসলে, কি দারুণ লাগছিল তোমাকে। বারবার মন বলছিল তোমাকে নিয়ে অজানায় হারিয়ে যাই, পৃথিবীর জঞ্জাল থেকে দূরে, আরো বহু দূরে।
3: আমি এই ক্রিম বিস্কুট অনেক মজা, স্পেশাল জাদু আছে ক্রিম বিস্কুটে।
6: আমি প্রতিদিন খাই, তুমি খাও ফারহানা।
3: আমিও প্রতিদিন খাই, এই ক্রিম বিস্কুটে আলাদা একটা স্বাদ আছে। নাও ধর, ধরো তো।
6: কি এমন স্বাদ আছে?
3: সে তোমাকে বোঝানো যাবে না, এটা মুখে দাও। বলছি,
6: পড়ালেখার প্রতি টান নাই, শুধু খাওয়া আর খাওয়া, বাড়ি থেকে খেয়ে আসতে পারো না? এই 2 টাকার বিস্কুট খাওয়ার জন্য পাগল হয়ে থাকো সবসময়।
3: আমি কেন যে পাগল হয়ে থাকি সেটা তুমি যদি বুঝতে তাহলে তো হতোই। আমার মন চায় চাচার জন্য ক্রিম বিস্কুটের ফ্যাক্টরি খুলে দিই, কিন্তু সেই সাধ্য আমার নাই। আমি তাই তো ক্রিম বিস্কুট কিনি, যত পারি কিনি, চাচার যাতে ফেরি করে বিক্রি করতে না হয়। এসবের পিছনে তোমাকে ঘিরে আমার অনেক স্বপ্ন, কবে যে তোমার সারা পাবো।
6: কি ব্যাপার, চুপ হয়ে গেলে যে?
3: না মানে ঠিক আছে, ভাবছি 2 টাকার ক্রিম বিস্কুটের সাথে একজন কালাম মিয়ার জীবন সংসার চলে। ক্রিম বিস্কুট বিক্রির টাকা একজন কালাম মিয়ার স্বপ্ন পূরণের জন্য সকাল সন্ধ্যা ছুটে চলা, এই যে ছুটে চলা, তার পেছনে কত না স্বপ্ন বুকের গভীরে লুকিয়ে আছে।
6: সরি সরি ফারহানা, আমি বুঝে উঠতে পারিনি। এই ক্রিম বিস্কুট বিক্রি করে আব্বা আমাকে পড়াচ্ছেন, এই ক্রিম বিস্কুটের উপরই আমাদের সংসার চলে। তাছাড়া আব্বার এই ক্রিম বিস্কুট আমি এখনো খাইনি, যতবার খেতে গেছি ততবারই মনে হয়েছে আমি।
3: ইটস ওকে, শোনো, তুমি ভালো ছাত্র বলে বাবা তোমার কাছে আমাকে অঙ্ক শিখতে বলেছেন, তাই আসি, কিন্তু তোমার কাছে আমার পড়তে ইচ্ছে করে না।
6: তাহলে আসো কেন?
3: তোমাকে দেখতে, তোমার সাথে গল্প করতে।
6: ঠিক আছে, স্যারকে এই কথা আজই বলে দেব, আপনার সুযোগ্য কন্যা আমার কাছে পড়তে চায় না, শুধু গল্প করতে চায়।
3: আরে বলছো কি, সর্বনাশ! এই কথা বাবাকে বলে বাবা আমাকে মেরে ফেলবে। আজ আমার মনটা অনেক ভালো তো, তাই একটু দুষ্টুমি করছিলাম।
6: দুষ্টুমি না, বুঝেছি, পাটিগণিতের অধ্যায় 3 থেকে এই সমাধানটা করে দাও আগে।
3: আচ্ছা হামিদ, তুমি বলতে পারো আমি ভালো মাইয়া?
6: ফারহানা, কি হয়েছে তোমার?
3: ক্রিম বিস্কুট দিতে গিয়ে চাচা বলল আমি নাকি ভালা মাইয়া।
6: বাবা ঠিকই বলেছেন, তুমি অনেক ভালা একটা মাইয়া।
3: তুমিও বলছো।
6: শুধু আমি কেন, এ গ্রামের সবাই তোমাকে ভালো বলবে।
5: সেদিনের পর থেকে তোমাকে কাছে পাওয়ার বাসনা আমার মাথায় ভূত ধরার মতো চেপে বসেছিল। শয়নে স্বপনে তোমার চালচলন আমার ভেতরটাকে দেউলিয়া করে তোলে। আমার চিন্তা ভাবনা, আহার নিদ্রা সব কিছু তোমার কাছে বিসর্জন দিয়েছিলাম। কোনো কিছু আর আমার নিয়ন্ত্রণে নেই। সকল কিছুতে তুমি এসে আমাকে ব্যাকুল করে দিলে। সেসবটি তোমার কাছেই থেকে গেলাম। সে যাক, রেডি হয়ে নাও, সকাল হয়ে গেছে, অফিসে যাবে।
4: ও মাই গড, 8টা বেজে গেছে। ঠিক আছে, তুমি রেডি হও, আমি যাব আর আসব 5 মিনিটস।
5: হামিদকে সেই একই রকম দেখছি, এতটুকুও বদলায়নি। হামিদ অনেক ভালো একজন মানুষ।
3: খালামুনি, খালামুনি, দরজা খুলেন।
5: কি হলো বুলি, এভাবে ডাকছিস কেন?
3: ভাইজানি ঘুমাইছে, কতদিন পর নাক ডাকছে, শুনবেন, তাড়াতাড়ি আসেন।
5: তুই যা, আমি আসছি।
3: পরে কিন্তু শুনতে পারবেন না।
5: আচ্ছা তুই যা তো, আমি এক্ষুনি আসছি।
4: ফারহানা, হলো তোমার?
5: এই তো, আর একটু সময় লাগবে।
4: বাথরুম থেকে বুলির আওয়াজ শুনতে পেলাম, কেন এসেছিল?
5: ফাহাদ ঘুমের মধ্যে নাক ডাকছে, সে কথাই সে বলতে এসেছিল।
4: ওহ, তুমি গিয়ে একবার দেখে এসো, অক্সিজেন নিতে কষ্ট হচ্ছে কিনা। আমি বের হচ্ছি ফারহানা, ফিরতে দেরি হবে।
5: একটু দাঁড়াও, ডাক্তার সাহেব মেসেজ দিয়েছেন, তিনি ধারণা করছেন ফাহাদের ট্রমা এন্ড স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার হয়েছে।
4: তোমার ডাক্তার ভুল বলেছেন, অতি আদুরে সন্তানের সাবস্টেন্স রিলেটেড এন্ড অ্যাডিক্টিভ ডিসঅর্ডার হয়েছে।
5: হামিদ, তুমি এভাবে বলতে পারলে? আমার ফাহাদ ওরকম ছেলে না, ও কখনো সিগারেট পর্যন্ত খায়নি।
4: ছেলেরা বিড়ি সিগারেট খেয়ে তার মা বাবাকে বলবে সে সিগারেট খায়, তাই না? কি আত্মবিশ্বাস তোমার, ভাবতে অবাক লাগে ফারহানা। তুমি সবকিছু খুব সহজে মেনে নিতে পারো, কিভাবে? হাউ ইট পসিবল?
5: সেসব থাকতো, ধরো তো, ধরো ধরো, এই সেফটি পিনটা লাগাতে পারছি না। আরে বোকার মতন তাকিয়ে থেকে না তো, ধরো না প্লিজ।
4: আশ্চর্য, তুমি আমাকে কি মনে করো বলো তো?
5: আরে সেটা আমি পরে বলবো, এখন এই সেফটি পিনটা লাগিয়ে দাও তো। এই যে এখানে, এই কাঁধে কাঁধে, হাতে একদম সময় নেই।
4: আমি ফারহানা গ্রুপের চেয়ারম্যান, 7,500 ওয়ার্কার্স আমার কথায় উঠবস করে, আর তুমি কিনা আমাকে সেফটি পিন লাগাতে বলছো? আশ্চর্য, এটা কিন্তু ভালো হচ্ছে না ফারহানা। আরে আমি কখনো তোমাকে বলি ফারহানা আমার টাইটা লাগিয়ে দাও, মোজাটা পরিয়ে দাও, অথচ তোমার সাজঘরে এলেই সেফটি পিনটা লাগিয়ে দাও, খোপার কাঁটাটা পরিয়ে দাও, শাড়ির পাটটা ধরো তো, এসব এসব কি? হ্যাঁ এসব কি?
5: তুমি রেগে যাচ্ছ?
4: রাগ হবে না কেন, তুমিই বলো।
5: প্লিজ রাগ করো না। আরে এসব তুমি না দেখলে কে দেখবে বলো? তোমার কাজ করার জন্য কত লোক আছে, অথচ আমার আমার শাড়িতে সেফটি পিন লাগানোর একটি লোকও তুমি নিয়োগ দাওনি।
4: স্ত্রীর শাড়িতে সেফটি পিন লাগানোর জন্য লোক নিয়োগ দেব? ভালোই বলেছো।
5: কে হাসছো যে? আমি কি মিথ্যে বলেছি? পৃথিবীর সকল সুবিধা তোমরা একা ভোগ করো, আর আমরা নারীরা সকল দিক থেকে বঞ্চিত।
4: বিষয়টা খুব প্যাথেটিক, কিন্তু তোমরা যে আমাদের এভাবে ব্যবহার করো তাতে কি বোঝায়
5: জানি না। যাও
4: জলদি চলো, অফিসে আমার জরুরি মিটিং আছে।
5: হামিদ কতদিন পর হাসলো, পরিবারের সবাই হাসি খুশি থাকলে আমার ভালো লাগে। অথচ ফাহাদ অসুস্থ হয়ে পড়লে হামিদ একদম চুপসে গেছে, ও নীরবতা আমাকে খুবই কষ্ট দেয়।
4: কি হলো, আবার থমকে গেল কেন? বের হও,
5: চলো।
4: ফারহানা, আমার ফিরতে কিন্তু দেরি হবে।
5: কেন?
4: বেলারুশ থেকে বায়ার এসেছে, মিটিং হবে, ওয়ার্ক অর্ডার নিয়ে টেনশনে আছি। এবারের কাজটা আমাকে পেতেই হবে, অনেক বড় একটা অর্ডার।
5: ভেবেছিলাম তুমি সকাল সকাল ফিরলে তোমাকে নিয়ে একবার চারুকলায় যাব।
4: ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় আমি একদিনও চারুকলায় যাইনি, তাছাড়া ছবি টবির কিছুই আমি বুঝি না। আচ্ছা আজ অন্তত একটা দিন ওদিকটা তুমি সামলে নাও।
5: ফাহাদের আঁকার শেষ ছবি নিয়ে ক্যাম্পাসে এক্সিবিশন হচ্ছে, তুমি থাকলে ভালো হতো। শুনেছি ফাহাদকে ওরা পুরস্কৃত করবে।
4: সবই ঠিক আছে, আমার বিশ্বাস তুমি পারবে, তাছাড়া পরশ তো আছেই।
5: বলে আমি যাচ্ছি, তোর দাদার দিকে খেয়াল রাখিস।
3: জে খালামুনি।
5: কিরে তুই কাঁদছিস কেন?
7: এমনি
5: এমনি এমনি তো পাগলও কাঁদে না রে।
7: দাদা ভাই যে একা একা কান্দে, একা একা হাসে।
5: তুই পাকনা হয়েছিস না? যা ভাগ,
7: সবাই কইলে কিছু হয় না, আমি কইলে যাত যায়।
5: আরে শোন শোন শোন, কই যাস?
7: আপনি তো যাইতে কইলেন।
5: পাগল মেয়ে, তোর ভাই জানেরে কেউ পাগল বললে তোর ভালো লাগবে?
7: একটুও না।
5: তাহলে বল আমার কেমন লাগে। শোন আমি বের হচ্ছি, হ্যাঁ, পরশকে নিয়ে চারুকলায় যাব। এই সময়টুকু তোর দাদা ভাইয়ের দিকে একটু খেয়াল রাখিস।
7: আমি পারুম না খালামুনি।
5: কেন রে, এতদিন তুই তো ওকে দেখাশোনা করে আসলি, আজ আবার কি হলো তোর? আমি তো বুঝলাম না।
7: আপনারে ডাক দিয়া দাদা ভাইরা দেখতে গেলাম।
5: হুম,
7: ওমা তিনি তখনও নাক ডাইকা ঘুম পাড়তেছে, সেই জন্যই তো ডাকলাম না। দাদা ভাইয়ের ঘুম ভাঙলে আমি তার বিছানা গোছাতে গেলাম। ও মা, সে কিনা এত বড় বড় চোখ কইরা আমার দিকে তাকায় থাকলো। আমি কইলাম, দাদা ভাই কিছু কইবেন, কিছু কইবেন আমারে। কিছুক্ষণ পর চুপি চুপি কইল, পরশ আসছে। আমি কইলাম, না ওমা, অমনি সে হাত তুললা আমাকে মারতে আসলো, ভয়ে আমি পালাইয়া আসছি।
5: ফাহা তোর সাথে কথা বলেছে? বলি বলি, তুই সত্যি বলছিস?
7: সত্যি কইতেছি খালামুনি, বলি কখনো মিথ্যা কয় না।
5: শোন ফাহা এখন ঘুমোচ্ছে, হ্যাঁ, তুই ওর দিকে খেয়াল রাখবি কেমন, আর আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো রে।
7: জি খালামুনি।
5: আর শোন একটু পরপর গিয়ে দেখে আসবি কেমন, ফাহাদের ঘুম ভাঙলে আমাকে ফোন করবি, আর কখন কি করে ও আমাকে জানাবি।
7: জি খালামুনি। আমার এই মোবাইলটা দিয়া ভিডিও কইরা, না না ভিডিও কইরা না, সরাসরি লাইভ কল দিমুনে।
5: আচ্ছা ঠিক আছে, ভিডিও কল দিস।
7: আমি দেখতেছি খালামুনি। আফামুনি আপনি, আল্লাহ আপনার হায়াত দান করুন, দাদা ভাই আইজ আপনার নাম মুখে আনছে।
8: আমার কথা কি বলেছে তোমার দাদা ভাই?
7: বলেছে আপনি এসেছেন কি না।
8: তারপর
7: আমি না করলাম, ওমা অমনি দাদা ভাই আমরা মারতে আইছে, ভয়ে আমি চলে আইছি।
8: বুঝছি, তোমার দাদা ভাইয়ের অভিমান হয়েছে। তিনি এখন কি করছেন?
7: একটু আগে দেখে আইছি, জানেন আফা ভাই জানে এখন ঘুমাইলে নাক ডাকে।
8: সত্যি নাক ডাকে?
7: এই বলি মিথ্যা কয় না আফা।
5: বলি, আরে মেয়েটাকে ভেতরে আসতে দে, দরজা দাঁড়িয়ে কথা বলবি?
8: আসসালামু আলাইকুম আন্টি, আমি এসে গেছি।
5: ওয়ালাইকুম আসসালাম, গুড, ভালো করেছো। আমি রেডি হয়ে তোমার ওখানেই যাবো ভাবছিলাম, তুমি এসে ভালোই করেছো। আমার বোধহয় একটু দেরি হয়ে গেল।
8: না আন্টি, আমি আর্লি এসেছি।
5: ও তুমি বসবে?
8: না মানে পাহাড়কে একটু দেখে আসি।
5: যাও পাগলি মেয়ে।
7: দাঁড়া নাফামুনি, আমিও সাথে যাই।

0: পরশ, এই পরশ গাড়িতে উঠে একদম চুপ মেরে গেলে যে, কিছু একটা বলো।
1: ফাহাদ এভাবে বদলে যাবে এটা মেনে নিতে পারছি না আন্টি।
0: আমরাও মেনে নিতে পারছি না মা, কিন্তু কি করব বলো, সন্তান। ডাক্তারের সকল রিপোর্ট সব ঠিক আছে, বাট ও কারোর সঙ্গে কথা বলছে না, কোনো প্রয়োজন নেই তার, এমনকি তোমার প্রতিও।
1: আন্টি, আমি ওকে অনেকবার জিজ্ঞেস করেছি, বলেছি আমার অপরাধ কোথায়, কোনো উত্তর পাইনি। ও নির্বাক থেকেছে, অচেনা পথিকের মতো ফেলফেল চোখে কিছুক্ষণ চেয়ে থেকে চলে গেছে।
0: আমার মনে হয় তুমি ওকে সময় দিলে দ্রুত সুস্থ হয়ে উঠবে ও, সকাল থেকে রাত অবধি ওর সকল প্রয়োজনে তুমি পারবে না মা?
1: অবশ্যই পারবো আন্টি, আমি ওর জন্য সব করব, সব। ওই দিনের ঘটনা আমার স্পষ্ট মনে আছে।
0: ওই দিন বলতে তুমি কি বলতে চাইছো?
1: আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা এক্সিবিশনের অনুমতি পেয়েছিলাম, সেখানে ফাহাদের একটা ছবি দেওয়ার কথা ছিল, কিন্তু ফাহাদ কি আঁকবে সেটাই স্থির করতে পারেনি। আমি খুবই সিরিয়াস ছিলাম, তাই ওকে বারবার চাপ দিচ্ছিলাম। আমার বিশ্বাস ছিল ও একটা কিছু খুঁজে পাবে, যা হবে সবার থেকে আলাদা, অন্যরকম ভালো লাগা। কিন্তু ফাহাদ অতটা সিরিয়াস ছিল না, স্যার ওর উদাসীনতা দেখে বিব্রত বোধ করছিলেন। আমি স্যারকে অনুরোধ করে ওকে খুঁজতে বের হলাম। ফাহাদ তখন দিঘির পাড়ে বসে ধ্যান করছিল, আমি পেছন থেকে জড়িয়ে ধরলাম।
2: পরশ?
1: জি স্যার, আমি পরশ, টের পাচ্ছেন?
2: আমার সমস্তটা জুড়ে এই পৃথিবীতে শুধু তুমিই আছো, তোমার উপস্থিতি, তোমার আনাগোনা, তোমার স্পর্শ, তোমার গন্ধই আমাকে বলে দেয় তুমি পরশ।
1: পাম দেয়া হচ্ছে না?
2: না, একটুও না।
1: স্যার আপনি এখানে বসে ধ্যান করছেন, আর আমি সারা ক্যাম্পাস তন্ন তন্ন করে খুঁজে এলাম, কোথাও আপনাকে খুঁজে না পেয়ে বাসায় ফিরে যাচ্ছিলাম। হঠাৎ মনে হলো আপনি তো নিরিবিলি পছন্দ করেন, তাই ছুটে এলাম ছুপের ধারে। বাবা, এখানে মানুষ আসে কেমন করে? এই এই ফাহাদ, তুমি কি ভাবনার ভিতরে আছো?
2: না না, ভাবনাগুলো আমার ভিতরে আছে।
1: ফাঁকা শূন্য ওই ক্যানভাসের দিকে মুখ করে কি ভাবছো?
2: মনকে একটি বিন্দুতে স্থির করছি, আসলে মনই আমাদের সব।
1: ধ্যাত, কি যে বলো, কিসের মধ্যে কি? আমি এসেছি তোমার অ্যাসাইনমেন্ট নিয়ে।
2: মনের সাড়া না পেলে এই জগৎ সংসারে হাসি মুখ দেখতে না পরশ।
1: মানুষের ভিতর মনের অস্তিত্ব আছে নাকি?
2: অস্তিত্ব নেই ঠিকই, কিন্তু প্রভাব আছে। মন সর্বদা আমাদের চিন্তার জগৎটাকে প্রসারিত করে, সে কখনো একটি জায়গায় স্থির থাকে না, অনবরত চিন্তার গতিটাকে তাড়িয়ে বেড়ায় এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে। সে কিন্তু স্থির নাই।
1: যার অস্তিত্ব নাই তাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে?
2: একটু ভেবে চিন্তে জীবনকে চালাতে পারলে হলো, মনও নিয়ন্ত্রণে আসে। মন অনেকটা নির্ভর করে আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসের উপর। প্রতিদিন আমাদের শরীরে কি পরিমাণ, কি কি খাদ্য দেয়া হচ্ছে, তার উপরে মনের প্রভাব পড়ে। ধরো ষষ্ঠ রিপু, যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই সবই তোমার খাদ্যের উপর নির্ভর করে। যার যে খাদ্য সে তা পেলেই জেগে ওঠে, তোমাকে সেরূপ সিগন্যাল দেবে, যার কারণে প্রতিদিন মানুষের মন মেজাজ এক থাকে না। সে ওই মনের প্যাচেই, মনে সকল শক্তির উৎস, মনটাকে নিয়ন্ত্রণ করো।
1: তা বুঝলাম মশাই, কিন্তু অ্যাসাইনমেন্ট করেছো?
2: অ্যাসাইনমেন্ট?
1: ওমা, এরই মধ্যে ভুলে গেছো, স্যার বলেছেন যাদেরটা সুন্দর হবে তারাই শুধু এক্সিবিশনে পার্টিসিপেট করতে পারবে।
2: এক্সিবিশন?
1: ইদানিং তুমি কিন্তু সব ভুলে যাচ্ছ ফাহাদ, তোমাকে সাইকিয়াট্রিক দেখাতে হবে।
2: তুমি পাশে থাকলে পাগল সব ভুলে যায়। আর এক্সিবিশনের কথা বলছো, ওসব আমাকে দিয়ে হবে না পরশ।
1: আরে হবে, তোমাকে দিয়েই হবে। সাতটি দেশের চিত্রকরদের আঁকা ছবি নিয়ে এবার এক্সিবিশন, তোমার আঁকা ছবি যাবে সে কথাটাই তোমাকে বলতে এসেছি। কিন্তু রকিব স্যার তোমার স্পিড মোশনটাই বুঝতে পারছেন না, খুব দুঃখ প্রকাশ করলেন। তবে আমরা আশাবাদী তোমার আঁকা ছবি এবার পুরস্কার নিয়ে আসবে।
2: আমি কি দিব এখনো স্থির করতে পারিনি।
1: মানে?
2: ওই যে বললাম, মনটাই সব, সে আমাকে কোথাও স্থির থাকতে দিচ্ছে না।
1: ছবি জমা দেবার শেষ তারিখ আগামী পরশু, তোমাকে নিয়ে আমার আমাদের কত স্বপ্ন, এবার এক্সিবিশনে তোমার ছবিটাই প্রথম হবে। সবাইকে আমি গর্ব করে বলে বেড়াচ্ছি তুমি অনেক ভালো একটা ছবি আঁকছ, অথচ এখন পর্যন্ত তুমি ডিসাইডই করতে পারলে না কি আঁকবে।
2: পরশ দেখো, ক্যানভাসের পুরোটাই সাদা। এই সাদা ক্যানভাসের মাঝখানে সবুজ ছোট্ট একটি বিন্দু। আজ সারাদিন এই বিন্দুতে দৃষ্টি রেখেছি আর বলেছি, আমার অশান্ত অবাধ বিশৃঙ্খল মনটাকে পৃথিবীর সকল অবস্থা থেকে এক বিন্দুতে ধরে রাখলাম। সারাদিন এই বিন্দু থেকে আমার মন কোথাও বের হবে না।
1: মনকে তাই মানে ফাহাদ? আচ্ছা তুমি সিরিয়াস হবে না কখনো?
2: এই চলো, তোমাকে আজ পাঁপড় ভাজা খাওয়াবো।
1: রিয়েলি?
0: থামলে কেন মা, বলো তারপর কি হলো?
1: পাঁপড় ভাজা খাওয়ার জন্য আমরা জয়নুল গ্যালারির দিকে এগিয়ে গেলাম। হঠাৎ অদ্ভুত একজন মানুষ এসে আমাদের সামনে দাঁড়ালো। পরনে ময়লা যুক্ত পোশাক, গলায় একটা মুড়ি টিনের মতো বাক্স ঝোলানো, তার সামনে গ্লাস লাগানো, তার ভেতর কিছু বিস্কুট সারি সারি করে সাজানো ছিল। লোকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। হাঁক ডেকে যখন আমাদের পাশ কেটে চলে যাচ্ছিল, ফাহাদ তখন লোকটাকে থামিয়ে দিল। আমি অবাক বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলাম।
2: আমি এই ক্রিম বিস্কুট ওয়ালার ছবি আঁকবো।
1: ক্রিম বিস্কুট ওয়ালার ছবি আঁকবে?
2: আরে হ্যাঁ হ্যাঁ, এই ক্রিম বিস্কুট ওয়ালার ছবি আঁকবো। এই তোমার নাম কি?
3: আব্বাস মিয়া।
2: আব্বাস মিয়া, তুমি প্রতিদিন কত টাকার ক্রিম বিস্কুট বিক্রি করো?
3: আগে তো অনেক টাকার বিক্রি করতাম, 400-500, এখন আর আগের মতো হয় না মামা।
2: আমি ছবি আঁকি, আমি তোমার ছবি আঁকবো।
3: আমার ছবি? আপনি আমার ছবি আঁকবেন?
2: আরে হ্যাঁ, তোমার ছবি আঁকবো এবং এখনই, চলো।
3: কিন্তু মামা,
2: চিন্তা করো না, প্রতিদিন তুমি যে টাকার ক্রিম বিস্কুট বিক্রি করো আমি তার ডাবল টাকা দিব। তুমি শুধু কিছুটা সময় দাঁড়িয়ে থাকবে।
1: এই নাও তোমার ক্রিম বিস্কুটের অগ্রিম টাকা।
3: এত টাকা?
0: থামছো কেন বলো মা, তারপর কি হলো?
1: ফাহাদ আমাকে একদম ভুলে গেল, আমাকে পাঁপড় ভাজা খাওয়ানোর কথা ভুলে গেল, সে নিজেও খেলো না। টান টান উত্তেজনা নিয়ে আব্বাসকে ক্যানভাসের পাশে দাঁড় করালো। আমি যন্ত্রমানবের মতো দাঁড়িয়ে দেখলাম, এক পায়ের উপর আব্বাসকে দাঁড় করিয়ে সে আঁকছে, আঁকছে তো আঁকছেই। চারিদিকের কোলাহল থেমে গেল, শুনশান নীরবতা ঘুনিয়ে সন্ধ্যা নেমে এলো চারিদিকে, কিন্তু ফাহাদ আমার সঙ্গে একটি কথাও বলল না। এদিকে আব্বাসও ঘরে ফেরার জন্য ব্যস্ত হয়ে পড়ে, বাসায় তার ছোট বাচ্চার জ্বর।
3: মামা, অনেক রাত হয়ে গেল, আজকে আমারে সাইরা দেন।
1: ওকে ডিস্টার্ব করো না, আর একটু ধৈর্য ধরো মামা, প্লিজ তোমাকে আরো কিছু টাকা দেই।
3: এখন আর টাকার প্রয়োজন নাই মামা, আমার সোডোমাইডার জ্বর, সকাল থেকে কিচ্ছু খাই নাই, তার কথা খুব মনে পড়তাছে। আমারে সাইরা দেন মামা, আগামীকাল ভোরে চলে আসব।
1: ফাহাদ, আর কতক্ষণ লাগবে? আর কতক্ষণ লাগবে?
2: হ্যাঁ শেষ হলো, রাতের জন্য কাজটুকু শেষ করে নিলাম, কাল সকালে তোমাকে লাগবে আব্বাস মিয়া, 9টার মধ্যে তোমাকে চাই, মিস করবে না কিন্তু, কি বলো?
3: ঠিক আছে মামা, আমি আয়েশা পড়ব, এখানেই অপেক্ষা করব।
1: এটা তোমার আগামীকালের পাওনা, রেখে দাও।
3: আমারে আরো টাকা দিবেন?
1: এটা আগামীকালের জন্য অগ্রিম, তোমার মেয়ের জন্য ফল কিনে নিও।
3: এতগুলো টাকা?
0: আমার মনে পড়ছে ওই দিন ফাহাদ ঘরে ফিরতে দেরি করেছে, আমরা রাতের খাবারের জন্য অপেক্ষায় ছিলাম, কিন্তু ফাহাদ ঘরে ফিরছে না, খেতে বসে কতক্ষণ অপেক্ষা করা যায়। তোমার আঙ্কেল রেগে গেলেন, সারা রাত ক্যানভাসের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি ওকে, এক মিনিটের জন্য লাইট অফ করেনি, সারা দিন রাত না খেয়ে ও ছবি এঁকেছে। সকালবেলা ঘুম ভাঙলে দেখেছি ও ঘরে নেই, টেবিলে রেখে আসা খাবারও ছুঁয়েও দেখেনি।
1: সেদিন ভোরবেলা ওর ফোন পেয়ে আমিও ক্যাম্পাসে গিয়েছিলাম। আমাদের ক্যানভাস সেট করে আব্বাসের জন্য অপেক্ষা করলাম। দেখলাম ক্যানভাসে সেট করা ছবিটা দেখতে দারুণ হয়েছে, একেবারে জীবন্ত। একবার চোখ পড়লে আপনি স্থির হয়ে যাবেন। এই ভেবে যে মানুষের আঁকা ছবি এতটা প্রাণবন্ত হয়। ছবিটা প্রায় 90% কাজ শেষ করেছে। পায়ের কিছুটা অংশ বাদ পড়েছে, সেটুকু দেখার জন্য আমরা আব্বাসের অপেক্ষা করতে লাগলাম। 9:10 পার হয়ে গেল, এভাবে 12 পার হয়ে গেল, কিন্তু আব্বাস এলো না। ফাহাদ অস্থির হয়ে যাচ্ছে, 12 মধ্যে ছবি জমা দিতে হবে। অবশেষে অসমাপ্ত ছবি নিয়ে আমরা হাজির হলাম। সারুকে ইনসাল্ট করল, মাথা নিচু করে ফাহাদ সব শুনল কিন্তু প্রতিবাদ করল না। ক্রোধে ও কাঁপছিল, হাত ধরলাম, বললাম, ফাহাদ তোমার কি হয়েছে, এমন করছো কেন, স্বাভাবিক থাকো। ওর চোখ দুটো রক্ত জবার মতন লাল দেখাচ্ছিল। আমি ভয় পেয়ে গেলাম, বললাম, ফাহাদ তুমি শান্ত হও প্লিজ। ক্রোধে চুপ যাও চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল। আমি চিৎকার দিয়ে উঠলাম, সবাই ছুটে আসলো, কেউ পানি আনলো, কেউ ডাক্তার ডাকলো, কেউ বা অ্যাম্বুলেন্স ডাকলো। শুধু আমি ওর জন্য কিছু করতে পারলাম না আন্টি।
0: কেঁদো না মা, কেঁদো না, একটা ছবির জন্য ফাহাদ এমন শখ খাবে ভাবতেই পারছি না।
1: সব দোষ আমার আন্টি, আমি ওকে ছবিটা আঁকতে না বললে ও আঁকতো না, ও আমার জন্যই এঁকেছে।
0: তোমার জন্য ভালো একটা ছবি এঁকেছে, নারী হিসেবে এটা তোমার গর্ব মা।
1: ছবিটা শেষ করতে পারেনি তো, ওর খুব ইচ্ছে ছিল ছবিটা শেষ করে ড্রয়িং রুমে রাখবে।
0: কি বলছো পরশ?
1: হ্যাঁ আন্টি, ওইদিন ভোরবেলায় ফোন করে সব জানালো। আমি তো অবাক, ভোরবেলাও কোনোদিন ওঠেনি। জানতে চাইলে বলল সারা রাত সে ঘুমায়নি, ছবির মধ্যে নাকি ডুবেছিল, এমনকি দুদিন সে মুখেও কিছু দেয়নি, পণ করেছিল ছবি জমা দিয়ে সবাই একসাথে খাবে।
0: ক্ষুধা, রাত জাগা, আব্বাসের জন্য অপেক্ষা, সর্বোপরি টিচারের অপমান সব মিলিয়ে ওকে আহত করেছে। ওই বিষয়গুলো নিয়ে ডাক্তারের সাথে বসতে হবে। সে যাক পরশ, তোমরা দুজনেই আব্বাস মিয়ার ক্রিম বিস্কুটের ছবি এঁকে আমাদের অতীতকে স্মরণ করে দিয়েছ মা।
1: আপনাদের অতীত আমি ঠিক বুঝলাম না আন্টি।
0: পরশ, আমাদের অতীতটাকে তোমার জানা উচিত। আমার বাবা ছিলেন হাই স্কুলের প্রধান শিক্ষক। বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ায় আমার পছন্দ বা চাওয়ায় তাদের কোনো আপত্তি ছিল না। 10 শ্রেণীতে পড়া অবস্থায় ক্লাসমেট হামিদকে পছন্দ করলাম। হামিদের বাবা কালাম মিয়া ছিলেন একদম ক্রিম বিস্কিট বিক্রেতা। ক্রিম বিস্কুট বিক্রি করে তাদের সংসার চলত। অভাবের সাথে যুদ্ধ করে আমার শ্বশুর কালাম মিয়া হামিদকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলেছেন। কখনো কোথাও কারো কাছে হাত পেতে একটি টাকাও ছেলের জন্য নেয়নি। ছেলের বুকের ছাতি উঁচু রাখার জন্য আমার শাশুড়ির মা পরনের কাপড় পর্যন্ত বিক্রি করেছেন। তাদের এই সততাকে বাবা খুব পছন্দ করতেন। একদিন সকালবেলায়
4: আসসালামু আলাইকুম মাস্টার ভাই।
5: ওয়া আলাইকুম আসসালাম।
4: আপনি আমার আইতে কইছিলেন?
5: চেয়ারটায় বসো কালাম মিয়া, আর তোমার সোনার বাক্সখানা আমার টেবিলে উপর রাখো।
4: জি, মানে
5: আমাদের দেশে অনেকেই আছে যারা কিনা ক্ষেত খামারে সোনা ফলায়, আর তুমি এই ক্রিম বিস্কুটের বাক্সে সোনা ফলাচ্ছ।
4: সোনা ফলাইতেছি, বুঝলাম না ভাই।
5: আরে বসো বসো, বলছি
4: হামিদের মাই কইল কি নাকি জরুরি কথা আছে।
5: হ্যাঁ জরুরি তো বটেই, ভাবছি কিভাবে বলি তোমার জীবন সংসার সবকিছুই তো আমার জানা।
4: কেন মাস্টার ভাই, কোনো সমস্যা হয়েছে?
5: আরে কোনো সমস্যা হয় না রে ভাই, শোনো, হামিদ বিদ্যালয়ের গর্ব, আমাদের অহংকার। ওর মতো ভালো ছাত্র কিন্তু আমাদের উপজেলাতে একটাও খুঁজে পাবে না। আমার বিশ্বাস হামিদ আবার বোর্ড স্ট্যান্ড করবে। সেয়ার সাথে আমরা স্কুল কমিটির সাথে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি, বাসাইকৃত ছেলেদের মধ্য থেকে তোমার ছেলে হামিদ আগামী 3 আমার বাড়িতে থাকবে, খাবে খাতা কলম সহ সব খরচ এমনকি ফর্ম ফিল আপের টাকাও আমি বহন করব। তোমাকে কিচ্ছু ভাবতে হবে না।
4: তা হয় না মাস্টার ভাই, ছেলেটারে পড়াই দিছি, কারোর কাছে হাত পাইতে না। আপনি দোয়া করেন ও যেন মানুষে মাথা উঁচু করে দাঁড়াইতে পারে।
5: কালাম মিয়া, তুমি আমার আরেকটা চোখ খুলে দিলে ভাই।
4: মনে কষ্ট নেবেন না মাস্টার ভাই, ছেলেটার ভালো মন্দ সবই আপনার হাতে সঁপে দিছি, যা ভালো মনে হয় করেন।
5: তা না হয় করলাম, কিন্তু ক্রিম বিস্কুট খাওয়াবে কে?
4: ক্রিম বিস্কুট? হ্যাঁ, ক্রিম বিস্কুটের জন্য আমি তো আছি।
5: ফারহালা, একটা প্লেট ধুই আন তো মা, আজ কালামিয়া সব বিস্কুট পেট ভরে খাবো।
6: দিচ্ছি বাবা।
1: আন্টি, তারপর কি হলো?
0: আমরা চলে এসেছি পরশ, বাকিটুকু অন্যদিন শুনব।
1: আচ্ছা।
7: ফারানা, ফারানা, কোথায় তুমি? বাইরে এসো। ভুলি কই, কই তোরা, বাইরে আয়, জলদি দেখে যা।
0: কি হয়েছে তোমার, অমন করছো কেন?
7: কি হয়নি বলো? ফারানা, তুমি ভুলে গেছো? একেবারে কি সব ভুলে গেছো?
0: আহা, বলবে তো কি ভুলে গেছি।
7: আমাদের ফেলে আসা অতীত, আমাদের বাবা মা, একজন কালামিয়া ক্রিম বিস্কুট।
0: না, একটুও ভুলিনি। চোখ বন্ধ করলে সেসব দিনের স্মৃতিগুলো মনের পর্দায় ভেসে ওঠে। তুমি ভার্সিটিতে ভর্তি হলে আমিও, তুমি মহসিন হলে আমি রোকেয়াতে, তুমি স্কলারশিপ নিয়ে জাপান যাবে শুনে একদিন সকালে দুই বাবা ঢাকা এলেন, রোকেয়া হলের গেটে দাঁড়িয়ে খবর পাঠালেন। আমি ছুটে গেলাম, একটি ঠোঙা থেকে বাবা আমাকে কিছু ক্রিম বিস্কুট বের করে দিলেন।
7: সেসব স্মৃতিগুলো আমাকে খুবই কাঁদায়। দেখো, আমাদের সন্তান ফাহাদ এমন একটা ছবি এঁকেছে যে আমার অতীতটাকে তুলে ধরেছে। কেঁদো না, দেখো ফারহানা, ছবিও কথা বলে।
0: হ্যাঁ, ছবি কথা বলে।
7: আমার বাবা ক্রিম বিস্কুট বিক্রেতা কালাম মিয়া, আমি ক্যারিয়ার করতে এতটা কাল ছুটে চলেছি, কখনো এক মুহূর্ত অবসর নেইনি। জীবনের এই ছুটে চলায় কোথাও প্রাণের স্পন্দন পাইনি। এতদিন ভুলে থাকা আমার জন্মস্থান, আমার বেড়ে ওঠা, আমার কৈশোর, আমার সেই সব সোনালী দিনগুলো সব সব ভুলে গেছি। এতদিন পরে আমারই সন্তান আমাদের শেকড়ের সন্ধান দিল।
0: শেকড়ের সন্ধান?
7: দেখো ফারহানা, অবিকল আমার বাবার প্রতিকৃতি, মনে হচ্ছে একজন কালাম মিয়া দাঁড়িয়ে আছে, গলায় ঝুলে আছে ক্রিম বিস্কুটের বাক্স, বাক্সের ভেতর দিয়ে ক্রিম বিস্কুট দেখা যাচ্ছে।
1: আঙ্কেল, আঙ্কেল, আঙ্কেল, এই হলো আব্বাস, যার ছবি আঁকতে গিয়ে ফাহাদ মানে এত কিছু ঘটে গেল।
3: আসসালামু আলাইকুম।
7: ওয়ালাইকুম আসসালাম। আমার ফাহাদকে আপনি মাফ করে দিন।
3: আমারে লজ্জা দিন না, ফাহাদ মামার উপর আমার কোনো রাগ ছিল না। সেদিন রাতে বাসায় ফিরে দেখি আমার ছোট মেয়েটার প্রচন্ড জ্বর, হাসপাতালে সারা দিন দৌড়াদৌড়িতে ছিলাম, হাত জোর করছি, আপনারা সবাই আমার মাফ করে দেন।
7: না ভাই, সেদিন তোমার কোনোই দোষ ছিল না, আমি বুঝতে পেরেছি। তোমার জায়গায় আমি হলে তাই করতাম। সন্তান বলে কথা, সন্তান অসুস্থ হলে পিতামাতার যন্ত্রণা যে কি তা ভাষায় প্রকাশ করা যায় না, বুকটা ভেঙে যায়।
3: আমারে একবার দেখতে দেন, তার অসুস্থতার কথা শুই না, দেরি করি নাই, শুইটাইছি।
8: ওমা ভাইজান, আপনি এখানে? খালামনি, খালুজান, দেখেন ভাইজানে একাই আইয়া পড়ছে।
9: বাবা
7: ফাহাদ?
9: হ্যাঁ বাবা, গত রাতে আমি স্বপ্নে দেখছিলাম, দাদা ভাই আমার কপালে হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, দাদু ভাই ওঠো আর ঘুমোয় না, তোমার আব্বা আম্মা সিদ্ধান্ত নিয়েছে গ্রামের সকল মানুষকে একবেলা খাওয়াবে, বাবা মায়ের বিদেহী আত্মার শান্তির জন্য এই আয়োজন, তোমাকে ঘুমালে চলবে না, তোমার অনেক কাজ, ওঠো ভাই দেরি করো না। আমি আচমকা জেগে উঠলাম।
7: ফাহাদ, এসব কি বলছিস?
0: কি বলছিস বাবা?
10: এতক্ষণ আল আমিন খান রচিত ক্রিম বিস্কুট নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হামিদ, তহরুজ্জামান বাবু, ফারজানা, রুবি আফরোজ, কালাম মিয়া মোহাম্মদ খলিলুর রহমান কাদেরী, মাস্টার মুন্সী রবিউল হাসান, আব্বাস এবিএম রেজাউল রিপন, পরশ রূপশ্রী চক্রবর্তী মন্টি, আসিরন সৈয়দা জামিলা আক্তার, অন্যান্য চরিত্রে মোহাম্মদ সোহেল ও ফরহাতুল জান্নাত, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ লিয়াকত হোসেন। ক্রিম বিস্কুট নাটকটি প্রযোজনা করলেন ফেরদৌস আরা খানম।

বাংলাদেশ বেতার ঢাকা, আপনারা শুনছেন নিশুতি অধিবেশন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। শুরুতেই শোনাব সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গান, গীতিকার জেবুন্নেসা জামাল, সুরকার আজাদ রহমান। এরপরের গানটির শিল্পী বশিরুজ্জামান সাব্বির, গীতিকার ফজলুল হক সিদ্দিকী, সুরকার আশরাফ বাবু। পরের গান শিল্পী নার্গিস পারভীন, গীতিকার টি এইচ শিকদার, সুরকার অজিত রায়। চলুন গানগুলি শুনি।

শুনছেন বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান। এবারে শিল্পী বাবুল রেজা, গীতিকার মোহাম্মদ গোলাম রসুল, সুরকার পান্না দাস। এরপরে শিল্পী সাবরিনা ফারজানা, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আলাউদ্দিন আলী।

এই গানটির সাথে শেষ হল বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান। বাংলাদেশ বেতার ঢাকা আপনারা আমাদের নিঃসতীয় অধিবেশন শুনছেন। আমন্ত্রণ জানাচ্ছি রংধনু মিশ্র গানের অনুষ্ঠান শোনার জন্য। এই অনুষ্ঠানে প্রথমেই শোনাব দেশের গান, শিল্পী সানিয়া সুলতানা লিজা, গীতিকার এবং সুরকার আব্দুর রাজ্জাক। এরপরে শিল্পী দীপু চন্দ্র রায়, গীতিকার এবং সুরকার মোহাম্মদ কসিম উদ্দিন।

প্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন রংধনু মিশ্র গানের অনুষ্ঠান। এবারে শিল্পী আসিফ আকবর, ছায়াছবি ও প্রিয়া তুমি কোথায়। এরপরে শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী রাহা তারাগিতি।

এই গানটির সাথে শেষ হল রংধনু মিশ্র গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা। আপনারা আমাদের নিঃশ্রুতি অধিবেশন শুনছেন। আমন্ত্রণ জানাচ্ছি আকাশ ভরা সুরের ধারা, দেশ বিদেশের রকমারি গান শোনার জন্য। এই অনুষ্ঠানে প্রথমে শোনাব দেশের গান, শিল্পী রুমানা ইসলাম, গীতিকার খান আতাউর রহমান, সুর করেছেন গীতিকার নিজেই। এরপরে শিল্পী মোহাম্মদ ইব্রাহিম খলিল, গীতিকার শাহ আব্দুল করিম, সুরকার গীতিকার নিজেই। শুনবেন পল্লী গীতি।

এবারে শুনবেন একটি ইংরেজি গান, শিল্পী লেডি কার্ভিস। এরপরে শুনবেন লালন গীতি, শিল্পী পান্না বিশ্বাস।

এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মোহাম্মদ আব্দুর রশিদ। এরপরে শুনবেন নেপালি গান, শিল্পী শিভা পারিয়ার।

আপনারা শুনছেন দেশ বিদেশের রকমারি গান। এবারে শুনবেন ব্যান্ড সঙ্গীত, শিল্পী জেমস, এরপরে শিল্পী নিনা হামিদ, গীতিকার এবং সুরকার মোহাম্মদ ওসমান খান।

এবারে শুনবেন ইটালিয়ান গান, শিল্পী এঞ্জেলিনা ম্যাঙ্গো। এরপরে শুনবেন হাসন রাজার গান, শিল্পী আশা খান।

স্প্যানিশ গান শুনলেন, শিল্পী ছিলেন রো আলিজেন্দ্রিও। এবারে শুনবেন রিভেঞ্জ ছায়াছবির গান, শিল্পী বেলাল খান ও কনা।

এই গানটির সাথে শেষ হল আকাশবাড়া সুরের ধারা দেশ বিদেশের রকমারি গান। বাংলাদেশ বেতার ঢাকা আপনারা আমাদের নিশতি অধিবেশন শুনছেন। এবার শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী মোহাম্মদ হান্নান।

নজরুল সঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী অধিবেশনের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম। পথ পাথে অনুষ্ঠানে পরোপকারে ইসলামের নির্দেশনা সম্পর্কে বলবেন মুফতি মোহাম্মদ ফয়েজুল্লাহ। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6টা 50 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7টা 20 মিনিটে। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নতম শির সকাল 7টা 45 মিনিটে। সকাল 8টা 30 মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11টা 30 মিনিটে। স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা 2টা 20 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসোগড়ি ছোট পরিবার বিকেল 4টা 5 মিনিটে। ইংরেজি ভাষার শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5টা 30 মিনিটে। ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকাই একসাথে বিকেল 5টা 40 মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালি ফসল সন্ধ্যে 6টা 5 মিনিটে। সন্ধ্যে 7টা 5 মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7টা 30 মিনিটে। রাত 8টা 10 মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9টা 5 মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনবেন রাত 10টা 5 মিনিটে। সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরে আলাপন রাত 10টা 30 মিনিটে। এবার এফএম এর অনুষ্ঠান। এফএম 92 MHz সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 90 MHz, এফএম 102 MHz ও এফএম 106 MHz সকাল 6টা থেকে বেলা 12টা 10 মিনিট এবং বেলা 2টা 15 মিনিট থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি শুনলেন। শ্রোতাদের অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের নিঃশ্রুতি অধিবেশন এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: بسم اللہ الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের ঘড়িতে এখন সকাল ছটা. আজ সোমবার 13/18/1433 বঙ্গাব্দ, 16/1448 হিজরি, 28 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ.
1: সুন্দরী সকালে শ্রোতাদের প্রতি রইল প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা. শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন. অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টস, FM 90 মেগাহার্টস, FM 102 মেগাহার্টস এবং FM 106 মেগাহার্টসে. বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে।
0: সুপ্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি মধ্যে স্টুডিওতে রয়েছে যারা, উপস্থাপনায় সৈয়দা মনোয়ারা বেগম, সৈয়দা শাহান আরা চৌধুরী ও মোহাম্মদ জসিমউদ্দিন। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ সিরাজুল আলম ও শামীম আহমেদ, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত। আজ সূরা বনি ইসরাইল এর 35-39 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ এমদাদুল ইসলাম।